0: marketing song belai no khana dot ka tang shalo mung ru cha mung khana laikha aboni bagai norok no belai khana pipe lai ham bai maya faro tang hingi norok ka asik khan jora ani logi tongi tongani bagai norok joton no shanan mu chung pa nda choya winu khana tong di ani logi tongi tong di phiang side ne jora o jang tamatui kok shalai nai aw tabuk to belai kheno busy chini bororok haya da abahai yang uyang nai ne kangke কাশেতে খরকসা বেবাক নো খাসিক লাইজা খাপরুম লাইজা ইয়াং ইয়াং থাং লাইজা আমনি লগি লগি সিং চিনি শাক নব গিসা জরারি নানে নাঙ্গ আও সিং চিনি শাক না বাহাইকে জরারি সিং চিনি শাক নব মাহাইকে কেয়ার খাই আবু নরক আনো সাহর দি বাবাই বাবাইকে নরক নরক নি শাক না কেয়ার খাই আংখে সানাই সিং চিনি যেসবান সাম গবাং ধুন সিং জানি যা আও আং বাহাইকে আনি শাক ন জরারি নাই আনি নকমুখো জরারি নাই আবার হাই জরার বসুন কিসিসা নারাক নানি নাঙ্গ হাইকে চিনি বরক বেলায় ন স্ট্রেস সকলাই থাকাই হাই দা গে আবো ন আও যং কগলাম সালাইনাই নরক আং বিক্রং হর দি 0381232625 3 ও ককদুক নাম্বারও গে গ্রং লাইনাই তিনি নি পুইলা অজরাও ককদুক সাবতং ফাইজে নাইলেন হ্যালো হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়া সাবংখা হাই না হাই কয়নাই নরক আং বাই গ্রং হরদি কৌতুকনি বিশং তৈ আও নাইলেন হাই না হাই হ্যালো হ্যালো হ্যালো দামনি বাকে বচ্চ ওই থাকা সাইমালিয়া নরক ন সানাই নরক আহামকে পান্ডান খানা দি আপনি ওলো আং গ্রং হর দি আও যং সালাই টংলাই মানি অবহাই তাবুক বেলাই খেনো চিনি বড় রক নাই দি ফুঙাই খেয়ান যতন জানি যা সামুং বাই গদালাই যাক যে মান মানি হায়াদা ফুঙাই খেয়ান কেন নক নুখুঙ্গো সামুং তো পাইলাই না আপনি লগি লগি যং চিনি থাঙি টংনানি বাকি গবাং মান যতন জানি যা সামুং খাই আপনি লগি লগি ফানো যং কিসা চিনি শাক নব কেয়ার খাই নানো তাই যং চিনি শাক নব মাহাইবা মাহাইকে জরারি আবার হাইতেই নরক বই কক সানাই হ্যালো হ্যালো তামবাগাস চ চই থাঙ্কা তিনি সাইমালিয়া আং চাই টকনানি ফাইসং থাঙি টং নরক বই কক লামসারানি অমাহাইকে নরক বই কাহামকে কক সাইমাঙ্গলাক মারে কিচিং সং সানা থাকাঙ্কেই নাইফিনে হ্যালো
1: হ্যালো
0: লামসগো দাখকনো ফুং গাহাম ই খরাং চ চ ফাই কিচাফন
1: খানাইয়া
0: ই ই ই ই আও লাইন দখামিয়াঙ্গি তো
1: আও লাম হবে কিছু

0: আলাইও মিয়াও অংকে দোসং বুচালাই আবা হাইনো বেলাই আইচু গনো বুজা মানে বিশিংতে গবাং মা সামু হুম খলাই মানে বিশিংতে ফ্ল্যাগ রক্তি সালাই মানে বিশিংতে হাবা নগর গো ফিয়াবা জিং কিসা চিনি শাক নব জরারি না নাঙ্গি থাং বেলাই ন আবা হাই ল্যাং মানে হাই মা তো সাল ব্রুম ব্রুম চিনি বড় খায় দা আবার বাকি কিসে চা চ লেলা নানি চিনি বড় নি লাং বেলা খেলে নাঙ্গো আবার সিমিয়া চং চিনি শাক ন কিসা রোজাব মুখানা মানে বিশিংতি ফানো কিসা বেড়াই মানে বিশিংতি ফানো এবার খাইবা আবার হাইকে চিনি নক নখুঙ্গ জরারি মানে বিশিংতি ফানো চং কিসা আবার হাই চিনি লেলা নানি বেলা খেলে নাঙ্গো হ্যালো হ্যালো সাইমালি নরক নকয় নাই গরং হর দি হাইকে নরক বই কাহাম কে কগলাম সাইমান গলাক বহাই নঙ্গি থাঙ্গো সঙ্গ নাইনে দি জরা গেবনু নাইসিংয়ে তঙ্গিয়া জরা থাঙ্গি তঙ্গ বিনি থায়ো হ্যালো হ্যালো তামনি বাকে অবহাই খা কক দুক আং সাইমালিয়া যাই তক নাই নরক বাই কগলাম সানানি ন গরং হর দে 0381232623 দে আং তক নরক বাই জি কাশ্মি আও হিংকে মারে কিচিং সং ফাইদি গরং লাইনাই অজরাও কক দুগো হ্যালো হ্যালো
1: আপকি কল
0: সাইমালিয়া নরক জেসা ফানো কক দুক বই গরং খাই কিসাব গাহাম কে নেটওয়ার্ক মান মানি থায় থাং দে বাকা সরাই সরাই কে কগলাম সানানি বাগে যাই তক দি আও মারে কিচিং সং জরা তো তং খো নরক বই কগলাম সানানি বাগে হ্যালো হ্যালো তামুং খাতিনি সাইমালিয়া ফিয়াবা আং তো বানসুকি ফাই নরক বাই তিনি ককতে সালবা কিসা কক রক সাউই ন বেলা খেন নরক বই কক সাইবা বালকা হেনে অবাহিনী বানসুকি ফাই যাক হ্যালো হ্যালো খরাং খনায়া মূসা ফোন খনায়া তামবাগাও হাইংখা কিসা খালক দি আং তো সাইটুগুই তো নরক বই যে মানসা গ্রংনানি বাকে হ্যালো হ্যালো সাইমালিয়া আও মারে কিচিং সং জং তে কিসা জরানি উলো ন থাঙি পাইলাইনাই হাইংনি খরাং পান্ডাও আও কে গ্রংলায় না জরা হাইন হাই কক দুক সাব দং ফাইদি নাইলায় না হ্যালো হ্যালো নরক ন কয় নাই জেফ্রুপানা কক দুক বিক রং খাঙ্গে কি সা কাহাম কে খাই দং দি কল দা হাবকা হাবি অবাহাইর হ্যালো হ্যালো এ লামস কথা কক ন এ বেলাই ফুং কাহাম আং তিনি ওয়ান সুগুই তো মান নরক বৈতে কক দা মাসানা মাসালি আহনে আও ফুং বলা বেলাই ফুং আই সিরি সিরি কা মেশিন ডক বকি সা আবা হাই থুই তো মান বুজা খাতা বড় গো
2: টপিক মতে সেন্টার জাম সাবান
0: দে বুঝি মান ওকে ওকে
2: বেলাই পাইলিয়া জরা পন সং বাইকে মেইনটেইন করে
0: সিনি ই জিনিস শাক না
2: শাক না বেলাই নাং মানি ন যেকোনো
0: সামগ্রী
2: লগি লগি চিনি বেবাক বাবাইও চিনি কিছু নজর না রঙা নিতাক চিনি
0: সামগ্রী
2: দেখ

নিচিদক ইংরেজি বেশি নিরা থামচি দক পয়েন্ট ব্রেই মিটার শাসাই নিরা দক চিচুকো কিলো হার্জ এবার সারাশা পয়েন্ট দক মেগা হার্জ ও পান্ডা এএম তে এফ এম নিব খাকতে বাক্সাকে আওয়াই খাই জাগে তঙ্গ হাই উনি খরাং পান্ডা ও চিং পুইলানো খানালায়ন ককাহাম তিনি নি ককাহাম খা নেতাজি সুভাষচন্দ্র বসু নি কক থাইরক কাইশা কাহাম লামনতি সানা থাংতানি খরকসা বরক থেই মানো ফিয়া বিনি থেইমানিয়া গুলো আ লাম কাহামন হাজার হাজার বরকনি খানি ওয়ানসুক মানো সিচারিও শাক শাক কুবুই ওঘাই হায়ংনি বড় রকনি থানি কেব চেংরা ওঙ্গি মানিয়া মৈতু নারক থাইকলাইও চায়াতেই চেংরা ন গসিবই নাহারমানি ঘা যত্তনিশাই কতরকুক সামুং হামিয়া কুবুই কথারতেই সৈলাম নাহারে আপ্রি শেখাইন কপলাইং নাই বরক রং পুইসাতেই সাকা সাকা নুকজাকমাবাই চিং চিনি মানথাই সক্তাইন পাই নাহারমানিয়া চিনি খাবি সিংসে ফান টংনানি নাংনাই জে ফান চিংন আপ্রি শেথানি চুবানাই মানথাই সক্তাইন কেবরিয়া বনো সেগিসে নাহারনা নাঙ্গো সৈওয়ান সুখ মঙ্গসে আচায়নিনি মানথাই এবা সাকা কানানি লাম সৈ কবুইন সাইমানিয়া শাক জরাতেই চিং সিরিং শাকে আচুগৈ টংয়া এবা আচুকনা ককিয়া আশিক জরা নেতাজি সুভাষচন্দ্র বসু সালাংমা কক রক কক বরক বাই খানালাইখ্যা

আকাশবাণী আগরতলা ফুংকাহাম তেই যতন লামসগ তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা হায়ুনি খরাঙ্গ তিনি ককতিশাল তালটুক তালনি শাল নিচিবা শালমারি চিবরিরা থামচিবা তিপ্রা বিশি আগস্টালনি শালচিদক শালমারি নিশা

আউংকি সঙ্গ জারাও তিনি তৈ সালো তামতাম লাই থাকা আবরং তৈ সাইমা লাইন আমেরিকা সেনক্রাক রক ওংা রাংসাক চবাও বেনিংটন চবাও তিনি তিন হাই সালো 1977 বিশু ও চবা অংমানী হাইন হাই 1858 বিশু ও হাবুগ্রা বরী ইউএস নি হাফাং থানী পৈলা ককটমা রহরমানী সাল হাইন হাই 1896 বিশু ও কানাডা ইউকুন আম চাইনি রেবিড ক্রিক এবার বুনানজা ক্রিক ও রাংসাক মানখা আবাই ক্লুন্ডাইক রাংচাক রাংচাক মানখা তেসা হাইন হাই 1946 বিশু ও থুরুক বসংরক বাকতই ডাইরেক্ট সামু টাকমান সাল হই গশিখা আবুনি বগৈন ইন্ডিয়ান কলকাতা ও বেলাইখানা দফানী বরক রক বিশিং থাকা হাইন হাই 1960 বিশু ও ত্রিপুরা সাস্টে ও ব্রিটিশ ইয়াক সগাং সগাং অংগী বহাইখান মানখা তে 2009 বিশু ও বেরলিন অংগী টংমান সংসার থংমুনি হাইন হাই থংমুনি জরাও 100 মিটার থংমুনি সংসার রেকর্ড সামখা আও গাই তৈব তিনি তিনি হাই সালন হাইন হাই সাইমান লাইন তিনি তিনি সাল বেসবল নি কটর এবার বরক বেবে রুট নিউইয়র্ক কামি ও 53 বিসি ও বিনে ওমর ব থৈজামানী 1948 বিসি ও হাইন হাই 1977 বিসি ও রক এন্ড রোল নি হাবুগ্রা হই সিনি চাকনাই আমেরিকা নি রসাপমু গরং এলভিস প্রেসলে বিনি গ্রিসল্যান্ড স্টেট থৈখা হাইন হাই 2018 এবার 2018 ও ভারত হাস্তি কচাম তৈফাং তে কচাম মন্ত্রী বক্রক অটল বিহারী বাজপেয়ী থৈজামানী সাল ব 93 এবার বিশি চুকুচি থামো বিনি অহানুয়াকারী থাকমানী সাল আও তে বছর সাইমা লাইনে তিন তিন হাই সালন 1910 বিশু ও হায়ুং গনাঙ্গী বেলাখেন সিনে জাকনাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরনি বিনি নোবেল গীতাঞ্জলি পুইলা কারি জাকমানী সাল আও হিঙ্কে সাইমানকা আসুক জরা লাইথাং জরাও তাম তাম পাতিখা

0: আও চুং তাব খালাই নাই তিনি তাংবিতি তিনি তাংবিতিও চুং খালায় ওয়াক্রে এবার ইয়ংচাক কাইনাতে নাইকানি নতে ককিসা চুই বড় রক্ষিনকে বা ওয়াক্রে হিন তেই কেব কেব রক্ষিনকে বা ইয়ংচাক হিন সাইন্স বাইকে পার্কিয়া তিমরিয়া না হিনজাগে দঙ্গ ইংলিশ বাইকে ট্রিবিন তেই স্ট্রিং কিবিন হিন ওয়াক্রে গবং কোক অংমানি থাইরক অংখা থাইল্যান্ড মালয়েশিয়া মায়ানমার ইন্ডোনেশিয়া আসাম তেই মণিপুর হাইফানো তাবক হিনকে চিনি হাস্তেও ব বেলাইখেন অংমানি রক নগ ওয়াক্রে বুফাং কলক কতরঙ্গ আবনি বাকিন বথানি লগি লগি বুফাং ব চিনি সামুঙ্গ নাঙ্গ এবার চং সামুঙ্গ থেপাও ওয়াক্রে চিনি শাকনি বেমার রমদি ডায়াবেটিস এলডিএল কোলেস্টেরল ন খাইখলাইতানি লিভার তেই ক্যান্সার বেমার ন কাসুথানি তেই চিনি ওয়ানা চিন্তা ন কাসুথানি ব ওয়াক্রে বেলাই ন সামুং খলায়ও ওয়াক্রে ন চং মসদেং মুই তেই পদ্রে পদ খলাই সেনামই চাউমানো রমদি জরাকারি ব উল রগ জানা বাকি পিকল এবার আচার সামই খাতে ওই চাউমানো বিবুথাই কুমন নি বুসলই রগব চং খাতে ওই চাউমানো হাতি রগব ওয়াক্রে বেলাই নমরক আপনি বাকি ন চং ওয়াক্রে কায়ী নুখুঙ্গ জামানি লগে লগে ফালিব চিনি রং থংরক ন কড়াক সামই মানো তাবু শিলাইন ওয়াক্রে কাইমানি রায়দারক ন ওয়াক্রে বুথাই কাহামনি বুসলি ন হপুং তুয় খে চমই সালসানি আগুলো নই সেন্টিমিটার হাও হা কুথুগকে বুতং বুতং খাই ফবই মারিনাই কাইনানি থাইন তসকাঙ্গন স্রাই স্রাইকে রফ রফ কে সামই মানহারনাই হান হাও বুসলি ফবনানি আগুলো বেলাই কুতুমতে কচাংনি ইয়াক কাকরিনানি বাকি জাবরা ববরা রক বাইকে যাই যাইখে ফিনসাওই মারিনাই সালচিতেই সালচি বা সালনি ইয়াগুলো খেন বুমুক পেরনানি চেঙ্গো ফাংবসা বাই ফাংবসা চালমানি নৈচি ফিট অংনানি নাংনাই ফাংবসা কাইমানি বিশিব্রী বিশিবানি উলনো বুবার বারনা চেঙ্গো হাইকে চঙা সুখজরা খানালাইকা তিনি তাং বিতিও আক্রে খাইমানতেই কক থাইসা থাইনাই
1: আও কি জ্বর সা খামক্রায় সাইমান লাইনাই এদিন টনসিল আও আমি নাইনাই চিনি বরকনি টনসিল জেফ্রুপ নি মানো মাইসিং সাজলাং সানানি থাকে ফিয়া বিনি বমাহাই বমাহাই পুইলা জাবনো সাইমান লাইন পুইলা ন ততরা সামানি নুকজাগ অবাহাকে এদিন টনসিল মানি অংখা কাইসা বেমার নহনি মানো আবনি বাকি যে বেমার রংজাকাই রক ততরা সাজাকাই এবার খাইবা যুক্তি রক মনোহানি বেলাই কবাই জাল অংনাই লুমনাই এবার খাইবা বুকুং তুই হামা হরনানি বেলাই খেন জাল তে জরাও বেলাই খেন গর গর অবাহাইকে সাউন্ড ফাইনাইটা গানকাই যবাহাই নাই নাইকা হাঙ্কাই অ বেমার ন বেলাই খেন বেমার জাল খিকলাই মানো আবনি বাকি যংমাস ডক্টর বাই অবনতই কনসাল্ট খাইকে আঙ্ক বসানাই তেই তুই কুতুঙ্গ সমৃহই যবাহাই গারগল খাইমানি বিং তুইব যবাহাই জঞ্জালি ইয়াকাগে মানো তমুং নাইনি থাকাঙ্কাই অ বেমারক যবাংকুক কচাংমা মলন নুকজাকুগো ফিয়াবা অবাহাই বেমার ফুসফুস বিং তুই যে বেমার অবাহাইরক বিং উন খবজাগো তমুং নাইনি থাকাঙ্কা চেরাইতে চাকরা রকনি বিং উন গবাংকুক অ বেমার মানে নুকজাগো তমুং কুচুগুই তঙ্কাঙ্গে যবনো বাহাইকে কাতিরিনাই যবনো পুইলা ন কাতিরিনানি বাকি যাইসা গ্লাস দুই তুংলুলু খায় হাচিং তে চা তে সমৃহই আবনো যতরাও গারগল খাইকাঙ্কে আমাহাই খাইমান বিং তুই তুই খিবিকাঙ্কে চানাই তুই তুই রকম তুম খাই নামানি বিং তুইব বেলেখেন চানাই অবাহাই কাঙ্কে যে সিতরা তংমানি বিংনি কুচু কংরাই তংমানি ততরা সামানি বেলাখেন দাঁতিনু হামি পাইনাই তে আবনো কারিব তঙ্গ মধু বিং তুইব আজারও মধুও চা তে যেবু

আর জায়গাও জামিরক মিক্স ক্লাইমানি বিশিং তুই তমুং নং খাং খাং কে জিনি ততরা সামানি বেলাখেন হামনাই আবনো কারিফানো হাচিং চা তৈ তুই কুতুং ক্লাইমানি বিশিং তুই এবার চিনি ততরাও কচাং এবার ঠান্ডা ফনাই উই তনি খাং গে দাতি নহামে থানাই আও কুচু কংরাই মানি আবনো সঙ্গ বহাইকে কাতি দিনাই জং আবনি বাকিন জং পুইলাও ন কচাং সামুং এবার খাবার ফ্রিজ নি জেসা পানো কুল ড্রিঙ্ক ফানো হিন্দি তৈ কচাং ফানো হিন্দি এবার মাই কচাং রক অবাহাই রক চায়া তংমানি চাকুক নাই অবাহাই গাঙ্গা কচাং সামানি বিশিং তৈ ভিটামিন ডি নি যে নাঙ্কুক মানি আবো খাইগলাই জাগে থাঙ্গো চিনি সাগো আবনি বাকি জং ও যে বেমার ন খাইগলাইনি বাকি জং বেলাখেন চিনি হামিয়া অনানি ফাইসিং থানাই আবনি বাকি চিনি বেগ্রেং তৈ জোড়া রক বেলাখেন সামানি জং জালব নুক জাগনাই তমুং নাই থাকি কচাং মানি মল রকম গবান কক বহাই নগো গে আবনি বাকি জং আট জং গবান কক নবারক নাইয়া কারই কচাং মানি জোড়া রক হাই নামাসক চিনি অক্সিজেন রক নাহারই জং টংমান কানকেন বেলাখেন চাও জং নাইনাই হামা হরতানি ও গবান কক চিনি বরক অক্সিজেন রক নাহারি জং জালক উই থাং গে আবনি বাকি জং হাইন সেলাই উই টং ইয়ুই আবই আবো মূসা মূসা ক্লাইমানি বিশিং তৈ চিনি সাক ন কেয়ার খাইমান বাকি বেলাখেন নাকুগো নাইনি সঙ্গ তাবুক ফানো অ মলো ওয়াইসা তুঙ্গো ওয়াইসা কচাঙ্গ অব হাই মানে বিশং তৈ গবান কু বরক নবরুম বুরুম লুম লাইও কুচু কংরাই অনলাইন দো ফিয়া জং তমুং নুখাঙ্কে বেলাখেন জং জালঙ্গি টং মানে টংনানি জং জালতে চিনি জয়েন্ট রক এবার খেবা জোড়া রক গ্রাক উঙ্গি থাকাকে ফুলি উইতে কচাক তৈ কুতুং উঙ্গি টকাঙ্কেও জং সাইমানাই চিনি তমুং মাজার ফান তো বুনে থাকা ইয়ংগ বাগ্রানি ইয়ং গানার ফানো তমু অবাহাই জং নুখাঙ্গাই জং চিনি সাক নম্বর কিসা মালেলা থাইকলায়ো তমু অবাহাই কেলা মানে তৈ সামানি তমু হামগাঙ্ক চিনি সাক নি যে ফিটনেস রকব দেখি যা কাহাম কেন টংনাই তৈ ফুঙ্গো থুইবা চাকাঙ্কেন জং অবাহাই যে সামু জং ক্লাইনে নামাই তরুক তরুক হিমনানি নামাই আও জং বাহাইকে আবনো ডক্টর নি কনসাল্ট খাইমানি বিশিং তৈ তে হামনানি লামা ফিয়াবা বাক্সা হাঁকাইবা সকাংবাড়ি ন ডক্টর নাইয়াও ইনো হাইন বিটিসাও আবহাই বেলাখেন চায়া আবনি বাকি আনরক যতন কইনাই কাহামকে ডক্টর নাইমানি উলো ন বরকনি যে প্রেসক্রিপশন বা যে রিজাক বিথি আবনো ন জানানি তমুং অবহাকে নাইমানি বিশিং তৈ জং বাক্সা নাইনি ফিজিওথেরাপি রোগ খাইমানি এবার খাইবা ইলেকট্রিক থেরাপি এবার খাইবা ব্যায়াম খাইমানি বিশিং তৈ ম্যানুয়াল থেরাপি অবাহাই রোগব বাক্সা খাইও তমুং সায়া জাত বিথি চাউন দোকে আবহাই জং গবান মা সালরমই চায়া তংমানি জানাই আবনি বাকি জং কাহামকে ডক্টর নাইজাকমানি বিশিং তৈ ন জং চিনি অ জং জালি আকাক মানাই তে তমুং ন জং কুচু কংগ্রাই ইংগুন টংকাহাঙ্গে বেলাখেন সাক নজন কেয়ার মা খাইথাই তৈ কচাং নাইয়ুই মাতংথাই বেলাই ন হামবাই নরক আসে জরা খানাকা আনলগিব সাক হামগ্রাইনি কলাম

0: TPS ni bukhaktei kaisa saklai mongo sajaka youth affairs and sports department Tripura government ni achuk thai hinke youth organizer group si non gazetted advertisement onkhormani shal hinke 1st january 2025 22nd february 2026 shalmario simung am jokmung ebari 10 exam ni result TPS ni official website onkhorka haike tabu professionally qualified candidates rokni interview personally test ngnai biskang 15 september 2026 ni shimi shukrubai sinani bagai official website nanani bagai sajaka website ngkha tpsc.tripura.gov.in Tripura Public Service Commission ni bakhakte shaklai jakha system analyst group B non gazetted achuk thaini bagai 17 May 2026 salmario songchajak simung amjokmung ni result https://tpsc.tripura.gov.in no webs or website to upload khlai jakha obongkha directorate of treasuries and accounts under the finance department government of Tripura qualified candidates rokni interview personality test buskang 21st September 2026 shalmario agartolani commissions secretariat ungnai shrai shrai ke saimannani bagai https://tpsc.tripura.gov.in o website nainani bagai sajakha
1: au হাই নহাই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে বিশিংতুই যে রক নরক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু নিবাগৈ এপ্লাই খাই যাক রক নরক নিবাগৈ এডমিট কার্ড ডাউনলোড খাইনানি জরা আগস্তালনি থামচি নি বিশিংগো তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরক ইন্টারভিউ নিবাগৈব এভেলেবল তঙ্গ টিপিএসসি নি যে পোর্টাল আজাগাও থাঙ্গি নরক নাই মানো তে আবন কারি ফানো তঙ্গ ত্রিপুরা স্টেট পলিসি ফর স্ক্রিনিং এন্ড and panelment of cultural artists organization abuni bisingte jero ICA department o obahai ruchamu abriti ebakhaiba musamung de theater ebakhaiba anchoring aborongni bagai norok jero apply khlaijak abo screening test ni bagai norok thangi nai manu janija hangkorni je হাবানগো থাঙ্গি এবার খাইবা আর জায়গাও থাঙ্গ মানে বিশিংতে নরক নাই মানে ও আগস্তালনি থামচিসার শালমারি জরা জরাতঙ্ক আপনি বাকি নরক আর জায়গাও থাঙ্গে জানি যে ডকুমেন্ট লাঙে থাঙ্গ মালাই মানে আপনি বাকি নরক এবার খাইব ওয়েবসাইটে বিশিংতে নাই মানে www.ica.tripura.gov.in আবো জরা সাইমানখা

ni interview obo bo haino phungni damchuko tamai shoti thamchi hinei jora sajakha interview ni thai hinke office of the directorate of medical education agartala tripura অবনতি কতাল কক্তমা এবার আপডেটস নি বাগে ক্যান্ডিডেটস রকনো শালব্রুম নো অফিসিয়াল ওয়েবসাইট নাইনানি বাগে সাজাখা ওয়েবসাইট এঙ্কা https://dme.tripura.gov.in আনি ইয়াফা সেবুগ সেবুগনি কক্তমাতে কেশা তঙ্গ অবংখা ত্রিপুরা স্ট্রিট একাডেমি অফ ট্রাইবেল কালচার সুপারি বাগান কৃষ্ণনগর আগরতলাও পোস্ট গ্রাজুয়েট গেস্ট টিচার তলাংনানি বাকি সাকলাই মূ টিকলাই জাখা আচুক থাইনি মূ রকমখা পোস্ট গ্রাজুয়েট গেস্ট টিচার ইন ভোকাল অরব বুক আচুক থাই তঙ্গ কাইশা তেই অবনি বাকি ভোকাল ক্লাসিক্যাল মিউজিক এম এ ও 55% পাস খাইজাক উনানি নাংনাই গসিজাক ইউনিভার্সিটি নি পোস্ট গ্রাজুয়েট গেস্ট টিচার ইন মণিপুর ডান্স অরব আচুক থাই তঙ্গ কাইশা অবনি বাকি মণিপুরি ডান্স মিউজিক এম এ খাইজাক উনানি নাংনাই গসিজাক ইউনিভার্সিটি নি 55% মার্কস দিয়ে তাই তঙ্গ পোস্ট গ্রাজুয়েট গেস্ট টিচার ইন তবলা অরব কাইশা তঙ্গ রংমারি হিনকে গসিজাক ইউনিভার্সিটি নি 55% তবলা ও এম এ খাইজাক উনানি নাংনাই পোস্ট গ্রাজুয়েট গেস্ট টিচার ইন ফক ডান্স অরব তঙ্গ কাইশাক হাতিজাক বুক চাচুক থাই অবনি বাকিব নাঙ্গ কথক এবা ভারতনাট্যম নতি এম এ খাইজাক 55% এই গসিজাক ইউনিভার্সিটি নি অরব এবাগন রাং ইয়াফারজাক নাই ক্লাস থেকেই 500 এবা বারা খাই বিশিও বাংসুখা হিনমানিন 200 ক্লাস এবা কাইনিরা ক্লাস জমারিনানি সাল হিংকে 17 আগস্ট 2026 নিশিমি 21 আগস্ট 2026 জরা ফুনি দামচি তামফ্রু নিশিমি শারিকনি দাম্বা তামুই সতি থামচি জরা কয়লাই নি লগি বায়োডাটাতে সেলফ অ্যাটেস্টেড কপি নি ডকুমেন্টস সার্টিফিকেট সক জমা মারি নাই কয়লাই মাসগি নাই 21 আগস্ট 2026 নি দাম্বা তামুই সতি থামচি নি বিশিঙ্গ Office of the State Academy of Tribal Culture, Supari Bagan, Krishnanagar, Agartala. Interview ni shal joratei thai, kokduk ni bishingtei shahar jaknai. Interview manjagina ni bagai TADA, rijaglak. Haike asik jorak khanalaika, shebogo, borklangmani kokrok.

0: আও হিংকি সুতাব গজরা নবার দিবানী হালক সাইমান লাইনাই নখা কিসা চুমুই কলব জাকনো টংনাই জুদা জুদা থায়ও ফেরাঙ্কি ওয়াতিওয়ানাই হাইপান আসুক বাংলা ওয়াতই মিয়ানি যে টেম্পারেচার সাইমান লাইন 35.3 ডিগ্রি সেলসিয়াস যে চাংমারি টংমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং তিনি ফুংনি তে যে সাইমান মানে যে তিনি টেম্পারেচার বসে টংনাই এবং 35 ডিগ্রি সেলসিয়াস যে চাংমারি 26 ডিগ্রি সেলসিয়াস আউ নবরতি হকনি বাংমারি 97% তে কিসা মানিমারি 58% আউকে হাইপন কিসা হজাকলাই রিজাকা ফেরাঙ্কি জুদা জুদা থায়ো এবার গরংসা গরংনি হাঙ্কর ফেরাঙ্কি বাতি ওয়ানানি অব হজাকলাই রিজাকা তে সেমানকা আসুক জরা নবরদিবানী কক
1: আও চিনিয়া ফাশেক জরা বক্রি খাবা চিং তিনি অরণ্য মাবা চালাইছিনাই তিনি নি হায়ংনি খরাং পান্ডা ন সংচাখা তৈ কমথিংকা আং সীমা
0: তে আং জিকাশমি
1: ফাইদি চিং থাংনানি সিগাং রেজাবং থাইসা খানালায়ানা তিনি নি রেজাবং খরাং রিখা রাহেল কলয়

আসুক জরা হায়ংনি খরং পান্ডাও রোজাব মংখানারি জাখা খরং রিকা রাহেল কলই পাইথাগো হাইনহাই যতন ন হামবাই কই জানি নিচের দিকে।

0: নরকনাই তো সারসা পয়েন্ট অফ মেঘাহার্স এফ এম উজ্জয়ন্ত এজরং তো নর হাই নহাই জি কাশ্মীর আও হাইনি খরং পান্ডা খামানি উল ন হাই নহাই নরকি চালো ফাইশ পাইজা আং তো নরক বাই ফুংনি দাম জি তামই শো তিন জি বাজার আও হাই নহাই কিরং লাই ফিরা ন অজরা কক দুগো সাবতং ফাইডিং কিরং লাই নে অজরা হ্যালো হ্যালো হ্যালো এ বেলাই নে ফুং কাহাম চিনি বাইক তো দ সাদি মানে থাকা হাইছি সাগাদি দলে বহাইকে নো বেলা সামুং ফোন খায় বহাই বহাইকে নাক জরারি সাগাদি দাম খনা রেডিও রা
1: জরারি
0: না
1: আমি

0: 该阿样对侬对你差龙咯，必须两个厦门帮忙帮忙，必须两个个小叔叔都来参加我东南的人噻。
1: 嗯嗯嗯。
0: 应该一个也是一个啦，一家叔叔大姑不好买来伢那个，我也找来呗。那叔叔是他那包罗下来也买来也烫来也冻来伢那个。
1: 嗯。
0: 应该去哪摆嘞？那边东海街也不是，他那日本那阵。阿不得个唐东沙，沙那南门摆个档，阿不档那不南个摆
1: 呀。你摆呀，今年那个红沙，不隆不隆的摆了呀，还有的，阿不那不红爱看个。
0: 嗯，红爱个阿不不是阿不不啥不对个嘛，龙个摆，伊说咯不啥不对，要得啷那尼，我拉是嘛，看那尼，得啷那尼，阿不，就是嘛不站着摆了呀，咋？
1: 嗯。
0: 我勒是个的，该。阿爸阿爸娘，这是帮摆了羊村，今年炒的龙龙包，比较热，可以冻那里难过。应该从他看家龙看看应该，从阿爸，从他那都苦嘛侬。
1: 嗯。
0: 应该阿爸侬喏，我炒的龙这些当一两看，应该热可以冻那里难过。应该。
1: Oh, oh, oh, oh. No, belai hamai, belai hamai. Logi tong ni, okay. Ini apa nuta belai ni zora khosor jak fungo haya di bana? Dah kan, okay. Aw belai hamai, apa nu? Sengai ni tini kena hini tong de sengsi ni syak nu belai keno jai kaya. Aba kaya, apa hai bagi tang? Aba ni bagi seng. Bemar ini asani nu sekarang balik nu sengsi ni syak nu kier kelai tong nani nang. Aba ni bagi. Belai keno seni borok kisha seng tini to kok tishalba apa hai lela mani dan tu ini masalah ni cak mung neng mung di bising tipan neng tuan jasa neng tuan cini kana bersen kisha serang dan ini nang. Hello, hello. Choi thangka sai malia takho ke bakha bukhuk norok ang ba kring hor di ang to tong nai norok bai panda pa sak jora. Hello. Hello. E lam so go bukhuk no belai de phung kaham. Ala phung kaham. E.
2: Ah, ni to kisa
1: ji
2: jet jar go khona namo ba ke pai le ai na to go pata mani inga takta. Ah. Takta ke takta
1: hun ba ta wang ro. Ari baba.
2: Ba. Ba sa wo. দিল্লী এফএম গোল লাভ হপুং রো
1: ও
2: 11 টা টিমে
1: এই
2: আমাদের অনুষ্ঠান তো 11 টা টিমে কেন আবো করে নি থাকবে
1: আচ্ছা আচ্ছা
2: আর আজকে হিন্দি গান তো সঙ্গ গান দরো আবো পুঙ্গো পাতা গান কেন রেডি উঠলে সব টাকা খাও সঙ্গ
1: আ আও আও
2: পাতা কি তো কিমোটা
1: ই
2: যে কোন ওজন সেটার ওই না আগুন কি তাই কিমো
1: আবুন সাও
2: দাম খানা পে পে যে আ পরে যে
1: আবো হঙ্গে তে ফুঙতে কাইসা সামুং এট লিস্ট কমে উতা
2: আজুনি তুমি আবো সরাই কোন তুমি আন বাবা বাইজন পুলিশ অফিসার তো মানে কাজা খাই যখন পুলিশ অফিসার বানি তার পাই মা বাবা
1: ই আ ভাই না
2: আবো সফট তুমি ভাই
1: পুরা মিলি উইনে থাঙ্গাতা
2: যেমন আগে পরি পর অবস রুটিন নন যায় খাতা রক্তাঙ্গ নাঙ্গ বই র আ ভাই না থাঙ্গাতা তো আছে মুজে এন্ড বাই করুন ওই বডি ন খানা যা নাই যাবো আবো নন যায় কাজন খাই
1: আচ্ছা আবো কাছে রুটিন নঙ্গি থাঙ্গাতা না
2: আবো রুটিন নঙ্গি থাঙ্গাতা প্রত্যেক শনিবার যায় আনি নিজেনি বাথরুম আনি বসানো বাথরুম দুইটা বাথরুম না আনি যে মাংসা গান করছে সেখানে তাই রয়ে বন্ধু না বড় তাই আমি এটাই বসানো করি ফিল পারো তুই দামা গান খান যার আমি হর নিচা মাংস নাম তো তুই আবার যে হর প্রত্যেক দিন হর আন লগিন অনেক সময় হনু ভালো লগন দায় মান বলা আমি আবার আগে না রুটিন খাই না
1: খরক নেই গেবা
2: সামানি টাইম না ঠিক নারগং যে বাসমান টাইম নো

0: Evet, merhaba. Yok, muy güzel. Sabah pantanya haber yaptın için çok ne bariyim kadayım.
1: Abone miyim asalta? Sen.
0: Hayır, değil mi?
1: İyi, iyi,
0: iyi. Asıl kata olabı tanı ile ama da koyu hemi mani yapın.
1: İyi.
0: Aron bedur dokunan.
1: Abone ota. İyi. Asıl kınga ne olup?
0: İnce zaman indi geri bu tüse nozor.
1: Manarago.
0: Kişa,
1: iyi.
0: Tengzak zatıyor. Tengzak bahan dongu zor. Vak bahan yuru. Am heroke maintain kayı tamonu tafkan sori yok.
1: Da nong khorang khana ga ta khon bu ke bu ra buri am hai mus mus ang ya ta am
0: khorang ke khana ke zara sai ni ro ge ab jab un us jango wo uttar maharani ni ni raju yang bo so se ko kor ko kor ngo am ni ro ko kor tam tam so se ni bije sang khana ni number na yang bai ko sa ka
1: ari ba
0: bai mona ki tu ta ga ji yang ni ni ne boy bu su rong ha bu su mo su mo
1: อ่าอ่าใช่ติดไฟติดไฟบล็อกนี่ก่อนครับโอ้ว่าฉันแบงค์เข้าไปวันนี้ฝรั่งจะได้ฝรั่งไปเลยเอาไปบล็อกนี่รูปบล็อกอ่าอ่าอืมไอ้ก็อ่ะมันก็ต้องซื้อเมนเทนไฟเนาะอืมเมนเทนจึงบาลานซ์นั่งคู่ก็ตาวจอระบบควบคุมไปบนตึกบุกบุกก็คือแต่บุกบุกบาลานซ์ต้องทอกะฟุ้งกระซังจอระวันนั้นมาเนยนี่นี่เจ้าไทม์ทีวีขนาดว่าบุยบุกิชาสรึงมุมันขนาดบาลานซ์ทำไป চিনি শাক নিবাগে হিঙ্গে খাই খালদা নিপান জরা মাই অব হাইব ইং আবার বাকি চিনি শাক সাইজ নিবাগে জরা তিখলাই নি হ্যালো হ্যালো বেলাখান ফোন কাহাম তা খুব না হ্যালো ইনি খরাং কাট কাটকে ফাই খরাং বুঝি আং তকা হ্যালো সাইমালিয়ে নাকাটি হাই নহাই কাহাম কে নেটওয়ার্ক মান মানে থায় থাকি গে নরক বাই হাই নহাই গরং মান ফির হ্যালো
2: হ্যালো
1: ফুং কাহাম
2: ওহাই জবানে হাম বাই বখুনা
1: এই বেলাই নু ফুং কাহাম তাকুক দশিনি মুরি গাড়ি বড় নিং
2: মই তাই সিবাসে করেন কাপন তাওয়াসা করেন না মই তো কল খাতি খা
1: ও আচ্ছা আচ্ছা অ দ দেখো সতেরো হরি
2: সতেরো হরি জমাতিয়া
1: আচ্ছা দেখুন সাদি ই ওকে
2: কিন্তু পাজে আমি জমাতে ই জড়া না মাতাং লাগি গেনি গেনি জড়া সামি তো তুমি তো লাংকে বাসা কাংকে আই বাসা ওই নখরা হলে নগরা বাড়ি সামনা খাইয়ে তব
1: আং
2: মাটি দর্ব মানে দেওয়া
1: আও আও আও
2: দামবাই
1: দেখো আনন বয়াই নিন খরং বেলাই ন ফাটি বিফাই দো দেই আং সানাই যতন ওয়াইসা ওয়াইসা নেবরি যাগো গাই নিন যে কক সানা মুসুং মাহাই বইব সানা মুসুং নাই যে পুরোপন কক সাকা কিসা টপিক নি বিশিং ন সাদি তে গানাও লাউড স্পিকার রেবখা রেডিও সেতুই কক সায় আং গাই ন বেলাই ন সানাই হাই একে বেলাই নি নাই নি নয় আছে বখা ফিডব্যাক ফাই দো হ্যালো এই বেলাই ফুং কাহাম দেখো তো বুঝি তো অনেক খরাং
3: ইয়াবলা
1: মাহাইবো কমি সিজা গিয়া সিজা গিয়া নাই সাইজু রেকর্ডিং খাই নাই সিজা
3: গিয়া
1: চিন থানি গামতে হাই কোনো গরি যত নাকসা খাই নুগ গাবন বিশিং যে জানি যা মান মানি যতন সানি সেব করি খরং হামে না আসক দমফাই বলাসান নংকার খা তৈ নাংলিয়া

0: 네, 야, 이런 거, 나 보셔 당이 좀 간게 아버 사고 베마르세 하나니 라이쿠고
1: 하이냐.
0: 아버는 저도 놓고 한 그런 동아이톤
1: 나.
0: 사그 게다 FSS 페이먼이 비싱트이 대자문이 비싱트이 야 박노 좀 타임 투 타임 그 메신 마케니까 엄청 타이망 토나염 스테노 다나염 스테망 요거 가냐
1: 아무튼
0: 아무튼
1: 시니
0: 타이머 바카
1: 샥
0: 나야
1: 니바게
0: 아버
1: 가서 타임 마티 클라이네다. 너무
0: 아버
1: 하긴.
0: 하이 타임 테이블 사스 페
1: 인
0: 해버도니
1: 차트.
0: 카 아보 아보 야 가니보 가나보 같이 거리고 쳐버도니 아보 나이 그냥 이 어타임 바 엄청 안 아이 가니 난글레 엄청 타이머 마이선 난글레 엄청 타이머 그래 가니 난글레 아바 해로 같이
1: 승
0: 거럽니
1: 이 가이사 아 룰스 등 도몽 폴로 카겐
0: 헤빗
1: 카이노
0: 누이
1: 아
0: 상가
1: 타이머
0: 바이 누이
1: 이닝
0: 상가
1: 투텔리 헤빗 닌 보호 와즈라 카 오크이 파이지 나이 오마 헤드 바능
0: 아
1: 오즈랑
0: 그래
1: 사나 나는 그 살부름 부름 싸오 응가 승 나이네 디 응가 카 하니 부르 파는세 승 아보 아 타임 파겐 카이노 응인 타고 하이시
0: 아 아브노 쇼토노 아보 하이게 플레이 게임 게 블랙 함
1: 더더
0: 아브 저도
1: 한바이
0: 카드
1: 한바이
0: 메달
1: 벨라이노
0: 보이
1: 한바이
0: 참는
1: 로기
0: 블라이
1: 덩비
0: 블랙 키노 함바이
1: 오케이 아우 gang noro kok sate sate te ga sa nai ang mo tini tam tini je pru panang thun ang ka bang kok no phung ni pan dawo pha ga ang ka no him tu ne phayo abo ka sa exercise ni no wan su gi na haro nang phung o phaina ning ka ang kai phai ma no nok ni je sa mal khu mai pa na phai ma no hai pa no phung ro gong ka sing ka bang kok no exercise climb ni bising ti pha ga na za ko go ha ya di ba sing rik sa tong a ko tong be bang no tong hai pa no ang ka je sa panang thun him ni phayo ngai abo no sing him na ni ba ga kai sha lama ma ro to go sing sa pung ayang wayang samung khayu thik no hai pa no chini sak ni ba gi bo sing jora mariu hello hello
0: কামেন
1: এই বেলাই নে ফোন কাহাম চিনি তাকুক জয় দা সাদি আং আমা হাইনো ই সাইমা তো নেও তা আনো মুসুক মুসুক রকো তারি দেখিনি আনো মাসাও তাং কে কিসা কবনি সামু রকো তোমা বা ই রিউ রিউ আমা হাইকে না জরা রিউ ফাইও আং আবা একদম আং বানে মসাং যা খাইছে ফাইনাই আং ফাইনাই ফাইনাই উইক ফাইনাই নরগে উরাম উরাম না মালাই নাই এভরি উইক কোন ফাইনাই আং ফিয়া তিনি সিমিং গে ফাইকে আবা ফাইন তং সিনাই দা এ আন বগে বু জরা বেলাই ন খসর হাই পেন আং জরা সনামু আও আও
0: পাইলেন দিপিং অ জরার লাইন নাঙ্গ আঙ্গ ও বছর কাইছে মত নগর বাদ থাকে আঙ্গ তাও খান থেকে দুইটি কলেজ কি কা কত
1: বিয়াং
0: লাগো
1: গো নাও তো
0: মানে ইয়াং আগর তলা ওন বি ঠিক না হবে না বর সেটা ইয়াং সম্পন্ন করব খানা নাঙ্গ তার আনি যাই মা খাইছে না এটা
1: ও আচ্ছা আচ্ছা তো খাইদি কাহামছে জানি যা সামু
0: মাছ লাগে
1: আচ্ছা চিনি বড় গে চিনি সামু খাইলে না
0: গাড়ি রোগ তো তা বুক সব সময় রেডি আমার বা সাইমা গত না তো তাও
1: আচ্ছা
0: করেন করেন সময় করুন মানে সময় করুন মানে তাও যতন কম না খাই তো
1: আও
0: গাজন মা তো না এটা তাই জরা নি বিশিং কৈছিং জরা করে তো কি জরা না মার নাই আমার জায়গা মা থানাই
1: খাও মুসুক মা তো খাঙ্গে চিনি বেবাক নুঙ্গ হাইছে
0: স্কুল কলেজ পড়নে স্কুল জরা মার নাই কলেজ পড়নে জরা মার নাই কাজকর্ম খাইনে কাজকর্ম খাইনে অবন চিনি লাং মাতা সংখ্যা বা তো তুমি তো ইনকাম খাইমি আবলা
1: আবনা
0: জানে লামা যতন হাইকেন মাসাল নাই সেন
1: আবনা ই আবনা
0: বসাই বিশেষ খাইতা ফেস্টিভেল খাই চং বসাঙ
1: ই
0: যতন হাইকে তং লাই মিয়া
1: হাইকেন জোরা রক বাহাইকে জান ফাই থাঙ্গো না খাসি সিরি গিয়া হাইলা
0: সেই মারে গিয়া সেই মারে গিয়া গেছে অবন মিটিং এ রেড রুম আ করেন লাইও সময় কে করেন মানে সময় করেন মিয়া
1: দ ক করে
0: রেড তো খনাও
1: আও খনাই তং দি
0: মা তং লাই সেন
1: আও
0: ফুনকা
1: দ
0: ফুনকা
1: হাম বাই বেলাই ফুনকা হাম লগি তং দি আও আং সানাই নরক ন জং জে সামুনো খলাই বেলাই খানো আন খাও কসাং আং জে সুবা কুবনি সামুন খলাই তং তন আং অবন হামজা গঙ্গা বাং অরন মা ফাইনে ব্লে না গগ জে সুবা ন জরাং তন মুক ত্রি বাই আফা নং তন হাই কেন মা ফাইনাই রম দি সং কবাং মা সামুন খলাই মানে বিশিং তুই লাং মা বেলাই খানো বিজি তে টায়ার্ড ঙ্গি থাং অং মানে বিশিং দি পানো বেলাই ওভার লোড সালব্রুম ব্রুম গাবো চাই আপনি বাকি সিং কিসা সিং চিনি বড় লেলা নানি এবার খাবার চিনি শাক ন জরারি নানি বেলাই খেনো না কুগো আপনি আংনার বই ওরা মোরা মা সাও সিং যে সামুন খেলায় চিনি খাক চাঙ্গ দং থগো আহা সামুন সিং খেলায় নানি নাঙ হ্যালো হ্যালো
0: আপুং কাহাম

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গলপেট্টু, থিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী রাজস্থানের আলওয়ারে বিভিন্ন সমবায় সমিতির একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। জিম্বাবুয়ের কারিবারদে নৌকাডুবিতে 72 জন প্রাণ হারিয়েছেন, নিহতদের মধ্যে 18টি শিশু। টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 8 উইকেট ও 288 রান হাতে নিয়ে আজ দ্বিতীয় দিনে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানে গতকাল জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। শ্রী মোদী বন্দে মাতরম পরিবেশনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উদ্দীপনা ও নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এই সময়কালে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন প্রায় 4 গুণ, খাদি ও গ্রামীণ শিল্পের উৎপাদন প্রায় 5 গুণ, বৈদ্যুতিন পণ্য উৎপাদন প্রায় 7 গুণ, আধুনিক রেলওয়ে কোচ উৎপাদন 21 গুণ এবং মোবাইল ফোন উৎপাদন 33 গুণ বৃদ্ধি পেয়েছে। সব রাজনৈতিক দলের কাছে তাঁর আহ্বান, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান।
1: জল্দ সে জল্দ হমারি মাতা ও বহনো কো 33% বিধানসভা ও লোকসভা মে উনকো প্রতিনিধিত্ব মিলে, ये भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे, समय की मांग है। और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माता और बहनों को हक दीजिए।
0: স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় পাঠানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালের

প্রধানমন্ত্রী বারেন্দ্র শাহের শুভেচ্ছার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, দুদেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে যে বহুমাত্রিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে তাকে আরও শক্তিশালী করতে তাঁরা একযোগে কাজ করবেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে ভারতের বিশেষ দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠছে। স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রোনির বার্তার প্রত্যুত্তরে শ্রী মোদি বলেন, ভারত ও স্লোভাক এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজিও শুভেচ্ছা পাঠিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হয়। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করেছে। পূর্বে ফিজি থেকে শুরু করে পশ্চিম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত 54টি দেশের একাধিক টাইম জোনকে অতিক্রম করে এই রিলে শেষ হয়। ফিজিতে ভারতীয় হাই কমিশনার থেকে শুরু হওয়া ধারাবাহিক এই যাত্রাপথটি এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার চেতনাকে বহন করেছে এবং বিশ্বজুড়ে ভারতীয় ও ভারতের বন্ধুদের একত্রিত করেছে। স্যান ফ্রান্সিসকোতে ভারতের কনসাল জেনারেলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ধারাবাহিক যাত্রা শেষ হয়। প্রবাসী ভারতীয়রা বিপুল উৎসাহ উদ্দীপনায় এই আয়োজনে সামিল হন। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক রাষ্ট্রীয় পর্যায়ের এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী, কূটনীতিবিদ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক প্রদর্শনী আজ থেকে শুরু হবে, চলবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। দর্শকরা সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে উদ্যানে ঘুরতে পারবেন। প্রতি সোমবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য উদ্যান বন্ধ থাকবে, তবে বিকেল 5টার পর আর সেখানে ঢোকা যাবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গলপট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ চেঙ্গলপট্টুর SRM ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি চেন্নাইয়ে নাগাল্যান্ড, মণিপুর ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল লা গণেশনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকবেন। এছাড়াও চেন্নাইতে হিন্দু মুন্নানির প্রতিষ্ঠাতা প্রয়াত কে রামাগোপালানের লেখার ওপর ভিত্তি করে রচিত ইকোজ অফ আ ন্যাশনালিস্ট মাইন্ড বইটির প্রকাশনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের আলওয়ারে সারস ডেয়ারি কমপ্লেক্সের একটি নতুন কারখানার শিলান্যাস করবেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি দুগ্ধ সমবায় সমিতির দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা এবং গবাদি পশুর খাদ্য তৈরির প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে রাজস্থানের 17টি জেলায় 6,262 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভার্চুয়াল শিলান্যাস এবং উদ্বোধন করা হবে। পাশাপাশি রোজগার উৎসবে 10,500 জনের বেশি নবনিযুক্ত কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। অমিত শাহ নতুন কেন্দ্রীয় সমবায় ব্যাংক গঠনের কথাও আজ ঘোষণা করবেন এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ জুন মাসের UGC নেট, CSIR নেট, ICAR অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন এবং PhD প্রোগ্রামের জন্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, এই সাময়িক উত্তরপত্রগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যদিও পরীক্ষার্থীদের শুধুমাত্র NTA-র আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস CBDT 2026 সালের ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম FAST-DS বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণার সুযোগ পাবেন। প্রকল্পটি আজ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। এই উপলক্ষে আজ থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে আজকের দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনের কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাদের জন্য সমপর্যায়ের সুবিধাসম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প

ও চালু করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জিম্বাবুয়ের ক্যারিবার হ্রদে নৌকাডুবির ঘটনায় 72 জন প্রাণ হারিয়েছেন, নিহতদের মধ্যে 18টি শিশু রয়েছে। মঙ্গলবার ক্যারিবার শহর থেকে জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মৎস্যজীবীদের জনপদের দিকে যাওয়ার সময় প্রবল ঢেউয়ের তোড়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা ফেরিটি উল্টে যায়। একটি সূত্র জানিয়েছে 90 জন যাত্রী বহনের ক্ষমতা থাকা সত্ত্বেও পুরনো ওই ফেরিটিতে 153 জনের মতো যাত্রী ছিলেন, 77 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বালুচ নেতা মীর ইয়ার বালুচ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ও অসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনেছেন। সুরাব এলাকার সাম্প্রতিক বিমান হামলার ভিডিও ফুটেজ বেলুচিস্তানের স্থানীয় জনগোষ্ঠীর ওপর সামরিক আগ্রাসনের প্রমাণ বলে তার দাবি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিগানে 39 বছর বয়সী এক বন্দুকবাজের গুলিতে 6 জন প্রাণ হারিয়েছেন, নিহতদের মধ্যে ওই বন্দুকবাজও রয়েছে। পুলিশ জানিয়েছে মিসাউকি কাউন্টির বিভিন্ন জায়গায় 16 বছর বয়সী এক কিশোর ও 4 প্রাপ্তবয়স্ক নিহত হন। গুরুতর আহত 13 বছর বয়সী এক কিশোরী প্রাণে বেঁচে গেছে, প্রশাসন ঘটনার তদন্ত করছে। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত 8 উইকেটে 288 রান হাতে নিয়ে আজ মাঠে নামবে। দিনের খেলা শেষ হওয়ার সময় গতকাল দেবদত্ত পাড়িয়াল 131 ও ঋষভ পন্থ 27 রানে অপরাজিত ছিলেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি আজ 2 দিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপাট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। সারা দেশে গতকাল যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রথমবারের মতো লালকেল্লায় গতকাল জাতীয় সঙ্গীত বন্দে মাতরম পরিবেশন করা হয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত 12 বছরে দেশের কোটি কোটি নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সব রকম প্রচেষ্টা করেছেন। এর ফলে 25 কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। ভারত এখন বিশ্বের একটি প্রধান এবং দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে। ভারত 2047 সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হওয়ার বড় লক্ষ্য নির্ধারণ করেছে। স্বাধীনতা দিবসের ভাষণে দেশের যুব সমাজের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ তরুণীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে আরও সুযোগ করে দিতে এই উদ্যোগ বলে জানান তিনি।
1: मेरे देश का युवा है और इसलिए हमें विकसित भारत के लक्ष्य को युवाओं के साथ जोड़ करके आगे बढ़ाना है। युवाओं हमारी सर्वोच्च प्राथमिकता के साथ हमें आगे बढ़ना है। पिछले 10-12 साल में उस दिशा में बहुत कुछ हुआ है। स्टार्टअप इंडिया अभियान, आज पूरे देश में 2.5 लाख से ज्यादा रजिस्टर्ड स्टार्टअप बन गए। देश के नौजवान खुद तो काम कर रहे हैं, अनेकों को रोजगार दे रहे हैं।
0: শ্রী মোদী আরও বলেন, সরকার আগামীতে একটি প্রাণবন্ত নাগরিক সুরক্ষা বা সিভিল ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তুলবে। সারা দেশের সঙ্গে গতকাল রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন ও বিভিন্ন বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে প্রথমবারের মতো পুলিশ ব্যান্ডে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। আসাম রাইফেলস ময়দানের রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, এই বিশেষ দিনটি আমাদের আত্মনির্ভরশীল ও বিকশিত ভারত গড়ার সংকল্পের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে দেশে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে দেশ এক নতুন আশা আকাঙ্ক্ষার ভারত হিসাবে এগিয়ে চলছে।
2: রাজ্য সরকার ত্রিপুরা

0: আর প্রায় 40 লক্ষ মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনযাত্রার মনোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মাত্র 6 বছরের মধ্যে আমরা রাজ্যের জিডিপি দ্বিগুণ করতে সক্ষম হয়েছি। একই সঙ্গে বর্তমানে ত্রিপুরার মাথাপিছু গড় আয় দেশের মাথাপিছু আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে ই অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
1: দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আগরতলায় মহাত্মা গান্ধীর মূর্তিতে, গান্ধী বেদিতে এবং অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজ্যপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনায় বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগে সক্রিয়ভাবে অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। এডিসি উদ্যোগে গতকাল স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় খুমলুঙে খুম্পু একাডেমি স্কুল মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। আগরতলা এমবিবি বিশ্ববিদ্যালয়ে গতকাল যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিভাস দেব জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর সুমন্ত চক্রবর্তী, পরীক্ষা নিয়ামক রুনুধর সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বর্তমান সরকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে সর্বদা ইতিবাচক ও সহায়ক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে লিফট পরিষেবার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, স্বাধীন পরিবেশে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সংবাদ মাধ্যম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব করিশ্মা জমাতিয়া হাকতর গনাংরি বরমরি উইতাই খাতুং খাসাকে মিয়া ভারতনি ফিল চার্চি ইয়কমশাল পালাইজাখা মন্ত্রীবক্রব নরেন্দ্র মোদী দিল্লিনি লালকেলাও ইয়কমশাল পালাইমা মেলো মানজাখা আর বোমানজাকমানী উলো লালকেলাও পুলিয়া রাষ্ট্রনি রেসাবমুং বন্দে মাত্রম রেসাবজাখা ককনারকনা থাঙ্গাই মন্ত্রীবক্রক সাকা সাল কিসা সেকাং হাকটনি হাস্তে কিসা সেক কিরমা সিনসা তৈ দরমা তাই হা কাকজাকমাবাই নুখুং কবাংমা দেরাজাকবাই খা মন্ত্রীবক্রক দেরাজাকবাই নাই নুখুং রকনো খা মেথেবি সাকা হাকতনি লুকুরক বরংনি লগি তঙ্গো ভারত 2047 বিসি বিশিঙ্গ কাইসা হামক্রাই গনাং রাষ্ট্র অংনানি নাহার মুঙ্গ তঙ্গ হনৈব খুরসাকা শিকলা হদান মাগনান অনলাইন কোচিং রানী সাকলাই মুরেখা মন্ত্রী বক্রক তাই বাতাইমা হাই আমজক মুরগ রংকুচুগ আমজক মুঙ্গ তেয়ার অংনানি শেয়াপ্রি মানিও ইয়াপ্রি নাহার জাগান হনে সাকলাইখা
1: বিকশিত ভারত কা সবসে বড়া লাভার্থী ভি মেরে দেশ কা যুবা হ্যায় আর ইসলিয়ে হমে বিকশিত ভারত কে লক্ষ্য কো যুবাওঁ কে সাথ জোড় করকে আগে বড়ানা হ্যায় যুবাওঁ হামারি সর্বোচ্চ প্রাথমিকতা কে সাথ হমে আগে বড়না হ্যায় পিছলে 10-12 সাল মে উস দিশা মে বহুত কুছ হুয়া হ্যায় স্টার্টআপ ইন্ডিয়া অভিযান আজ পুরে দেশ মে 2.5 লাখ সে জ্যাদা রেজিস্টার স্টার্টআপ বন গয়ে দেশ কে নওজওয়ান খুদ তো কাম কর রহে হ্যায় অনেকো কো রোজগার দে রহে হ্যায়
0: বতই বসাকা হাপাং বুসকাং সালগ সিভিল ডিফেন্স সংসাই তিসাওয়ান হাক্তর বাইবাকসা মিয়া হাস্তেবো খাতুং খাজাকে ভারতনি ফিল চার্চি ইয়কমশাল পালাইজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা ইয়কমানী সালো আগরতলানী আসাম রাইফেলস পান্থর হাস্তেনি পান্ডা কতর মেলো বসংনি বানাতি সাকা তাই জুদা জুদা বাহিনী কুচ কাওয়াজ বেড়াই নাইখা ইয়কমশালো কংনারকথানি মন্ত্রী অক্রা সাকা ও সালজিনী সাকবাইথাং তাই বিকশিত ভারত সংসাই তিসামানী মারি

0: শুভ সকাল শ্রোতা বন্ধু, স্বাধীনতার নব সূর্যোদয়ের প্রভাতে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম অভিজ্ঞাপন। সঙ্গে রয়েছি আমি সাথী এবং আপনাদের আরও এক বন্ধু
1: রয়েছি আমি নিবেদিতা।
0: নতুন দিনের স্বপ্ন চোখে ভারতবাসী এগিয়ে যাবে বিকশিত ভারতের লক্ষ্যে, এটাই হোক আজকের অঙ্গীকার।
1: বন্ধু, আজ রবিবার, আর এই রবিবারের সকালটা যেন একটু অন্যরকম, তাই না? সপ্তাহের ব্যস্ততার মাঝে এই একটা সকাল আসে একটু ধীরে, একটু আপন করে। ঘড়ির কাঁটার তারা আজকের এই দিনটাতে একটু কমই থাকে, থাকে নিজের জন্য একটু সময়, প্রিয় মানুষ।

0: মানুষদের জন্য একটু সময় আর মনের মতো করে দিনটাকে সাজিয়ে নেওয়ার সুযোগ। তাই আজকের এই রবিবারের সকালটা হোক একটু বেশি হাসির, একটু বেশি ভালো লাগার, আরও একটু বেশি আনন্দের। সারা সপ্তাহের ক্লান্তি ভুলে নতুন সপ্তাহের জন্য নিজেকে তৈরি করার এই ছোট্ট অবকাশটুকু চলুন না আজ আমরা সবাই একসাথে ভাগ করে নিই। আর বন্ধু, আমরা কিন্তু গতকালই উদযাপন করেছি আমাদের দেশের স্বাধীনতার গৌরবময় দিন 15ই আগস্ট। চারপাশে ছিল তেরঙ্গার রং, দেশাত্মবোধের আবেগ আর স্বাধীনতার প্রতি ভালোবাসা। আর আজ সেই উদযাপনের ঠিক পরের সকাল, স্বাধীনতার আনন্দের রেশটা যেন এখনও মিশে আছে এই সকালের বাতাসে। রবিবারের এই শান্ত সকালটা তাই শুরু হোক একটু অন্যরকম অনুভূতি নিয়ে, নিজের দেশকে ভালোবাসার অনুভূতি, নিজের দায়িত্বকে মনে রাখার অনুভূতি, আর আগামী দিনগুলোকে আরও সুন্দর করে গড়ে তোলার এক নতুন প্রত্যয় নিয়ে। স্বাধীনতা তো শুধু উদযাপনের বিষয় নয়, স্বাধীনতার মর্যাদা রক্ষা করাও আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই চলুন গতকালের দেশাত্মবোধের আবেগকে সঙ্গে নিয়েই শুরু করি আজকের সুন্দর সকাল, সুন্দর কিছু কথা আর গানে ভালো লাগার মুহূর্ত নিয়ে।
1: এই ভারতে নাই যাহা তা ভূ ভারতে নাই, মানুষ যাহা চায় স্বর্গে গিয়ে আমরা হেথায় পাই।

শ্রোতা বন্ধু, ইতিহাসের কিছু দিন শুধু একটি তারিখ নয়, বরং একটি ভূখণ্ডের পরিচয় এবং তার দীর্ঘ পথ চলার সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ এক মুহূর্ত। আজ আমরা ফিরে দেখব তেমনি একটি ঐতিহাসিক অধ্যায়। আজ 16 আগস্ট। আজকের এই দিনটি পুদুচেরির ভারতের সঙ্গে সংযুক্তির ইতিহাসকে কিন্তু নির্দেশ করে। একসময় পুদুচেরি ছিল ফরাসি শাসনের অধীনে। ভারতের স্বাধীনতার পরও পুদুচেরি তখনও ফরাসি প্রশাসনের অধীনে ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে পুদুচেরির সংযুক্তির দাবি আরও জোরালো হয়ে ওঠে। দীর্ঘ আলোচনা, রাজনৈতিক উদ্যোগ এবং মানুষের আকাঙ্ক্ষার পর শেষে 1954 সালে পুদুচেরিতে ফরাসি শাসনের অবসান ঘটে এবং পুদুচেরি ভারতের প্রশাসনের অধীনে আসে। তাই এই দিনটি শুধু পুদুচেরির ইতিহাসে একটি দিন নয়, বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমরা বলতেই পারি। কারণ এই দিনটি ছিল দীর্ঘ ফরাসি শাসনের অবসান এবং ভারতের সঙ্গে পুদুচেরির নতুন পথ চলার কিন্তু এক সূচনা। পরবর্তীতে 1962 সালে পুদুচেরির ভারতের সঙ্গে সংযুক্তি আইনগতভাবে সম্পূর্ণ হয়। পুদুচেরির এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে একটি ভূখণ্ডের রাজনৈতিক পরিচয় বদলে গেলেও তার সংস্কৃতি, ঐতিহ্য এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য তার নিজস্ব পরিচয়কে ধরে রাখে। আর সেই কারণেই পুদুচেরির ভারতের সঙ্গে সংযুক্তির ইতিহাস ভারতীয় ইতিহাসের পাতায় একটি বিশেষ অধ্যায় হয়ে রয়েছে।

শ্রোতা বন্ধু, অন্যান্য দিনের মতো আজকের দিনটিও কিন্তু নানা ঐতিহাসিক ঘটনা, জন্ম মৃত্যুর স্মৃতি বহন করছে। চলুন জেনে নিই আজকের দিনের ইতিহাস কি বলছে। 1687 সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক ও মোগল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হয় এবং ইংরেজরা সুতানুটিতে অস্ত্রাগার ও পতাস্ত্র নির্মাণের অনুমতি লাভ করে। 1843 সালে ব্রাহ্ম ধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে যোগাযোগের উদ্দেশ্যে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল আজকেরই দিনে। 1873 সালের 16 আগস্ট কলকাতার বিডন স্ট্রিটে শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল থিয়েটার। প্রখ্যাত পপ গায়িকা অভিনেত্রী ম্যাডোনার জন্ম হয় 1958 সালের আজকের দিনে। এছাড়া ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় দার্শনিক ও সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণ ঘটে 1886 সালের আজকের দিনে। কিংবদন্তি কাওয়ালি গায়ক নুসরত ফতেহ আলী খান প্রয়াত হন 1997 সালের আজকের দিনে। আর 2018 সালের আজকের দিনে পরলোকগমন করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। তো এই ছিল আজকের দিনের ইতিহাস।

শ্রোতা বন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি আপনাদের বহু প্রতীক্ষিত পর্ব লিখছি তোমায় পর্বে। আর এই পর্বে প্রথম যে চিঠিখানি পড়ব সেটি লিখেছেন অভিজিৎ মণ্ডল হুগলি থেকে। জীবন মানেই দ্বন্দ্ব, বিরোধ, ঘাত প্রতিঘাত, সংঘাত। তবু সেই বাধা বিপত্তিকে তুচ্ছ করে সমাজে এমন কিছু মানুষ থাকে যারা দেশের সেবায়, দশের সেবায় নিঃস্বার্থ লড়াই করে যাচ্ছে আজও সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য। যেমন অমরনাথ বাবু, সবাই তাকে মাস্টার বাবু বলেই ডাকে, তবে আমি তাকে কোনোদিন মাস্টারই করতে দেখিনি। দেখেছি গ্রামীণ হাসপাতালের আউটডোরের বাইরে বসে বৃদ্ধ বৃদ্ধা পেশেন্টদের কম্পাউন্ডার যে না লিখে ওষুধ দিয়ে দেয়, সেই ওষুধগুলিকে সরল বাংলা ভাষায় লিখে কখন কোনটা খেতে হবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। না, এর জন্য কোনো বেতন চাননি তিনি। প্রতিদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত তাকে দেখেছি আমাদের মহকুমার কোর্ট চত্বরে। কোর্টে দোষী নির্দোষী সাক্ষী সবুজ সবাই কেমন যেন গম্ভীর হয়ে থাকে, কারো মুখে কোনো হাসি থাকে না। তাই তিনি সেখানে গিয়ে সকলের সাথে হাসি মুখে কথা বলেন, বোঝান তাদের যে জীবন একটাই, দুঃখ ব্যথা আসবে যাবে রাতের পর যেমন দিন। দুদিনের দুর্ভাবনা একদিনে যেন না ভেবে ফেলে কেউ, দুদিনের খাবার একদিনে খেয়ে ফেললে ঠিক জীবনটি ক্ষতি হয়, তেমনি দুদিনের ভাবনা একদিনে ভাবলে ঠিক তেমনটিই ক্ষতি হবে। সন্ধ্যায় ফেরার পথে প্রায় প্রতিদিনই 10-12টা বাড়িতে তার ডাক পড়ে। কার বিবাহ তো বোন বাবার সম্পত্তি নিয়ে ভাইদের সাথে ঝামেলা করছে, কার ছেলে স্কুল ছেড়েছে, কার বাবার সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে, কার বৃদ্ধা মায়ের পেনশনের টাকা কোন ছেলে এটিএম দ্বারা তুলে নিয়ে নিজের পকেট ভরাচ্ছে, কোন বৃদ্ধার সম্পত্তি ভাসুরপো দেওয়ার পরে কতটা ভোগ করছে, সমস্ত সমাধান, সমস্ত সমস্যার সমাধান।

0: যে মানুষটা এক পায়ে আজও করে চলেছে। বন্ধু অভিজ্ঞাপন, তোমার এই পক্ষের বিষয় সংঘাত লিখতে বসে অমরনাথবাবুর নাম না লিখে পারলাম না। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি।
1: এই মুহূর্তে কিন্তু আমার হাতেও আরও একখানি চিঠি রয়েছে, পড়ে শোনাই তাহলে এই চিঠিখানি। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, জীবনের প্রতিটি ঘাত প্রতিঘাত টপকে হোঁচট খেতে খেতে একটা জায়গায় থিতু হওয়ার স্বপ্ন দেখছি আমরা।

0: পুরো বৃত্তটা একটা বৃত্তাকারে ঘূর্ণায়মান। ভালো মন্দের মিশেল নিয়েই তো জীবন। যারা ভালোর বৃত্ত অথবা সুখের বৃত্তটা হিসেবের মধ্যে রাখতে পারবে, তারা মন্দ বা দুঃখের বৃত্তটা কমিয়ে ফেলতে পারবেন। আমার ছোট্টবেলায় বেশ ভালো সময়ের মধ্যেই কাটাতে পেরেছিলাম। পিতা পিতৃব্যদের যৌথ সংসারের মধ্যে বিদ্যালয়ের পাঠ সাঙ্গ করতে পেরেছিলাম একটি সুশৃঙ্খল ছন্দে। পান থেকে চুন খসলেই পিতৃব্যর কড়া শাসনে জীবনটাকে সেইভাবেই বেঁধে ফেলেছিলাম। যৌথ সংসারের ভাঙনের পর পিতার মৃত্যুতে ভেঙে পড়েনি একটুও। পিতা ও পিতৃব্যর যৌথ সংসারের পরে আমাদের যৌথ পরিবারের হাল ধরতে হয়েছে। আমাদের ভাই বোনদের নিয়ে মোট সদস্য 8। এক চিলতে হাসির পর আবার সংসার জীবন যুদ্ধের আবহে সংঘাতের নবরূপায়ণ। বিধবা মায়ের সুকৌশলী পরিচালনায় ভাই বোনেদের লেখাপড়ার পাঠ সাঙ্গ করতে না করতেই বোনেদের পাত্রস্থ করা গেল। সে এক যুদ্ধজয়ের সংঘাতের অবসান। এবারে চাকরি জীবনেও এক ঘূর্ণায়মান সংঘাতের সঙ্গে লড়াইয়ের অবসান ঘটিয়েছি প্রায় 14.5 বছর আগে। এবারে অবসর হলেও সেই যৌথ সংসারের কর্তা হয়েছি। আক্ষরিক অর্থে বিশ্রামের অবকাশ নেই। পৌত্রপৌত্রীদের সঙ্গে খুনসুটি চলছে অবিরাম, তবে এখন আর সংঘাত নেই একদম। এমনিভাবে আমার সংঘাতের পর পুত্রের সংঘাত চলবে। এ চলার কোনো বিরাম নেই যে জীবনে। সবাইকে আগামী স্বাধীনতার 80 বছরের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে এই চিঠিখানি লিখেছেন। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।
1: শ্রোতা বন্ধু, এবারে সব শেষ চিঠিখানি পড়ব। লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে। প্রিয় বিজ্ঞাপন, জয়পুরের জঙ্গল থেকে একটা হাতি দল ছুট হয়ে শহরে ঢুকে পড়েছিল। বেশ শুরু হয়ে গেল সংঘাত। লোকেরা কেউ পেছনে চিৎকার করে, ছোকরারা ফটকা পাঠিয়ে তাকে বিভ্রান্ত করেছিল। হাতি দিশেহারা অবশেষে বন বিভাগের লোক তাকে উদ্ধার করে। এই অহেতুক সংঘাত সহৃদয় হলেই এড়ানো যায়। দুই গোষ্ঠীর সংঘাত হিংস্রতা আনে, তাণ্ডব চলে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় তৃতীয় পক্ষের উপস্থিতিতে সমাধান করতে হবে এই চেতনা, এই উপলব্ধি জনমানসে আনতে হবে। সংঘাত যা ক্ষতিকর তা কোনো মতেই গ্রাম্য নয়, প্রয়োজনে চাই সরকারের কড়া পদক্ষেপ। এটি দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া। শ্রোতাবন্ধু, অভিজ্ঞাপনের এই শেষ বিষয়টি, শেষ পক্ষের বিষয়টি আপনাদের আবারও জানিয়ে দিই।

জীবন মানে কি শুধু পথ চলা, নাকি সেই পথের বাঁকে রয়েছে খাত প্রতিঘাত, দ্বন্দ্ব আর সংঘাত? কখনো নিজের সঙ্গে নিজের, কখনো মানুষের সঙ্গে মানুষের, আবার কখনো মানুষ আর প্রকৃতির মধ্যে তৈরি হয় সংঘাত। সেই সংঘাতে কখনো বদলে দেয় আমাদের জীবনযাত্রার নকশা, মতের অমিল, স্বার্থের দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন কিংবা সামাজিক বৈষম্য, সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে সংঘাত। আরও একটি সংঘাতের নির্মম চেহারা আমাদের ভাবিয়ে তুলছে মানুষ উপশুর সংঘাত। এইসব সমস্যার আলোচনা করতে আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের জন্য বিজ্ঞাপনের চিঠির বিষয় সংঘাত। আর জীবনের নানা ক্ষেত্রে সংঘাতের অভিজ্ঞতা আমাদের সকলেরই রয়েছে। এই সংঘাতের কারণ কি, এর সমাধানই বা কোথায়? আপনার জীবনের অভিজ্ঞতা, ভাবনা, উপলব্ধি ও মতামত লিখে জানান। আমাদের মেল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। আর আরেকবার জানিয়ে দিচ্ছি আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় সংঘাত।

0: শ্রোতা বন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি তথ্যে। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আগামী 18 আগস্ট কৈলা শহরের সরকারি আইটিআই এ একটি চাকরি মেলা অনুষ্ঠিত হবে। সকাল 11টা থেকে শুরু হয়ে এই মেলা বিকেল 4টে পর্যন্ত চলবে। এই জব ফেয়ারে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে থাকা একাধিক শূন্যপদের জন্য লোক নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই চাকরি মেলায় অংশগ্রহণ করার জন্য দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে যুব সংগঠক গ্রুপ সি নন গ্যাজেটেড পদের জন্য নিয়োগের জন্য গত 22 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল www.tpsc.tripura.gov.in ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার, ব্যক্তিত্ব যাচাই পরীক্ষা, ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট আগামী 15 সেপ্টেম্বর 2026 তারিখে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর জন্য বিস্তারিত জানতে আপনারা লগ ইন করতে পারেন www.tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটটি। আরও একটি তথ্য রয়েছে। পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে, ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা যারা প্রি মেট্রিক স্কলারশিপ এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন করেছেন বা করবেন কিন্তু এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার সিডিং নেই, তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা যেন অতি অবশ্যই আগামী 30 আগস্ট 2026 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার সিডিং করিয়ে নেন। অন্যথায় স্কলারশিপ না পাওয়ার প্রশ্নে পরবর্তী পর্যায়ে কর্তৃপক্ষের কোনো দায়বদ্ধতা থাকবে না। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে অতি সত্বর আধার কার্ড সংযুক্ত করার জন্য জানানো হয়েছে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
1: বন্ধু, এবারে একটু শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলা যাক। আমরা রাত্রিবেলা সময় মতো সবাই হয়তো ঘুমোতে যাই কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর সারাদিনের ক্লান্তি যেন আমাদের বলতে থাকে যে পর্যাপ্ত ঘুমের পরেও এই ক্লান্তিটা কেন এসছে। সারাদিন ক্লান্ত লাগছে, কোনো কাজ করতে ভাল লাগছে না, কেমন একটা ঘুম ঘুম ভাব, অথচ রাতে তো ভালোই ঘুম হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? ঘুমের সময় আমাদের শরীর বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যায়, যার মধ্যে ডিপ স্লিপ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্তরে শরীর এবং মস্তিষ্ক সম্পূর্ণ বিশ্রাম পায়। যদি কোনো কারণে এই ডিপ স্লিপ ব্যাহত হয় তাহলে কিন্তু ঘুমের সময়কাল যথেষ্ট হলেও শরীর ঠিকভাবে বিশ্রাম পায় না। অনেক সময় দেখা যায় ব্যক্তি নাক ডাকছেন বা মাঝে মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, এটি কিন্তু স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে। এই অবস্থায় ঘুমের সময় শরীরে অক্সিজেনের মাত্রাটা কমে যায়, ফলে ঘুমের সমস্যা হয় এবং সকালে ওঠার পরও কিন্তু সেই ক্লান্তিটা সারাটা দিন আপনার মধ্যে থেকে যায়। অনেক সময় অতিরিক্ত ঘুমও শরীরকে দুর্বল করে, ফলে এনার্জি কমে যায় এবং সারাদিন একটা ক্লান্তি ভাব থাকে। এছাড়া মানসিক স্বাস্থ্য একটি বড় কারণ। অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং ডিপ্রেশনের মতো রোগে আক্রান্ত মানুষ প্রায়ই কিন্তু এমন অনুভব করেন, যতই ঘুমোন না কেন শরীরে ক্লান্তি কাটছে না। শারীরিক কিছু অসুস্থতাও এই সমস্যার জন্য দায়ী হতে পারে। হিমোগ্লোবিন কমে গেলে অর্থাৎ অ্যানিমিয়া, শরীরে অক্সিজেন চলাচল কমে যায়, ফলে সারাদিন দুর্বলতা ও ক্লান্তি অনুভূত হয়। তাছাড়া হাইপোথাইরয়েডিজম এবং ডায়াবেটিস যাদের রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতেই পারে। এক্ষেত্রে এই সমস্যার টানা 2 থেকে 3 সপ্তাহ যদি চলতে থাকে অবহেলা কিন্তু একেবারেই করবেন না বন্ধু, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এক্ষেত্রে একজন চিকিৎসক ফাস্টিং ব্লাড সুগার, কমপ্লিট ব্লাড কাউন্ট, সোডিয়াম পটাশিয়াম লেভেল, থাইরয়েড ফাংশন এবং কিডনির পরীক্ষা করাতে কিন্তু অবশ্যই বলতে পারে আপনাকে। স্লিপ স্টাডিও করা হয় যেখানে ঘুমের সময় শরীরের অক্সিজেনের মাত্রা এবং শ্বাস প্রশ্বাসের ধরনটা কিন্তু পর্যবেক্ষণ করা হয়। সঠিক কারণ নির্ণয় করলে চিকিৎসা

ইচ্ছা শুরু করলে এবং এই সমস্যার সমাধান কিন্তু অতি দ্রুত সম্ভব। নিজের জীবনযাত্রা, ঘুমের অভ্যাস এবং শারীরিক অবস্থার বিষয়ে সময় থাকতেই কিন্তু আমাদের সকলকে সচেতন হতে হবে, তাই না? তাই আপনারা যদি একই সমস্যা থেকে থাকে তাহলে নিজের দিকে খেয়াল রাখুন, আর হ্যাঁ, প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

বন্ধু, এবারে আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য একখানি বিজ্ঞপ্তি। একটু জানি, রেল কোচ ফ্যাক্টরি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026, এই পদে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু 734টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে 7 আগস্ট 2026 থেকে এবং শেষ তারিখ রয়েছে 5 সেপ্টেম্বর 2026। এই পদের নাম অ্যাক্ট অ্যাপ্রেন্টিস। শূন্যপদ রয়েছে মোট 734টি। মাধ্যমিকের ন্যূনতম 50% নম্বর এবং সংশ্লিষ্ট ট্রেড বা আইটিআই বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু আপনাদের সেক্ষেত্রে থাকতেই হবে। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে সাধারণভাবে 15 থেকে 24 বছর, অবশ্যই 5 সেপ্টেম্বর 2026 অনুযায়ী। এবং সংরক্ষিত শ্রেণীতে নিয়ম অনুযায়ী ছাড় তো অবশ্যই রয়েছে। নির্বাচনের ক্ষেত্রে দশম এবং আইটিআইয়ের নম্বরের ভিত্তিতে মেধা তালিকা, এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর কিন্তু প্রার্থীদের ফাইনালি নির্বাচন করা হবে। তাহলে আবেদনের শেষ তারিখ রয়েছে 5 সেপ্টেম্বর 2026 রাত ঠিক 11:59 পর্যন্ত। আর আবেদন করতে হলে আপনাদের ভিজিট করতে হবে www.rcf.indianrailways.gov.in এই ওয়েবসাইট। বন্ধু, তাহলে জানিয়ে দিলাম আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য আর একখানি ছোট্ট বিজ্ঞপ্তি।

0: শ্রোতা বন্ধু, ঘড়ির কাঁটায় সময় বলছে এবার কিন্তু আমাদের বিদায় নেবার পালা। আর বিদায় নেবার আগে যথারীতি আপনাদের অবশ্যই জানিয়ে দেব আজকের দিনটি কেমন যাবে, মানে আজকের আবহাওয়া কেমন যাবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে রাজ্যের সবকটি জেলায় কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং 25.7 ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 58%। আর একটি সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের সবকটি জেলায় কিছু কিছু অঞ্চলে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আর এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী এবং আমার সঙ্গে ছিল
1: আমি নিবেদিতা।
0: সবাই খুব ভালো থাকবেন, ভালো করে কাটাবেন, আনন্দে কাটাবেন। নমস্কার।
2: He presents Morning News. Good morning, I'm Anuja Kumar. The headlines. Prime Minister Narendra Modi urges all parties to support implementation of women's reservation in parliament and state assemblies to strengthen women's contribution in shaping India's policies. Prime Minister announces free online coaching for competitive exams aspirants to ease financial burden on their families. 1 crore youths to be trained in artificial intelligence in next 1 year. Suryapath Tiranga, first of its kind campaign involving Indian missions in over 50 countries, concludes in San Francisco. Government rolls out foreign asset disclosure scheme for small taxpayers. And in chess, world number one Magnus Carlsen retains eSports World Cup title. And now the news in detail. Prime Minister Narendra Modi has announced to provide free online coaching for students belonging to poor and middle-class families. In his address to the nation, Mr. Modi said the move is aimed at easing the financial burden of aspirants preparing for competitive exams. He said this will save thousands of crore rupees of middle-class families in coaching classes.
3: विभिन्न परीक्षाओं की फ्री ऑनलाइन कोचिंग हमने करने का निर्णय किया है। डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर है, हमारे पास उत्तम टैलेंट है, टीचर्स हैं। उन संसाधनों को जोड़ करके हम देश के नौजवानों को फ्री कोचिंग देने का एक पूरा नेटवर्क हम खड़ा करने वाले हैं।
2: The Prime Minister said that the government has decided that 1 crore youth will be given training in AI skilling in the next 1 year. He said this will enable them to take the lead in the global AI sector. Mr. Modi said the country has to focus on 3 things, cost, quality and skill.
3: हमने पिछले दिनों AI Impact Summit किया था। AI का विस्तार बहुत तेजी से बढ़ रहा है। लाल किले से मैं देश के नौजवानों के लिए घोषणा करना चाहता हूं। हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को AI स्किल के लिए ट्रेनिंग देने का हम काम करेंगे।
2: The Prime Minister said today India is making its place in the world of sports. Mr. Modi said in 2030 India will host the Commonwealth Games. Prime Minister Narendra Modi has urged all parties to support the implementation of women's reservation in parliament and state assemblies without making it a political fight. In his Independence Day address to the nation from the ramparts of the Red Fort, Mr. Modi asked them to step forward to honour women and ensure that country's women secure 33% representation in the legislative assemblies and the Lok Sabha as soon as possible. He said that women should be given the opportunity to contribute to shaping India's policies.
3: जल्द से जल्द हमारी माताओं बहनों को 33% विधानसभा और लोकसभा में उनको प्रतिनिधित्व मिले, ये भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे, समय की मांग है। और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माताओं बहनों को हक दीजिए।

সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আজকে সকালটা যেন একটু অন্যরকম। গতকাল ছিল 15ই আগস্ট, আমাদের দেশের স্বাধীনতা দিবস। গতকাল হয়তো তোমরা কেউ হাতে ছোট্ট তেরঙ্গা নিয়ে স্কুলে গেছো, কেউ দেশাত্মবোধক গান গেয়েছো, কেউ আবার টেলিভিশনের পর্দায় দেখেছো লালকেল্লার প্রাচীরে উঠতে থাকা আমাদের জাতীয় পতাকা। কিন্তু তোমরা কি কখনো ভেবেছ এই পতাকাটা আমাদের হাতে পৌঁছলো কিভাবে, এই স্বাধীন আকাশটা আমরা পেলাম কিভাবে? আজ আমরা যে নির্ভয়ে কথা বলি, নিজের পছন্দের স্বপ্ন দেখি, নিজের মতো করে বাঁচার কথা ভাবি, এই অধিকারগুলো একদিনেই পেয়ে গেছি আমরা? না ছোট্ট বন্ধুরা, এর পেছনে আছে অগণিত মানুষের চোখের জল, আছে কারো জেলখানার অন্ধকার রাত, কারো মায়ের বুক খালি হয়ে যাওয়ার যন্ত্রণা, কারো ফাঁসির মঞ্চে হাসি মুখে উঠে যাওয়ার গল্প, আছে এমন হাজার হাজার মানুষের নাম যাদের অনেকের নাম আমরা আজ মনে রাখি না। তাই আজকের কাকুলিতে তোমাদের শোনাবো একটি গল্প। তবে এই গল্পের কোনো শুরু নেই, কোনো শেষও নেই, কারণ এটা আমাদের স্বাধীনতার গল্প। একদিন এক ছোট্ট ছেলে তার দাদুর কাছে গিয়ে প্রশ্ন করেছিল, দাদু দাদু, স্বাধীনতা দেখতে কেমন? দাদু একটু হেসে বলেছিল, স্বাধীনতা দেখতে কেমন তা আমি জানি না রে, তবে স্বাধীনতার গন্ধ কেমন তা আমি জানি। ছেলেটি অবাক হয়ে বলল, স্বাধীনতার আবার গন্ধ আছে? দাদু বললেন, আছে আছে, কখনো তা মাটির গন্ধের মতো, কখনো মায়ের আঁচলের মতো, কখনো আবার রক্তের গন্ধের সঙ্গে মিশে থাকা অশ্রুর মতো। ছেলেটি চুপ করে গেল। তখন দাদু জানালার বাইরের দিকে তাকিয়ে বলল, চল তোকে আজ একটা গল্প শোনাই। গল্পটা শুরু হয়েছিল অনেক অনেক বছর আগের। তখন আমাদের দেশ পরাধীন, দেশের সম্পদ, দেশের মাটি, দেশের মানুষের পরিশ্রম সব কিছুর উপর বিদেশি শাসনের নিয়ন্ত্রণ। মানুষের মনে তখন একটা প্রশ্ন ধীরে ধীরে বড় হচ্ছিল, আমাদের দেশ কি কখনো আমাদের হবে না? এই প্রশ্ন থেকেই জন্ম নিতে শুরু করেছিল প্রতিবাদ। 1857 সালে ভারতের মাটিতে ছড়িয়ে পড়ল এক বড় বিদ্রোহ। সিপাহি থেকে সাধারণ মানুষ অনেকেই অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। আর এই সংগ্রামের অন্যতম সাহসী মুখ ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এক হাতে তলোয়ার, অন্য হাতে নিজের সন্তানকে আঁকড়ে ঘোড়ার পিঠে ছুটে সেই নারী আজও বলে যান, নারীরা দুর্বল নয়, অন্যায়ের সামনে মাথা নত করা তার স্বভাব নয়। আর সেই সাহসের গল্প শুধু ঝাঁসিতেই থেমে থাকেনি, দেশের নানা প্রান্তে নানা সময়ে নানা মানুষ নিজেদের মতো করে লড়াই করেছেন। কেউ হাতে অস্ত্র তুলে নিয়েছেন, কেউ হাতে তুলে নিয়েছেন চরকা, কেউ কলম।

ছোট্ট বন্ধুরা, ইতিহাসের পাতায় আমরা অনেক বড় বড় নাম পড়ি, কিন্তু ইতিহাস আসলে শুধু বড় নামের গল্প নয়। ইতিহাস তৈরি হয় অসংখ্য সাধারণ মানুষের হাত ধরে। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারী, যুবক, দেশের স্বাধীনতার স্বপ্নে সবাই কোনো না কোনোভাবে যুক্ত হয়ে গেছিল তখন। আর সেই সময় বাংলার মাটিতেও জন্ম নিয়েছিল একের পর এক সাহসী তরুণ। তাদের মধ্যে একজন ক্ষুদিরাম বসু। ভাবতে পারো, তোমাদের বয়সের কাছাকাছি একটা ছেলে, যে বয়সে হয়তো খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকার কথা, বন্ধুদের সঙ্গে গল্প করার কথা, কিংবা স্কুলের বই নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই ক্ষুদিরামের মনে জন্ম নিয়েছিল দেশের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে তিনি ভয় পাননি। মাত্র 18 বছরের সেই তরুণের আত্মত্যাগ আজও আমাদের মনে প্রশ্ন তুলে। দেশের

0: কতটা দিতে প্রস্তুত।
1: সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।
0: তারপর আসে আরেকটি নাম, প্রফুল্ল চাকী, তারপর বাঘা যতীন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার সাহস আর আত্মবিশ্বাসের জন্যে মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন বাঘা যতীন। তিনি বিশ্বাস করতেন পরাধীনতার শিকল ভাঙতে হলে ভয়কে জয় করতে হবে, আর সেটা একদিনে সম্ভব নয়। একটি জাতিকে জাগাতে হবে, কিন্তু স্বাধীনতার লড়াই শুধু বাংলার মাটিতে সীমাবদ্ধ ছিল না। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তখন একই স্বপ্ন, ভারত স্বাধীন হোক, ভারত স্বাধীন হোক।

পাঞ্জাবের মাটিতে জন্ম নিয়েছিলেন এক তরুণ যার নাম ভগৎ সিং। বয়স খুব বেশি ছিল না, কিন্তু তার চিন্তা ছিল গভীর। তিনি শুধু নিজের জন্য স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন এমন এক দেশ যেখানে মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে, যেখানে শোষণ থাকবে না, যেখানে মানুষ নিজের অধিকার নিয়ে বাঁচবে। ফাঁসির মঞ্চে যাওয়ার সময়ও তার চোখে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। আর তার সঙ্গে উচ্চারিত হয়েছিল আরও দুটি নাম, রাজগুরু এবং সুখদেব। তিনটি তরুণ প্রাণ, তিনটি স্বপ্ন, তিনটি আত্মত্যাগ। তাদের জীবন আমাদের শেখায় দেশপ্রেম শুধু মুখে বলার বিষয় নয়। দেশপ্রেম মানে অন্যায়ের বিরুদ্ধে

যেন ছোট্ট বন্ধুরা, স্বাধীনতার লড়াইয়ে শুধু পুরুষরাই এগিয়ে আসেননি, নারীরাও ছিলেন সামনের সারিতে, অনেক সময় একেবারে প্রথম সারিতে। বাংলার মাটিতে এমনই এক সাহসী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রামের সেই তরুণী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন বুক চিরে, দেশের স্বাধীনতার জন্যে নিজের জীবনকেও তুচ্ছ করেছিলেন তিনি। আর ছিলেন মাতঙ্গিনী হাজরা, বয়স তখন অনেক কিন্তু মন তরুণের মতোই সাহসী। ১৯৪২ সালের আন্দোলনে জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে গিয়েছিলেন তিনি, গুলির আঘাতেও তার হাত থেকে পতাকা পড়ে যায়নি। মুখে তখনও উচ্চারণ করছিলেন বন্দে মাতরম, বন্দে মাতরম। ভাবো তো ছোট্ট বন্ধুরা, একজন বৃদ্ধা নারী, চারদিকে ভয়, গুলির শব্দ, তবুও হাতে জাতীয় পতাকা, এই দৃশ্য কি কখনো ভোলা যায়? আর ভারতের উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলেও স্বাধীনতার আগুন জ্বেলেছিল নাগা পাহাড়ের তরুণী রানী গাইদিনলিও। খুব অল্প বয়সেই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তাকে বন্দিও করা হয়েছিল। দীর্ঘ বছর কারাগারে থেকেও তার মনকে বন্দি করা যায়নি, কারণ শরীরকে বন্দি করা যায় কিন্তু স্বাধীনতার স্বপ্নকে বন্দি করা যায় না। আর এই স্বপ্নকে আরও দূরে নিয়ে গিয়েছিলেন একজন মানুষ, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি বিশ্বাস করতেন দেশকে স্বাধীন করতে চাইলে সাহস চাই, সংগঠন চাই, ত্যাগ চাই। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সৈনিকরা স্বাধীনতার স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছিলেন, তাদের পদধ্বনি যেন ভারতবাসীর মনে নতুন আশার জন্ম দিয়েছিল। কিন্তু স্বাধীনতার পথ যে

বন্দুকের পথ ছিল না, ছিল অহিংসা আন্দোলনের পথ, ছিল সত্যাগ্রহ, ছিল অসহযোগ, ছিল মানুষের হাতের চরকা, ছিল লবণ আইন ভাঙার আন্দোলন। আর সেই পথের অন্যতম প্রধান পথিক ছিলেন মহাত্মা গান্ধী। তিনি বলেছিলেন সত্যের কথা, অহিংসার কথা, মানুষকে ভয় না পাওয়ার কথা। তিনি বুঝিয়েছিলেন একজন মানুষ একা হয়তো অনেক কিছু করতে পারে না, কিন্তু কোটি কোটি মানুষ যদি একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়,

0: এরপর এলো 1942 সাল। দেশ জুড়ে উঠল একটা ডাক, ভারত ছাড়ো। সেই আন্দোলনের ছাত্র যুবক থেকে সাধারণ মানুষ অনেকেই পথে নেমেছিলেন, অনেকেই জেলে গেছেন, অনেকেই প্রাণ দিয়েছেন, কেউ ইতিহাসের বইয়ে জায়গা পেয়েছেন, আবার কেউ পাননি। কিন্তু তাদের প্রত্যেকের ত্যাগ মিশে আছে আমাদের স্বাধীনতার গল্পে। তারপর এলো সেই বহু প্রতীক্ষিত দিন, 15 আগস্ট 1947। দীর্ঘ সংগ্রামের পর ভারত স্বাধীন হল, আকাশে উঠল তেরঙ্গা, মানুষের চোখে জল, মুখে হাসি। কেউ আনন্দে কাঁদলেন, কেউ প্রিয়জনকে মনে করে কাঁদলেন, কারণ স্বাধীনতা এসেছিল ঠিকই, কিন্তু সেই স্বাধীনতার পথে কত মানুষ হারিয়ে গিয়েছিল, কত মা তাদের সন্তানকে হারিয়েছিলেন, কত স্ত্রী হারিয়েছিলেন স্বামীকে, কত সন্তান আর কোনো দিন বাবার হাত ধরতে পারেনি। তাই দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। ধর্ম, ভাষা, জাতি, অঞ্চল এসব পরিচয়ের আগে মনে রাখতে হবে আমরা সবাই ভারতীয়, কারণ দেশ গড়া শুধু সৈনিকের হাতে নয়, দেশ গড়ে ওঠে ছাত্রের বইয়ের পাতায়, শিক্ষকের পাঠে, কৃষকের মাঠে, শ্রমিকের ঘামে, বৈজ্ঞানিকের গবেষণায়, শিল্পীর সৃষ্টিতে, আর সাধারণ মানুষের সৎ কাজে। ছোট্ট বন্ধুরা, গতকাল আমরা স্বাধীনতা দিবস পালন করেছি, আজ কিংবা তার পরের দিন আমাদের নিজেদের একটা প্রশ্ন করা দরকার, স্বাধীনতার এত বছর পর আমরা কেমন ভারত গড়তে চাই? এমন ভারত যেখানে কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না, এমন ভারত যেখানে মেয়েরা ভয় না পেয়ে নিজের স্বপ্নের পথে হাঁটতে পারবে, এমন ভারত যেখানে মানুষ অন্য মানুষের ভাষা, সংস্কৃতি, বিশ্বাসকে সম্মান করবে, এমন ভারত যেখানে প্রকৃতি থাকবে নিরাপদ, এমন ভারত আমরা গড়তে চাই যেখানে সত্য কথা বলার জন্যে কাউকে ভয় পেতে হবে না। এই ভারত গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, শুধু বড়দেরও নয়, এই দায়িত্ব আমাদেরও, এই দায়িত্ব তোমাদেরও, হ্যাঁ তোমাদের। আজ যে ছোট্ট ছেলেটা স্কুলে যায়, আজ যে ছোট্ট মেয়েটা বই হাতে স্বপ্ন দেখে, তারাই তো আগামী দিনের ভারত, তারাই আগামী দিনের বিজ্ঞানী, শিক্ষক, শিল্পী, ডাক্তার, সৈনিক, প্রশাসক, কৃষিবিদ এবং সাংবাদিক। আর সবচেয়ে বড় কথা, তারাই আগামী দিনের নাগরিক।
1: দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘেতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে পাল কি ধুরি বিহাল, আছে কার হিম্মত, কি আছো জোয়ান হওয়া গুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তো পান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, খুশি আছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তুলন, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসী কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার, গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর যায় বাজ, পশ্চাৎ পছ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ, কান্ডারি তুমি ভুলি বিকি পথ, ত্যাজি বিকি পথ মাঝ, করি হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার, কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জেথা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের এখানে রাঙিয়া পুনর্বাণ, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে কারা দিবে কোন বলিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতির করি বিত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
0: তাই আজকের এই অনুষ্ঠানের গল্পটা এখানেই শেষ করছি না, কারণ শুরুতেই বলেছিলাম এই গল্পের কোনো শেষ নেই। ক্ষুদিরামের সাহস থেকে ভগৎ সিং এর স্বপ্নে, প্রীতিলতার আত্মত্যাগ থেকে মাতঙ্গিনী হাজরার অদম্য সাহসে, নেতাজির আহ্বান থেকে

থেকে গান্ধীজির সত্যাগ্রহে আর অগণিত নাম না জানা মানুষের আত্মবলিদান থেকে আমরা পেয়েছি স্বাধীনতার আলো। এখন সেই আলোকে আরো উজ্জ্বল করে রাখার দায়িত্ব আমাদের। আর যদি কোনো বন্ধু অন্য বন্ধুকে তার ভাষা নিয়ে অপমান না করে, সেটাও দেশপ্রেম। আর যদি কেউ রাস্তায় পড়ে থাকা আবর্জনা তুলে নির্দিষ্ট জায়গায় ফেলে, সেটাও দেশপ্রেম। আর যদি কোনো ছেলে তার বোনের স্বপ্নকে সম্মান করে, সেটাও দেশপ্রেম। আর যদি কোনো মেয়ে নিজের স্বপ্নকে ভয় না পেয়ে এগিয়ে যায়, সেটাও স্বাধীনতার উদযাপন। আর যদি আমরা গাছ লাগাই, জল অপচয় না করি, বয়স্ক মানুষকে সম্মান করি, দুর্বল মানুষের পাশে দাঁড়াই, তবুও আমরা দেশকে ভালোবাসি। কারণ দেশ মানে শুধু একটা মানচিত্র নয়, দেশ মানে মানুষ, মাটি, নদী, ভাষা, গান, স্মৃতি, দেশ মানে আমাদের আগামী।

আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে গতকাল যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রথমবারের মতো লালকেল্লায় গতকাল জাতীয় সঙ্গীত বন্দে মাতরম পরিবেশন করা হয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত 12 বছরে দেশের কোটি কোটি নাগরিক তাদের দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সব রকম প্রচেষ্টা করেছেন। সারা দেশের সঙ্গে গতকাল রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন ও বিভিন্ন বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে দেশ এক নতুন আশা আকাঙ্ক্ষার ভারত হিসেবে এগিয়ে চলছে। দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আগরতলায় মহাত্মা গান্ধীর মূর্তিতে, গান্ধী বেদিতে এবং অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজ্যপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনায় বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগে সক্রিয়ভাবে অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। এডিসির উদ্যোগে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় খুমলুঙে খুমপুই একাডেমি স্কুল মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। আগরতলা MBB বিশ্ববিদ্যালয়ে গতকাল যথাযথ মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিভাস দেব জাতীয় পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের বর্তমান সরকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে সর্বদা ইতিবাচক ও সহায়ক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে লিফট পরিষেবার উদ্বোধন করে তিনি একথা বলেন। লামডিং বদরপুর রুটে রেল লাইন মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে NF রেলওয়ের পক্ষ থেকে আজও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ও বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM জয়ন্ত। আর আমি আপনাদের বন্ধু আর জানি বেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে। শুরু করছি আজ রবিবারের বিশেষ অনুষ্ঠান, আমাদের ছোট্ট শিশুদের জন্য, ছোট্ট বন্ধুদের লাইভ অনুষ্ঠান, শিশুদের জন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কিন্তু আপনারা সরাসরি ফোন করে, ছোট্ট বন্ধুদের বলছি, আপনারা কিন্তু সরাসরি ফোন করে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনাদের পছন্দের গান, কবিতা কিংবা ছড়া শোনাতেই পারেন আমাদের সকলকে। আমাদের ফোন নম্বরটি আরও একবার জানিয়ে দিই আপনাদের, 0381-2326-2531-2322-6253। এই নম্বরটি খোলা রয়েছে আপনাদের।

সকলের জন্য এই মুহূর্তে আপনারা কিন্তু ফোন করে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। চলুন এবারে ছোট্ট শিশুদের একখানি প্রিয় গান দিয়ে শুরু করছি আমাদের এই অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন এফএম উজ্জয়ন্তী, আর এই মুহূর্তে ছোট্টদের লাইভ অনুষ্ঠান চলছে। দেখতে পাচ্ছি একজন বন্ধু রয়েছেন সঙ্গে, একটু কথা বলা যাক। নমস্কার। হ্যালো।
1: নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি আগরতলা থেকে মানস সূত্রধর বলছিলাম।
0: মানস বলো।
1: হ্যাঁ, আমি একটি আবৃত্তি করব।
0: আবৃত্তি করবে, ঠিক আছে। কোন আবৃত্তিটা শোনাবে?
1: কাজলা দিদি।
0: ঠিক আছে, চলো শুনি।
1: কাজলা দিদি, যতীন্দ্র মোহন বাগতি। বাজবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শুলক বলা কাজলা দিদি কই? পুকুর ঝাড়ে নেবর তোলে ফুকায় ফুকায় জুনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জিগি রই, মা গো আমার কুলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে কেন মা আর দিদির না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো? খাবার খেতে আমি যখন দিদি

0: তো ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে? হইচা পাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারা শোনে মা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। নমস্কার।
1: বাহ, বেশ সুন্দর করে শোনালি কিন্তু বন্ধু ঝড়াটা। আমাদের ছোটবেলার প্রত্যেকেরই এই কবিতাটা কিন্তু খুব পছন্দের একখানি কবিতা, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ,
1: একদম। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে, সঙ্গে থাকো, শুনতে থাকো আমাদের অনুষ্ঠান।
0: ঠিক আছে
1: বন্ধু, আপনারা শুনছেন আমাদের ছোট বন্ধুদের এই অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। আপনারা কিন্তু ফোন করে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আপনাদের পছন্দের কবিতা, ছড়া কিংবা গান অবশ্যই আমরা শুনবো। আর হ্যাঁ, আমাদের শোনানোর জন্য ফোন করতে হবে আমাদের স্টুডিওর যে ফোন নম্বর রয়েছে 0381236253 এই নম্বরে। দেখতে পাচ্ছি আরও একখানি ফোন রয়েছে সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছো?
2: নমস্কার,
1: কে বলছো বন্ধু?
2: আদিত রায়।
1: আদিত রায়, কি শোনাবে?
2: আমি একটা গান।
1: গান, ঠিক আছে চলো শুনি।
2: না না মুন্না রাই হু হু দেশ কা সিপাই হু, বলো মেরে সন

के कभी दम, आगे ही आगे बढ़ाऊंगा ना दम, दाहिनी बाएं थम।

0: ছিল, তুমি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে?
1: হ্যাঁ করেছি।
0: কোন গানটা করেছো, এই গানটাই?
1: হ্যাঁ।
0: বাহ, বেশ, খুব ভালো গান করলে। খুব আনন্দ লাগলো তোমার গান শুনে, খুব খুশি হলাম। সঙ্গে থাকো, শুনতে থাকো আমাদের অনুষ্ঠান, আবারও কোনো একদিন তোমার গান শুনবো। ধন্যবাদ বন্ধু, এত সুন্দর করে গানখানি শোনালো, সত্যি মনটা ভরে গেছে। রবিবারের এই সকালটা, ছোটদের এই অনুষ্ঠান বিশেষ করে রাখা হয় ছোট বন্ধুদের জন্য, কারণ সেই প্রতিদিনকার মতো স্কুলের সেই তাড়া, স্কুলে যাওয়ার সেই তাড়া, সেই তাড়াটুকু থাকে না বলেই আজকের এই দিনটা বেছে নেওয়া হয়েছে ছোট বন্ধুদের জন্য। বন্ধু, আপনারা কিন্তু ফোন করতে পারেন যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান, 0318-2326-253 এই নম্বরে। এবারে চলুন ছোট বন্ধুদের আরও একখানি মজাদার কবিতা শোনাই আপনাদের।
2: হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুঁড়ে চৌকি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ পত্তি ডাকে, কেউ বাহাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে দে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোফ কেছে চুরি। কুফারানো আজব কথা, তাও কি হয় সত্যি, গোফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেলে বলেন তিনি, কারো কথার ধার ধারিনি, সব বেড়াকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরে আর ময়লা, এমন গোফ তো ডাকতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই, ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, কোফ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারো কেনা, গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা।
3: সাবস্ক্রাইব করো।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আর এই মুহূর্তে ছোট শিশুদের জন্য অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান চলছে। ছোট বন্ধু যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান, আমাদের স্টুডিওর ফোন নম্বরে কিন্তু ফোন করে সরাসরি আপনারা অংশগ্রহণ করতে পারেন, আপনাদের পছন্দের ছড়া কিংবা কবিতা কিংবা গান আমাদের শোনাতে পারেন। আর হ্যাঁ, এই যে ছড়াটি বা কবিতাটি এখন শোনালাম আপনাদের, সুকুমার রায়ের কবিতা। সুকুমার রায়ের সৃষ্টি ছোট্টদের জন্য, সবকটা সৃষ্টি কিন্তু একেবারেই মনোমুগ্ধকর। আর এই মুহূর্তে পেঁচা আর পেঁচা নিয়ে যে ছড়াটি শুনলাম, এই ছড়াটি কিন্তু আমাদের ছোট্ট বন্ধুদের খুব প্রিয় একখানি ছড়া। তাইপরে চলুন, আমাদের ছোট্ট বন্ধুদের প্রিয় একখানি গান রয়েছে আমার সঙ্গে একটা, চলুন এবার এটা শোনাই আপনাদের।

শ্রোতা বন্ধু, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অসাধারণ সৃষ্টির মাধ্যমে শিশুদের কল্পনা শক্তি, সাহস ও আত্মবিশ্বাসকে সুন্দরভাবে তুলে ধরেছেন। তার সেই বিখ্যাত কবিতা বীর পুরুষ আমাদের শেখায় সাহস শুধু শক্তিতে নয়, আত্মবিশ্বাস ও ভালোবাসাতেও প্রকাশ পায়। একটি শিশুর কল্পনার জগৎ, মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং নিজেকে একজন সাহসী রক্ষক হিসেবে ভাবার যে মধুর অনুভূতি, তা এই কবিতার প্রতিটি পঙ্ক্তিতে জীবন্ত হয়ে উঠেছে। এবারে চলুন তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আমরা উপভোগ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি বীর পুরুষ। ছোট বন্ধুরা সঙ্গে থাকো, শুনতে থাকো আমাদের এই অনুষ্ঠান।

0: ছোট কর্তা, বিদেশ গুলো অনেক হলো, এবার চলো কর্তা মাকে নিয়ে নিরাপদে বাড়ি ফেরা যাক।
1: না না, এখনো অনেক পথ চলতে হবে, অনেক কিছু দেখা বাকি তো এখনো।
0: খোকা, এই কোথায় এলাম আমরা? চারিদিক ধুধু করছে, কিছুই তো যেন ভালো দেখতে পাই না।
1: আমি তো আছি তোমার সাথে, মিছি মিছি ভয় কেন মা করো?
0: বড্ড ভয় করছে ছোট কর্তা, শুনছিলাম যে আর এগিয়ে কাজ নেই।
2: বাঘ ভাল্লুক আছে নাকি?
0: বাঘ হয়ে অন্য কিছু।
2: তবে কি ভূত?
0: ভূত নয় রে, ডাকাত, শুনেছি ডাকাত আছে। ছোট কর্তা, তাহলে আপনি থাকুন, আমরা চললাম।
2: কোথায় যাবি?
0: কোথায় আবার বাড়ি?
1: এখন কারোর বাড়ি যাওয়া চলবে না, চলো আমার সঙ্গে, চলো বলছি, চলো চলো।

0: কোথায় গেল বুট, কোথায় গেল ডাকাত, আয় আমার সামনে আয়, টুকরো করে দেব তোদের সেরে।
1: ছোট কর্তা, রাত হয়ে এলো যে, চলো এবার আমরা বাড়ি যাই।
0: ডাকাত নামে আমি বাড়ি ফিরছি না।
2: জানেন ছোট কর্তা, তাদের হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবা ফুল।
0: আমি বলি দাঁড়া খবরদার, আগে আসিস যদি, আর এই যে আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। এসো এসো সবাই মিলে ভয় তাড়ানোর মন্ত্রটা পড়ে নিই।

0: আজ ঘটা করে মায়ের পূজোর আয়োজন করতে হবে রে।
1: তাহলে তাই হোক, আমরা মায়ের পূজো সেরে তারপর লুট করতে বেরোব।
0: যা, তোরা কেউ বেরিয়ে পড় খবরের সন্ধানে, আমি ততক্ষণে কালী মায়ের পূজোর আয়োজন করে নিই।

0: সর্দার সর্দার, ভালো খবর আছে। আমি এই মাত্র দেখে এলুম ওই দিক দিয়ে এক পালকি যাচ্ছে।
1: শুধু পালকি না, ধনরত্ন আছে সেটা বল।
0: পালকি ভরা ধনরত্ন, আর তাদের আগে আগে চলছে এক ছোট্ট খোকা।
2: বলিস কি, তাহলে চল আমরা আগে মায়ের পূজোর বলি জোগাড় করে, তার সাথে আমাদের অনেক ধনরত্ন। চল চল
0: চল চল। ওরা বুঝে এদিক পানি আসছে।
2: কে কে রে, কে যায় এদিক দিয়ে?
3: আমি তোমার জম।
2: কে কে তুই, বড্ড সাহস দিচ্ছি তো।
3: আমি বীর পুরুষ।
2: কি বলছে রে
0: খোকা, আমার বড্ড ভয় করছে, যাস না রে তুই।
3: মা, আমি কাউকে ভয় পাই না, আমি একাই লড়াই করব, তুমি দেখো না চুপ করে।
2: আজ তোর শেষ দিন।
3: আজ তোদের শেষ দিন।
2: জয় মা কালী।
3: জয়।

0: আমরা তোর কিছু হয়নি তো?
1: আমি তো বীর পুরুষ, আমার আবার কি হবে?
0: কি ভয়ানক লড়াই হলো যে, ভয় আমার গায়ে কাঁটা দিচ্ছিল যে।
1: মা, কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাগ্য খোকা গেলই বুঝি মরে।
0: ভাগ্যি খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে।
2: রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। কি যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।
3: এতক্ষণ শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ, ছোটদের নাটক। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। এবারে চলুন এই অনুষ্ঠানে আপনাদের কিছু গান শোনাই, আমাদের ছোট বন্ধুদের প্রিয় কিছু গান, যে গানগুলো ছোট বন্ধুরা প্রায়শই শুনতে থাকে এবং গুনগুনও করতে থাকে।

শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের ছোট্ট শিশুদের জন্য অনুষ্ঠান 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্তী। আজকে রবিবারের বিশেষ আয়োজন ছোট্ট শিশুদের জন্য। ঘড়ির কাঁটা বলছে আজকের এই মুহূর্তে যে অনুষ্ঠান, ছোট্ট শিশুদের অনুষ্ঠান, এখানেই তার ইতি টানতে হচ্ছে। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আর যে নিবেদিতা। আবারও অন্য কোনো এক রবিবারে ছোট বন্ধুদের জন্য এই অনুষ্ঠানটি নিয়ে আসবো। বন্ধুদের গান কবিতা ছড়া অবশ্যই শুনব। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে শুরু করছি আমাদের পরবর্তী অনুষ্ঠান, রবিবারের আরও একখানি বিশেষ পর্ব, বিশেষ অনুষ্ঠান, মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অরণ্য। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

0: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন? ডিজিটাল পেমেন্ট নিন বেছে, সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন? ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, নিমেষে পেমেন্ট করুন। মানিব্যাগ খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি? আরবিআই একথা বলে যে
1: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
2: অন্যদেরও শিখিয়ে দিন।

0: ফুংকাহাম হাই নাহাই যতনুন লাম সকফির সারসা পয়েন্ট ডক মেঘাহার্স এবার ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মেঘাহার্স এফ এম উজ্জয়ন্ত আং নরক বেফাই সকবাই বেফা হাই নাহাই নরক নি বুকুক আর জে জি কাশ্মী আও হিকে মারে কিচিং সং নরক অ জরা অ চিনি লগি তঙ্গি তঙ্গ হাই নাহাই তুমি অনন্যা বুড়ি রকনি পান্ডা আলাই দেখলাই অবহায় যে পান্ডা বুড়ি রকনি পান্ডাও নরখানি লগিও তঙ্গি তঙ্গ সং সানান থাকে বুড়ি রকনি পান্ডাও সং নক নুখুনি কক গবাং কক বুড়ি রকনি কক ন সং সানাই যে সামুং খ্লাইমানি বিশিং তুই বুড়ি রক বেলাইখেন চিনি যাগ অবহাই সামুং সঙ্গনানি থাকা চিনি ভারত হাকতর গনাঙ্গ হায়ুং গনাঙ্গ চিনি যে বুড়ি হিনজাকাই রক গবাং কক থায় ন বুড়ি রক যতনি জানি যা থাই সামই নাহারি পায়ু আও সঙ্গে চিনি ভারত হাকতর চিনি রাষ্ট্র বক্রক বুড়ি নহিনী মানু তমুং গবাং মা সানা থাকা মিনিস্টার মূলব নাই থাকা বুড়ি রক নহানজাগ বুড়ি রক মানিয়া মূ সাকি আও সমুং সানানি থাকে নরক সঙ্গাই ককদুকি বিশিং তৈবো করি মানায় জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ককদুক নাম্বারনি বিশিং তৈ আও গে যে বুড়ি হিনজাক নাই রক নাই নাই ফুঙাকে হাঙ্কে নে সামুং নকনি সানা থাকা মামি মমি সঙ্গনানি সিমি চেঙ্গি নক নি যে সামুং হুমুং তমানি এ টু জেড আবো খাইমানি উলসে সাতারনি সামুংব সা খায়ু নাই নাই থাকে বেবাক ফাশিং তৈন সাবল ডিউটি ইংম গাই যারা কাশা কক দুক ফাই দো নাই সাবো তো হ্যালো কাটি থাকা ও জরাও গে আনি লগিও তো তো নরক সাইমানো তেখরক সা আর জেনে বিদিতা গে বাবু নরক কক সাইমানো নরক গ্রিং হলে জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ও কক দুক নাম্বার বংখা চিনি অরনি নরক বাই গ্রংনানি নাম্বার তম সঙ্গাই গ্রংনানি স্পেশালি বুড়ি রক অবতো বুড়ি রকনি পান্ডা বা নরক খরক সা তৈ খরক সা অবাই কেন বুড়ি রক ন গ্রংখাকে বা গবাং কুক চাকুগো চিনি সানা থাকাঙ্কাই হুকমো মুকুমনো নারা গীতনি নানি সিমি চেঙ্গি গান মু চুমু দ হাই না হাই গ্রংলাইনে কক্ত সাব দ হ্যালো আবার হাই না হাই লাইন হামিয়া আও কী নরক সঙ্গবাই অজরা তঙই দ ফিয়াবা
1: বন্ধু আমিও কিন্তু রয়েছি আজ আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর জেনে বেরিতে আমাদের এই বিশেষ অনুষ্ঠান রবিবারের বিশেষ আয়োজন তুমি অনন্যা এই মুহূর্তে আজকের এই ছুটির দিনে ছুটির দিন রবিবার এই মুহূর্তে যে অনন্যারা ঘরে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন আপনারা কিন্তু অবশ্যই ফোন করবেন আমাদের স্টুডিওর ফোন নম্বর খোলা রয়েছে আপনাদের জন্য 0381236253 আর হ্যাঁ আমরা কিন্তু সেই অনন্যাদের সাহসিকতার গল্প সেই ইতিহাস আমরা কিন্তু শুনতে চাই এবং আমাদের আজকের এই বিশেষ আয়োজন কিন্তু শুধুমাত্র আমাদের এই অনন্যাদের জন্যই তাই তো একেবারে আমাদের স্টুডিওর ফোন নম্বর খোলা রয়েছে আপনাদের জন্য তাহলে চলুন এবারে এই অনুষ্ঠান শুরু করছি সকলে মিলে সবার সঙ্গে থাকবেন কিন্তু অবশ্যই
0: আও কিন্তু খানায় তঙ্গনি চিনি পান্ডা পায়াসাক জরা সিং নরক বাই তঙ্গনাই ফুংনি দামচি সাত জরা ফিয়া জরা খানাতা তগ্রু চামুং তাংসা নরক যতনি বাকি খানায় তঙ্গনি লগি তঙ্গনি পান্ডা পায়াসাক জরা

বন্ধু, আজ আমরা রয়েছি আমাদের তুমি অনন্যা পর্ব নিয়ে। আর এই পর্বে আমরা অনন্যাদের নিয়েই কথা বলি, অনন্যাদের জীবন সংগ্রাম, তাদের লক্ষ্যে পৌঁছতে তারা ঠিক কী কী পর্যায়ে, কী কী পর্ব তারা পার করে এসেছে সেসব নিয়েই কথা। যদিও আজ আমরা সবাই জানি যে অনন্যারা আজ সব ক্ষেত্রেই প্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও জানি তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখনও শুনতে হয় যে মেয়েরা এই কাজ পারে না। কোনো একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে, কোনো একটা নির্দিষ্ট ফিল্ডে হয়তো আমাদের এই কথাটা এখনও শুনতে হয় যে মেয়েরা এই কাজ পারে না। এই যে ধারণাটা, এই ধারণাটা ঠিক কতটা বদলেছে, এই প্রশ্নটা দিয়েই যদি আজকের এই পর্ব, আজকের এই অনুষ্ঠানটি আমরা রাখি। যে অনন্যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের বক্তব্য কিন্তু, আপনাদের উত্তর কিন্তু আমরা শুনতে চাই, তাই অবশ্যই ফোন করবেন। আমাদের স্টুডিওর ফোন নম্বর খোলা রয়েছে আপনাদের জন্য, 0381 2326 2 5 3। এই নম্বরে আমরা অপেক্ষা করছি আপনাদের উত্তরের জন্য। একসময় সমাজে খুব সাধারণ একটা কথা ছিল যে মেয়েরা বাইরের কোনো কাজ করবে না, কিন্তু সেই থেকে কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু আজও আমাদের এই একটা কথা শুনতে হয় যে এই কাজটা, নির্দিষ্ট এই কাজটা মেয়েদের জন্য নয়। কেউ বলতো মেয়েরা নাকি বিজ্ঞান বুঝতে পারে না, কেউ বলতো রাজনীতি বা ব্যবসা তাদের জন্য কঠিন, আবার কেউ কেউ মনে করতো মেয়েরা শুধু সংসার সামলালেই ভালো। কিন্তু সময় বদলেছে, আর সেই বদল সবচেয়ে বেশি প্রমাণ করেছে কিন্তু মেয়েরাই। আজ মেয়েরা শুধু ডাক্তার, শিক্ষক বা শিল্পী নয়, তারা পাইলট, বিজ্ঞানী।

0: সেনা অফিসার, মহাকাশ গবেষক, উদ্যোক্তা, এমনকি খেলোয়াড়, পুলিশ, প্রযুক্তিবিদ সব জায়গাতেই নিজেদের দক্ষতা প্রমাণ করছে। ভারতের মিসাইল ওম্যান নামে পরিচিত টেসি থমাস দেখিয়ে দিয়েছেন প্রতিরক্ষা গবেষণার মতো কঠিন ক্ষেত্রেও নারীরা নেতৃত্ব দিতে পারেন। আবার কল্পনা চাওলা বা সুনিতা উইলিয়ামস, তারাও প্রমাণ করে দিয়েছেন যে মহাকাশও নারীদের স্বপ্নকে আটকে রাখতে কিন্তু পারেনি। খেলাধুলার দুনিয়া যদি আমরা ভাবি, সেক্ষেত্রেও ম্যারি কম, পিভি সিন্ধু কিংবা মিথালি রাজ শুধু মেডেলই জেতেননি, বদলে দিয়েছেন সমাজের দৃষ্টিভঙ্গিও। তবে প্রশ্ন হলো, ধারণাটা কি পুরোপুরি বদলে গেছে? সম্ভবত না। আজও অনেক মেয়েকে শুনতে হয়, রাতে একা কাজ করবে, এই চাকরিতে মেয়েরা টিকতে পারে না, বিয়ের পরে এসব আর করা যাবে না, এত উচ্চাকাঙ্ক্ষী হওয়া মেয়েদের মানায় না। অথচ এ কথাটা শোনার পরেও বহু ক্ষেত্রে মেয়েরা যখন আমরা এই কথাটা ফেস করি যে বিয়ের পর তোমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে, বিয়ের পর তুমি এই কাজটা আর করতে পারবে না, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা যে ওই কথাটা শুরুতে বললাম যে সময় বদলেছে, তখন এই প্রশ্নটা হয়তো আবার আমাদের মনে জাগে যে সময়টা কীভাবে বদলেছে, কতটা বদলেছে, কী রকম করে বদলেছে। এই প্রশ্নটা দিন শেষে কিন্তু আমাদের প্রত্যেকের মনেই থেকে যায়। তাই এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বা কিছুটা ব্যাখ্যা হলেও আমরা আপনাদের কাছ থেকে চাই আজকের এই অনুষ্ঠানে। তাই সঙ্গে থাকবেন, আমাদের এই অনুষ্ঠানে শুনবেন, এবং আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে আপনাদের জন্য 0381-232-6253, এই নম্বরে অবশ্যই কথা বলবেন।
1: আও অবহাই নজুং তিনি অবহাই সিং মুংনি বাগেই নরক নিয়ে কচার হাই না হাই ফাইসা পাই যাও কা বুড়ি রক অ সামুং মানিয়া অবহাই যে কক আজ কক নি বাগেই সিং মুংনি ফিরক মুং সিং নাঙ্গ আও অ বুড়ি রক অব মানিয়া অব মান অবহাই হিনজাকতে হিনজাকতে কে সিং হাজরাও গরং লাইনে কক দগো সাবো দং ফাইজে সিং বে গরং নানি
0: হ্যালো হ্যালো হ্যালো
1: হামিয়া হাজরাও নংলিয়া গানরক বসাহদি সুং বুড়িরক স্পেশালি অ সামং মানো অব মানিয়া অবহা হিনজাকতে হিনজাকতে নো সুং চিনি খাও গবাং মা সুং মং ফায়ো চিনি বুড়িরক মুংসা জাগা বো জাগাও নরক হিনজাক কাইবা খাবা বমা বমা প্রবলেম ফেস মা খাইকা আও অবহাই ককরক নতুই নরক নি জং জালো তুই নরক সুং বাই গ্রংই মানো স্পেশালি যে বুড়িরক নরক সিমিনো গ্রং হদি সুং বাই ককদুক নাম্বার নি বিসিংতি 0381-232-6253 এবা খাবা নই থাম নই দক নি বা থাম অ ককদুক নাম্বার নি বিসিংতি আও মারে কিছিং সং হাই না হাই গ্রং লাইনে নি ফাইসিং থাং লায়ানে অ জরা ককদুক হ্যালো
2: হ্যালো হ্যালো কদাম
1: এ এ ফুনকা হাম বেলা কে ফুনকা হাম
2: ไลน์เนาะซึ่งใต้จอกไว้ไหนกันก็อักกันอาจารย์ฮัลโหลฮัลโหลอีคนนี้วันอีซาดิเอ๊ะเอ๊ะเอ็งอย่าขณะอยู่ตรงเนี่ยนะอีขณะอยู่ตรงขณะอยู่ตรงตอซาดิงั้นก็ที่นี่บริรอกูตุงเนาะบ่ก็สร้างไข่ชิมาเนาะบ้านกูลูกแกเนาะบ่ถ้าไข่งั้นเนาะสิทักตรงตาเมดาอาจารย์โอเค
1: হ্যালো
3: হ্যালো
0: হ্যালো
3: হ্যালো আমি পল্লবি বলছি
0: হ্যাঁ বলো
3: আমি একটা গান শুনতে চাই
0: বন্ধু এটা তো আমাদের গানের আসর নয় যখন গানের আসর থাকবে তখন গান শোনাবো
3: ঠিক আছে ঠিক আছে
0: ধন্যবাদ
1: আও নরগ্ন কইনে অজরাও সিং ফিয়াবার চাপুনি পান্ডায়া অজর সিং স্পেশালি বুড়ি রকনি পান্ডা অবনতই ন কগলাম সালাই তংলায় নরক সাহর দি বুড়ি রকনি তাম তাম

0: জাল তং এবার খেবা বুই বেকে অবা হেদে হিনজা কা অবা হাইরক দ
1: হ্যালো হ্যালো হ্যালো বন্ধু কোনো একজন সঙ্গে রয়েছিলেন কিন্তু আওয়াজটা শুনতে পেলাম না আমরা। বন্ধু আপনি আরও একবার চেষ্টা করুন, আশা করছি কথা হবে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 0381-232-6253, এই নম্বরে আমাদের অনন্যারা কিন্তু অবশ্যই ফোন করবেন। সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার।
2: হ্যালো
1: হ্যালো নমস্কার, কে বলছেন?
2: সাহস দম বলে আমার সামান মানা নুনি আসতে দেখলাই মায়া বলে আমার নাম তো মানা নুনি ওয়ান সুগে বলা বা রঙা নুনি ওয়ান সুগে বলা আমাদের উঠা যাবো তা বকো।
0: আচ্ছা বমহে বমহে সামুং আ সামুং র কি শাস না সাইখে নারি গেছ নাই
2: ও আমাক তাই কম তো বথাই র বথাই রগ অন্ত বকো গ বথাই রগ বাও তলা রগ বাই বাতে কাম খামে নুম হাত আন থি রগ বই নে মাঙ্গলা কি
0: যে জায়গাও ফাননি কাম গায়া জায়গাও বুড়ি রং মানিয়া হেঞ্জা গোদা না
1: লগিওমানি
0: বহকে সাকা বুকুক স্বর্ণমালা বড় কাঁঠাল আও চুরি রকমকে কিসা ফান কম সাকা ফিয়া নরক সাবো তামো সানা নাই গরং হরদি চাই নরক বাই কক দুঃখ বিশেষ গরংনানি চাইতক নাই ফিয়াবা নাকি রুচা মুখানা নাই আমরা কি গানে চলে যাবো?
1: হ্যাঁ এবার একটা গানে যেতে পারি আমরা।

বন্ধু, আজ অনুষ্ঠানের শুরুতে প্রশ্ন রেখেছিলাম যে মেয়েরা এই কাজ পারে না, এই ধারণাটা কতটা বদলেছে। একটা সময় ছিল যখন মেয়েদের স্বপ্নেরও যেন আলাদা সীমানা ছিল। সমাজ আগে থেকেই ঠিক করে দিত মেয়েরা কী পড়বে, কোথায় যাবে, কতটা কথা বলবে, কোন কাজ করবে। ছেলেদের বলা হতো বড় হয়ে কিছু একটা হতে হবে, আর মেয়েদের বলা হতো সংসারটা কিন্তু ভালোভাবে তোমাকে সামলাতে হবে, সেটা শিখে নাও। এই পার্থক্যটা শুধু কথাই নয়, মানসিকতায়ও ছিল। অনেক পরিবারে এখনও কিন্তু মেয়েদের কিছু কাজ করতে নিরুৎসাহিত করা হয়। এই যেমন রাতের শিফটে চাকরি করা, রাজনীতি, সেনাবাহিনী, বাইক বা ট্রাক চালানো, ব্যবসা শুরু করা, একা ভ্রমণ করা, কোনো মেকানিক্যাল কাজ শেখা। কারণ সমাজের একটা অংশ এখনও মনে করে যে এই কাজগুলো মেয়েদের জন্য খুব কঠিন, কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। আজ মেয়েরা শুধু অংশগ্রহণ করছে না, নেতৃত্বও দিচ্ছে। যে ক্ষেত্রগুলো একসময় পুরুষদের দুনিয়া বলে ধরা হতো, সেখানে আজ নারীরা নিজেদের জায়গা করে নিয়েছে। কিন্তু তারপরও সমাজের কিন্তু দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলায়নি, আর সেই সমাজেরই অংশ কিন্তু আমরাই। আজও একজন মেয়েকে সফল হওয়ার পাশাপাশি ভালো মেয়ে হওয়ার পরীক্ষাও দিতে হয়। একজন ছেলের কেরিয়ারকে অর্জন বলা হয়, আর মেয়েদের ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞেস করা হয় সংসার সামলাবে কিভাবে, বাচ্চা হলে চাকরি করবে, এত বাইরে বাইরে থাকলে পরিবারের সমস্যা হবে না। অর্থাৎ মেয়েদের শুধু কাজ প্রমাণ করলেই হয় না, নিজেদের সিদ্ধান্তেরও ব্যাখ্যা দিতে হয়। আরেকটা বড় বিষয় হলো সমাজ মেয়েদের ব্যর্থতাকে খুব দ্রুতই বিচার করে নেয়। একজন ছেলে ব্যবসায় ব্যর্থ হলে বলা হয় অভিজ্ঞতা হয়েছে, কিন্তু একজন মেয়ে ব্যর্থ হলে অনেকেই বলে দেখেছ মেয়েদের দিয়ে এসব হয় না। এই মানসিকতাই আসলে সবচেয়ে বড় বাধা। তবে আশার কথা হলো নতুন প্রজন্ম অনেক বেশি সচেতন। আজ বাবা মায়েরাও মেয়েদের খেলাধুলা, প্রযুক্তি, বিজ্ঞান, এমনকি স্টার্ট আপ করতে উৎসাহ দিচ্ছে। স্কুল কলেজে মেয়েরা শুধু ভালো ফল করছে না, নেতৃত্বও দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু বন্ধু, আমাদের আরও একজন বন্ধু যে সোশ্যাল মিডিয়া নামে পরিচিত, এখানে একটা বড় ভূমিকা কিন্তু পালন করে চলেছে। আগে অনেক মেয়ের গল্পই চাপা পড়ে যেত, আজ একজন সাধারণ মেয়ের সাফল্যের গল্প হাজার হাজার মানুষের অনুপ্রেরণা হতে পারে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। কিন্তু মেয়েরা শুধু মেয়েদের এগিয়ে দিলেই যে হবে তা কিন্তু নয়, সমাজের চিন্তাভাবনাটাও আমাদের বদলাতে হবে। কারণ সমস্যা মেয়েদের ক্ষমতা নয়, অনেক সময় সমাজের বিশ্বাসে। তাই চলুন আমাদের আজকের এই অনুষ্ঠান তুমি অনন্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হলেও চেষ্টা করি যেন এই ভাবনাটা আমরা খানিকটা হলেও বদলাতে পারি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান।

0: এখন মেয়েরা পারে সেটা দেখো, সাধারণত কয়েকটা যে এক্সাম্পল দিয়ে বলছি যে মেয়েরা সব পারে, বহু ক্ষেত্রে তারা যে দক্ষতার পরিচয় দিচ্ছে আমরা দেখছি। আমাদের দেখো ভারতের যে রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি প্রতিভাদী বিষ্ণু পাটিল, বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কি মানে কি পরিবার থেকে উনি এসেছেন, তারপরে ইন্দিরা গান্ধী, তারপর ধরো স্বাধীনতা সংগ্রামীরা, তাতেও ভীষণ ভাবে তারা মানে অংশগ্রহণ করেছেন। সে প্রীতিব্রত হয়েছে, তার মাতঙ্গিনী হাজরা, তারপরে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, তারপরে ধরো সরোজিনী নাইডু, প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডু। এইভাবে দেখো বিভিন্ন বিভাগে তারা মানে আমাদের যে পরিচয় দিয়েছেন যে না আমরা নারীরা সব পারি। সামরিক বিভাগে দেখো কাশ্মীরে এই যে পাহেলগাম যে হামলা গেল, সেই যে তারপর সিন্ধুর অপারেশন হলো না, সেই যে অপারেশনের স্থল বিভাগের প্রধান ছিলেন কিন্তু সোফিয়া কুরেশি, স্থল বাহিনী। তারপর দেখো মহাকাশ গবেষণা বলছি, কল্পনা চাওলা, তারপর সুনিতা উইলিয়াম, তারপরে এই যে চন্দ্রান থ্রি 2023 যে মানে পোস্টে যে মেয়েরা পায় তাদের দক্ষতা পরিচয় দিয়েছে, সুযোগ পেলে, সুবিধা পেলে, ইচ্ছা থাকলে বা সেরকম মেধাও থাকতে হবে, অর্থনৈতিক সব দিকে সুবিধা থাকলে পারে, তবে খেলাধুলার কোন অংশে কম বলো না। ভারত তুলনায় তোমার মীরাবাই চানু এইবার অলিম্পিক, এইবার মানে অলিম্পিক না তো এটা কমনওয়েলথ, তবে মেয়েরা তাদের দক্ষতা যদি ইচ্ছা থাকে তারা সুযোগ পেলে, বিশেষ করে হয়তো অর্থনৈতিক অসুবিধা থাকতে পারে বা অনেক বিশ্ব পরিবার থেকেই অসুবিধা, নাচ গান বা কোন বিয়ের আগে চাকরি করতো, বিয়ের পরে বলা হলো না ছেলে পেলে দেখো দুজনে ইয়ে করলে কি হবে, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই কথাটা কখনো আসে না যে ছেলে চাকরি ছেড়ে দেবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটাই আসে। হ্যাঁ, যে সংসারটা দেখতে হবে, বরকন্যা করতে হবে মেয়ে দিয়ে, কিন্তু মানসিকতা এখনো রয়ে গেছে এবং এটা অধিকাংশের ক্ষেত্রেই, বিশেষভাবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, নিম্নবিত্ত তো আমাদের সমাজে দেখো নিম্নবিত্ত পরিবারই তো বেশি
1: বেশি একেবারে সঠিক।
0: এই জিনিসটা মানে ড্রপ আউট, দেখো একটা ছেলে একটা মেয়ে আছে, তখন ড্রপ আউট যখন পড়াকে ছাড়বে তখন মেয়েটার মেয়েটাকেই ছাড়ানো হয়, ছেলেটাকে কিন্তু না, কারণ মেয়েটাকেই মেয়েটাকে, তারপরে বাল্য বিবাহ তো একটা রয়েছে, পঞ্চতন্ত্র রয়েছে, এইসব মিলিয়ে সমাজের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আমরা পুরুষের সমকক্ষ হতে পারিনি সর্ব বিষয়ে, এটা একবারে মানে অতি সত্যি কথা, পারি আমরা মেয়েরা পারি সত্যি সত্যি কথা, কিন্তু এখনো আমরা পারিনি। তুমি বাড়ির বাইরে বেরোও না, তুমি মেয়ে একটা বাইরের রাজ্যে পড়তে যাবে, হ্যাঁ ওরে বাবা, এবার এখনো নিজের রাজ্যের মধ্যে পর্যন্ত মেয়েরা সেফ নয়, তুমি বাইরের কথা বাদ দাও, কর্মস্থল বলো বা এমনি তো বেরোলো তো আমি দেখো কাগজে পত্র তো আমরা দেখছি না,
1: মানে পরিবেশ পরিস্থিতি সুযোগ সুবিধা সবকিছু মিলিয়ে আপনি বলতে চাইছেন যে এখনো ছেলে মেয়ে দুজন সমান হতে পারেনি, সেই তো?
0: হ্যাঁ, আমি সেটাই বলবো, মেয়েরা এগিয়ে যাচ্ছে কোনো সন্দেহ নেই, সেইভাবে তাদের দক্ষতা প্রচুর রয়েছে সেটা প্রকাশ হচ্ছে, কিন্তু সর্বক্ষেত্রে এখনো পারেনি, এই জন্য জানি না আমাদের আরো কতদিন, আমরা দেশ স্বাধীনের কাছে 80 বছর পূর্তি হলো না, আমরা জানি না এটা কতদিন যে এই সমতাটা পুরোপুরি আসবে জানি না, হ্যাঁ যেটা সেটা কতদিন সম্ভব হবে সেটা মানে বলা বড় মুশকিলের ব্যাপার না, এই আর কি বললাম।
1: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, খুব ভালো লাগলো কথা
0: বলে, আমার কারণ নেই আমরা এগিয়ে যাব বলো,
1: ঠিক ঠিক একবারই একবারই, ধন্যবাদ ম্যাডাম,
0: ভালো থেকো সবাই,
1: আপনিও ভালো থাকবেন। বন্ধু, ভিন্ন ক্ষেত্রে ভিন্ন জনের ভিন্ন ভিন্ন অসুবিধা তো রয়েছে, সেক্ষেত্রে ম্যাডাম বললেন যে নারীরা এগিয়ে যাচ্ছে, মেয়েরা এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে, তবে হ্যাঁ সেই এগিয়ে যাওয়ার পথে যদি আমাদের কোনো সুযোগ প্রদানের ভূমিকা থেকে থাকে

0: সেক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করতেই পারি যে সেই সুযোগটা যেন তাদের আমরা করে দিই। আর এটা তো খুব সত্যি কথা যে যে সুযোগ সুবিধাগুলো আমরা ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে দিয়ে থাকি বা অ্যাভেলেবেল রাখা থাকে, সেগুলো মেয়েদের ক্ষেত্রে সব কিছু থাকে না, সেটা আমরা সবাই জানি এবং সেটা প্রকৃতভাবে প্রমাণিত, এটা আমরা সবাই বলতে পারি। তাই গতকাল তো আমরা স্বাধীনতার 80তম বছর আমরা পালন করেছি, কিন্তু সেই 80 বছরকার আগের অবস্থা বা বর্তমান অবস্থার সাথে পার্থক্য অনেকটাই রয়েছে। তবে এই স্বাধীনতা পাওয়ার পরেও কিন্তু আমরা বলতেই পারি যে মেয়েরা কিন্তু তাদের প্রকৃত স্বাধীনতা পুরোপুরি এখনও পায়নি, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
0: সেই স্বাধীনতা যেন ছেলে মেয়ে নির্বিশেষে এক থাকে, সেই চেষ্টাই আমাদের আগামীতে করতে হবে। আর সেই চেষ্টা আমাদের কিন্তু আজ এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে। আমাদের নারীদের জন্য বিশেষ এই অনুষ্ঠান তুমি অনন্যা পর্ব থেকে আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে চেষ্টা করে থাকি, কিছুটা পরিমাণও যদি আমরা তাদের জন্য কোনো সুযোগ সুবিধা বা কোনো রকম মানসিকতা বদলানোর একটা চেষ্টা যদি আমরা করতে পারি। বলা হয় যে নিজের ঘর থেকেই নাকি আমাদের পরিবর্তন, আমাদের চেষ্টাটা শুরু হয়। আমাদের FM উজ্জ্বলতার পরিবার, এইটা আমাদের ঘর, এইটা আমাদের বাড়ি, আপনারা আমাদের পরিবারের সদস্য, তাই আমাদের ঘর থেকেই কিন্তু আমরা এই চেষ্টা শুরু করছি। আপনারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত।
1: আও অবাহ ন চিনি নগ্ন খুনি সিমিন অবন চেঙানি নাঙ সঙ্গ চিনি নগ্ন খুনি সিমিন তমং বুড়ি রগ্ন সেবরি আহকে সঙ্গ চিনি আকো যোগ্য বাহাইকে সগই নাই বুই তো নন হিনাই ন গানানি বরক বাহাইকে বুড়ি বসানা হাই হেক লাগা ফিয়া সঙ্গ জিয়া সামুং খায় কাহাম সামুঙ্গ ফনা গাহকে যেফুর সাকসেস সঙ্গে থাঙ নন আফ্রু সিমিন সিনি নাই ফিয়া বা বুই লাফাশিং সঙ্গ বে বাক ন ওই মানুষ হয়েছে জং জাল আ জায়গাও যেন বাহাইকে আপনি ইয়াকি মানাই আবো চিনি মা ফাশং হিনজাকনে চিনি দাদা বাইশং হিনজাকনে বরক ন যেন কাহামকে নাইকলই তরিনানি নাও আবো যে বুড়ি বিচারক হিনজাকনে গবাং মা যেন বাহাইন সাইমানকা চিনি সেপ মাননি নাঙো যেন তমু সেপ মানকাহকে বুড়ি রগো আ সামুনো যেন খাইমানো রম দি চিনি যে বুড়ি হিনজাকনে রক মূসা সামুং খাইমানিয়া আবাহাই ককরি ফিয়াবা যেন চিনি বড় রকম বিশিঙ্গ গবাং মা ওয়ান সুকম নুকজাগো আউ বুড়ি বিসারক বাহাইকে হর থুগি বেড়ে মানে চায়া তবু সলাপ বেড়ে গেঙ্গে তো আবো কেব মূসা ফানো হিনগুলাক হাইয়া দিবা গে সঙ্গ হা ফাইদে হাইনা হাই তেতাং সাকা তক রুচাপ মু খানা লাইসিনে আউ গে সঙ্গ মিয়াও তো থাকা বা ইয়ক মানে শাল পালাই মানে গে সঙ্গ খানা তো রুচাপ মু খানা লাইয়ানো মেরি কম তকে নি রুচাপ মু

0: বেলা খাত রুচাম খাতে খাতে নাই নাই দিচ্ছি বুড়ি সারি লংমনি কগরং সালায় নর হাইকে কক তৈ সাল বুরুম বুরুম তুমি অনন্যা ও পান্ডা ও কগলাম সালাইমানি বিং তৈ নরক বৈ তঙ্গি তংমানি আসুক জরা ফিহাবা যরক যে ওয়ান সুমু সানা থাকাকে তৃক তৃক সালাইনি তে জরানি লগে লগেও চিনি হদাবাই গদালই তংমানি অবহায়নু চিনি বরকনি যতনি নেওয়ান সুমু ফিয়াবা নরবু আসুক জরা তঙ্গি তংমানি আর যে জিগাসমি ফিয়া তিনি বাগিলে আসুক নিদিন ফাইনে ককটি সালা হাইনে হাই ফাইপিনে হিনি কক কচারে তিনি বাগিলে অরণ মা বাজা সিনে ফিয়াবা যতন কাহাম করিং তংদি হামবাই তে খুলুমবাই খাওয়া জরাও
1: আমাদের এই অনুষ্ঠান তুমি অনন্য অনুষ্ঠান আজ আমরা এখানেই তার ইতি টানছি গানে গানে কথায় কথায়। আর আমাদের আজকের এই পর্বে তিনজন অনন্যার সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এবং যাদের সঙ্গে কথা হয়নি কিন্তু আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন কিংবা কোনো কারণে শুনতে পারছেনও না, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই আগামী দিনের জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানে ছিলাম আমি আপনাদের বন্ধু আর জি নিবেদিতা এবং আমার সঙ্গে ছিলেন
0: আও আং আর জে জিগাসমি আও গিয়ে মারা কিছু সং যে কক দু বিকি মানিয়ে কে খাতা বাই দি হাই না হাই যতন বেলাই খেয়ে হামবাই ইয়া ফর নরক চিনি পান্ডার খানাই তংনি চয়া উইন আবনি উল নর কক বরক পান্ডা খানাই মানাই চিনি স্টুডিও ফাইসক পাজাক আর জে কিশোর
1: সঙ্গে থাকুন শুনতে থাকুন।

到里下到里下的屋我的心拍冷里我那那那过上了到里下的

마티바 파일랑리 나카시주구 나카시주구 담보 바살보 잉크 따글라이 바살하고 나나 마티라 파이케시 부샬라 마소 마이켈

0: অর সামুং সাব বাইরে সাবজাক সামুং নর কল খালাই দি 2326253 কক নাম্বার মোবাইল ইউজ আর 0381 কোড নাম্বার নানি তাপর দি হ্যালো
1: হ্যালো
0: লামসা গো সামুং কা তাকুক সাদি অর সামুং সাবাই রে সাবজাক রে সামুং
1: মোকাই বিশ্বপতি না
0: দারা নং কে সাব বিশ্বপতি তুমুং সাখন্দ ন তাম খনার না সাদি
1: আনো জিন ক সিন ইন্দা সচিন্দ্র নি অর আংকা কিরপুরা হানো খনা দিছি
0: দা দা কান লাগি তং দে
1: হাম ভাই দা রাঙ্গেন ন বজো
0: হাম ভাই তে সাব তং কক দুগো হ্যালো
2: হ্যালো কাকু
0: লামসাগো
2: বর্মা খাই তং গো
0: হ্যাঁ
2: বিশ্বপতি দে বর্মা বাইরে সব যা খান দে এক পার খান
0: 100% চেন নিং কেতে ব এ
2: 100% তা কোগ
0: বিশ্বপতি বাই বিশ্বপতি দে ব্রহ্মা বাই রে সব জাগ
2: হাম বাই তা কো
0: বেলাই হাম বাই তে সব তং নাই এন কক দুগো 2326253 কক দুগ নাম্বার হ্যালো ও
2: আঙ্গা তোমা তয় ছ তয় ছ ন মালা বাই তা মল খাই কলাং কা থা
0: বিশ্বপতি বাইরে সব জাগ বেলাই হামাই বুকু বাকি দিন গরমান বাকি নাইগেন না তুই সাব সাইমান 2326 সাবনি সাকা উল সানাই আং হ্যালো
3: হ্যালো দিবর কাহাম
0: দিবর কাহাম বা বুক দা বেলাই হামবাই বেলাই হামবাই গরমানি বাকিনে বকুক অনলক্ষী তে সাপ্তং হ্যালো লামসাগো সামুকা ফুঙ্কা হাম সাড়ে তাকু বিশ্রয় বিশ্বপতি নি খরাঙ্গন রসাবজা নেমসা বিশ্বপতি খরাঙ্গ

যদি কিরণ দি দাদি ফাট ফাট কেস নরখনাই চঙ্গ সারা চাপয়েন দখ একে 101.6 মেগাহার্জ হাসকনি এটা চামু

사람의 아 그분이 어승 통라이만네.

生从来满地能过三十的养过三十的阿哥哥

হিয়া গেলাই সুরায় তামত বাবন মতো টাই সুরায় তামত বাবন মতো টাই অকুলা।

কর্মো দেবুল জাগে ভূতামু তামু সানানি মাই বুসাই সঙ্গায় রাখে নি বুথাইন সানাই বল মা ফুল মাস বখানি কংন খুল গুইসানাই অরং থাকি তিনি কাজু মামার সাই আংবু ইয়াগিনি সিমি সাউই দমানি নিন সানানি রিঙ্গা জাদু নাই ও জেন

拜休，我家住一忙碌，我把那那那那个。

请来大小三啊，可不

어느 새 사우이 사우이 땅 파나 센트네 깨네 함장 모수여 마야 사사장 연구

0: তলাব বাইরা কসারা বাইরা কুসুকো বাজা বলে বাহিকে খোলছি নাই বেদেক সতরই দেখ খোলছি নাই তানফাই দেখ খোল নাই তানফাই খোলনা হাঁকে বউ বউ ফাংসে কমরই থাঙানো গন্তা বাই খোলনা হাঁকে বউ বসক চই থাঙানো আসুক নাজুক কিসানি কগিয়া কাম তাকুতে বুকুক চাম আর সামুক সাবাই রসাব জাগ রসামু দটি ফাট ফাটকে কল খালা জি 2 3 2 6 2 5 3 কগডুং নাম্বার হ্যালো সুদন বাই মঙ্গতি বেলাই খুনা কিসানি কক গে না বুসে কক খিতারি কক সালাই যাক বেলাই নামানি কক আও বেলাই হামবাই নাগের না বিন্দা চা সাবুনি চা তেই কক দুকবাই ক্রং দি তে সাবত হ্যালো হ্যাঁ লামসগ বুকু বাকি দি
1: যাদু কলে জানা আমি হামজাকাই জাত নামজাকাই জাত নিতর আংসে রুতামা মতো রুতামা সান্স মাই আংসে মা রুতা গিয়া
0: হাইকে সাচি দি বাহাইকে খোলছি নাই খুম্বো বার ন বাহাইকে খোল নাই গন্তা বাই খোলকে বউ বসক সই থাঙানো বউ ফাংতাম ফাই খোলনা হাঁকে বউ কমরই থাঙানো হ্যালো
1: হ্যালো স্যার
0: এ হ্যালো ব্যাংক কমাই থাঙ্গা ককরে বব যাদু কলি যা রসাম খনাতক যা গো রসা বুকে সঙ্গমানি সই থাকা হ্যালো
2: হ্যালো
0: লামসক সামকা তাকু এ সারি দশ সারি তা ফোন সারি আংকাই সাগরা দি খুম্বা নো বাহিকে খোল নাই সাগরা দি বু ফাংসে কমরই থাঙানো দিনে ওয়ানসং মঙ্গাব দাহকন তেই নাইগা না তে সাব সাব আবনি উত্তর বাহিকে কারিমান তে সাব দাও হ্যালো
3: হ্যালো বাই দারা বেলাই বেলাই কেন ইদার কাহাম
0: আদিব কাহাম তাকো ব্রিজেস
3: বেলাই কেন কদুম ফাল ফায়াবাল কাদার কাহাম করুন দাত
0: এ কাহাম দ ন কাহাম তক নাবলা
3: দারা কাহাম বাই হামে বাই তা
0: আ লাংমা তো আবো বাইন গদাল জাগবা সালচা হর সালচা সাল
3: আমন দারা ন তম ও ক দিন ফায়াবাল খা 15 আগস্ট ও ফানা হে একদম ওয়ান টু তম নি তা
0: আমন বা ফাইজাক বলে 15 আগস্ট রকই ক তে কুমুন সামুং খলাইতা সালবরে সালবার মই অরমংসে
3: বলা কেন হামবাই দারা ও বং যে
0: হুম
3: মানা মঙ্গতি ভাই
0: হুম
3: দাদু ছোটন হুম
0: সাগরা দি আ খুম্বার নলে বাহিকে খোল নাই
3: খুম্বার বাইয়াং আন ওয়ান টু টাইম কে
0: হুম
3: আব বু ফাং সাম ফাই চাং কব
0: কমরে থানাই
3: কমরে থানাই কোনটা রে খাগা কব বসক তো থানাই
0: হুম
3: যা আব বু ফাং ও কাউ অস্তে অস্তে কা খোল কা কেনা জানাই না
0: বউ ফাঙ্গ কাউই নে খোলা নাংনাই তে তো আমার লাম তো তে তো আমার লাম তো নাইলাই নাই দা বেলাই হামবাই খাবং তাকুতে বুকুক চং নরক খাই দঙ্গ এফ এম উজ্জেন্ত সাহসা পর্যন্ত মেগা হার্জ হাসুক নিলে সামুং

0: tei kosol bekring kang ke bodol hai da kelai nang ke tak reng serang dia tong
1: Eh.
0: bes kelas ro serang itu
1: An kelas mungkin kelas 3.
0: o kelas kelas 3 por nesin nas ke kaham ke sai khnari manu kang ke to ni ni thinang tei ko su ka ban hai ma tong na ol ro ga tam ro kang nani musong kok tang koroksa sei ke reng dang nani musong resap ke reng dang nani musong na phureng ke reng dang nani musong na hain ma mo sim da songi tong na ro wan sa ol ni bagai ni ni ol la nang tabuk to charai ko nang to salsa kotor ang nai ni ni nok nok khong rok phai pur rong ni nang wan sok mani tam ro wan soi tong kisa sai khanar la da
1: ang hung ke doctor ang nam mo sung ja ko
0: doctor man mo sung doctor tam ni bagi ang nam mo sung da bo abo bo kisa sari
1: ham ya rong nam mo thang na ba ke
0: abo ning ni ni bkha wo tong tam mo sung ta na belai ke phai di chi ni sai mano ham bai ni bising tei han kisa sak ya ba kharam nai linda bong kha khoraksa doctor ang nam mo sung o thinang go ओल परिमानी यागल तांग हिमालय हामिया बर रक्न हामरनानी बागै थैत तै बर रक्न मथांगनानी बागै नरक हाय गबांगमा हास्तेव कुप्लुंग तंगो बर रक्न डाक्टर नि बिसिंथि से हामिया न हामरनानी लमै रक्तं के हामर नांग लना हायके फायदि हायके बेलाय बेलाय खान हामबायसि नि साइमान बिनि ककटां खनामानि बागै तै ब थिनांग डाक्टर रक्नगै हामिया रक्न हाम का हामके तिसाय কাহাম খাই না মুসলমান বাকি ফাই দে হাইকে নি ককটাং খানা মানে ইয়া গোল তাই সাব সাবনি তামতং পইলা খানাই না লাইগের নাই পইলা বেলাই খে নরনি দল নি বিসিং আং আনি মকল কলাই মানে যে সোনাক্ষী দেবর মা বেলাই বেলাই খে বেরিব নাই থাক মখান কিটিং লেক বি চেন কানমান বল লাই লাই ইং তং তং ব খাই তামজান বরই ফাইকা আল নাইথক মাকে সাইসি কল পাইলি আংকে খরং ব তৈ লেক বেরব কাহাম না বনাই থাকে নাম সাই খার নাই সঙ্গ না বা খাই তো রেডিও তৈ খাই তো রকম তাম সাই খার মসং
1: ককটাং
0: ককটাং না হাইকে ফাইদি যতন বিন ককটাং খান বাকি তিয়ার দাতং নরনি বিসংতেই হাইকে ককটাং খান বাকি তিয়ার দং খাং খাংকে ইয়া ফাঁকি সা খরব না লাগার নাই খানি ফাইদে হাইকে সোনাক্ষী নি ককটাং খানালাইছে নাই দ তিয়ার রং
1: খলমকা আন বংখা সোনাক্ষী দেবর মা আন ককটাং বংখা জানা কিরি নাই সিনাই বংখা রামচরণ দেবর মা আগুলি নি তো কিরাই হানি বারা কিরি নাই অগ তো নাই কিরে ওই যায়া অগ সুবুঙ্গি মহান পোহান যায়া আং বঙ্গি নাইয়া গঙ্গা বগিনী মুয়া মুয়ে বমসারিয়া সগৈ হাঙ্গে যায়া মজিং সবই নাইয়া
0: সগৈ হাঙ্গৈ চামাংকে বাহাই নাই দেবান সোনাক্ষী বাহাইকে সক মানে আ সগৈ দা থকুক বাজার সেরে দা থকজাকুক না বেরেমবো তৈ থগ্রক বাই সকমান বম না থকজাকুক নং আ
1: সগৈ
0: নং কামিরগো আ রমজাংনাই জাগারক্ত রতং মানে পুখুরি না বান কলকমা কতরমা রক আইকে নর আর রগ থাঙ্গৈ আর রক দা রমজালাইসা হাইকে আ রমেশাকে সগৈ চামানা থকজাকুক বাজার সেরে চামানি দা থকজাকুক সগৈ সগৈ নি আমা বাবু খরক নেই তংমানি বিসিং সাবো বিথির আরক সগৈসা আর কুক না না নাই সাইসং না সগৈসা
1: বাবু সগৈসা রু
0: নিন বাবু সগৈসা রু না আগুলি নি তখিরাই হানি বারাবো কিরে যাবো হাইদা আ ককটাং বিজাব রগো দা নগৈ সরং না নি আমা দা ফরং নি বাবু দা ফরং না নাইসং সাইসং হাইন বইনি আর খাই দা সরং কী সাই খার দিকে অ ম্যাম না ম্যাম ফরং যাও খা ব ম্যাম ফরং অ ম্যাম তনুশ্রী নরনি রং নগো ফরং নাই ম্যাম তা না হাকে নিন ম্যাম আসে খা তো কে ফরং মানে বাকি নি ম্যাম ন ফুনগৈরি মানে এফা ন কক থাইসে বাইফা নাম ইয়া ফারনানি মসং হামজাক মংনি কক ন
1: হামবাই
0: ম্যাম ন হামবাই বেলা বেলাকে মায়া খাই না নরনি ম্যাম নরক না কাহাম কেন ফরং সাল বরম বরম ফরংগো রং নগো ফরং মানো কারণ কামি রগ থাই বৌদা ফরং তাবুক তো কামি কামি আমসাই আমসাই রগ গবাং মা বরক রক নরং মানে রং নগ রগ ফাইয়া রক তঙ না নং কামি রগ বোদাপতে হেরক তো রতং রং নগ ফাইয়া সেলের জাগো বিনে আমা বাই দাগি জাখন ফাইয়া খারি রক তঙ নে রক তো রতং আবরং বিসিং নরনি নরনি দললে আপতে রক গরি নাবলে না বেলাই বেলাই খেন হামবাই নাই ন এই কিনি থাসিং সাইমা তো তা কাহামকে রং সরঙ্গি তো থি নাঙ্গ ডক্টর হাইকে ফাইদি

0: बेलायखोना हामबाय माइयाफोरखो सनाक्सिना सनाक्सिनिया गोला सोंथाय हायनो हायखोना लाइफियो नाय ककटां न ककटां तो दाटां खनर निथानिबो ककटां टाइप दं खना सानाय हाय पुइला न निनि बुं किसा खनाय नागारना
1: सानजा देवर्मा
0: सानजा देबर्मा सानजा जराताना हायके सानजा देबर्मा नन सोंनाय नोंता म अ पांडाव जतनि लगियो नों बहायनो खरक्सा नों अ पांडाव ता म सानानि बागै तियार ओंङै फायके किसा सायखनार दि सानजा देबर्मा द
1: ককটাং
0: ককটাং না নিন ককটাং মুং তাম সানাই কিসা আন নাহার দি দালালাছি আন তালাছি দি দ আন নাহারে নিন ককটাং নিব মুং তাম আবু কিসা সাইখিনাল দি
1: আল লেবসা
0: এ দ সাদি
1: আঙাল লেবসা দর্শা ও কম নমু জুম খাইন বকে সবসা আচিরি চিরি পান হই লামনা জোছন জালে কো হুম বক বক করে খেতে সালামছন তে বসে লেব মাছিনে বলম বক মক সানি কল দি হাও কি গায়ে তাংমাং কো সমা কথক
0: বেলাই বেলাই কা মাই বিনি কক তাং ন বাহাই ইং জা খানার কিসা সাগর দে
2: বেলাই ন খানা তো খা
0: বেলাই খা তো খানা খানা তো কি আফা কিসা খরব লেন অম্বা চিনি রাই দেও ন তঙ্গু খানা তক জা খাকে হামজাক মানি হাঙ্কে তো ইয়া ফারি রে মানি আবা ইয়া ফা খরব ইফান জং মা হামজাক লাইনাই বলে না সানজা দেবর মান ফাইদে হাইকে সানজা দেবর মানে কিসা সাইমান লাগে না বব কামি রাগো আসাই খা ব তাক বসুক রং রেম রগো সরঙ্গই তং ব রং নগো সরঙ্গই তং তাই ব তাক তামরক বিনি ইন্টারেস্ট মানে বিনি মুসং মানে তং থি নাঙ্গ আব কিসা খানাই না লাইনে ফাইদে সানজা দেবর মা নন পুইলানো সঙ্গনাই নং ব কামিও আসাই কেন সাই খানার গাল
1: কামালঘাট
0: কামালঘাট আমজাই কামালঘাট আমজাই আসাই খাঙ্কে নং বেলবারি আমসাইনি বড় রয় বাহাইকে গরঙ্গি মান খাবো কিসা সাই মান নাম সঙ্গ তখাংলে
1: পরিফাই বড়
0: পরিথিনি ব কামালঘাটনি বা বেলবারি বাহাইকে পরি খা লাই সই যা পরি
1: হোস্টেল
0: হোস্টেল তো মতা না ব হোস্টেল তংস নং খে
1: হেঙ্গরা বডিং হাউস
0: হেঙ্গরা বোর্ডিং হাউস নই বেলবারি কাইসা খালে খানাও না নর যতন হেঙ্গরা বোর্ডিং হাউস নো সিনা সিনিবাই খেলা খানা নর আমাই থাংলাইছো গদা গরং লাইসা আ গানা তৈর থাদা থাং মা কক্সি থাঙ্গ না আব আইকে সানজা হাঙ্কে হেঙ্গরা বোর্ডিং হাউস পরি দম্প নর স্কুল নি হয়তো সি সিনলাই সানজাবাই রংন বেলাই বেলাইকে হামবাই সানজানি মুসংমানি কিসা সাই মাননানি মুসং মুসং যতন সানজা ফাইদি নং থি নাঙ্গো তামর ওনানি মুসং ওল সাইমা তো ডক্টর না মুসং ফো নং খে তামর ওনানি মুসং
1: ইঞ্জিনিয়ার
0: ব ইঞ্জিনিয়ার বিনি টাইপ ইমাং কতর কোকনা ডক্টর ইঞ্জিনিয়ার বাক্স ডান্সার রক ককটাং গরং রক রেসাব গরং রক বো ওনানি মুসং নাই তং না আমার তর গরং সাইমান লাইন ফাইদি আসক নহাই কে ককটাং খানালাই কে সানজানি খুক্তই তাইব বড় আসাই তাইব বড় তঙই রং সেরঙই তং আমো খানালাই মানে ইয়াগল তাবকনর নি দল পাল বাক্সাকে ফাইমাবা কেব ককটাং কেব রেসাব মং রক তুই ফাইজাক তংবা তাকে কেরাঙ্ক থমার কিসা নরনি তলাতং আবগো কিসা সাইমান না মরচং তা কেরাঙ্ক থমা তুমি নতং খাঙ্কে সাইমান না নি বাকে আং কবক নাই নরন সঙ্গনাই নরনি বিসিং সাম কেরাঙ্ক থমা সানান বাকে তিয়ার অংজাক তং ফরক ব নাইথক কে কর্ম কে নিন বংখে সাইখনা রাগার দে দ
2: আন বংখা সাম্পলি দেবরমা
0: সাম্পলি দেবরমা না সাম্পলি দেবরমা নং তাম সাইখনা রান বাকে তিয়ার অংজাক দ কিসা
2: কেরাঙ্ক থমা বংখা বরিচক বাই বুড়া থাকা লাইমানে বুড়া বাই বরিচক বরং হিসাঙে বলঙ্গানা বরংনি নক বরংনি তে কেব গরই সালসা বর হুগানা থাকা লাই আপুরো মখরা দলসা বুফাং সাগাও আসুই টংলাই মখরা জারা মাসা বরংনি সামো ফাই সাপাইকা ও আসু আসে আহাদে থাকালাইবা বুড়া সাকা বাহাইকে কাইবা মখরা সাকা রোগু সে কাইদি হিংকে সে ডাকি এর বুড়া বাই বৃষ থাকালিয়া নগর কিফিলই বরং ও সালসানি সানজাও থা রুগলাই টনিকা তাইনি সাল বুড়া বাই বৃষ খেত ফাইলাইকা ও থা রোগজাং হারুঙ্গ কাইলাইকা দীপর জরা নগ কে কিফিলকা দীপর খিরিং খিরিং গানানি কেব গরই মখরা টেপ টেপ ফাইলাইকা বরংনি থারু সংসা সংসা খুরে চাইখা উল বলংনি মৃত্যু ফুয়ই

0: ইচ্ছা কাইসা কাই কলংখা সালনে উল বুড়া ভাই বুড়িচ বাড়ি নাইনা ফালেকা ধার বুফা কটর কটর নুগৈ বখা তংথকা সংথাম সংবরে ফুয়ে তেলাংখা উল বরক অ থা সঙ্গৈ চাখা চাখা হিনকে ততরা মালজাখা আপুর বরক মখরানি সাম সাম বুজিমাংখা বুড়া বাই বরিচক ব কক চাবলাইখা নকনি দগা তালাম কে বেবাগ ন সবাইখা লাথা কংসা কটরমা নাওই বুড়া থিকা হাই থিকা থিকা হই টংখা ইয়াং বরিচক ব বুসকাংনি দগা কিসা ফিয়গৈ বুড়া থিকা থিকা হিনৈ কাবলাই কাবৈ টংখা আপুর মখরা দলসা বদল সা বদল ফাইলাইখা তামো ওং আসে হিনতে হিনতে নগনি নগ বিশিঙ্গ হাবলাইখা মখরা রগব কু কা কু কু কা কা কাবলাইখা আপুর বুড়িচক নগনি দগা টেপসা সওয়াইরিখা বোরা বুরুম বারাম বাসাখা বাসা ওই লাথা বাই টুপ টাপ বুমাং বুমাং মখরা রক ব থৈবাইখা বসা গনাং মখরা মাসা টংমা ফুটো রক বিশেং হাবৈ ইয়খা মখরা রক টমুং হাইমিয়া ছয় ছয় আকলমাংখা কক হাইমিয়া বুইন হাইমিয়া খেলাইকে আকলমা নাই হাইম গেরেন কথমা ওরম পাইখা
1: বইন হামিয়া খাই থাকে আকল
0: বাই
1: আকল মানাই তানা হাইকে নর বাহাই যাকি সামপ্লি নি কক কেরাং কথমা ন খা খা তো কে সাই খেনার গাদি হাইকে ইয়াফা কিসা খরব না লাইনে ভাই হেন বেলাই বেলাই খান হামবাই সে সামপিলি দেবরমা বস ক্লাস পড়ি তো সঙ্গাইয়াখো না নস ক্লাস রক পড়ি কিসা সাই খেনার গাড়ি ক্লাস ফোর নি না তাই থাকুনি বিশি নতুন সামনে বেশি হামজাক নন বেশি বেশি গবান গবান কেরাং কথমার সাই খার নাই বিশিং নিন থাকু নতনা বেলা বেলাগান হামবাই বিন থাকু নব বেশিকে গবান কে হামজাক ফোনা হাইকে নারক হামজাক লাই জানেন ঠাকুর বা ঠাকুর বাইতো আসে আকাই মাতং লাগ বরক তো বড়া রক বাই খাবা হাই দেবা না হাইকে ফাইনি হাই নাই খানা লাইফ নাই বেপল
2: খাতনে নক নু কুমে ইয়ং কুতুই গুম সাকলাই থানে ইয়ং কুতুই ইয়ং থালে ইয়ং ওয়াকি ইয়ং টকি ব্যাং কলাইন ব্যাং কলাইন গুম সাকলাই থাকা আং
1: কক্তা খা সোনাক্ষী দ সাই খেনার গাড়ি বিপুল ককটং বাহিং বেলা খেন হাইকে ফাইদি বিপুল আগল খাই নাইলাই নাই নরকি পাল খেরচা মুরকি নরনি পাল খেরচা মু থানসা নতুই রেচা মুরক তং জংলে থানসা তং না ফাইদি হাইকে জংলে থানসা তং হাস্তা কাবো বইনি মাজরা কক ন বখাও তনিয়াবন ফাইদি হাইকে পাল খে নরনি রেচা মনত হাইন হাই তিয়ার অং দি যত্ন রেডি না।

ba belai belai kin ang sak sak si ma saram song jak sio belai belai kin ham bai nark na tai bo ko su go thinang ni jara bo tai bo nark na ham ka ham ke resab de ni ang nark na dagi na ni musung ta do hai ke jara bo pai kha ba nark bai kak na musung ya phan na nark na khatang phan na tai tam la khai si nai sung ar na ma ba sa lai lai gra si nai nark ni kwang ma resab mong ka ma kok tang ka ma ko thma tang phan na sung ol ni sal ro khna lai si nai hai ke nark na jot na hai no hai tai se ki philai ham bai তাই তাই পগলাক নরক না অর সাপ মু কক তাং কথা মাস হাই খেনার ফাইমে বাগে যতন না হাম বাই।

উজ্জন্ত খবর তা খুঁজতে খুঁজছং নরকনাই তোমার এফ এম উজ্জন্ত সারা চাপেন খেকে বা 101.6 মেগাহার্জ আসে যত নরকনাকা চারাই রং পান্ডা বখরি বাদল আও খবর তা খুঁজতে খুঁজছং যে চারাই রক নরকগো তুমুং যদি সামনে মোসঙ্গ

কক নাং কক লব সানি মসুই দো হাইক দাদা সিদাকে নরং বাকিনে আংটি ভাইকা নরক দাদা সিদাকে নরক কক নাং কক লব কতমা বসা নরক আংবাই সাহরিমানো আপনি বাকি নরক তাম খালাই নাই কল খালাই নাই 2326253 কক নাম্বার মোবাইল বাই খালাই কিন্তু 0381 0381 2326253 অক কক নাম্বার খালাই নরক কক খালাই হাই কাবা নরনি বসা বতী সুকবা সাবগা নবো নরক নবো এনকারেজ খালাই বরক কক সারনান বাকিনে কথমা সারনা বাকি জেসার সামুফা নতুন নরক কক দুকবাই গরং রে দি চাই রকনো খা খালাই নরক কক দুকবাই গরং রে রানায়

0: ஹலோ ஹலோ, ஏ ரிக்வெஸ்ட் கலக்க கிணறு நைட்டா நெக்ஸ்ட் பண்ட கிணறு அவத்து தபு தபு தபுக்கு ஆ பண்டா கிரிக்கே தபுக்கு சரை ரொம்ப பண்டாச்சு நினை சுகா பா நினை சுகா சாக்பா சரை கொனாய் நின் கானாகினி தங்காய் பரங் கக் சாரி தி ஆங்காய் தங்காய் பிளாய் ஹம்பாய் கக் துக் பை கிரங் மான் பாகினாய் খাবং থাকুতে বুকু চন্দ্র দি ফাট ফাটকে ক্রিং দি 232-6253 ককডুং নাম্বার মোবাইল ইউজার 0381 অকক কোড নাম্বার রান তাপক দি নরক যে সাবর চামাং ন কক বর ফান চাপ দি হিন্দি পান চাপ দি ইংলিশ পান চাপ দি ককটাং কক্লব সাহরি মান 232-6253 নেরকনি গানাগিনি চিরাই তংখে নংনি সুবা সাবা জাফান তংখানকে বরফ ন তিনি কিসা সাকে খানা কিসা সাকে সালসাবাই তো দা বুগিয়া তিনি বু কিসা খানা বু কিসা হুলতে হুলতে ন বুগো অবনি বাগিন মাসাই তুমাই তিনি ছিমি ন মাসাই তুমাই আর তিনি ন কিসি সাফা ন কক সারে দি হ্যালো গানা গিনি বরং ফোন খালাই সাদি ক ফোন খালাই দি হিনে নাম্বার সাইর দি হংকে বন বনি ফোন নাম্বার দি আংফানে অর নং বন সারি অর কল খালাই দি হিনে ফোন নাম্বার রে দি তামন কল খালাই দি হিনে সাহরে রে দি বিনি ককটাংন সংখনা নাই বেলাই হামবাই অমা হেকে তাবুন ইচারাই রকন তি সামানে বাগি নাই বেলাই হামবাই যে মামান ফান ফিয়াবা তাবুন ইচার তাবুন ইচারাই খনানি থিনাং থিনাং মথাং না রকনা নিনে আনি যতনি পজাঙ্গি হনা নাংনাই তিনি থিনাং সং মথাঙ্গি না রকি আঙ্কাই সিনি থিনাং কমাই থানাই তাবুনি সিমি ন তাবুনি চেরাই রকম সঙ্গ মাতি সানাই সিনি হকুম মকুম বাই গদালইনে সঙ্গ সঙ্গ মাতি সানাই আবনে বাকি নব সাইটুক দি আব সাইটুকানো ফাইদি সঙ্গ যতন থানসাকে সাইটুকলাইনে তিনি নি চেরাই সাহাইকে থিনাং মুখখান কপুলং ইমান কপুলং খালাই তিসাই মানাই হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো এ সারি
1: ও তুম কোসরা রং সারন বাকি তা না
0: এ এ
1: আ সরা রং সারন তুম সুম চং গো স্কুল মাং তা
0: তিনি তো স্কুল করে তিনি তো রবিবার তিনি তো স্কুল করে
1: আপন কো হোস্টেল আছে
0: আ গানা গিনি যে তংনাই রংনো ফানো নরক থাইজা থুইছো।

0: Hello. Hello. Hello. Nini korang belai. Nini korang mere mere ka payo sabong ka sadi. Eh, sadi. Aku nini cerai rong no kok saredi. Tabung ni panda cerai rong bagi si. Gana cerai rong ni bagi si mici. Tabung ni panda cerai rong bagi. Cerai rong bagi. Oh panda cerai rong bagi. Cerai rong bagi si mici. Oh panda. Dodi. Kok duk baik kerung di 2326253 kok duk number. Hello. Hello.
1: Hiron Kumar Rupini.
0: Hiron Kumar Rupini, sari.
1: Sir, kok lo tang sa sai de mano?
0: Sai mana in chagar di buja gan chimi neng call khalai dong.
1: Ang yang telamora ni sir.
0: Telamora ni na?
1: Sir, ane chak bai thang khaja kok lo te All India Radio recording khaja ko sir kok lo.
0: Bah, belai khana to. Da chai khana ding kang ke. Khana nai sen.
1: Kok lo ni mung kha ku. Siri siti ni simino, hukno cini hukumu, hukno cini mukumu, hukno cini tongmu, hukno cini jamu, hukno cini mai thai, hukno cini kul thai. Risari ganai kan thai, gai ringko sengle tong thai, jamu saborok sa thai, sakhi budok rokong thai, cini kan mungle kan borok, cini wa mule wa borok, mani kok kok borok, yakungu karu korok, bosong cini mung kok rok. Nai thok chini oha rang jak ti pura ma khub no chini langma khub no chini hama asa jura nani kok lop sar ham bai
0: ba hok no tei nei nang belai khana tok nini kok lop sai khana ka te le amora ni chimi na
1: e e sar
0: te tang sa khana ga de da da
1: do do tha khai na no
0: tam no tei khana na chade
1: Satte dang sangka o sal no. Yak si yagra naharya wo him ka ang lama wo. Lama ni busuno kapi gay himo sui chadar ro prasari wo. Keben ko song kubuloy ni tongo kudaloy kati wo himo ang. O yapiri hagya ani lama kasui tongbo himo ang tong thai kutag rutugay কাছরে বই সেবো ইয়াপিরি হিমতে হিমতে সগৈখা রাংসাক নিহাথাইও রুতগৈ সগৈখা আনি লাংমা লাংমাও আং সোনারি অজরা রগ সাক মিথৈ কুবলৈ তাহুই মানেখা ও সাল ন আসুগ্রন সার ও কগল
0: বা বেলাই খনা তো বেলাই খনা তো বেলাই হামবাই
1: সামবাই করম দে আং সার দে দিব ক ফক সং রসাবো স্যার
0: বা ফক সং রসাবো
1: ই ই স্যার রে কোদিং আনি
0: দা রসাবোছে খনা গাদি ফক সং কাইসা রসাবি খনা গাদি
1: তাং দ খাইং খনা
0: দা কাইসা রসাবি খনার দি
1: ও ক স্যার চিনি বড়ক নি থই থাং আসাই যতন চিনি হুকুম গনাং গই রসাবো সামু যতন চিনি সিস্টিং রাইতা তৈ তং গো স্যার
0: নি বা বেলাই কাহাম ক নিনি মুংতাম সে সাগমো
1: Chiron Kumar Rupini, sir.
0: Chiron Kumar Rupini, ba.

0: স্কুলত পঢ়িব বুক ক্লাছৰ চাৰ্গেৰে দেই কে জি ওৱান দা কে জি টু হা কে জি টু বা বই স্কুলত চাৰি বা বেলাই খোনাটক বোলে ওখাই নং মিয়া থাকা থাকা স্কুল মিয়া তাম তংমানী সাগর দি বা ইন্ডিপেন্ডেন্স ডে কে তাম চারি খাগা দি স্কুল নগো ফাইছে মাছ স্কুলকে মাছ ইয়া নগোকে সাপচা রেখা চালা সাগরা দিন নন নগো সাপচা রেখা ও নিন বাবা বাই খরক নিন নংসা খাতা ও ওই ওই বেলাই নং চা খাতা না নিন বাবা বাইকে ওই ইন্ডিপেন্ডেন্স থাকা নং ফ্ল্যাগ রক দা তুবি ফেকা নক নং মিয়া ফ্ল্যাগ রক দা তুই ফেকা ন ও হাইচা নিন পাপা পাই রিয়া স্কুল পাই রিয়া পাই তেও সাপুর ওখানে পাই রে দিহনি সারিতা দ ওখানে স্কুলনি রাইমস কাইসা সাই খনারগা দি স্কুল পরিমানি আর্লি ইন দা মর্নিং দা ইভিনিং কাইনি ফরঙ্গ ওখানে কাইসা সানা মজুমই তো ওখানে দাদা এ হামবাই এ হামবাই তেব কাহামকে সরংদি দো তেওসা পান্ডাও তেওসা ফাইনে হাতি বারো কক তিসালো তেওসা মালাই ফিনাই বেলে বেলে হামবাই মামিতা কাহাম তংদি বেলাই হামবাই বা বেলাই খোনাতক অবাহাই কেন তিনি চেরাই খোনানি থিনাং থিনাংনো মতংনা রংনানি থিনাংনো ফরংনানি সিনি হুকুমো মুকুমো বাই গদাল রানানি অব নিনি আনি যতনিনো সামু কদর ফাইদাও চাইতে মুঙ্গ নংব বারুক দি ইয়াফিরি ইয়াসা আমব বারুক গান ইয়াফিরি ইয়াসা ফাইদি অবাহাই কেন সিনি চেরাই রংনো সং তিসালায়ানো কুচুক সাকাবো হ্যালো
1: হ্যালো
0: সাবুং কাতা খুক দেবর কাহাম এ দা দা দা দা রদি ফোন রদি হ্যালো নিনি মুং তাম মুনাই খোয়াইনি হা খোয়াইনি এম দেব্রমা
2: এম দেব্রমা
0: এলেমি
3: এলেমি
0: এলেমি এলেমি নং বুক ক্লাস পড়ি

0: Hello，
1: Hello，
0: 사모, 에, Hello. 바, 러릿 바자니 보쿠라키 인 사리, 인 차라이, 너르디. 에다, 다, 다, 코롱리니오 사이마노. Hello.
1: Hello.
0: Good morning.
1: Good morning.
0: Ke?
1: Gita.
0: Ba, Gita na? Okay, Gita sungno tamo khanar na hai?
1: Kothma busa.
0: Da, da, da. Nini kothma busa channo khanar da. Amma
1: malamo. Mo. Dokhama kya mo. Amma. Hello. Man do.
0: নিন আমাকে কাম খালাই নং তাম খালাই
1: আন পরি ও
0: বুকলাস পরি
1: আ বিচি জি ভালো
0: হ্যাঁ
1: আমার কাম খায় বিচি ভালো
0: নিন আমাকে বিচি ভালো নং কে তাম খালাই
1: পরি ও
0: পরি ও বুকলাস পরি
1: 3
0: ক্লাস 3 বয়স কল মিয়া স্কুল তাম থাকি মিয়া স্কুল থাকা মিয়া তাম তংমান সাকারি চকলেট চালাই মিয়া স্কুল তামনি বাকি চকলেট চালাই সাইদমান মিয়া টিচার অবসায়া দিবা মিয়া তামনি বাকি চকলেট চারি পনের আগস্ট আম স্বাধীনতা দিবস না ইয়ক সমাচার বন্দে মাতরম ভারত মাতা কি জয় রঘুনে জয় হিন্দ মা হাঙ্কা মিয়া বন্দে মাতরম দাদা সাবখা বন্দে কিসেই সার সবই খানার গা দিনকে
1: বন্দে মাতরম

0: কাবংনি তাকুক তাই বকুক সঙ্গ লামসকু তিনি নারই পান্ডা খাই তাই খাবং তাকুক তাই বকুক সঙ্গ নারই পান্ডা ওয়াশং তিনি অমহাই খরকসা তাকুক নাইক জে তাকুক বিমর আসগলে অংশগিয়াকু ফিয়াবা উমর কিসাপান ব তাবো আমহাই কে ছিনি টিপ্রাসা দফানি সিরি সিটিনি তামং লবমং অবনো আসকে সরঙ্কা হই মানো গড গিফট বু হই মানো আসু উমর ব কাহামকে সরঙ্গে মাকা কবই নংচুনা কক ফাইদাকে ববাই সিনি লাইন বংকা টেকে বইয়া সিনি তাকুক আতুকিরি তাকুক নামসগো তিনি খুক্তি খাই বাইকে নিনি অ যে সিরিসে তিনি তামুং রক্ন বাইকে চেঙ্কা অবরংন নিন খুক্তি খাই
1: হামাই তিনি অর আকাশবাণী ও রিংমান বাকে আনি অ তামুং সুমুং গ চেংমা তো কেজি টু রং সিমে নেঙ্কা
0: কেজি টু
1: এ আনি পইলা তামুং আং যে রম মানে ওখানে সুমই ওকে সুমই রক সুব চিনি গামি ও আনি দায় সঙ্গ বড়নি খুব সুমই সুমার খাও আং সারি কালাইখাই তো তাই সামুর পাইজা সামু হুম পাইজা ওখানে বরক সুমই সুবই সারি পাঙ্গ সুমই সুই দলাই তা গম রনো খাতে খাতে আং অমহাইকে বাও মসং মা হাবকা কে আমি সরঙ্কা বড়নি থানে ন সময় কংসার না হাকা আনি নখনি দায় বাই বাকসা থাঙ্গই বড় আনো সময় কংসার হকা আপুরু লগে লগে তো বড় টাম বানাবা
0: এ

0: আং আমার লাগাই থাকা আমি সারিগানো সবনানি জেনকা পুংরি মাইয়া অবতাঙ্গে পুংরি মাইয়া ওই বহা খেলে খেলে গোটা খেলে খেলে কাবো আং আপনার তো গেজি তো খুবলা গাই কাবমাং কাবমাং মা সঙ্গে তাঙে রিঙ্গিয়া তাঙে রিঙ্গিয়া অম হাইকে আং হিনতা বড় ফাট যাবার নাইবা ফিয়া অম হাইকে সরংতে সরংতে সরংতে তাওসু জরা আপন জিমি তামাই ফাইমানি
1: তাওসু জরা তামাই দাও তাওসু জরা নাম তামাই দাও তাওসু জরা নাম

0: বা বেলাই খনাত হোক রেসাব করেন বিশ্বনাথ বাই রেসাব জাগ্রা সামুং চিন্তা হোক বিশ্বনাথ বাই রেসাব জাগ্রা সামুং বেলাই খনাত হোক সময় খরং নেন যে সময় আপ্র না মানে সরংনা তাবো তো মাসিদা হাই তাম হাই আবো বাই মদা সলাই
1: আপ্র যে সরংমানিকাই বাক্সা বাক্সা ত্রিপুরী সময় রক আর আটটা বেলাম দো যে তাবো আমি আমাকে হিন্দি বাই বানসুরি যা বাসি বহিন মনব সময় হিনজাক হাইপন অমকাই সুবনার বাকে আলগা কাইসা বেলাম ফুকজাক বথর গানব যে ত্রিপুরী সময় আজ পুইলা সরমানী অরকাই কোনো বিনি সুবনার বাকে হিন বেলাম আলগা ফুকনা নাইয়া বথর করি ওইসেন গারো আটটা বেলাম দো তা ইয়াসিনের বাকে অজে সময় তাবো যে তামানি অরকাই ছয়টা ছয়টা বেলাম আর আটটা ইয়াসিমানের বাকে কেসে দো তলা দিকে গাইসা অমাহিতা
0: ইয়াসিমান বাকে গাইসা দো তলা দিকে তাবো যে নে আজরা সরংকা মডার্ন সরংকা তরকে মডার্ন ফাইকা তাবো সরংমান জাগুলো যে গুরু রকদা সংখ্যা বা মাস্টার দানাকা আবন জাগুলো
1: সময়ের বাকে সময়নি তো সান থাকা নি গুরু তো করি আং সাক সাকন সরাইফরসিম সেরং ফাইমাবা দুই হাজার তেইশ টু থাউজেন্ড টুয়েন্টি থ্রিও যে দাম গরম গনান সার কৃপা সিন্ধু জমাতিয়া বিনথানি আং থাকাটা টিউশন থাকমা হাই রম দি দুই মাস হাইরক থাকা দুই মাস হারক থাকমানি পরে তাই থাকজাগলিয়া তবো বননা আং আনি পুইলাম গরু মা হন তা
0: আবাকে বুসুক উমরক ফাইনাই নং
1: আং ক আঠারো বছর অংখানা
0: আঠারো বছর তাউনিন উমর বুসুক সাগর
1: আনি তাবু টুয়েন্টি প্লাস
0: টুয়েন্টি প্লাস টুয়েন্টি প্লাস ইনকা দুই বছর সেগাং রব তাবুক সময় তাম খানা নাই সাগর
1: সময়
0: নং তে তাম তাম যে তাম মং বাই গদালাই দং
1: আং তো জিনিস সিরি সিদিন তাম মং চংপ্রেং সাইরান্দা সময় খাম দাংদু অমহাই বেবাং না তৈ দো তা
0: ওকাই সময়নি বিসংতে বড় সামং ন তাবো তাংসা জং খনার নাই
1: সময় ইংকাই তো যতনি সকাং বকর ফাই অংকন মামিতা
0: মামিতা
1: মামিতা ইংকাই সময় করি খাই মামিতা খানাতো ইয়া প্রোগ্রাম রাজস্পন রাজামং হংকাই ইংকাই সময় বাইক মামিতা খুব খানাতো
0: দাই মামিতা খানা লাইনাই হাইকে তাকে আতক্রেন খোক সময়নি বিসংতে

0: আমাকে চং পেরাংনি বিনি সুর মানে পুইলা বোন তামমানি
1: মানে অব অ যে রসাম অম রসাম কথাই করে শুধু মিউজিক তা
0: মিউজিক
1: অব কে চং পেরাংনি বাকি যত ইনস্টিটিউটনি সিরি সিটিনি যে তামু অর যত কাইসে কাইসে ইনস্ট্রুমেন্টনি কাইসে কাইসে সুর দ মানে অব বাই চং পেরাংনি বাকি অম সাইরেন্ডারনি বাকি অম হাইকেতা
0: ওই অচং প্রেং নতাম বুফং বাইসে নাম যাক সাকি
1: অম তো গামাই বুফং বাইসে নাম যাক
0: গামাই গামাই বাইসে নাম যাক বনি বুদুক তংবস দং
1: বি বুদুক তংথাম
0: তংথাম চং প্রেং বুদুক তংথাম দ ও তংথাম তাম আবো তাম তাম মানে বুদুক তাম স্টিল নি দানা তামানি
1: মেটেল নি
0: মেটেল নি
1: সঙ্গব কয়েল হাইকে পাইজাং মানো গুণাতর হাইকাই ম আবকাই আসুক দতিন সরক্ষি থাকো অনবাগী গিটার নি যে লাস্ট নি ই স্ট্রিং লাস্ট নি ই আমন তংথাম ন ই স্ট্রিং নানো ইউজ খাই থা
0: তংথাম ন কাইসে ন ইউজ খালায়ো এনকা বাইকে কতর চিকন বাইকে নাবো
1: অব টিউনিং বাইতা টিউনিং কতর তলা মানে তলানি সাকানি অম হাইকে যেন টিউনিং খাইতা
0: ও অব হাইকে সে ব টিউনিং না আচং ফ্রেং এনকাই অব হাইকে সে ব বিনি তলা সাকা খালাইনি অব হাইকে সে কতর চিকন খরাং খালায়ো এনকাই তামুন বে চং ফ্রেং বু বু বন খনার নাই সাকাতে
1: চং ফ্রেং
0: তে তামুক খনার মানে চং ফ্রেং
1: চং ফ্রেং তো সামু তাম মনো গবং মনো ইয়া জো তো তো কফে খলমাইয়া গে তে খেরেং খেরেং তিয়ারি অম কাইসা তাম জব চং ফ্রেং
0: ইনদা

0: বেলেগ বেলেগ বেলেগ খানাতক জাদু সোমালে কিষানে ক গিয়া অব তো অব তো সদাগর বাই রসাবজাগ রসামু কতুক ফাই দো ইয়াসং দিবর কাহাম দিবর কাহাম
1: দাং দু তামু চমফ্রেন ও

0: belaja amai marot engko ko puila kereng dora bose kado poli jaba ke kereng go sini jamani ba ge
1: belaja
0: ke kapo engko to zakha
1: ba belai be
0: takuk atu kiri bote go kutu go katong
2: amai
0: hai bororok no ya bo hai bororok no nangu samo kai ba khaba khaborok kong kok ta da do poli ja pak kha kai le do op kai ni nai bo tong ong kai chi ni chi ni chi ti ni re sa mong rong no sa moi khana ri ma ni ba ge dei bo lu ko ba a thu ki ri chung chung na chung le tong di thal ki ti ti ri tong di
2: ham bai be lai na
0: ang nang ni ne op pui la nang khu mui tam khana ri puro ang a su kai na pro da kha su kai khana pro da kha wo ba ga than cho wi ja thai chi ma le ya
2: be lai ham bai
1: বেলাই হামবাই আও থাইচিং নন জে সময় উত্তর রাগিনি খনার দি মানে
2: আও

0: ও হাই
1: বেলাই বেলাই খনাতক দাংদনি খরাংবো দাংদনি খরাংবো বেলাই খনাতক নকে নিন যে সারেন্দারি কক সারেন্দারি সারেন্দার খরাং নিনি কক্তই নিনি
0: বমনা পইলা সগ্রানা
1: নং জাদুনিনি খরাং ন সারেন্দারা তাইজঙ্গা বুকু সর্ণমালা সাহামানি
0: আংতো থাজিঙ্গ পুইলাও দক্ষিণ রাগিনি খানারিকা আবন পরে উত্তর রাগিনি হাপকা তাওকে সিনি ওয়াইন খিলিমানি
1: ওয়াইন খিলিমানি
0: ওয়াইন খিলিমানি রসামুন কিজা খলছিমান

0: আমাকে জাদু নিনো দেখাইছা। হ্যালো
1: হ্যালো ডাক্তার,
0: লামসগো সামঙ্কা
1: আং বর্মরানি সপন
0: তাকুক সপন বর্মরানি চিমি লামসগো
1: ও যে সময় তাম নাই তাকুক না বেলাই বেলাই কাই আমবাই মারো গহাই সময় তাম না করং বেলাই হাও টংখকে মান খাবলে বিনি সময় বা
2: হামবাই
1: কোন জীবর জরাও বেলাই পাইছিলে আহামাই মারো
2: হামবাই বেলাই না
1: এই কাইছে আং কবক না মুসু মাতা
2: দশ হাজার
1: ও সামুং থাইছা কুমুই কুমুই মাইছানা পাড়ি নি রিংমানি ও
0: কুমু ইয়ো ইয়ো
1: নাটক নি আপন কিছা তামই খনার কেবে
0: বেলা আবার সারেন দাবাই দে চা নাই না
2: সময় বেকে যাব
0: সময় সময় বাই দা
1: দা কে দা কম দিব পাইতে লাই পাইতে লাই আবনো হামবাই
0: না না না হামবাই

0: 第一站当我啥个地？第一站当我。
1: 坎当可是你。
0: 坎。坎啥了？外公奶奶坎坎哪来呢？当我。Hello。
2: Dibor kaham
0: sahna. Ah, dibor
2: kaham. Ah, ya bisharo ngon na
0: nandar. Ah, kulam ka. খনাইনে বেলাই না খাতুঙ্গ নি নি কব খনাইনে বেলাই খাসরাঙ্গো আও ববু ববু চরাইও খনাই ফাইকা খনাই ফাইমান বাগিনা ববু সরঙ্গিমাকা হয়তো বা যত চরাই সরঙ্গিয়া পানো খরকসা খরকসা অবন থেকা খা বাসাই ফেউয়ানে তাম ফে তো না বেলাই হামবাই বেলাই হামবাই খামনি খরাং খামো নুন তাম ও খাম গানকে মোকে যে মশামুং রংনি বাকি নেই
1: আমাকে দংঠকই চিনি যেফুরু দংঠকই যে মশা সঙ্গ পালাইলাই চিনি মামিতা বলিয়া অম হাইজর ওকে খাম খামকে যত নিমে
0: খাম তো নাঙ্গ ন ওকে তাবু বুব গরিয়ানি গরিয়া ফুরু মশা গরিয়া মশা মানে যে বনি তামসানে মানে খামনি যে
1: বোল
0: বোলতাম বনি

0: বাহ, বেলাই বেলাই খানা তো কিছু বেশি মালাই থাকে টংট কেন তামুই থাকা বেলাই খানা তো লগিও আমি নিখামো কিসে তামি নাই জাতুং চাইতং তো ফোন লগির না নিচাই তোখা। হ্যালো হ্যালো,
1: ইউ আর স্পিকিং উইথ
0: কক দুগো তমনি নৌ।

0: 다 나 너는 북한 브릭스 뭐야고 뭐라 대샤 마홀라
1: 대샤 마홀라 대샤 대샤 마홀라야

বেলাই খনাতক ফাইবাই দিয়ে তবাই আর ছিনি সামং তাংনা আর খাবং তা খুতাই বুকুক জরাব পাইতি পাইতি নে বিশি রেখা ফাইদি তাকসু জরনি নিউজ হেডলাইন তামতং কিসা নাইলাইন ভারত বসকাং ক্রাক সালো দিল্লি কতাল সংসার জাগৈ সংসার জাগনায় ব্রিক্স আদং হাক্তনি টংখর মন্ত্রী ফিল চিনে পান্ডানো লামসগৈ হাক্তর অঙ্গান ভারতনি ইয়কমা সালনো রগে জুদা জুদা হাক্তনি বক্রক রোগনি খাক

0: কাহাম ইয়াফার্মা বাঙ্গৈন হাক্তর সংন রাষ্ট্রবক্ষ দ্রৌপদী মুর্মুতায় মন্ত্রীবক্ষ নরেন্দ্র মোদী কা কাহাম ইয়াফার্কা রাষ্ট্রবক্ষর দ্রৌপদী মুর্মু রাষ্ট্রবক্ষর গিয়াকচু সিপি রাধাকৃষ্ণন তাই মন্ত্রী বক্ষর নরেন্দ্র মোদী তিনি আগিনী মন্ত্রী বক্ষর অটল বিহারী বাজপেয়ী থিমা সাল নদিল্লী কতাল বিনি মুকুমু থায় বন বরম রুইনে খুলমকা পশ্চিমবঙ্গ তিনি পান্ডাতি কেন্দ্রনি সাখাম বিমা তাংবতাঙ্গ আয়ুষ্মান বারো চল অংখা ঝাড়খণ্ড বতিনি আমজুমঙ্গ রায়দা চায়ালাম রমজাকমা রগৈ সরংনাই রকনি খাদুমা ফুনুমুং তাইব দর অংখা হাক্তনি লগে মিয়া হাস্তেব জুদা জুদা পান্ডা তাই সামুং বতাংনি বিশংতে ভারতনি ইয়কমা সালন পালাই যাকা আজ যত সাইমাকা তাকসে চর নিউজ হেডলাইন্স নবতিবানি সেগামবারি ককটমা রগৈ সাইমাক যাকা নখা চুমৈ বাই কবল যাক তঙানি কিসা মিসা আমচাই ফেরাং কগৈ ওয়াতি ওয়াই মানো সাকাও তুমারি তুমানো থামচি বৈগ্রী ডিগ্রি সেলসিয়াস খামা ও নৈশি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি আজ যত সাইমাকা সঙ্গ নবতিবার তাই তাকসে জন নিউজ হেডলাইন্স তাকু আধুক্রি চিন্ত জরা পাইনে নাই দমকা সময় বাই দা খার নাই না সারেন দা বাই আনানা মুসুমাকে চিনি লেজেন্ডারি সিঙ্গার সানো ইয়াকারি তাঙ্গা তাকু বিমলনি বুনি রেসা মুখ সময় বাই দা খার নাই না তাম সারেন সারেন দাও দা গথং না
1: সারেন দাও বেড়ে তো মডার্ন জামুমান
0: সারেন দাও আং সামাকে আংলে কেবনো সেজায়া হমানাবো
1: আবার সময়
0: সময় বাই সময় বাই দাও

0: শুভ দুপুর শ্রোতা বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে। আজকে দুপুরের নাটক খোকাবাবুর প্রত্যাবর্তন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রযোজনায় শ্রীধর ভট্টাচার্য।
1: ডামকুরকুর নাকুর নাকুর গাছে ফলে ফল পাকুর, দিনটা দা ধা দিনটা দা ধা ধা দিনটা ধা দিনটা দিনা ধা দিনটা দিনা ধা ধা ধা ধা ধা ধা। উই খোকা যায় আকাশে, আকাশ থেকে ফুল ধপ্পা। উই ঝুপ ঝুপ ঝুপ ঝুপ ঝুপ ঝাপ ঝাপ করে পড়লো কেলে, দেখি দেখি দেখি দেখি খুঁজি খুঁজি খুঁজি খুঁজি বাবুমণি কোথায় গেল, হারিয়ে গেল, সাত সমুদ্র পেরিয়ে গেল, রাজকন্যা নিয়ে এলো। তাই তো বটে, তাই তো বটে। এ বনেতে কে গো তুমি, বাঘ ভাল্লুক, হালুম হুলুম, রাক্ষস কক্ষস, আও আও কাও, মানুষের গন্ধ পাও, ছোট ছোট ছেলেদের ধরে ধরে খাও।
2: রাইচরণ, খোকা দুধ খাওয়ার সময় হলো।
1: হ্যাঁ মা যাই, চলো খাবো চলো। ওরে দুষ্টু, হামা দিয়ে পালাচ্ছে থেকে ধর ধর ধর ধর ধর ধর ধরে ধর ধর
2: ধর ধর, খোকা যে বাইরে চলে যাচ্ছে।
1: ব্যস্ত হয়ে না মা, ওইটুকু ছেলে কখনো চৌকোর ডিঙোতে পারে?
2: আর ডিঙোতে পারা, ওই দেখ, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, ধর।
1: ওমা তাই তো, ওমা তাই তো, আশ্চর্য। ওরে দুষ্টু দুষ্টু দুষ্টু, এই বয়সে চৌকোর ডিঙিয়ে গেল বলে এই সেদিনও টলমল করে চলতো, হামাগুড়ি দিতে পারতো না ভালো করে। আমার কথা মিলিয়ে নিও মা, বড় হলে ছেলে তোমার নিশ্চয়ই যাওয়া যাবে, 5,000 টাকা রোজগার করবে।
2: আচ্ছা আচ্ছা, আগে বড় তো হোক, দুষ্টু ছেলে। বাবু তুমি বড় হয়ে যাওয়া যাবে?
1: হ্যাঁ গো মা, হবে, যাওয়া যাবে, মাননি হবে, দেশ জুড়ে নাম হবে, বাবুমনির ভয়ে চোর ডাকাতের বুক কাঁপবে।
3: কার আবার বুক কাঁপলো?
2: ওমা তুমি এর মধ্যে?
3: হ্যাঁ চলে এলাম, কাজের চাপ ছিল না।
2: তাহলে হাত মুখ ধুয়ে নাও রাইচরণ, বাবুর খাবার নিয়ে আয়, সব তৈরি আছে, শুধু লুচিকাখানা বাকি। প্রসন্নর মাকে

0: সেরকম কিছু ভেবো না বাবা, সেরকম কিছু ভেবো না, আমি এক্ষুনি নিয়ে আসছি। ভগবনি লক্ষ্মী হয়ে থাকো, আমি যাবো আর আসবো।
1: রায়চরণ কি বলছিল?
2: কি আর বলবে, নবু হামাগুড়ি দিতে দিতে আজ হঠাৎ চৌকাট ডিঙিয়ে ফেলেছে, তাই রায়চরণ বলছে ও বড় হয়ে নাকি জজ হবে।
1: বড় ভালোবাসে ছেলেটাকে, আমাকে অমনি আদরে কোলে পিঠে করে মানুষ করেছে। বাবার মুখে শুনেছি ও যখন এসেছিল আমার বয়স তখন 1 বছর, আমাকে দেখাশোনা করবার জন্যই ওকে রাখা হয়েছিল। ওর ঘরে ওর পাশে শুয়েই আমার ছোটবেলাটা কেটেছে।
2: তারপর তুমি হলে মুন্সেফ আর রায়চরণের কাজ গেল না? নবুর তদারকির জন্য লোকে দরকার ছিল অবশ্য আমাদের।
1: 12 বছর বয়সে এ বাড়িতে ঢুকেছিল, কতদিন হয়ে গেল কিন্তু আজও দেখো এতটুকু পরিবর্তন হয়নি লোকটা।
0: সব খেয়ে নাও, আরো দরকার হলে বলো। মা আমি তবে যাই, বাবুমণিকে নিয়ে একটু বেরিয়ে আসি।
2: আচ্ছা যা।
0: এচো এচো বাবুমণি, এচো সোনা ছেলে, এচো এচো এচো এচো এচো বেয়ু করতে যাবো।
2: বেউ করতে নিয়ে যাবি বাবু? বেউ করতে আমি যাবো।
0: আর কেউ না, শুধু বাবুমণি আর আমি। আচ্ছা আচ্ছা, চোখ বুঝি চোখ বুঝি, দেখি দেখি দেখি কে আসে কে আসে কে আসে কে আসে কে আসে আমার কোলে। ওপার আর কেলো এলো, সে পার আর ভুলো, কেলো হলো কালো ভূত ভুলোর কানে তুলো। আরে কেলো কেলো কেলো, দেখি দেখি বাবুমণি, লক্ষ্মী সোনা বাবুমণি। সামনে বালা ভাগো, পাগলা ঘোড়া খেপেছে, টাকবাক টাকবাক টাকবাক টাকবাক টাকবাক টাকবাক টাকবাক টাকবাক। ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, টাকবাক টাকবাক টাকবাক টাকবাক। হুঁশিয়ার ও মা, সন্ধ্যে হয়ে গেল, অন্ধকারে চোখ জ্বলছে, বাঘের চোখ, হলুম হলুম দত্তি ডানা ভূতের নাচ। দিন যায় রাত যায় মাস যায় বছর যায়, হোলা তলোয়ার হাতে রাজপুত্র এসে দাঁড়ায় রাজবাড়ির সামনে। দারুণ যুদ্ধ হয়, ঠুংঠাং ঠুংঠাং তলোয়ার খেলা, কেউ পারে না রাজপুত্রের সঙ্গে। সুসুর করে রাজাকে হার মানতে হয়, তারপর রাজপুত্র রাজকন্যা নিয়ে টকবক টকবক করে বাড়ির দিকে রওনা হয়। উমা ঘুমিয়ে পড়ল, চলো শুয়ে দিকে যাই।
2: কখন ফিরলে?
1: এই খানিকক্ষণ।
2: তাহলে হাত মুখ ধুয়ে নাও।
1: হ্যাঁ ধোয়া হয়ে গেছে।
2: তাহলে খাবার দিতে বলি?
1: না তেমন খিদে নেই।
2: কেন গো, শরীর খারাপ?
1: না, এক মক্কেলের পালায় পড়ে কিছু খাওয়া দাওয়া হয়ে গেল তাই। হ্যাঁ শোনো, শিলাইদহে বদলি হয়েছি, গতকাল খবর এসেছে পরের সপ্তাহে রওনা দিতে হবে।
2: ওমা এত শিগগির?
1: তা বললে তো চলবে না, এই হলো চাকরি, তাছাড়া যেতে যখন হবেই।
2: তাহলেও এত শিগগির সব গুছিয়ে গেছি নেওয়া
1: হয়ে যাবে হয়ে যাবে। এই রায়চরণ আছে, প্রসন্নর মা রয়েছে, একটু তদারকি করে গুছিয়ে নিতে হবে, উপায় তো নেই।
2: সে তো ঠিকই। রায়চরণ!
0: যাই মা।
1: ওকে আবার কেন?
2: এক খবরটা জানিয়ে রাখি।
1: আর জানাবে ক্ষণ, এত তাড়াতাড়ির কি আছে?
2: কত কাজ বলো তো।
1: হলেই বা, একেবারে এক্ষুনি না বললে নয়?
2: সে তুমি বুঝবে না, লোকজনকে দিয়ে কাজ করাতে হলে আগে থাকতে নোটিশ দিয়ে রাখতে হয় বুঝলে, শেষে হয়তো অর্ধেক জিনিস নিতেই ভুলে বসে থাকবে।
0: আমায় ডাকছো মাঠান?
2: হ্যাঁ এই শোন বাবু চা নিয়ে আয়। হ্যাঁ আর শোন বাবু, সিলাই দয়া বদলি হয়েছেন, পরের সপ্তাহে আমাদের রওনা দিতে হবে বুঝলি।
0: আচ্ছা মা।
2: হ্যাঁ রে, খোকা কোথায়?
0: ঘুমিয়ে পড়েছে।
2: এর মধ্যে ঘুমোলছে?
0: ছোট ছেলে কি কিছু নিয়ম কানুন আছে মা?
2: আচ্ছা ঠিক আছে, তুই বাবু চা নিয়ে আয়।
0: আচ্ছা মা আমি যাচ্ছি।
1: ছেলেটা বড্ড দামাল হয়েছে আজকাল, রায়চরণ আর সামলাতে পারে না। সেদিন জানো এক কাণ্ড, খোকাকে খুঁজতে গিয়ে দেখি রায়চরণ খোকার সঙ্গে কুস্তি করছে।
2: পাগলের কাণ্ড!
1: তা ছেলে মানুষের সঙ্গে একটু আধটু পাগলামি করতে হয় বই কি, ও কিন্তু বেশ মাতিয়ে রেখেছে নবুকে।
2: তা যাই বলো, ওর ব্যাপারে তোমার বাবু একটু বেশি বাড়াবাড়ি আছে।
1: হবে হয়তো, ছোটবেলা থেকে কোলে পিঠে নিয়ে মানুষ করেছে, তুমি সেসব জানবে কি করে। কি সুন্দর কাশবন দেখো, সাদা মখমলের মতন,
2: জলে জলে একাকার, চারিদিকে কাদা প্যাচ প্যাচ করছে।
1: বর্ষার প্যাচ প্যাচে ভাবটাই দেখলে, সৌন্দর্যটা দেখলে না? জলে ডোবা বালুচর, কাশবন, বন ঝাউ, বিরাট প্রান্তর জুড়ে মেঘ, দূরে গাছপালায় মেঘে মেশামেশি, জলে ডোবা ধান ক্ষেত, কদম ফুল, কত কিছু দেখবার রয়েছে।
2: ধন্য মুন্সিফ সাহেব, ধন্য ধন্য তোমার

0: তো বিট্টু ঘুরে ঘুরে দণ্ডবত।
1: এই ঘুরে ঘুরে মানে আমি কি ঘোড়া?
0: ও আচ্ছা, তাহলে পায়ে পায়ে
1: কল্যাণমস্তু, আশীর্বাদ করি, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক।
0: মানে
1: মানে বুঝলে না, মানে প্রণাম জানালে তাই আশীর্বাদ করলাম।
0: আশীর্বাদ
1: দেখো, সচ্চা লোকের আশীর্বাদ, ঝুটা বাত নেই।

0: ওই দেখো বৃষ্টি চমকাচ্ছে, এক্ষুনি বৃষ্টি নামবে। চলো আজ বাড়ি যাই, কাল আবার আসবো। হ্যাঁ গাই চল, গাই চল, জোয়ে চল, জলদি চল, খোকা বাবুর বাই চল। হে বাইয়াসে বাইয়াসে বাইয়াসে, আর কদ্দূর, আর কদ্দূর, আর কদ্দূর, মুহূর্তে দূর নেই। হে বাই এসে গেল। হ্যাঁ না না না না, এখন আর কুড়ায় না, এখন আর কুড়ায় না। দেখছো না মেঘ করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। আজ বাড়ি চলো, কালকে ফুল পেড়ে দেবো। এই এত এত ফুল, ও বাবা চৌকে যে জল নামলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুছিয়ে দিই। আরে আরে, ওইটাকো একটা লাল পাখি, কি সুন্দর। ওইটাকো আর একটা নীল পাখি। আচ্ছা উড়ে গেল। আরে আয় পাখি, আয় আয় আয় আয় আয় আয়। এই তো মহা মুশকিল হলো। কি ভীষণ চেহারা আছে নদীর, এর মধ্যে ছেলেটাকে একলা ফেলে যাই বা কেমন করে ফুল আনতে। ছি ছি, কাঁদে না কাঁদে না, লক্ষ্মী সোনা কাঁদে না কাঁদে কাঁদে। সোনামণি ফুল নেবে? আচ্ছা চুপ করে গাড়িতে বসে থাকো, আমি চট করে ফুল তুলে আনছি। খবরদার গাড়ি থেকে নেমে জলের ধারে যেও না যেন, কেমন? চুপ করে বসে থাক, আমি এলুম বলে। এই দেখো বাবু কত ফুল এনেছি, বাবুমণিকে ফুলে সাজিয়ে দেব। বাবা মা সবাই বলবে, কে এলো রে কে এলো, চিনতে পারছি না তো। গাড়ি থেকে নামনি তো লক্ষ্মী ছেলে। এস এস নামিয়ে দিই। আরে কোথায় গেল? নিশ্চয়ই লুকিয়েছে কোথাও, কিন্তু কোথায় গেল? খোকা বাবু বেরিয়ে এসো, ফুল নেবে না? আরে আর কি করতে হবে না, সন্ধে হয়ে এলো, এবার বাড়ি ফিরতে হবে আমাদের। খোকা বাবু, ও দুষ্টু ছেলে, গাছের পাশে লুকানো হয়েছে, নড়ছে যেন গাছটা। হ্যাঁ দেখি তো, দেখি তো, দেখি তো, না নেই তো, ধান খেতের মধ্যে পড়ে যায়নি তো। হে ভগবান রক্ষে করো, তা যেন না হয়। না এখানে তো নেই, তবে কি, তবে কি বাবু, খোকা বাবু, নক্ষী দাদা বাবু, ফিরে এসো খোকা বাবু, নক্ষী সোনা, ফুয়ে নিচি, ফু ফু নেবে না? খোকা বাবু, খোকা বাবু, খোকা বাবু।
1: বল বল শিগগির,
2: চারিদিকে জল, এর মধ্যে ফুল আনতেই বা গেলি কেন রায়চরণ?
1: আদেষ্ট বললি সব মিটে গেল না?
0: মিটে যাওয়া কি অত সহজ? জীবন দিয়েও যদি
1: আমি তোর হাতে ধরে বলছি, তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে, তুই যত টাকা চাইবি আমি তোকে দেবো।
0: টাকা টাকা টাকা দিয়ে তো তাকে ফিরিয়ে আনা যাবে না মা।

0: সত্যি কথা বেরিয়ে পড়বে, তাই না হয় করো।
1: হয়তো রায়চরণ সত্যি কথাই বলেছে, পদ্মা দুরন্ত পদ্মা রাক্ষসী পদ্মাই হয়তো আমাদের খোকাকে টেনে নিয়েছে। লীনা, রায়চরণ দেশে চলে যা, এনে এনে কিছু টাকা দিচ্ছি।
2: আমি আমি তোমাদের সর্বনাশ করলাম বাবু, আমি
1: তুই আর কি করবি রায়চরণ, সবই আমাদের অদৃষ্ট।
3: শরীরটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।
4: শরীর নিয়ে তো বিশেষ ভাবি না বিন্দু, ভাবনা ওই ফেল নাকি নিয়ে, তুই না থাকলে ওকে কি আর বাঁচানো যেত রে।
3: কি যে বলো তার ঠিক নেই।
4: ঠিকই বলছি, কতকাল পরে দেশে ফিরলাম, দেখতে দেখতে বছরও ঘুরে গেল, ফেলনার জন্ম দিয়ে তোর বৌদি মারা গেল, ভারী আশ্চর্য লাগে জানিস। ভেবে দেখ, একদিন তো ছেলেপুলে ছিল না আমাদের, দাদাবাবু ওই ঘটনার পর হঠাৎ ফেলনাকে পেলাম।
3: ভগবানের দান, তার কি সময় অসময় আছে দাদা?
4: না রে না, ও আমার খোকা বাবু, মায়া কাটাতে না পেরে আমারই ঘরে এসে জন্ম নিয়েছে। দেখিস না, খোকাবাবুর মতোই কম বয়সে চৌকট পেরোতে শিখল, ওর কান্না হাসি চলাফেরা সব আমাদের সেই খোকাবাবুর মতো। যখনই শুনি বুকের ভেতরটা ধড়াস করে ওঠে, মনে হয় খোকাবাবু আমার চন্নকে হারিয়ে কোথায় যেন কেঁদে কেঁদে বেড়াচ্ছে।
3: সে তুমি খোকাবাবুকে ভালোবাসতে তাই মনে হচ্ছে।
4: আরে না, দেখিস নি, ফেল নাও হামাগুড়ি দেয়, টলমল করে চলে, পিসিকে পিচি বলে।
3: ও তো সব ছেলেরাই করে।
4: না না না, একেবারে আলাদা। ওকে আমি জানিস, ওকে আমি বড়লোকের ছেলের মতো করে গড়ে তুলবো।
3: ও তাই বুঝি দামি দামি জামা জরির টুপি কিনে দিয়েছো, বৌদির গয়না ভেঙে বালাহার গড়িয়ে দিয়েছে এই জন্যে?
4: হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ, ও ছেলে জানিস বিন্দু, ও ছেলে আমাদের ঘরের জন্য নয়, ও খোকা বাবু, ভালোবেসে আমাদের ঘরে এসেছে বলে কি অযত্ন হবে। দেখ কথা শোন, পাড়ার ছেলেদের সঙ্গে ওকে মিষ্টি দিস নি, যেন স্বভাব তালি খারাপ হয়ে যাবে।
3: কিন্তু এভাবে কতদিন চালাতে পারবে দাদা?
4: যতদিন পারি।
3: জোর জমা সব বিক্রি করে দিলে দাদা?
4: হ্যাঁ।
3: এখন ছেলে নিয়ে দাঁড়াবে কোথায়?

0: চেষ্টা করে যে গাড়ি চাপা পড়ে সে
1: দূর বোকা, লেখাপড়া করে যে জুড়ি গাড়ি চড়ে সে সব হীরের টুকরো হয়ে ওঠো, পাঁচজনে খাতির করবে, আসন ছেড়ে দেবে, পরীক্ষা দিয়ে জলপানি পাবে, বুঝলে না?
0: বুঝেছি
2: মেসোমশাই, ফেলনা কিন্তু আপনার সত্যিই হীরের টুকরো।
1: তোমরা সবাই হীরের টুকরো। আরে কি হলো, আরে কাপড়টা এরকম চকচকে, কি আটা বাকিয়ে রেখে দেওয়া হয়েছে বুঝেছি? আরে আচ্ছা
2: মেসোমশাই, এবার পূজোয় কিন্তু ফেলনাকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে।
1: তা বেশ তো বেশ তো,

0: না বলে দিও, নিশ্চয়ই যাবে, আমি পৌঁছে দিয়ে আসবো। ফোন
1: পৌঁছে দিয়ে আসবেন কি, আপনিও যাবেন?
0: আমিও যাব, কেন জব্বর মজা করবে বুঝি আমাকে নিয়ে?
1: না না, আমাদের বাড়ি পুজো হয় তো, তাই আসতে বলছি।
0: ও পুজো হয়, দুর্গা ঠাকুর আসেন? হ্যাঁ, তবে তো নিশ্চয়ই যাব।
2: না, আমায় পৌঁছে দিয়ে তুমি চলে আসবে।
0: ও বেশ, তাই না হয় হবে। আমার ময়লা কাপড় জামা, এক গাল দাড়ি, আমার না যাওয়াই ভালো। তা কাজ করবো বুঝলে, আমি আমি ওই দূর থেকে বরঞ্চ দুর্গা প্রীতিমাকে পেন নাম করে চলে আসব।
1: তাই কখনো হয়? মা তাহলে ভারী রাগ করবেন। ফেল না, এ কিন্তু তোর ভারী অন্যায়।
2: অন্যায় তো অন্যায়, বাবা যদি যায় তো আমি যাবই না।
0: দেখছো তো, দেখছো তো, দেখছো তো বাবুর রাগ, দেখছো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাব না, হলো তো।
2: বাবা,
0: কি বাবা,
2: ঘুমোচ্ছ নাকি?
0: না না না না,
2: আমার কিছু টাকা দরকার।
0: টাকা টাকা, কত টাকা?
2: অন্তত গোটা পঁচিশেক।
0: গোটা পঁচিশেক, গোটা পঁচিশেক টাকা নিয়ে কি করবি?
2: অত শত বলতে পারছি না, দরকার ব্যাস চাই।
0: টাকা তো এখন হাতে নেই বাবা।
2: নেই বললে চলবে না, দিতেই হবে।
0: এই দেখো, বুড়ো হয়েছি, আস্তে আস্তে কাজবাটার মতো চলে যাচ্ছে, চাকরিটাও রাখতে পারলাম না, কোথেকে দেব বল?
2: বরাবর দিয়ে এসেছো কি করে?
0: সে অনেক কষ্টে দিয়েছি রে বাবা।
2: বুঝেছি, এবার থেকে তাহলে দেবে না। বেশ, টাকা না পেলে আমি খাবো না, দাবো না, কিচ্ছু করবো না।
0: এই দেখ, এই দেখ, এই দেখো তো, ফেলনা শোন শোন, ওরে ফেলনা শোন, রাগ করিস নি, টাকা যা ছিল সব তো প্রায় শেষ হয়ে এসেছে, এখন একটু বুঝে সুঝে না চললে।
2: কোনো কথা শুনতে চাই না।
0: শোন ফেলনা, লক্ষ্মীটি শোন শোন।
2: কি বলছো?
0: ওরে শোন ফেলনা, একটু দরকার পড়েছে, একবার দেশে যেতে হবে, অনেকদিন যাইনি, বড় দেখতে ইচ্ছে করে। বাবু।
3: কে রে?
0: আমি আমি রায়চরণ বাবু।
3: আরে রায়চরণ? হ্যাঁ, আয় আয় আয়। বারাসতের ঠিকানা কোথেকে পেলি?
0: খুঁজতে খুঁজতে চলে এলাম।
3: বেশ বেশ, তা আছিস কেমন?
0: হ্যাঁ থাকা বাবু, বুড়ো হয়েছি, কাটবার কেমন তা গিয়েছে, চোখেও ভালো ঠাউর করতে পারি না।
3: তুই পুরনো লোক, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিস, বুড়ো বয়সে কোথায় যাবি কি করবি? এইখানেই থেকে যা, যা পারিস করবি।
0: আর আর কি পারবো বাবু, যেমন ক্ষমতা ছিল তখনই বা কি করতে পেরেছি তোমাদের, শুধু শুধু অমূল্য ডেকে এনেছি, শুধু খেতেই করেছি।
3: সেসব পুরনো কথা মনে করে লাভ কি বল? তাছাড়া যে যাই বলুক, আমি তোকে সন্দেহ করি না। যাক, তোর দেশের খবর বল।
0: সেসব ধুয়ে মুছে গেছে বাবু, তোমাদের এখান থেকে যাওয়ার পরের বছরই বউটা মারা গেল, এক বোন ছিল, সেও কবছর হলো মারা গিয়েছে।
3: তোর আপন বলতে আর কেউ রইল না?
0: না বাবু, মা ঠাকুরকে একবার পেন নাম করতে চাই।
3: ওরে অনাদি, অনাদি, তোর মাকে একবার খবর দে তো, বল আমি ডাকছি।
4: কি বলছো গো?
3: দেখো তো, চিনতে পারো কিনা?
0: পেন নাম মা ঠাকুরুন, আমি তোমাদের ছিচরণের দাস আইচরণ।
4: রাইচরণ? আবার কি অমঙ্গল ঘটাতে এতদিন পরে তুই এসেছিস?
0: না মা, নতুন কোনো অমঙ্গল ঘটাতে আসিনি, পুরনো ঘটনার পাচিত্তি করতে এসেছি।
3: তার মানে?
0: মানে মানে আমি তোমাদের ছেলেকে চুরি করেছিলাম, পদ্মাও নয় আর কেউ নয়, অদমে আমি তোমাদের ছেলে চুরি করেছিলাম।
3: বলিস কি রে, কোথায় সে?
0: আছে বাবু, আছে, আমার কাছেই আছে, পরশু তারে এনে দেবো।
4: আরে ঠিক বলছিস। হ্যাঁ গো, ওর মাথাটা তো খারাপ হয়নি তো?
0: না মা না, আমি ঠিকই বলছি।
3: আচ্ছা, সেই ছেলেই যে নবু, তার কোনো প্রমাণ আছে?
0: এমন কাজের কি,

0: প্রমাণ থাকে বাবু, আমি যে তোমাদের ছেলে চুরি করেছিলুম সে কেবল ওই ভগবান জানেন, পৃথিবীতে আর কেউ জানে না। আচ্ছা আজ তবে আসি বাবু, প্রণাম প্রণাম মা ঠাকুরুন।
1: ওগো রায়চরণ যে চলে গেল, ওর সঙ্গে কাউকে পাঠাও।
2: কেন,
1: যদি আর ফিরে না আসে?
2: এতদিন পরে যখন এসেছে তখন দেখো ঠিক ফিরে আসবে, গরজটা এখন ওর।
1: কি বলছো তুমি?
2: ঠিকই বলছি, চেহারা দেখে বুঝতে পারলে না, মনে হলো খুবই দুরবস্থায় পড়েছে, তাই ওই সব কথা বলে কিছু টাকা করে নেবার মতলবে এসেছিল।
1: আমার মন কিন্তু বলছে এতদিন পরে রায়চরণ ভুল বুঝতে পেরে খোকাকে ফিরিয়ে দিতে এসেছে।
2: আমার মন বলছে অন্য কথা, যদি সত্যি সত্যি আমাদের খোকা হবে তাহলে সঙ্গে করে নিয়ে এলো না কেন? আরে তা নয় তা নয়, আমাদের মন যাচাই করতে এসেছিল।
1: হয়তো হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু আমার যে মায়ের মন তাই বলতে বিচলিত হয়। ওই তো ওই তো রায়চরণ, সঙ্গের সঙ্গের ওই ছেলেটাই কি? এত বড় হয়ে গেছে খোকা, তা হবে, এতগুলো বছর গড়িয়ে গেল,
2: বেশ দামি জামা কাপড়ই পরেছে, গরিবের ছেলে বলে তো মনে হয় না।
1: হবে কি করে, ওই আমাদেরই খোকা।
2: এমন ছেলে রায়চরণ পাবেই বা কোত্থেকে? আর তাছাড়া অকারণে মিথ্যে বলেই বা ওর লাভ কি? কিন্তু দেখো, এতদিন পর খোকা যদি তোমায় চিনতে না পারে, যদি মা না বলে?
1: বলবে বলবে, নিশ্চয়ই বলবে, তুমি দেখে নিও, নিশ্চয়ই বলবে।
0: মাঠাকরুন মাঠাকরুন, এই যে এই তোমাদের ছেলে
1: খোকা। খোকা আমার, খোকা আয় বাবা, আয় বুকে আয়, খোকা আমার, খোকা সোনা আমার। হ্যারে আমায় চিনতে পারছিস? আমি তোর মা, আমি তোর মামনি রে মামনি, সেই সে যে খুব ছোটবেলায় তুই আমাকে মামনি বলে ডাকতিস, আমি মামনি, মামনি রে। হ্যাঁ হ্যাঁ
3: তুমি মামনি?
1: হ্যাঁ রে হ্যাঁ আমি মামনি, আর উনি উনি তোর বাবা। কই গো, তুমি কিছু বলো না নবুকে, বলো।
2: এই যে আমি তোমার বাবা নবু।
3: বাবা? তুমি আমার বাবা? তবে ও লোকটাকে?
1: ও লোকটা, ও লোকটা তোকে চুরি করে নিয়ে গিয়েছিল বাবা।
3: চুরি করে নিয়ে গেছিল কেন
1: সে তুই বুঝবি না, ও তোকে কোথায় নিয়ে গিয়েছিল বাবা বল, আমায় তুই সব খুলে বল বাবা, কোনো ভয় নেই তোর বল।
3: খুব ছোটবেলায় দেশে ছিলুম, একটু বড় হতে কলকাতা থেকে পড়াশোনা করতে আরম্ভ করি।
1: কলকাতায়? কলকাতায় কোথায় ছিলি?
3: আহিরিটোলায়, ওখানেই স্কুলে পড়তাম।
1: স্কুলে পড়েছিস? কোন ক্লাসে উঠেছিস রে?
3: এন্ট্রান্স পাশ করে কলেজে পড়ছি, হোস্টেলে থাকি।
2: বলিস কি, এত পয়সা জোগায় কে?
3: ওই লোকটাই তো সব দেয়।
2: কিন্তু এত পয়সা রায়চরণ
0: বাবু,
2: এত পয়সা পেলি কোথ থেকে?
0: সে অনেক কথা বাবু, সেসব তোমাদের শুনে কাজ নেই।
1: চুরি চামারি ছেলে পাচার এসব কারবারিদের বুঝে আবার পয়সার অভাব?
2: আহ লীলা।
1: আরে খোকা, তোকে তোকে খুব মারধর করতো না রে?
3: না তো, বরং আমায় পা টিপে দিত, আমার গায়ে হাত বুলিয়ে দিত, আর যখন যেমন টাকা কড়ি চাইতুম দিত।
1: তাহলে বোধহয় অনুশোচনা হয়েছিল, আর হবারই কথা, এবারে নুন খেয়েছে তো বহুদিন।
3: ও ও এবাড়িতে কি করতো?
1: চাকর ছিল বাবা এবাড়ির।
3: তাই অমনি বোকা বোকা ভাব, গেও বুদ্ধি, আমি ধমকালেই জড়সড় হয়ে যেত।
1: কি গো তুমি এমন চুপচাপ হয়ে গেছো যে? দেখো দেখো ঠিক সেই মুখ সেই চোখ, কেবল কেবল রংটা একটু যেন কালচে মেরে গেছে, চাল চলন কথাবার্তা সব আমাদের মতো না খোকা? শোনা আমার
2: রায়চরণ।
0: আগে বাবু,
2: তুই একটা পাষণ্ড, যা চলে যা, আর কোনোদিন আমাদের ছায়া মারাবি না।
0: বুড়ো বয়সে কোথায় যাব বাবু?
2: জাহান্নামে।
1: আহা থাক থাক থাক, আমার বাছার কল্যাণ হবে, ওকে ওকে আমি মাফ করলুম।
2: যে কাজ করেছে ওকে মাফ করা যায় না।
0: বাবু বাবু, এই তোমার পা ছুঁয়ে বলছি, বিশ্বাস করো আমি করিনি।
2: তবে কে করেছে?
0: ঈশ্বর, ঈশ্বর করেছেন।
2: পাপ করে ঈশ্বরের দোহাই পাড়তে লজ্জা করছে না? যে এত বড় বিশ্বাসঘাতকতার কাজ করেছে তাকে আবার বিশ্বাস?
0: সে আমি নই বাবু, সে আমি নই।
2: কে কে সে লোক?
0: আমার অদৃষ্ট।
2: অদৃষ্ট? দূর হ, দূর হ আমার সামনে থেকে, তোর মুখ দেখতে চাই না।
0: বাবু বাবু বাবু, আমাকে দূর করে দিও না, তোমার বাড়ির এক কোনায় পড়ে থাকবো, আমার যে আর কেউ নেই বাবু।
2: আর আইচরণ যাই তুই।

0: আরে থাক না থাক না, ও বুড়ো মানুষ, আর কদিনই বা বাঁচবে? আমাদের ছেলে যখন আমরা পেয়ে গেছি তখন তখন তুমি ওকে মাফ করে দাও।
1: না না না, এ বাড়িতে ওর জায়গা নেই।
2: বাবা বাবা, ওকে মাফ করো, বাড়িতে থাকতে না দাও, ওর জন্য মাসিক কিছু টাকা বরাদ্দ করে দাও।
3: না খোকা বাবু, না, টাকা পয়সা আমার চাই নে। এখানে এখানে তুমি বাবুর ছেলে হয়ে সুখে স্বচ্ছন্দে থাকো, তাহলে তাহলে আমার সব দুঃখ ঘুচে যাবে। আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি।

0: শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত আয়োজিত আজকের অতিথি পর্বে। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো ও মেয়ে তুই ভালো। শ্রোতা বন্ধুরা, এই সুন্দর রবিবারটা আরও সুন্দর করে তুলতে আমরা কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের দরবারে আজ। আর আজ অন্যান্য দিনের মতন আরও সুন্দর করে সাজানোর প্রতিশ্রুতি নিয়েই কিন্তু অনুষ্ঠান শুরু করছি। আর আজকের অতিথি কিন্তু আমাদের এ রাজ্যের উদীয়মান প্রজন্মের গুণী শিল্পী, কমলপুর থেকে এসছে আপনাদের গান শোনাবে বলে আমাদের সঙ্গে কিন্তু রয়েছে আমাদের স্টুডিওতে শ্রেয়সী পাল, আজকের অতিথি। শ্রেয়সী, তোমাকে স্বাগত জানাই, এবং শ্রেয়সীর সঙ্গে এই সমস্ত অনুষ্ঠানটা আরও সুন্দর করে সাজাতে যারা রয়েছেন তাদের কথা তো অনস্বীকার্য বলতেই হয়। তারা হয়েছে হ্যান্ডসনিকে রয়েছে রাজ্যের গুণী শিল্পী তমাল দাস, এবং কিবোর্ডে রয়েছে রাজ্যের আরও এক গুণী শিল্পী সমীরণ দাস। তো আমাদের সবার সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই দুপুরের যাত্রা সফল হোক এবং আপনারাও পাশে থাকবেন শেষ পর্যন্ত। তবে হ্যাঁ, অন্যান্য দিনের মতন শ্রেয়সীর পরিচয়টাও হবে শ্রেয়সীর গানে গানে। শ্রেয়সী, কেমন লাগছে এখানে এসে?
1: ভীষণ এক্সাইটেড এবং খুব ভালো লাগছে তোমাদের সকলের সাথে পরিচয় হয়ে।
0: আজকে কি প্রথমবার আজকের অতিথিতে?
1: হ্যাঁ, আজ

0: আজকের অতিথিতে আমি প্রথমবার।
1: বাহ, অনেক গল্প হবে শ্রেয়সীর সঙ্গে, অনেক গান শুনব। তবে হ্যাঁ, তোমার পরিচয় পর্ব আমরা পরে জানব। তবে হ্যাঁ, আগে পরিচয় হোক তোমার গানে গানে।
0: একদম।
1: কোন গানটা প্রথমে শোনাবে?
0: এখন আমি শুভমিতা ম্যামের একটি গাওয়া গান, যেভাবে তুমি সকাল দেখো, এটি গাইব।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠানটা শুনছেন, আপনারা যদি আমাদের সঙ্গে কথা বলতে চান, ডায়াল করতে পারেন 03-81

একবার ফোন নাম্বার জানিয়ে দিই, 0381-232-6253 নম্বর। তাহলে আজকের অতিথি পর্বের প্রথম গান শুনবো শ্রেয়সীর কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পারেন। তার জন্য আকাশবাণী এফএম উজ্জয়ন্ত যে পেজটি আছে সেখানে দেখতে পারেন লাইভ আপনাদের সরাসরি আপনাদের রবিবারের দুপুরটাকে আরও সুন্দর করে তোলার জন্য। আমরা কিন্তু নিয়ে এসেছি আপনাদের কাছে, আপনাদের মুঠোফোনে। তবে হ্যাঁ, আপনারাও যদি চান আপনাদের বন্ধুরাও, আপনাদের প্রতিবেশীরাও, আপনাদের নিজের যারা আছে তারাও এই রবিবারটা উপভোগ করুক শ্রেয়সের গানে গানে, তার জন্য কিন্তু একটাই অনুরোধ, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন গানের ঝর্ণাধারা। আর এই গানের ঝর্ণাধারা নিয়ে আমরা কিন্তু ঠিক বিকেল তিনটায় হাজির হয়ে গেছি, থাকবো বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের সঙ্গে আজকের অতিথি পর্ব নিয়ে। শ্রেয়সী, প্রথমত এই যে গানটা শুরু করলে, যেভাবেই তুমি আকাশ দেখো সূর্য কিন্তু একটাই, তো তোমার জীবনেও কি এমন কোনো সূর্য আছে যাকে তুমি এক এবং অবিনশ্বর ভাবো?
1: হ্যাঁ, আমার জীবনে আমার সূর্য বলতে আমার মা বাবা।
0: আচ্ছা,
1: আমার মা বাবা, আমার অ্যাকচুয়ালি গানের জগতে সূর্য মা বাবার সাথে সাথে আমার ঠাকুরদা, উনি আমার ইন্সপিরেশন। উনি আমাকে বলতেন যে রেয়াজে বস।
0: শ্রেয়সী, তুমি কি করো?
1: আমি ক্লাস টুয়েলভে পড়ি।
0: ক্লাস টুয়েলভে পড়ো, কোন স্ট্রিমে?
1: আমি আর্টস স্ট্রিমে।
0: আচ্ছা, হিউম্যানিটিজ নিয়ে ক্লাস টুয়েলভের একজন ছাত্রী আমাদের সামনে বসে আছে, সামনে বোর্ড, তারপরেও গানকে এতটা ভালোবাসা, এই যে যাত্রাটা তোমার, শুনবো পরে পরে। তবে জীবনের কখন থেকে প্রথম গানের যাত্রা শুরু?
1: আমি 4 বছর থেকে আমার গানের যাত্রা শুরু।
0: আচ্ছা,
1: আমি 4 বছর থেকেই গান শিখছি।
0: মাত্র 4 বছর থেকেই কিন্তু শ্রেয়সীর গানের জগতে যাত্রা শুরু, এবং সেখান থেকেই ধীরে ধীরে গুটি গুটি পায়ে আজ এত বড় একজন শিল্পী হতে পেরেছে, এবং আরও বাকি রয়েছে যদিও তার এই যাত্রাপথ। তবে এই যে সময়টুকু তোমার গানের যাত্রায়, সবার থেকে মানে সবচেয়ে কার অবদান সবচেয়ে বেশি?
1: আমার মায়ের।
0: আচ্ছা,
1: আমার, হ্যাঁ, একটি প্রোগ্রামে নিয়ে যাওয়া, সাথে সাথে বাবারও রয়েছে, মানে মায়ের একটু বেশি।
0: আচ্ছা, আজ শ্রেয়সীকে পেয়ে কিন্তু আমাদের এত ভালো লাগছে, মিষ্টি একটা মেয়ে আর মিষ্টি করে গান শোনাচ্ছে। শ্রেয়সী সবে মাত্র ক্লাস টুয়েলভে পড়ে, কোন স্কুলে?
1: আমি কমলপুর ক্লাস টুয়েলভ স্কুলে।
0: আচ্ছা, কমলপুর ক্লাস টুয়েলভ স্কুলে পড়ছে এবং সামনেই বোর্ড, তারপরেও গানকে এতটা ভালোবাসা, তার মানে বুঝতেই পারছেন সমগ্র অনুষ্ঠানটা আপনাদের কতটা ভালো যাবে। শ্রেয়সী, এবার কি শোনাবে গো?
1: এবার মান্নাদের গাওয়া বেহাগ যদি না হয়ে গেছে।
0: আচ্ছা, এই গানটাও একটা কালজয়ী গানের মধ্যে অন্যতম, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, তাই তো? শ্রোতা বন্ধুরা, পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্নাদের যে জুটি সেটা কিন্তু সঙ্গীত জগতের এক অনবদ্য জুটি। সেখানে অম্লমধুর সম্পর্ক ছিল, কখনো ঠাট্টা কখনো বিতর্ক, এবং তার একটাই বিষয় ছিল, সেটা হলো বন্ধুত্ব। যে কোনো জায়গায় বন্ধুত্ব সবার আগে প্রয়োজন। মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের যে বন্ধুত্ব, তার উপহার কিন্তু আমরা একের পর এক তাদের জুটির গানের মধ্য দিয়ে পাই। তাই এবারে শ্রেয়সীর গান সেই কালজয়ী গানটা শুনবো আমরা সবাই। শ্রোতা বন্ধুরা, আপনারাও কিন্তু সঙ্গে রয়েছেন এবং অনুষ্ঠানটা দেখছেন সরাসরি আমাদের ফেসবুক পেজ থেকে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। অনেকজন আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করছেন একই সঙ্গে।

সূর্য সত্যি একটাই, আর আজকের অতিথিও ঠিক সূর্যের মতনই আমাদেরকে গানে গানে সুরে সুরে আলো দেবে, এ কথা দিচ্ছি আপনাদের সবাইকে।

0: কি সুন্দর করে গাইলে তুমি, অসাধারণ, খুব মিষ্টি লাগলো এই গানটা। এত বছর পরেও সেই কালজয়ী গান আজও শ্রেয়সীর কণ্ঠে, মনে হচ্ছিল এই গান আমাদের হয়তো নতুন শোনা, যদিও এই গান আমাদের বাঙালির রক্তে রক্তে মিশে গেছে। আমাদের অবসর যাপন, আমাদের ভালো লাগা, আমাদের মন্দ লাগা, আমাদের প্রেমে পড়া, এই সবেতেই এই গানগুলো কিন্তু রয়েই যায়।
1: একদম।
0: শ্রোতা বন্ধুরা, বলছিলাম শ্রেয়সী এ রাজ্যের গর্ব। কেন গর্ব সে কথাটা তো বলা হয়নি, বলে দিচ্ছি এবারে। শ্রেয়সীর গানের যাত্রায় একটা বাঁক আসছে, এই কথাটা না হয় শ্রেয়সীর মুখ থেকে নিজেরাই আপনারা শুনবেন গানের জন্য।

0: মনের যে বাঁক, যেই বাঁককে তুমি নিজেকে আরো ভীষণভাবে ভীষণভাবে আবিষ্কার করতে পেরেছ, সেটা কোনটা?
1: কলা উৎসব 2025।
0: আচ্ছা, কি হয়েছিল সেখানটায়?
1: সেখানে স্টেট লেভেল কম্পিটিশনে রবীন্দ্র ভবন হয়েছিল, সেখানে আমি ফার্স্ট হয়েছি এবং ন্যাশনালে চান্স পেয়েছি।
0: আচ্ছা,
1: পুনেতে হয়েছিল ন্যাশনাল।
0: হ্যাঁ, সেই গল্পটা একটু শুনবো শ্রেয়সী।
1: সেখানে গিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি, সেটা হচ্ছে
0: 2025-এ, তাই তো? কলা উৎসবে স্টেট চ্যাম্পিয়ন হয়েছে। এই যে প্রতিযোগিতাটা হয়, সেটা তো নিশ্চয়ই প্রথমে ডিস্ট্রিক্ট?
1: হ্যাঁ, ডিস্ট্রিক্টে।
0: তারপর?
1: হ্যাঁ, স্টেট।
0: তারপর
1: ন্যাশনাল।
0: একদম, একটা ফোন নিয়ে নিচ্ছি, তারপরে কথায় আসছি। নমস্কার, শুভ দুপুর, কে রয়েছেন বন্ধু?
2: আমি বুদ্ধমধ্য থেকে উত্তম লোধ বলছি।
0: হ্যাঁ উত্তম বাবু, স্বাগত আপনাকে, বলুন।
2: পিউসি গান শুনে খুব ভালো লাগছে। পিউসিকে আমি ছোটবেলা দেখছিলাম কমলপুরে।
0: আচ্ছা, উত্তম বাবু বলছেন।
1: আচ্ছা
0: উত্তম বাবু, সেই শ্রেয়সী কিন্তু ছোট্ট শ্রেয়সী বড় হয়ে গেছে, কেমন লাগছে? এবং তার পরিবেশনা কেমন লাগছে?
2: ভালো লাগছে, খুব ভালো লাগছে। পিউসি খুব ভালো গান গাচ্ছে। এই যে ব্যাগ যদি না হয়ে রাজি, এত অদ্ভুত গিয়েছে।
1: ধন্যবাদ।
2: আমার মনে হয় পিউসিকে মনে হয় বেশি দিনের দেখা নয়, কেমনি যে চট করে বড় হয়ে গেল, এটাই তো বিশাল।
0: সময় খুব তাড়াতাড়ি চলে যায় উত্তম বাবু।
2: একদম সত্যি,
0: ভালো লাগলো, সঙ্গে থাকুন এবং আশীর্বাদ করবেন।
2: তবে পিউসিকে বলবো, পিউসি তুমি যে কোন একটি লোকগীতি গেও তুমি।
0: আচ্ছা,
1: চেষ্টা করব,
0: তাই তো?
2: যদি তোমার দূরে থাকে, যে কোন একটি লোকগীতি গেও।
1: চেষ্টা করব।
0: লোকগীতি আমাদের সবার ভীষণ প্রিয়, তাই উত্তম বাবু কিন্তু অনুরোধ করল গাইবে। শ্রেয়সী নিশ্চয়ই চেষ্টা করবে, আর যদি তার ঝুলিতে থাকে এবং সে যদি অবশ্যই সময় পায় শোনাবে, তবে তারও কিন্তু বেশ কয়েকটা গান উপহার দেওয়ার জন্য বসে আছে। তো হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারাও যদি শ্রেয়সীর সঙ্গে কথা বলতে চান, ডায়াল করবেন 0381-232-6253 নম্বর। তাছাড়াও আমাদের ফেসবুক পেজ খোলা রয়েছে, সেখানে লাইভ অনুষ্ঠান যাচ্ছে এবং এই সমগ্র লাইভ অনুষ্ঠানটি যিনি আপনাদের সামনে মেলে ধরছেন, তিনি কিন্তু আর কেউ না, আমাদের এ পরিবারেরই কৌশিক দেব। আরও একটা ফোন নিয়ে নিই শ্রেয়সী। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ দেবী ম্যাডাম, স্বাগত আপনাকে, বলুন। একদম, অনেকদিন পরে মান্নাদের আরো একখানা গান। নিশ্চয়ই চেষ্টা করব, আশীর্বাদ করবেন।
1: ধন্যবাদ।
0: এই যে বড়দের আশীর্বাদ, আরো বড় হও, সেটাই তো অনেক পাওয়া না?
1: একদম।
0: তো এই যে কলা উৎসবে তোমার যাওয়া এবং স্টেট চ্যাম্পিয়ন, মানে তুমি রাজ্যকে রিপ্রেজেন্ট করছো দেশের সামনে, এটা আমাদের রাজ্যের বিশাল একটা গর্বের ব্যাপার, তাই নয় কি শ্রোতা বন্ধুরা? এই যে তারপর তুমি স্টেট লেভেলে গেলে, সেখানে কিভাবে তুমি নিজেকে গ্রুমিং করাতে?
1: রিয়াজ করতাম, প্র্যাকটিস করতাম। স্টেট আমাদের 28 তারিখে আমি শুরু হয়েছিল প্রোগ্রাম, 31 তারিখ পর্যন্ত।
0: কোন মাসে?
1: নভেম্বর।
0: আচ্ছা,
1: তো সেখানে প্র্যাকটিস করেছি, তারপর এলো 30 তারিখে আমার পারফরমেন্স ছিল, সেখানে গাইলাম, ভৈরব রাগের উপর গিয়েছিলাম আমি, সেমি ক্লাসিক্যাল। তো 31 তারিখে আমাদের রেজাল্ট আউট হয়েছে, তখন ভেবেছিলাম একটা না একটা প্লেস পাবো, কিন্তু ফার্স্ট যে হয়ে যাবো সেটা মানে ভাবতে পারিনি।
0: সেটা তুমি ভাবতে পারিনি প্রথম হয়ে যাবে। বাহ, আমাদের শ্রোতা বন্ধুরাও কিন্তু অনেকে কমেন্ট করছেন ফেসবুকে, দেখছেন এবং বলছে, অনুপম শীল লিখছেন খুব সুন্দর, আমাদের শ্রোতা বন্ধু গোপাল দেবনাথ লিখছে খুব ভালো অনুষ্ঠান, আরও অনেকে তোমাকে কিন্তু বেস্ট অফ লাক জানিয়েছে এবং বলছে বেস্ট অফ লাক বনি। তোমার বাড়ির নাম কি বনি? আচ্ছা, আমরা কিন্তু জেনে গেলাম সেই সিক্রেটটা। এবার কি শোনাবে?
1: এবার গজল শোনাচ্ছি।
0: গজল, আহা, আমার ভীষণ পছন্দের কিন্তু গজল। গজল।

0: আমি
1: আশাজির গাওয়া।
0: আচ্ছা আশাজির কোন গজলটা শোনাবে শুনবো এবারে। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে বেলা 3:26:30 রয়েছে। আমি আপনাদের বন্ধু আর জে মানালি, আর আমার সঙ্গে রয়েছে আজকের অতিথি শ্রেয়সী পাল। এবং আমাদের এই সুন্দর অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলতে স্টুডিওতে হ্যান্ডসনিকে শিল্পী তমাল দাস এবং কিবোর্ডে শিল্পী সমীরণ দাস। শ্রেয়সী এবারে গজলে যাবে। গজল আপনারাও যারা ভালোবাসেন এই গানটা আপনাদের জন্য। আশা ভোসলে জির গাওয়া, তাই তো?
1: হ্যাঁ।

0: বাহ, গজল আমার খুব পছন্দের, আর পছন্দের গজলগুলোর মধ্যে এটা একটা আলাদাই পছন্দ, ভীষণ প্রিয়। এবং এই গজল শুনলে মনে হয় না ভেতরটা একদম শান্ত হয়ে গেছে? আমাদের আবহটা কিন্তু শান্ত হয়ে গেছে। তারপরেও আপনারা যারা পাশে রয়েছেন, আপনারা যারা কমেন্ট করছেন আমাদের ফেসবুক পেজে আকাশবাণী FM উজ্জয়ন্ততে, তাদের একবার আরও একবার পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, স্টুডিওতে আমাদের আজকের অতিথি পর্বের শিল্পী শ্রেয় শিপাল এবং আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি। আপনারা যারা পাশে রয়েছেন বিভিন্ন মেসেজ করে, কমেন্ট করে, অপূর্বা শীল লিখছেন খুব সুন্দর, দেবস্মিতা দেব রায়ও ভালোবাসা পাঠিয়েছেন, আরও একজন শিল্পী জানো কোত্থেকে লিখছে, সৌমেন দাস শিল্পী লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান শুনছি ও দেখছি, ধন্যবাদ আপনাকে সৌমেন বাবু।
1: থ্যাংক ইউ।
0: ঠেঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে।
1: আচ্ছা।
0: কোয়েল ভট্টাচার্য লিখছেন, মিষ্টি লাগছে মানালি, ধন্যবাদ কোয়েল, আর জে কোয়েলকে। দেবস্মিতা দেবরায় লিখছে, খুব ভালো হচ্ছে, বাহ দারুণ দারুণ, অপূর্বা শীল লিখছেন, ধন্যবাদ আপনাদের, পাশে থাকবেন এভাবেই সমগ্র অনুষ্ঠানটাতেই। আর আপনাদের পাশে থাকলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর হবে এবং সফল হবে। তাই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য আপনাদের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা, আপনারা অনুপ্রেরণা দিচ্ছেন বলেই এগিয়ে যাওয়ার সাহস পাই একটু একটু করে। হ্যাঁ, তো শ্রেয়সীর সঙ্গে কথা তো যাব, কিন্তু আজকে শ্রেয়সী

0: তোমাকে পেয়ে জানো তো সবাই ফোনে কথা বলতে চাইছেন, একটু তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, তার মানে বুঝতে পেরেছো সবার মধ্যে কতটা সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যে? মাত্র 30 মিনিট গেল অনুষ্ঠান। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে
1: রয়েছেন?
0: পূর্ব বর্ধমান থেকে, তাই তো?
1: আমার একটি অনুরোধ আছে বোনের কাছে, আমি বোনই বলছি তাকে, তো আশা ভোসলের গাওয়া একটি গান আছে, যেতে দাও আমায় দেখো না।
2: হ্যাঁ, এটা আমার লিস্টে রয়েছে।
0: মিলে গেল। আচ্ছা নিতাই বাবু, আপনার পছন্দের গান নিশ্চয়ই শ্রেয়সী শোনাবে, সঙ্গে থাকবেন কিন্তু, কেমন?
1: ধন্যবাদ, ভালো থাকবেন।
0: একদম, আপনিও খুব ভালো থাকুন নিতাই বাবু। নিতাই বাবু আমাদের খুব ভালো একজন, প্রিয় একজন শ্রোতা বন্ধু, যিনি সবসময় বিভিন্ন অনুষ্ঠানে আমাদের পাশে থাকেন, বিভিন্ন অনুষ্ঠানে, তো এই অনুষ্ঠানটাও শুনছেন এবং দেখছেন। এই জিনিসটা কিন্তু টেকনোলজি আমাদের দিয়েছে, শুধুমাত্র শোনাই নয়, দেখতেও পাচ্ছেন আজ। শুধুমাত্র সেটা হচ্ছে আমাদের এই লাইভ স্ট্রিমিংয়ের জন্য, তাই আপনারা যারা শুনছেন তারাও ছড়িয়ে দিন এই অনুষ্ঠানটাকে সুরের ঝর্ণাধারায়। চলছে আজকের অতিথি পর্ব। হ্যাঁ, শ্রেয়সীর সঙ্গে অনেক গল্প করব, অনেক কথা বলা বাকি রয়েছে। শ্রেয়সী ভীষণ মিষ্টি মেয়ে, তবে হ্যাঁ কথা বলতেও কিন্তু বড্ড বেশি ভালোবাসে, তাই না? এই সিক্রেটটা কিন্তু জেনেছি শ্রেয়সীর ব্যাপারে। তো শ্রেয়সী খুব ভালো কথা বলতে, মানুষকে ভালোবাসতে, বন্ধু বানাতে সে খুব ভালোবাসে। তবে আজকের এই পর্বে গান বেশি শুনবো। এবার কি শোনাবে?
2: এবার হেমন্ত মুখার্জির গান, কেন দূরে থাকো।
0: আচ্ছা, তাহলে আবারও ফিরে যাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া সেই গানে।

0: বাহ,
1: এমন মিষ্টি গান শুনলে শ্রেয়সী একেবারেই দূরে থাকা যাবে না। সেই স্নেহ বাহুডোরে বেঁধে নেবই নেব, কথা দিলাম। শ্রেয়সী, এই যে গান, একটা গান শেখা, সেই গান শেখা এবং সেটা কণ্ঠে গাওয়া এবং প্র্যাকটিসের পর প্র্যাকটিস, একটা গান পরিবেশনা করার আগে কীভাবে চলে সেই প্র্যাকটিসটা?
2: প্রথমে রেয়াজ, তারপর তারপর বারবার গাইতে থাকি যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট না হচ্ছে।
1: এবং সেখানে কথা কতটা গুরুত্ব রাখে?
2: হ্যাঁ, কথা তো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কথা যদি নাই বুঝি তাহলে তো সেই গানের মধ্যে যে অনুভূতি লাগে যে গানটা গাইব সেটা হয় না।
1: তো এই যে কথাগুলো, তোমার কোন গানগুলো বেশি ভালো লাগে যেখানে খুব বেশি কথা সুন্দর না যেখানে গানের সুর সুন্দর?
2: দুটোই আমার, বিশেষ করে আধুনিক ঘরানার গানগুলি ভীষণ ভালো লাগে, বা সেমি ক্লাসিক্যাল ভীষণ ভালো লাগে গান।
1: শ্রোতা বন্ধুরা, আরও একটা সিক্রেট জেনেছি শ্রেয়সীর ব্যাপারে। সেই সিক্রেটটা হলো, শ্রেয়সী শুধু গান গায় সেটা কিন্তু নয়, মাঝে মাঝে কবিতাও লিখে ফেলে। আর শ্রেয়সী সেটা কি ঠিক?
2: হ্যাঁ,
1: একটা শোনাবে তোমার লেখা কবিতা?
2: হ্যাঁ, শিওর।
1: শ্রোতা বন্ধুরা, চলুন গায়িকার কণ্ঠে একটা কবিতা শুনে নিই। গান তো শোনাচ্ছেই, সঙ্গে উপরি পাওনা আমাদের একটা তার নিজের লেখা কবিতা। তরুণ প্রজন্মের, এ যুগের, আমাদের রাজ্যের গর্ব বলা যায় শ্রেয়সী, এবং শ্রেয়সী গানকে নিয়ে যে আগামী দিনেও আমাদের সবাইকে গর্বিত করবে এ কথা কিন্তু আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন, আমার সঙ্গে নিশ্চয়ই হয়তো আপনারা একমত। হ্যাঁ শ্রেয়সী, তোমার কণ্ঠে কবিতা শুনবো এবারে।
2: কবিতার নাম আমার শরৎ। শরৎকালের প্রকৃতির এক মনোরম দৃশ্য, সবুজ ধানের মাঠে শিশিরের খানিক স্পর্শ, শুভ্র শাপলা ফুটে উঠে ক্ষুদ্র জলাধার, সবুজ ধানে ভরে উঠে শত মাঠঘাট, আকাশ থাকে মেঘমুক্ত সোনালি রোদের হাসি, ওহে শিউলি ফুল তোমায় বড্ড ভালোবাসি, ঘাস ভরে থাকে শিশির ছোঁয়ায় গগনে মেঘ যায় উড়ে, শরতের সেই দৃশ্য দেখে সবার মন ভরে, শরতের প্রকৃতিতে সাজো সাজো রব, আগমনীর সুরে সুরে পুজো শুরু হোক।
1: হ্যাঁ, আগমনীর সুরে সুরে পুজো শুরু হোক, শ্রেয়সী কিন্তু বলে দিয়েছে। পুজোর কিন্তু আর হাতে গোনা কটা দিন মাত্র বাকি, আর পুজো নিয়ে যে এক্সাইটমেন্টটা সেটা কিন্তু শ্রেয়সীদের সবচেয়ে বেশি থাকে। শ্রেয়সী, পুজোর কেনাকাটা কি শুরু করে দিয়েছ?
2: না, এখনো শুরু হয়নি।
1: এখনো শুরু হয়নি, করবে, নিশ্চয়ই করবে। তো এবার শ্রেয়সীর একটা মিষ্টি কবিতা শুনলাম তার লেখা, আর এর গানগুলো মনে হচ্ছিল সেই আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের পাড়ার ক্লাবে বাজাতো সেই প্রত্যেকটা গান, যেই কারণে গানগুলো আরও আমাদের ভালোবাসার রসদ হয়ে গেছে। এবার কি শোনাবে শ্রেয়সী?
2: এবার আশাজির গাওয়া মনেরও নাম মধুমতি।
1: খুব মিষ্টি একটা গান, মিষ্টি মেয়ের কণ্ঠে এই মিষ্টি বাতাবরণে, চলুন শুনি সেই গান মনেরও নাম মধুমতি। সত্যি কি আমাদের সবার মনের নাম কি ওই একটাই, মধুমতি? তাহলে আর দেরি কেন, শুনবো এবারে গান।

0: সত্যি মনের নাম মধুমতি, কি সুন্দর কথা। খুব সম্ভবত মুকুল দত্তের কথা, তাই না? গীতিকার মুকুল দত্ত এবং নচিকেতা ঘোষ সুর করেছেন। অসাধারণ একটা গান, যেটা 1959 সালে মুক্তি পেয়েছিল এবং আজও মনে হয় দাঁড়িয়ে কথাগুলো কতটা প্রাসঙ্গিক। ইচ্ছের নাম নাকি আগুন। আচ্ছা শ্রেয়সী, ইচ্ছের নাম আগুন, সেটা কি সত্যি? তোমার যে ইচ্ছেগুলো, তোমার যে জীবনের এক একটা এইম, তুমি এখন ক্লাস 12 পড়ছো, তো তোমার ইচ্ছেগুলো কি সেই আগুনের মতন?
1: হ্যাঁ,
0: জল জল করছে
1: একদম।
0: তোমার জীবনের ইচ্ছে কি, কি হতে চাও বড় হয়ে?
1: আমি মিউজিক টিচার হতে চাই।
0: মিউজিক টিচার, বাহ! গানকে বেছে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চায় শ্রেয়সী। শুধুমাত্র শিল্পী হতে চায় না, সে কিন্তু মিউজিক টিচার হতে চায়। এই কথাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার, যে আগামী প্রজন্মের কাছেও গানকে পরিচয় করিয়ে দেওয়া। আচ্ছা, তোমরা যে বড় হয়ে উঠেছো সেটা পুরোপুরি কমলপুরে।
1: হ্যাঁ,
0: তোমার গানের জগতে

0: গুরুকে,
1: আমার গুরু পাপিয়াদার সূত্রধর।
0: আচ্ছা, এবং তার অনুপ্রেরণাতেই তুমি আজ এই জায়গায় এসছো, তাই না? তাই আপনিও যদি অনুষ্ঠানটা শুনে থাকছেন বা শুনছেন, আপনাকেও প্রণাম জানাচ্ছে স্টুডিওতে বসেই শ্রেয় সেই মুহূর্তে। আর এভাবেই আপনার অনুপ্রেরণায় হয়তো শ্রেয় সেও একদিন মিউজিক টিচার হতে চায়। এই কথাটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। বেশ কয়েকটা কমেন্ট তো আসছেই ফেসবুক পেজে, সেই সঙ্গে আমাদের বেশ কয়েকজন বন্ধু ফোন লাইনে অপেক্ষা করছেন। সেই তখন থেকে দেখব কে রয়েছেন, এবার কথা বলে নি শ্রেয়সী।
1: একদম।
0: হ্যালো, না যান্ত্রিক গলযোগের জন্য হয়তো কথা বলা গেল না, আপনি নিশ্চয়ই চেষ্টা করুন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0381232653 নম্বর, এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু খোলা রয়েছে 9402169965। বেশ কয়েকটা মেসেজ কিন্তু, কমেন্ট কিন্তু চলে আসছে। নিতাই পদদাস লিখছেন ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে, খুব সুন্দর। দেবস্মিতা দেব রায় লিখছেন অসাধারণ। অপূর্ব শীল লিখছেন বাহ দারুণ দারুণ, আমার খুব পছন্দের গান, ধন্যবাদ বনু। গৌরাঙ্গ চক্রবর্তী লিখছেন শেফালী চক্রবর্তী ও রত্না চক্রবর্তী, গ্রাম রামনগর জেলা, একটা আধুনিক গান শুনতে চাই। নিশ্চয়ই আধুনিক গানই তো শোনাচ্ছে, একের পর এক শুনবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ত, আপনারা যারা সরাসরি অনুষ্ঠানটা শুনছেন এবং সেই সঙ্গে দেখছেন, আপনাদের বলবো একটাই কথা, পাশে থাকুন আর এভাবেই আমাদের আগ্রহ দিয়ে যান। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
2: হ্যালো, শুভ বিকেল।
0: শুভ বিকেল শ্যামল বাবু,
2: ধন্যবাদ, ধন্যবাদ
0: বলছেন।
2: সত্যি অপূর্ব লাগছে, আজকে শ্রেয়সীর গানগুলি শুনছিলাম, আর বিশেষ করে আশা ভোঁসলের গানগুলি তার কণ্ঠে খুব খুব মিষ্টি লাগছে।
1: ধন্যবাদ,
2: অনেক অনেক শুভেচ্ছা আশীর্বাদ রইল। একটা আশা ভোঁসলের গান কিনে দে রেশমে চুরি,
1: চেষ্টা করব,
0: চেষ্টা করবে শ্রেয়সী নিশ্চয়ই। সঙ্গে থাকুন শ্যামল বাবু, আর এভাবে
2: আশীর্বাদ।
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ শ্যামল বাবু, আপনাকে, ভালো থাকুন। আমাদের প্রিয় শ্রোতা বন্ধু একজন সব অনুষ্ঠান শোনেন, জানো শ্রেয়সী, আমাদের অনেক শ্রোতা বন্ধু রয়েছেন যাদের কাছে রেডিওই তাদের জীবনের একমাত্র বন্ধু, একমাত্র সম্বল। তো এভাবেই গান এবং কথাকে একসঙ্গে জীবনে নিয়ে চলা। তো শ্রেয়সী, তোমার জীবনের মাত্র শুরু করেছো তোমার চ্যাপ্টার, অনেক চ্যাপ্টার এখনো পড়াশোনা বাকি রয়েছে, তো এই যাত্রা পথে যতটা এগিয়ে এসছো, তোমার পরিবারের পাশাপাশি তোমার গানের শিক্ষিকার অনেক আশীর্বাদ রয়েছে, এছাড়াও তোমার বন্ধুরা তোমার কতটা সাপোর্ট?
1: ভীষণ সাপোর্টিভ আমার বন্ধুরা।
0: আচ্ছা,
1: আমার অনুষ্ঠান হয়তো ওরা এসে দেখতে পারে না, কিন্তু আমাকে অলওয়েজ গাইড করে।
0: আজকের অনুষ্ঠানটা দেখছে?
1: হ্যাঁ দেখবে, বলে
0: একটা মেসেজ, একটা মেসেজ তাদের জন্য সরাসরি লাইভে,
1: হ্যাঁ দেখিস তোরা, এবং আমার জন্য প্রে করিস ঠাকুরের কাছে যেন ভালো গাইতে পারি।
0: একদম, এবং পাশে থাকবে কিন্তু তোমরা সবাই। শ্রেয়সী, এবার কি শুনবো আমরা তোমার কাছ থেকে?
1: এবার কি ফোক করছি?
0: হ্যাঁ হ্যাঁ একদম, একটা অনুরোধ এসেছিলেন নিতাই বাবুর থেকে, ফোক গান শুনতে চেয়েছিলেন, শুনবো তবে। শ্রোতা বন্ধুরা, রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ত। স্টুডিওর ঘড়িতে সময় বেলা 3:55

আহা, সাধু সাধু, ক্যা বাত! লালন সাঁইজি কত সাধনার পর এই গানটা লিখেছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি। কতটা জীবনের গূঢ় তত্ত্ব এতে লুকিয়ে আছে, তাই না? আমরা মোহিত হয়ে শুনছিলাম শ্রেয়সের গান, তবে এবার সময় সংবাদ শিরোনামের। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের 80তম স্বাধীনতা দিবসের অভিনন্দন জানানোর জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দলকে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে দেশের নারীদের জন্য 33% প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী সংরক্ষণ বাস্তবায়নে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারতের নীতি নির্ধারণে নারীদের অবদান রাখার সুযোগ দেওয়া উচিত, এটিকে কোনো রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দরিদ্র ও মধ্যবিত্ত

0: এবারের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং প্রদানের ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শ্রী মোদি বলেন, প্রতিযোগিতামূলক শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং শিক্ষার্থীদের আর্থিক বোঝা কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে আজ রাজস্থানের চিতোরগড় জেলার নিমবাহিয়ায় অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তি উন্মোচন করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। রাজ্য ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াত দিবস পালন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো উদ্যোগ সমাজসেবা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সংহতির চেতনাকে প্রতিফলিত করে। মুখ্যমন্ত্রী আজ আগরতলায় ভট্টপুকুরের নব ঐক্য ক্লাব এবং রামনগর মুক্তি সংঘের আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। শুনলেন সংবাদ শিরোনাম। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু সময় চলে যাচ্ছে, এক ঘন্টা পেরিয়ে গেলাম শ্রেয়সীর গানে। তবে আরও অনেক গান শোনানো বাকি রয়েছে। শ্রেয়সী কিন্তু আজ আমাদের স্টুডিওতে আজকের অতিথি, আর আজকের অতিথি পর্বটাকে যারা আপনারা আরও সুন্দর করেন, আরও লাইভলি করে তোলেন, তারা হলেন আপনারা। কারণ আপনারা না থাকলে অনুষ্ঠানের আগ্রহটাই যে অনেক কমে যেত। হ্যাঁ শ্রেয়সী, এই মাত্র একটা অনুরোধ এসেছিল আর তুমি সঙ্গে সঙ্গে কিন্তু গানটা শুনিয়ে দিয়েছ। খাঁচার ভেতর অচিন পাখি, এই গানটা একটু শুনতে চাই, খুবই প্রিয় গান। অপূর্বা শীল লিখছেন, দেবস্মিতা দেবরায় লিখছেন, আমিও শুনতে চাই, আমারও খুব প্রিয় একটা গান, প্লিজ একটু শুনিয়ে দাও প্লিজ বনু। অপূর্বা শীল, আচ্ছা তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শুনছেন সবাই এই অনুষ্ঠানটা শ্রেয়সীর এভাবেই পাশে থাকুন। তবে হ্যাঁ, আরও একজন শ্রোতা বন্ধু কিন্তু ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো।
1: হ্যালো, আমি দিলীপ বন্দ্যা বিদ্যানগর থেকে বলছি। শ্রেয়সী গান শুনছি, খুব ভালো লাগছে, আশীর্বাদ করছি আরো বড় হোক।
0: দিলীপ বাবু,
1: একটা গান যে কোনো গান একটা দিতে বলি।
0: লতা মঙ্গেশকর জি, যে কোনো একটা গানের অনুরোধ রইল। আচ্ছা দিলীপ বাবু, চেষ্টা করবেন, আপনি পাশে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, এবারে কি শোনাচ্ছ গো?
2: এবার আইডি বর্মন স্যারের গাওয়া তোমাতে আমাতে দেখ,
0: খুব রোমান্টিক একটা গান, এবং এই গানটার সুরও তো আরডি বর্মনেরই করা। না ঠিক, তাহলে আর দেরি না করে শুনবো এবারে আরডি বর্মনের গাওয়া একটা গান, যা আজ শ্রেয়সীর মতন করে শোনাবে আপনাদের।

0: অসাধারণ গান। 1974 সালের সেই গানটায় যাতে সুর দিয়েছেন এবং গেয়েছেন আর ডি বর্মন স্বয়ং, এবং যার কথা আমরা স্বপন চক্রবর্তীর কথায় শুনতে পাই, গীতিকার ছিলেন স্বপন চক্রবর্তী। এই যে গানগুলো যে কোনো একটা অনুষ্ঠানে আমার মনে হয় ধরো ভালোবাসার একটা মুহূর্তকে উদযাপন করার জন্য এই গানগুলোর থেকে আর বেটার অপশন কোনো হতেই পারে না, তাই না?
1: একদম।
0: শ্রেয়সী, এই যে তোমার গান নিয়ে যাত্রা, তুমি সবেমাত্র ক্লাস টুয়েলভের একজন ছাত্রী, তো তোমার আগামী দিনে তুমি বলেছো যে গানের টিচার হতে চাও, মিউজিক টিচার, তো তোমার গানের যাত্রায় পরবর্তী স্টেপ তোমার কি, বা তোমার ইচ্ছেটা কি, স্বপ্নটা কি?
1: পরবর্তী স্টেপ হচ্ছে আমি আফটার টুয়েলভ মিউজিক কলেজে পড়ব।
0: আচ্ছা।
1: তারপর মাস্টার্স করে তারপর,
0: তার মানে তুমি মিউজিকে এমই ইউজ করতে চাও, বিএমই ইউজ এবং এমই ইউজ করতে চাও সঙ্গে সঙ্গে। তো এই যে গানকে ভালোবাসা, তোমার যখন মন খারাপ থাকে কি করো, মানে কোন ধরনের গানগুলো গাও?
1: এই আধুনিক ঘরানার গানগুলি আমি পছন্দ করি।
0: আচ্ছা, যখন তোমাকে কেউ বকুনি দেয় পড়াশোনা নিয়ে, এই পড়াশোনা করছিস না কেন, তখন অভিমানে তুমি কোন গান গাও?
1: এই আমি কিছুক্ষণ আগে গাইলাম যে নিয়তে শখ গাইত।
0: আচ্ছা, ধরো মা খুব বকুনি দিল, এই গানগুলো শুনে কি মায়ের মন একেবারেই গলে যায়?
1: গলে যায় কিনা বলতে পারবো না, কিন্তু কিছু আর বলে না, তারপর চুপ হয়ে যায়।
0: ঠিক ঠিক। শ্রেয়সী, তো এই যে গান নিয়ে তোমার পথ চলা এবং গানকে ভালোবাসা, এবং সে কারণেই কিন্তু আজ তুমি এখানে আসতে পেরেছো গানকে ভালোবেসেই, তো এভাবেই চলতে থাকুক তোমার যাত্রা। তো এবারে কি শোনাবে?
1: এবার আরতি মুখার্জির গাওয়া, পুলক ব্যানার্জি স্যারের লেখা, নদীর যেমন ঝর্ণা আছে।
0: আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এবং পুলক বন্দ্যোপাধ্যায় যেখানে গীতিকার ছিলেন সেই গানটা এবারে শ্রেয়সী শোনাবে। শ্রেয়সীর পছন্দের তালিকা কিন্তু আপনারা শুনে বুঝেই গেছেন ইতিমধ্যে, শ্রেয়সী আধুনিক গান খুব ভালোবাসে এবং সেই 60s 70s 80s কে আমাদের সামনে বাঁচিয়ে রাখবে শ্রেয়সী রায়।

0: বাহ, সেই যে ওতপ্রোত হয়ে জড়িয়ে থাকা জীবনে, নদীর যেমন ঝর্ণা, আমার যেমন তুমি, তো এই যে তোমার জীবনের সেই তুমিটা কি শুধুই গান?
1: হ্যাঁ
0: শ্রেয়সী, গান ছাড়া আর কি করতে ভালোবাসো?
1: গান ছাড়া আমি কবিতা লিখতে ভালোবাসি।
0: কবিতা লিখতে ভালোবাসো। আরও একটা সিক্রেট তোমার জেনেছি, তুমি নাকি কমলপুর থেকে ফুচকা খেতে গাড়ি করে আগরতলা চলে আসো, সেটা কি সত্যি? তার মানে তুমি খেতেও খুব ভালোবাসো। কি খেতে সবচেয়ে ভালো লাগে?
1: মোমো।
0: মোমো, আচ্ছা। আর কি খেতে সবচেয়ে ভালো লাগে গান কবিতা ছাড়া? ফেভারিট টাইম পাস কি?
1: ফেভারিট টাইম পাস কবিতা লেখা নয় তো গান,
0: নিজের মতন করে থাকা
1: বা গান শোনা।
0: গান যার বন্ধু তার কি সত্যি আর কোনো বন্ধু লাগে?
1: না, আমার মনে হয় না।
0: তার মানে একাগ্র চিত্তে গান গেয়ে যাওয়াই তোমার সবচেয়ে পছন্দের কাজ, পাশাপাশি কবিতা লেখা। আর পড়াশোনা করতে কেমন লাগে?
1: ভালো লাগে, কিন্তু এতটা না।
0: আচ্ছা,
1: এতটা না।
0: টিচাররা কখনো বকা দিয়েছে দুষ্টুমির জন্য?
1: না, তেমন কোনো বকা টকা খাইনি আমি, যে কেন পড়ছিস না।
0: টিচারদের ফেভারিট তারপরে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো এই যে তুমি গান গেয়ে, টিচার্স বলো, কখনো বন্ধুদের মধ্যে বলো, সবার মনে জায়গা করে নিচ্ছ এবং ভালোবেসে সবাইকে আগলে নিচ্ছ, তো এভাবে চলতে থাকলে তোমার কি মনে হয় জীবনে এই যে ইনার পিস বা একদম শান্তি যেটা, সেটা কি খুব কঠিন বলে মনে হয়?
1: না, আমি সত্যি কথা বলতে আমি শান্তি মানেই বুঝি গান।
0: আচ্ছা,
1: আমার যখন মন ভারো হয়ে থাকে বা বিভিন্ন কারণে মন খারাপ, তখন আমি গান নিয়ে বসি।
0: এই যে গানগুলো সব নিজেই সিলেকশন করেছ আজকে গাইবে বলে, এটা কিন্তু বিশাল ক্রেডিট, কারণ প্রত্যেকটা গান ভীষণ সুন্দর।
1: থ্যাংক ইউ।
0: এবার কি শোনাবে?
1: এবার রবীন্দ্রসঙ্গীত করি।
0: হ্যাঁ চলুন, এবারে আমরা

0: রবীন্দ্রসঙ্গীত শুনবো শ্রেয়সীর কাছ থেকে। স্টুডিওর ঘড়িতে বিকেল 4:17, 17:03 হয়ে গেছে। শ্রেয়সী, একটা ফোন নিয়ে নেব কি? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: নমস্কার, আমি ললিত চন্দ্র সরকার বলছি নতুননগর থেকে।
0: ললিত,
1: আপনি ভালো আছেন?
0: একদম ভালো আছি, নমস্কার আপনাকে।
1: গত রোববারের ছিলেন, আজকেও আছেন, আমি শুনে প্রকাণ্ড প্রথম থেকে শুনছি।
0: আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান?
1: খুব ভালো, অনুষ্ঠানটা খুব দারুণ হচ্ছে।
0: থ্যাংক ইউ।
1: উপস্থাপনাটা আরো বেশি ভালো লাগছে।
0: ধন্যবাদ।
1: দেবশি গানটাও ভালো লাগছে, প্রথম থেকে শুনছি। তবে দেবশি একটা জিনিস কি জানো তো, যে সঙ্গীতকে যত সময় দেবে সঙ্গীত তোমাকে ভালো ফিডব্যাক দেবে।
0: হ্যাঁ ঠিক, এটা ঠিক।
1: এইটা কারণ সঙ্গীত রেওয়াজের বিষয়, গলাকে মিষ্টি করতে হলে সবাই বললো, দর্জনে বললো খুব ভালো গাইছিস তো, তুমি সন্তুষ্ট হয়ে গেলে আত্মসন্তুষ্ট হয়ে ভুগলে কিন্তু চলবে না।
0: হ্যাঁ একদম,
1: তুমি আরো এগিয়ে যেতে হবে। তুমি আমার বাচ্চা মেয়ে, আরো বহুত সময় তোমার, আরো রেওয়াজ করো, সুন্দর করে যাও। হ্যাঁ ভালো গাইছো বটে, তারপরেও আরো কিছু বাকি আছে, সুন্দর করে চালিয়ে।
0: ললিত বাবু খুব ইম্পর্টেন্ট কথা বললেন, কিন্তু শ্রেয়সী মনে রাখবে, অবশ্যই শ্রেয়সী মনে রাখবে।
1: কমলপুরে আমার, আমি 12-17 কমলপুরে অনেক ক্লাবের প্রোগ্রামে মেগেছি তো।
0: আচ্ছা,
1: তখন তো এ হলো বাচ্চা মেয়ে, তার সঙ্গে পরিচয় নেই। আমি কমলপুর মন্টুবলের বাড়িতে যেতাম মাঝে মধ্যে, শহরের মধ্যে একদম টাউনে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। এভাবেই শ্রোতা বন্ধুরা পাশে থাকছে। কেমন লাগছে শ্রেয়সী, এই যে সবাই ফোন করছে, হয়তো পরিচিত কেউ, হয়তো অপরিচিত, তারপরেও এত ভালোবাসা উজাড় করে দিচ্ছে।
2: ভীষণ ভালো লাগছে, ওনাদের আশীর্বাদ পেয়ে সত্যি আমি ধন্য।
0: তাহলে এবার রবীন্দ্রসঙ্গীত শোনাবে শ্রেয়সী। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফ এম উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। আর আজ আজকের অতিথি পর্বে, আজকের অতিথি আমাদের ছোট্ট মিষ্টি শ্রেয়সী, শ্রেয়সী পাল।

0: বাহ, রবীন্দ্রসঙ্গীত সবসময় আমাদের প্রাণের গান হয়, কারণ রবি ঠাকুর আমাদের প্রাণের কবি। সেই অনুভূতি নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। শ্রেয়সীর সঙ্গে আবারও কথায় ফিরবো। শ্রেয়সী, যে রবীন্দ্রসঙ্গীত গাইছো, আধুনিক গাইছো, গজল শোনাচ্ছ, লোকগীতি শোনাচ্ছ, এই ভার্সেটাইলিটিটা মানে কেন, বা কেন সবচেয়ে সব গান তোমার গাইতে ইচ্ছে করে?
1: জানি না, আমার মানে পার্টিকুলারলি গজল এবং আধুনিক ঘরানার গানগুলি ভীষণ পছন্দের।
0: আচ্ছা,
1: কিন্তু তারপরেও মানে সব গানই গাইতে ভালো লাগে।
0: তুমি ছোট থেকে কি গান শিখেছো?
1: আমি নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল করেছি।
0: আচ্ছা, তো সেই নজরুল, রবীন্দ্র এবং ক্লাসিক্যাল দিয়ে শুরু, এবং ভালোবাসা তৈরি হয় আধুনিকের প্রতি, এবং সব গান চেষ্টা করা, এই যে একটু চলতো দেখে গেয়ে নতুন করে একটু শুরু করি, বা আধুনিক যে গানগুলো, একদম লেটেস্ট যে গানগুলো বেরোচ্ছে সেই গানগুলো ট্রাই কতটা
1: হয়, কিন্তু কম, একটু কম।
0: আচ্ছা, তার মানে তুমিও সেই 60s, 70s, 80s-কেই বেশি ভালোবাসো। এবারও কি রবীন্দ্রসঙ্গীতেই থাকবে? শ্রেয়সী কিন্তু এবারও দেখতে পাচ্ছি রবীন্দ্রসঙ্গীতই বের করে রেখেছে আপনাদের জন্য শোনাবে বলে। কি গান শোনাবে এবারে?
1: মনে কি দ্বিধা রেখে গেলে চলে।
0: আচ্ছা, শুনব। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমরা কোনো দ্বিধা রাখবো না, আমরা কোনো আফসোসও রাখবো না, আমাদের সম্পূর্ণটা দিয়ে গান শুনবো শ্রেয়সীর। চলতে থাকুক অনুষ্ঠান, আর আপনারা আছেন, আমরা আছি শোনাতে আপনাদের গান। আর হ্যাঁ, যার জন্য আপনারা গানটা, অনুষ্ঠানটা উপভোগ করছেন 101.6 MHz FM উচ্চায়ন্ত, সেই প্ল্যাটফর্ম রাজ্যের উদীয়মান শিল্পীদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু পথ চলে। তথাকথিত এস্টাবলিশড নয়, যারা এখনও সংগ্রাম করে যাচ্ছেন জীবনে নিজেদেরকে সবার মাঝে তুলে ধরতে, সেই রাইজিং সুপারস্টারস, সেই কলিদের, সুপ্ত কলিদের আপনাদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আকাশবাণী FM উচ্চায়ন্তের। এবং সেজন্যই আজ কমলপুর থেকে শ্রেয়সীকে ডেকে নিয়ে চলে এসছে আপনাদের মধ্যে গান শোনাবে বলে। তাহলে এবার রবীন্দ্রসঙ্গীতে ফিরছি আবারও শ্রেয়সীর কণ্ঠে।

0: রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের, এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। রুম কি আর জানেন তিনি মানুষ নাকি কবি, হয়তো ভাবেন মোল্লা নাসিক অথবা মৌলভী। রুমুর জন্য একটি কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণের। শ্রোতা বন্ধুরা, আমরা রবীন্দ্রসঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ হচ্ছিলাম এতক্ষণ। খুব সুন্দর করে রবি ঠাকুরকে আমাদের মধ্যে উপভোগ করাচ্ছিলেন শ্রেয়সী, আমাদের ছোট্ট শ্রেয়সী, আমাদের মিষ্টি শ্রেয়সী। শ্রেয়সী আজ আমাদের এই অনুষ্ঠানটা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, যারা এত শ্রোতা বন্ধুরা, যারা আপনারা হয়তো প্রথমবারের জন্য অনুষ্ঠান শুনছেন শ্রেয়সীর, তারপরেও কতটা ভালোবাসা উজাড় করে দিচ্ছেন, কৃতজ্ঞতা আপনাদের সে কারণে। তাই কোনো দিন কোনো শিল্পী এই স্টুডিওতে এসে মনে হয় না যে সে প্রথমবারের মতন এসছে, মনে হয় সেও যেন এ পরিবারেরই একজন সদস্য বা সদস্যা। শ্রোতা বন্ধুরা, আপনারা যদি শ্রেয়সীর সঙ্গে সরাসরি কথা বলতে চান, ডায়াল করবেন 0381-232-6253 নম্বর। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, শুভ বিকেল, কে বলছেন?
1: আমি নয়ন বলছি।
0: নয়ন বাবু, স্বাগত, বলুন।
1: আজকে মানে কে এসেছেন?
0: আপনি অনুষ্ঠান শুনছেন না, শুনুন, ভালো লাগবে, তারপরে ফোন করুন।
1: এখনই শুনছি।
0: আচ্ছা, শুনুন, তারপরে আবার না হয় কথা বলবেন। ধন্যবাদ নয়ন বাবুকে। হ্যাঁ, তো নেহা রয় লিখছেন, খুব সুন্দর হচ্ছে। নেহা রয় আবারও লিখছেন, বোঝে না সে বোঝে না পারলে গিয়েও
2: চেষ্টা করুন।
0: সৃজা রয় বলছেন, খুব ভালো, পারলে একটা শ্যামা সঙ্গীত করো। সুস্মিতা পাল লিখছেন, খুব ভালো, আরও আরও অনেক দূর এগিয়ে যাও। মৌটুসী আচার্য লিখছেন, খুব ভালো হচ্ছে শ্রেয়সী। অপূর্বা শীল লিখছেন, কিছু বলার নেই, শুধু বলবো অসাধারণ অনুষ্ঠান। শুভদীপ সাহা

0: হা লিখছেন, খুব ভালো হচ্ছে শ্রেয়সী, গেয়ে যাও। ধন্যবাদ আপনাদের সবাইকে।
1: তাহলে শ্যামা সঙ্গীত করছে?
0: হ্যাঁ, তাহলে শ্যামা সঙ্গীতই হয়ে যাক, যেহেতু তোমার একজন গুণমুগ্ধ বলছেন যে এবার শ্যামা সঙ্গীত হয়ে যাক। হ্যাঁ, কোন শ্যামা সঙ্গীতটা গাইছো?
1: একবার বিরাজ গো মা,
0: এটা আমারও ভীষণ পছন্দের গান। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অনুষ্ঠানে শোনা যায় এই গানটা, অনেক স্বামীজির কণ্ঠেও আছে, অনেকেই গিয়েছেন এই গানটা, শিল্পী জয়তী চক্রবর্তীও গিয়েছেন। তাহলে চলুন সবাই মিলে সেই মাকে আমাদের মধ্যে বিরাজ করাই। আসলে আমরা ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায়, মন্দিরে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াই, কিন্তু আসল যিনি, সার যিনি, সে তো আমাদের মনেই লুকিয়ে আছে। সেই মনের মধ্যেকার ঈশ্বরকেই বুঝতে হবে, ধরতে হবে। সে অত সহজে ধরা দেবে না, কিন্তু ধরতে হবে আপনাদেরকেই। শ্রেয়সী, তাহলে শুরু হোক এবারে। আর আপনারাও এই গানটা চোখ বন্ধ করে শুধু ফুল সাউন্ড দিয়ে কিংবা হেডফোন লাগিয়ে শুনে যান। আসুন, চাইলে আপনারাও কিন্তু শ্রেয়সীর সঙ্গে গেয়ে উঠতে পারেন, একবার বিরাজ গো মা হৃদি কমল আসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে নেই। চলুন দেখে নেই, অনুধাবন করি।

কিচ্ছু বলার নেই। এই গানটা শোনার পর আমি একেবারে নির্বাক হয়ে গেছি। কি সুন্দর গাইলে শ্রেয়সী, সত্যি হ্যাটস অফ, ভীষণ উপভোগ করলাম, ভীষণ অনুভব করলাম গানটাকে। সত্যিই তো, যিনি পুরুষ তিনি নারী, তিনি প্রকৃতি, এবং এই আদি অনন্তকাল ধরে সেই পুরুষ এবং প্রকৃতির খেলাই চলে আসছে। তাই তো তিনি দুঃখদৈন্য হারিনী, চৈতন্যকারিণী। তার জন্যই আমাদের সমস্ত চেতনা জাগ্রত হয়, জীবনবোধ জাগ্রত হয়, আর জীবনবোধ জাগ্রত হলেই আমাদের সমস্ত দুঃখ হরণ করেন সেই বিশ্বরূপিণী যিনি, জগৎধারিণী। শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান্ত। ঠিক বেলা তিনটায় আজকের অতিথি নিয়ে এসেছিলাম আপনাদের কাছে, কিন্তু দেখুন আর অল্প সময় আছি আমরা। এই আফসোসগুলো কিন্তু থেকে যায়, তাই না? মনে হয় সময়টা যদি আরও অনেক বড় হতো, শুধু গানই শুনতে পেতাম, গল্পই শোনাতে পারতাম আপনাদের, কী না ভালো হতো। বন্ধু রয়েছেন একজন, একটা ফোন নিয়ে নিচ্ছি। ঋষি, হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, না কথা বলা গেল না, তাহলে আর সময় নষ্ট করব না, সরাসরি গানে চলে যাই, আর অল্প সময় আছে আমাদের হাতে। কি ভালোটাই না লাগছে শ্রেয়সী, একের পর এক অসাধারণ, যেন প্রিয় গানগুলো সব পেছনে নিয়ে এসছো আমার জন্যে।

0: এই গানটা আমাদের এত প্রিয়, আমাদের ফেয়ারওয়েল বা দূরে যাওয়ার সেই মুহূর্তটাকে বিশেষ করে রাখার জন্য তুমি গাইছিলে। আমার ঠিক আমার ইউনিভার্সিটি লাইফের কলেজ শেষ দিনের সেই ফেয়ারওয়েলের পার্টির কথা মনে হচ্ছিল, যেখানে এই গানটা শুনে আমরা প্রায় প্রত্যেকে কেঁদেছি। সত্যি পাশে না থেকেও যে পাশে থাকা যায়, এই গানটার লিরিক্সগুলো সত্যি অসাধারণ। আর এই অনুরোধটা তো এসেছিল একজনের কাছ থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে একটা গান। তাই দেখলেন শ্রোতা বন্ধুরা, সেও সে কিন্তু আপনাদের পছন্দের প্রত্যেকটা অনুরোধ কিন্তু একের পর এক রেখে চলেছে। আমরা আরও একবার দেখব কমেন্টস কী কী এসছে। বেশ কয়েকটা কমেন্টস কিন্তু চলে এসছে। শুভদীপ সাহা লিখছেন, খুব ভালো কণ্ঠ। সুস্মিতা আচার্যি, আমাদের একজন আছে, তিনি লিখছেন ওয়া। দীপালোক চক্রবর্তী দীপক লিখছেন, সাথেই আছি বাংলাদেশ থেকে, অনুষ্ঠানটি সত্যি ভীষণ ভালো লাগছে। বাংলাদেশ থেকেও দর্শক বন্ধু আমাদের অনুষ্ঠান শুনছেন, সেটা যে কি বিশাল প্রাপ্তি সেটা বলার নয়। কাটাতার সত্যি ভালোবাসা মানে না। দেবস্মিতা দেবরায় লিখছেন, উফ, খুব প্রিয় একটা গান লাগ যা গেলে, অনেক অনেক আদর রইল বন্ধি তোর জন্য। পার্থসারথী আচার্যি লিখছেন, খুব ভালো হয়েছে গানগুলো।
1: আমার স্যার,
0: আচ্ছা, সঙ্গে রয়েছেন একজন, হ্যালো নমস্কার। এভাবেই আপনারা অনুষ্ঠান দেখুন, অনুষ্ঠানকে ছড়িয়ে দিন। এবার কথা না, আর কথা না, এবার কি গান শোনাবে?
1: এবার আশাজির গান।
0: কোনটা?
1: যেতে দাও আমার ঠিকানা।
0: হুম,
1: আচ্ছা, রিকোয়েস্ট করেছিলেন।
0: হ্যাঁ, ঠিক ঠিক। এই গানটার গীতিকার বোধহয়
1: গৌরী প্রসন্ন
0: মজুমদার, ঠিক। আশা ভোসলে, গৌরী প্রসন্ন মজুমদার এবং আর ডি বর্মনের এই যে একটা ট্রায়ো, সেই ট্রায়োটা কিন্তু একের পর এক অসাধারণ গান নিয়ে এসছে আমাদের উপহার দিতে। এই গানটার সুরকার বোধ হয় আর ডি বর্মন নিজেই, এবং গান গেয়েছেন তার অর্ধাঙ্গিনী আশা ভোসলেজি। এই জন্যই বন্ধুত্ব যে কোনো সম্পর্কে ভীষণ দরকার একটা জিনিস। তাহলে এবারে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় আর ডি বর্মনের সুরে যেই গানটা আমরা শুনেছিলাম আশা ভোসলেজির কণ্ঠে, সে গানটাই আজ আমরা শুনছি শ্রেয়সীর কণ্ঠে। আমাদের রাজ্যের গর্ব শ্রেয়সী পাল।

0: না না, এত মিষ্টি করে গাইলে ডাকতে তো আমাদের হবেই, বারে বারে ডাকবো। শ্রোতা বন্ধুরা, সময় একেবারে শেষ হয়ে গেছে। আজকের এই সমস্ত অনুষ্ঠানটা যাদের জন্য এত সুন্দরভাবে আপনারা উপভোগ করেছেন, তারা কিন্তু আমাদের পেছনে বসে আছেন এবং সেই তখন থেকে প্র্যাকটিস ছাড়া এত সুন্দরভাবে বাজিয়ে যাচ্ছে। আজকে কে বলবে শ্রেয়সের সঙ্গে আমার এবং তমাল এবং সমীরণের প্রথম দেখা। মনে হচ্ছে অনেক রিহার্সালের পর আজ এখানে আপনাদের সামনে উপস্থাপনা হচ্ছে। তাই FM পরিবারের পক্ষ থেকে শিল্পী তমাল দাস এবং শিল্পী সমীরণ দাসকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য। এবং শ্রেয়সী, যেতে যেতে একটা মেসেজ শ্রোতা বন্ধুদের এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কী বলতে চাও?
1: আপনারা সবসময় আমাকে আশীর্বাদ করবেন যেন এভাবেই আমি গাইতে পারি, ব্যাস
0: আর কি চাই, গাইতে পারলেই তো হলো। তাই সবার শেষে কোন গানটা শোনাচ্ছ? একেবারে সময় শেষ, শেষ গানটা শুনব। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এভাবেই শ্রেয়সীকে আশীর্বাদ করবেন। সবে মাত্র 18 বছর বয়স, আপনারা তো জানেনই 18 বছর বয়স কি দুঃসহ। তাই একেবারে সেই এখনও কিন্তু সেই নরম মাটি রয়েছে, শ্রেয়সীকে আরও অনেক অনেক অনেক গড়তে হবে। আরও ভালো মানুষের মতন মানুষ হয়ে এগিয়ে যাও শ্রেয়সী। আমাদের সবার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার আগামীর জন্য, ভবিষ্যৎ খুব সুরেলা হোক।
1: থ্যাংক ইউ।
0: এবং আজকের অতিথি পর্বে আরও হয়তো শ্রেয়সীর গান শুনবো। এভাবেই আপনারা যারা ছিলেন এতক্ষণ, সোমা দাস, সৌরমিতা দাশগুপ্ত ম্যাডাম লিখছেন আজকের অতিথি খুব সুদিং টিউন, তারপর সোমা দাস লিখছেন আমার পছন্দের একটা গান খুব সুন্দর হয়েছে, সুমিতা পাল লিখছেন আহা কি ভালো লাগছে, পার্থ সারথী আচার্যি লিখছেন খুব ভালো হয়েছে গানগুলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সময় আর নেই, আর দেরি করছি না, আর ফোনও নিতে পারছি না, গান শুনতে হবে। এবারে কি গান শোনাবে শ্রেয়সী? এবার
1: সন্ধ্যা মুখোপাধ্যায় ম্যামের গাওয়া মধুমালতী।
0: আচ্ছা, যার সুরকার ছিলেন বোধহয় রবীন চট্টোপাধ্যায়, তাই না? এবং গান এবং গীতিকার ছিলেন যার কথা আমরা শুনবো এই গানটায়, প্রণববাবু। খুব ভালো গান, পছন্দের গান। আর হ্যাঁ, এই মধুমালতী, এই মধুর রেশ রেখেই কিন্তু আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। আজকের অতিথি পর্ব দেখবেন, থাকবো অন্য পর্ব নিয়ে আপনাদের সঙ্গে, তবে আজকের অতিথি পর্ব এই গানের মধ্য দিয়েই শেষ হবে। ভালো থাকুন সবাই।

0: আপনারা সঙ্গে থাকুন, আর অনেক উৎসাহ দিয়ে আমাদের সবাইকে আরও আরও আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে থাকুন। আপনারাই যে আমাদের জ্বালানি শক্তি।
1: বাজে বাজে।

0: অনেক অনেক ধন্যবাদ তোমাকে শ্রেয়সী, এত সুন্দর গান, এত সুন্দর একটা রবিবার আমাদের উপহার দিলে আজকের অতিথি পর্বে।
1: আজকের অসংখ্য ধন্যবাদ।
0: আজকের অতিথি পর্ব এখানেই শেষ করছি। শ্রোতা এবং দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন বরাবরের মতন।

আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজ শিব ভজন আপনাদের জন্য। আরও শিব ভজন শুনব ঋষি নিতিন লিমায়ার কণ্ঠে, নিত্যপ্রজ্ঞা অথবা ঋষি নিতিন প্রজ্ঞা।

শ্রোতা বন্ধুরা শুনছেন আরাধনা পর্ব। আজ শিব ভজন নিয়েই আরাধনা পর্ব। এই গানটাও ঋষি নিত্যপ্রজ্ঞার কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, শুরু হয়ে গেল আপনাদের পছন্দের পর্ব। আপনার পছন্দ আমার গান, এই পর্বে আপনারা কী গান শুনতে চাইছেন অবশ্যই ফোন করুন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0381-2326-253 নম্বর, এবং একই সঙ্গে 9485-007172। আপনারা আপনাদের পছন্দের গানের অনুরোধ করুন, শোনাচ্ছি আমি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার মানুষ বাবু, আপনি মানুষ বাবু বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন ম্যাডাম?
0: হ্যাঁ স্যার, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন স্যার?
1: আমি খুব ভালো আছি।
0: কোন গানটা শুনবেন
1: বলুন।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, কোনটা শুনবেন?
1: মানব দেহ মাটির ভাণ্ড ভাঙলে হবে খণ্ড খণ্ড।
0: ওরে বাবা রে, এই পুচকে ছেলে এই গান শুনবে?
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে, শুনিয়ে দেব।
1: হবে তো ম্যাডাম,
0: হবে। ভালো থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ
1: ঠিক আছে,
0: আমিও ভালো থাকবো। যাই হোক, মাঝখানে কেটে গেল, আরো একটা ফোন নিয়ে নি। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
2: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: লালন বাবু,
2: হ্যাঁ ভালো আছেন দিদি ভাই?
0: আমি ভালো আছি, আপনি?
2: একদম ফ্যান্টাস্টিক আছি।
0: ক্যা বাত, বলুন
2: ভাই। আমার গান শোনাবেন, দিল জালে ছবি থেকে হাম হ্যায় ধোঁয়া ধোঁয়া।
0: দিল বালে থেকে হাম হ্যায় ধোঁয়া ধোঁয়া? না
2: দিল বালে নয়, দিল জালে।
0: দিল জালে থেকে হাম হ্যায়
2: ধোঁয়া হ্যায় ধোঁয়া ধোঁয়া।
0: শাম হ্যায় না?
2: হ্যাঁ হ্যাঁ, শাম হ্যায় ধোঁয়া ধোঁয়া।
0: ওকে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। তাহলে কি আমরা চলে যাব সরাসরি প্রথম গানের অনুরোধে? দেখা যাক আর ফোন আসছে কিনা। হ্যাঁ ফোন এসে গেল। হ্যালো নমস্কার, কে বলছেন?
3: নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল, কে রয়েছেন?
3: আমি স্বপন দেবনাথ বলছি, জগৎপুর থেকে।
0: স্বপন দেবনাথ বাবু বলুন।
3: একটা হিন্দি ছবি গান শুনতে চাই, স্বচ্ছ সুন্দর ছবির নাম।
0: স্বচ্ছ সুন্দর, আচ্ছা কোন গানটা?
3: আপকে বরস।
0: আপকে
3: বরস,
0: বরস।
3: ঠিক আছে, কুমার আশুপুষ্প।
0: ওকে স্যার, থ্যাংক ইউ, ভালো থাকুন,
3: ভালো থাকবেন।

0: শ্রোতা বন্ধুরা, চলছে আপনার পছন্দ আমার গান, ডায়াল করুন। আমাদের ফোন নম্বর খোলা রয়েছে 0381232653 নম্বর, এবং সেই একই সঙ্গে 9485007172। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে রয়েছেন?
1: হ্যাঁ ম্যাডাম, আমি লঙ্কামুড়া থেকে সুমিত্রা সরকার বলছি।
0: সুমিত্রা ম্যাডাম বলুন, কি গান শুনবেন? আচ্ছা, একদম শুনিয়ে দেব, সঙ্গে থাকুন। ভালো থাকুন। এবারে লালন বাবুর পছন্দের গানে চলে যাচ্ছি, দিল জলওয়ায় ছবি থেকে।

0: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি, মিলনসংকেত থেকে।
0: সুমন বাবু, শুভ সন্ধ্যা, বলুন কি গান শুনবেন?
1: হ্যাঁ, মেনে দিল তুষ্কো দিয়া, হ্যাঁ, এটার থেকে থোড়া সা প্যার হুয়া হে থোড়া হে বাকি।
0: আচ্ছা, থোড়া সা,
1: ভালো থাকবেন?
0: আপনিও ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে স্বপন বাবুর পছন্দের গানে যাব, তবে দেখব কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি সন্দীপ রায় বলছি।
0: হুম বলুন।
2: গান শুনতে পারেনি দিদি?
0: হ্যাঁ হ্যাঁ বলুন না, কোন গানটা শুনবেন?
2: হিন্দি গান শুনতে পারেনি?
0: হ্যাঁ হ্যাঁ বলুন, কোন হিন্দি গানটা শুনবেন আপনি?
2: তুই দেখে তুই জানা শোনা গান শুনবো।
0: আপনার নামটা আরেকবার বলবেন।
2: তুই দেখে তুই তুই দেখে তুই থানাম।
0: আপনার নামটা?
2: আমার নাম এহসান দেবরমা।
0: এহসান? আরে হ্যাঁ, আমাদের পুরনো বন্ধু এহসান বাবু, সঙ্গে থাকুন। হ্যাঁ তাহলে চলে যাচ্ছি এবারে স্বপন বাবুর পছন্দের গানে।
3: সাবস্ক্রাইব করুন।

0: सबके बरस।
1: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন সুমিত্রা ম্যাডামের পছন্দের গান রিদ মাঝারে।

0: শ্রোতা বন্ধুরা, চলছে আপনার পছন্দ আমার গান। আরো একটা ফোন নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি গোলাঘাটি থেকে গিরিজাস কইতাছি ম্যাডাম।
0: গিরিজাস বাবু, বলুন বলুন, কি গান শুনবেন?
1: আমি গান শুনতে চাই,
0: হ্যাঁ, আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, সঙ্গে থাকুন, ভালো থাকুন দিলজাস বাবু। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো সুমন বাবুর পছন্দের গানখানি।

0: শ্রোতা বন্ধুরা, চলছে আপনাদের পছন্দের পর্ব, আপনার পছন্দ আমার গান। শ্রোতা বন্ধু কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো ম্যাম,
0: হ্যালো, কে রয়েছেন
1: আমি
0: সঙ্গে?
1: কয়াম ব্রাজিলে কিছু বিমল দেবনা কইতেছি ম্যাম।
0: বিমল বাবু, বলুন কি গান শুনবেন?
1: ম্যাম আজকে আমরা হিন্দি গান একটু শুনে দিয়েন। বইয়ের নাম হলো মুস্কান ম্যাম।
0: হুম হুম
1: গানের নাম হলো কবি যাকে সুই। এ গানটা ম্যাম
0: কবি
1: যাকে সুই,
0: কবি যাকে ছুঁই। ভালো
1: থাকুন।
0: তাহলে এবারে হাসান বাবুর পছন্দের গানে চলে যাচ্ছি।

0: শ্রোতা বন্ধুরা, চলছে আপনার পছন্দ আমার গান। আরো একটা অনুরোধ নিয়েই নেব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার
1: ম্যাম, আমি একটি গান শুনতে চাইবো।
0: আপনি কে বলছেন স্যার?
1: আমি এডিনগর থেকে শুনছি,

0: সঞ্জীব বাবু, স্বাগত আপনাকে। বলুন, কোন গানটা শুনবেন?
1: কান্দি জমি দিকে জিন্দিগি না টুটে লেরি, এই গানটা।
0: জিন্দেগি না
1: টুটে লেরি, কান্তি জমি থেকে।
0: আচ্ছা, ক্রান্তি ছবি থেকে, ঠিক আছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। তাহলে এবারে দিলজস বাবুর পছন্দের গান সুনো মিয়া, সুনো মিয়া।

0: শ্রোতা বন্ধুরা, আর অল্প সময় আছি আপনাদের সঙ্গে, ফোন চলে এসছে, দেখবো কে রয়েছে। হ্যালো, নমস্কার শ্রোতা বন্ধুরা, চলছে আপনার পছন্দ আমার গান, আর এই পর্ব নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? না, শোনা গেল না ঠিক। হ্যালো হ্যালো,
1: হ্যালো, নমস্কার ম্যাম।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: জিতেন দেব বর্মা।
0: জিতেন দেব বর্মা, হ্যাঁ বলুন জিতেন বাবু, কি গান শুনবেন?
1: ম্যাম, একটা গান শোনার দিল হ্যাঁ তোমরা থেকে, একটা ওই দিল লাগালিয়া।
0: ঠিক আছে, একদম সঙ্গে থাকুন, ভালো থাকুন।
1: আচ্ছা,
0: এবারে বিমল বাবুর পছন্দের গানে চলে যাচ্ছি, মুস্কান ছায়াছবি থেকে আফতাব শিবদাসানির কণ্ঠের এই গানটায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আপনাদের পছন্দের পর্ব, অর্থাৎ আপনার পছন্দ আমার গান। আর এই পর্ব নিয়েছিলাম আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। তবে হ্যাঁ, আপনাদের আরও এক প্রিয় আরজে বন্ধু আরজে অঙ্কুরিতা কিন্তু চলে এসছে স্টুডিওতে। সে থাকবে রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে। তার সঙ্গে থাকুন নানান অনুষ্ঠান নিয়ে। এবং হ্যাঁ, আজকের মতন আমাকে এখানেই বিদায় দিন। অন্য অনুষ্ঠানে অন্য পর্বে আবারও কথা হবে। তবে হ্যাঁ, যেতে যেতে এই পর্বের শেষ গানটা,

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: হলো ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আপনাদের বন্ধু আর জি অঙ্কুরিতা চলে এসেছি আজকের মতো নানান অনুষ্ঠান নিয়ে, নানান গল্প নিয়ে, নানান আড্ডা নিয়ে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী। এবারে শুনবেন পদ্মাপুরাণ। শ্রাবণ মাসব্যাপী পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনবেন চম্পকনগরে মহোৎসব, পরিবেশনায় শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীরা। সহশিল্পীরা হলেন সায়ন দাস, দীপালী সূত্রধর, অমিত সূত্রধর, অনুরাধা দেবনাথ, তাপস্মিতা দেবনাথ, বেলু সূত্রধর,

অনিকা বণিক, শিপ্রা বীর, সঞ্জিৎ দাশগুপ্ত। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 8798100395। আজকের পদ্মপুরাণ অনুষ্ঠানে আপনারা শুনবেন চম্পকনগরে মহোৎসব, পরিবেশনায় শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীরা।

পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন চম্পকনগরে মহোৎসব, পরিবেশনায় শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মাপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 8798100395। পদ্মাপুরাণ অনুষ্ঠানে আজ শুনলেন চম্পকনগরে মহোৎসব। শ্রোতাবন্ধু, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা তাবক চেংজাগ তিনি হরনি কক পান্ডা চেংদ্রবন খনারা জাগান তিনি থুমনুক তিনি থুমনুকা উফিলে নাহাদি থুমনুক সৈনাই ইংখা নরেন্দ্র দেব বর্মা
1: বাহাইকে ও গাড়ি বানো রং করে প্লানো আথামবাড়িয়া জায়গা রগো।

0: পাতং নগন তং ব্লাসা নন কিসা সলার না ফাইতে খনে হিনমা বিলে
1: আওয়াং বো মানিং না হারনা হমিং নো কামসলি চুমনা বাগি নগ হাব মাতা হনো
0: পা আসুক বেরা ফাতার কিসা নখরি মানিন হানা বদা কামসলি চুম তং না
1: তাম অব নিনি কামি হাইদা মাতো সা খারা রাগ ফাতার নখরি তং না খা
0: নর খেন কামিয়া হেন বদা টিকার সানাং জা খনমা হাই অর নখরি ফাচা সলান হার ফাইনে বদা কামসলি চুমই তং না খা
1: দদ্র
0: লেটে
1: পেটা কাছে সিদ্রা নাংজাক তুকুই নাগ্রা ধানি

0: নানা অ নানা তাম কক ছালিয়া মগৈতং খ জামান খাটাম
1: তামনি খবর ন রজ খাচক বুচু
0: নিনি মারে থিমানি নিনি মারে
1: মারে
0: ই
1: সাব কামি কতাল নিয়ানি মারে দা
0: ই হাসপাতাল নিতলাং থাঙ্গো গথৈ উসকাঙ্গো হায়া তো মার ফোন হাসপাতাল আবসে বানছিলিয়া কিসে সুখাং আং লামা মালাই দেবো গথৈ তলাং থাঙ্গমানি
1: ও ও কুপা আমি মারে খরচ সজন সে দং জামানি আবসে তাবু খাই থুই থাক যা গাই দা ও মারে
2: নো আমা
3: মা
2: মজাং
3: তাম হাই দং খ তা কাপ দি থাক দি দত্র নং লাচিয়া দা নিনি কামি হাই দা মা তো রো পে পে কাবই মা তো
2: আংখাই কখন সানা মুসুং দিয়ে
3: আউনি রগস হাই মা তো তুং না বা
1: নগস থাকি না আনি মানি রস চাপগ্রা না
3: হাই তাম খাইনা মানি র খাতি তং স্লাই মা
1: তাই তাম খাইনা নে নগ থাংনা দা
3: আচম সা তাবুং নগ রগ থাংনা নি ছাল থাংনা নগ রগ
1: তাই তাম খাইনা সিলাই নরং নে আরবা কাপ মায়া জাগা রগ কাপনে সদু সে মা কাপ ইয়াংকা কামি থাঙ্গই মারে নম খাং নাইছে গই খানি পাস র হরি কাবানু সিমালুঙ্গ থাঙ্গই ইয়ালমি হর দেখ সাফান রিউয়েন দা
3: আও নিনি বাগি না সিং তঙ্গানে গতই ছবিয়া কারে থাঙ্গদি
1: আপনি নি আগুলি তাউনিয়া কামি কামি নি তমু কামি সেন আরো যাইতি মাসা পায়াব জারে কোথুমই কাবলাইব কোথুমই সগলাইব নগনে অরনি হাই হরদিপুর শালদিপুর শিয়া থেকে ন তেপসে সগই রিয়া তাই থাকলেন না আমি মারে নিম খাং ফারে নগ না নাগে
3: ইহি আহাই হনি বুদাসা নো তাবুক সাল থাং নগ রগ থাং না হন্তং

আচ্ছা দে আগুলি ফাই হইনে ফাই মানে আসক সামলো মই ননি কক সিমে খানাই তংখা তাপু গানি কক কইসা খানা দি নরক তরখা লখা লখা শিখা তাপু কামিয়া করে অর নখ খালাই তমেখা সঙ্গু মাম্বু সঙ্গব টকটকনা কক ন ফিয়া নরক সার মিন সিমিন আসকতা চাজাক বাইদি সাকরি ন সিমিন আসকতা ওয়ানসুক বাইদি নর খসর জাগ টংতে টংতে বরং নিব খাব খসরি থাকব অর নক থাই আরি বমং বমং বরং নিব খাব আরি বজক উঙি থাকবে কে অর আসক নক বাই নক নাংলাই দ নক আরিনি বড় খরক যাবাই তে খরক যা সিনে সিনিলাই নর নক আরিনি আপদ বিপদ থইলাই থাংলাই থাদে থা কামি ফাইচিং না হান নাই দি কাইসা নক থইলাই থইলাই থাংলাই খাই আবার সুদিনি বড় কুথুমুই কাবলাইও পালখাই থাঙে সীমালুং হরে লাইও কাইসানি ঠেকা নাঙ্গই নিহিন খাই নিহিনলাই নিহিনলাই আবার সুদিনি বড় কুথুমুই চুবালাইও আবার হামিয়া দিবা আপনি বাকি ন আর নি তমুং সিমি যাজাগে নরক তা তমই দে বসকাং সিমি তা নাহার দি নরক উকলক বউ ফিলে নাহার দি কিসা চিনে সিরে সিতিনি তমু সিরে সিতিনি রাই দা আবু বো যত আসক চাইয়া বুঝি খাদা কতালি লগে লগে চিনে অকজাম নব রমই নারঙ্গা নাঙু বাক্সা

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: তিন দিনের সফরে নেপাল গেছেন। পশ্চিমবঙ্গে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্পের সূচনা হয়েছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আগামীকাল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। গলে প্রথম ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 উইকেটে 460 রান তুলেছে। আসছে বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা ও কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। নরেন্দ্র মোদী সরকার সমাজের এই শ্রেণীর উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে। আজ রাজস্থানের আলওয়ারে শ্রী শাহ রাজ্যের 17টি জেলায় মোট 6,400 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে বলেন, সরকার কৃষকদের সহায়তায় নানা ধরনের কর্মসূচি নিয়েছে। 2014 থেকে 2026 পর্যন্ত মোদী সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করেছে কৃষকদের জন্য এবং নিরন্তর খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে।
1: 14 থেকে 26 তক এক ভি সাল এসা নেই গয়া হে কিষানো কে লিয়ে কোই বড়ি যোজনা জাহির না কি হো। আজ মে কংগ্রেসিও কো কেনা চাহতা হু, MSP পর সবসে জ্যাদা অনাজ কুইন্টল মে আগর কিসি নে খরিদা হে তো নরেন্দ্র মোদী জি নে খরিদা হে।
0: তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে ডেয়ারি শিল্পের উপরও গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় রাজধানীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি সৌধ সদৈব অটলে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ সময় বিরোধী দলে কাটিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর নীতির সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণেই বাজপেয়ী অজাতশত্রু অর্থাৎ শত্রুহীন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর একটি মূর্তি উন্মোচন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পর আজ রাজস্থানের চিত্তরগড় জেলার নিমবাহেরায় এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন শ্রী শাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ী সর্বদা দেশ প্রথম নীতি অনুসরণ করতেন এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
1: 16 আগস্ট আজ হি কে দিন অটল জি হম সব কে বিচ মে সে বিদা লিয়ে থে। অটল জি কি ইয়াদ মে ইস পবিত্র ভূমি পর আজ এক বহুত বড়ি 21 ফিট কি প্রতিমা লগানে কা কাম আর এক ভব্য স্মারক বনানে কা কাম ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাও নে কিয়া হে।
0: সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ 3 দিনের নেপাল সফরে গেছেন। প্রতিরক্ষা সহযোগিতা এবং দুদেশের সেনাদের মধ্যে সমন্বয় আরও বৃদ্ধির লক্ষ্যে এই সফর। আগামীকাল তুন্ডনখেলে সেনা স্মারকে তিনি শ্রদ্ধা জানাবেন এবং নেপালের সেনাবাহিনীর সদর দপ্তরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। সেনাপ্রধান সেখানে নেপালি সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফের সঙ্গে সাক্ষাৎ করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও মত বিনিময় হবে। নতুন দিল্লিতে আগামী মঙ্গলবার দ্বাদশ ব্রিক্স গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে ব্রিক্সের পরিবেশ বিষয়ক বরিষ্ঠ আধিকারিকদের এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকও আয়োজিত হবে। বৈঠকের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা।

0: এবং উন্নয়নে স্থায়িত্ব। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। জম্মু কাশ্মীরে আজ বহু প্রতীক্ষিত সুঙ্গল সুড়ঙ্গ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজৌরি, পুঞ্চ এবং নওশেরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হল। কালিধার রেঞ্জের সীমান্ত সড়ক সংস্থা 2.79 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি তৈরি করেছে। এই সুড়ঙ্গ তৈরির ফলে যাতায়াতের 13 কিলোমিটার রাস্তা কমল। প্রায় 600 কোটি টাকা ব্যয়ে তৈরি এই টানেল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ছোট গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুরু হল কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রায় 6 কোটি মানুষ অর্থাৎ প্রায় 1.5 কোটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যের প্রায় 2000 হাসপাতালে এবং গোটা দেশের 38,604 হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মিলবে। 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তিই আয়ুষ্মান ভারতের অধীনে আসবেন।
1: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000। এর বাইরে 80,00,000 পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। পশ্চিমবঙ্গে 1,240 বেসরকারি আর 627 সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন।
0: প্রায় 35,70,000 ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, 1950 রোগের চিকিৎসা করা যাবে এই দুই প্রকল্পে। এর পাশাপাশি হাঁটু প্রতিস্থাপন ও কোমরের অপারেশনেরও সুবিধা মিলবে এই বিমা প্রকল্পে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় আজ হরিয়ানার কার্নালে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। দেশজুড়ে গত 9 আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, চলবে আগামীকাল 17 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল আজ এই তিরঙ্গা যাত্রার সূচনা করেন। অন্যদিকে হরিয়ানার বল্লভগড়েও আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিষেণ পাল গুর্জর এবং প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মূলচাঁদ শর্মার নেতৃত্বে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে ছাত্রছাত্রীরা নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় ঝাড়খণ্ডে জেপিএসসি জেএসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হয়েছে। এই আন্দোলন আজ 22 দিনে পড়ল। জেপিএসসি জেএসএসসি রিফর্ম মঞ্চ রাজ্য সরকারকে 18 আগস্টের মধ্যে ইতিবাচক পদক্ষেপ নেবার জন্য চরমপত্র দিয়েছে। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছেন। তারা 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে একটি বড় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা সেখানেই আন্দোলন চালিয়ে যাবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ 84 বিষয়ে ইউজিসি নেট জুন 2026 পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। একই সঙ্গে চ্যালেঞ্জ উইন্ডো খোলা হয়েছে। চলতি মাসের 18 তারিখ পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। পরীক্ষার্থীরা এই উইন্ডোর মাধ্যমে যে কোনো উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন। এনটিএ জানিয়েছে, প্রতিটি উত্তর চ্যালেঞ্জ করার জন্য 200 টাকা করে ফিস জমা দিতে হবে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস উপকূলে গতকাল সকালে 7.7 মাত্রার জোরালো ভূমিকম্পের পর আজ ইস্ট নুসা তেনগাড়া প্রদেশে 14 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই প্রদেশের গভর্নর মিল্কি লাকালেনা এক বিবৃতি জারি করে বলেছেন, এ মাসের 28 তারিখ পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, এই জোরালো ভূকম্পন এবং তারপর 341টি ছোট মাত্রার কম্পনের ফলে এ পর্যন্ত 51 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 113 জন, এলাকার কয়েক হাজার বাড়ি ভেঙে পড়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আজ মিসাইল ও ড্রোন হামলায় দুপক্ষের কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের কিভের বৃহত্তম বিমানঘাটি থেকে চালানো ড্রোন হামলায় রাশিয়ার 6 জনের মৃত্যু হয়। অন্যদিকে রাশিয়ার প্রতি আক্রমণে ইউক্রেনের 5 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ক্রিভিরিতে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 14 জন, তুমিতে 1 জন এবং জাপোরোজিয়াতে 2 জনের মৃত্যুর খবর মিলেছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আগামীকাল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। চলবে 23 আগস্ট পর্যন্ত। 2009 পর দ্বিতীয়বার এই প্রতিযোগিতা আয়োজন করছে ভারত। ভারতের পদক জয়ের আশায় রয়েছে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, সাত্ত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি, চিরাগ শেট্টি জুটির কাছে।

মেয়েদের ডাবলসে তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ এবং মিক্সড ডাবলসে ধ্রুব কাপিলা, তানিশা ক্রোস্তাও লড়বেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবলসে এখনও পদক জেতেনি ভারত। ফিবা অনূর্ধ্ব ১৮ এশীয় কাপ বাস্কেটবল প্রতিযোগিতায় চীন কাতারকে ১১৮-66 স্কোরে পরাজিত করেছে। গুজরাটের আহমেদাবাদের বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই ম্যাচে চীন শুরু থেকেই ব্যাপক ব্যবধানে এগিয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। পশ্চিমবঙ্গে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের সূচনা হয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ ৭:৫০ মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিথিকা দেব বর্মা তিনি ককতুমা বুবাক রোগংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী যত বদল ন সংসদে হাসতে বিধানসভার অগ বুড়ি রোগনি বাগে খাতেমং চারিদি সথানি খাফুরসাকনা বাগে কবক্ষা মন্ত্রী অকরা শাকা থৈরিমা নিহাই শাকথারমা হদানি মমা হদানি তাংথাই বার জাতে খরকসাতে খরকসানি কথালাই তংমানি খাপাং ন ফুনুগ সাংসদ বিপ্লব কুমার দেব শাকা তাবুকসাক জোড়া হাসতেও প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড নি যতই খরক নৈচিবরে রাং চুবাচু মানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংজাক রাখাল মুকুমু শিল্ড নক আউট ফুটবল বাতাইমং তিনি নিসেমি আগরতলা ও চেংখা তাবুক কক তোমার শুক্রবুই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী যত বদল ন সংসদে হাসতে বিধানসভার অগ বুড়ি রোগনি বাগে খাতেমং চারিদি সাথানি খাফুরসাকনা বাগে কবক্ষা আবনতুই রাজনীতিও নাংলাইয়া তংনা বাগেব মুচাং মোদী কবক্ষা লালকেল্লানি সেমি বসংনি বাগে ইয়কমানি শালনি ককনারক থানি মুচাং মোদী বুড়ি রোগন বরম রেনা নিতাই যে মানসাং ডাকতি বিধানসভাতে লোকসভাও হা কতনি বুড়ি রোগনি বাগে রাও থামচি থাম আদং তনি শুকনা বাগে বুসকাঙ্গে ফাইনানি বাগে কবক্ষা বসাকা ভারতনি রায়দা সনাম থানি বুড়ি রোগনি জার তনিনানি শেব রেথাই মন্ত্রী বক্রক বসংনি বাগে ককনারক থানি মিয়া লালকেল্লা ও শাকা হাপাং চংখা বুসকাং বিশিও খড়ক রিজাকসা শিকলা রোগন এ আই বেচেব ফুরেংমংনি লয় খেলাই জাগান আবুবাই হায়ুংনি এ আই বেচেব বাতাইলাই মানানো সরংনাই রোগ মন্ত্রী বক্রক তেব শাকা বিশি বানি সেমি বিশি চিবা জোড়া চেরাই রোগনি আলাইধা গরং কারিনানি বাগে কামিয়াম চাই আউলিতে রংনক রগ নাইটুংনানি সামং বুতাং চেং জাগান ব শাকা তাবুক ভারত হা কতর থংমা দিখলব আচুকথাই সনামই তঙ্গ নৈশাই থামচি বিশিও ভারত কমনওয়েলথ গেমস সংসানা হিনে মন্ত্রী বক্র শাকলাইখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শাকা সরাই সরাই শীতকমুং রায়দাতৈ হাপাংনি সেবুক বরফ শীতক জাগৈ দঙ্গ তিনি উদয়পুর জনতার দরবার সামংবুতাঙ্গ মানজাগৈ মুচাং রায় অকক শাকা আরও মানজাকনাই লুকুরগ্ন বরকনি জঞ্জাল ডাকতি ইয়াকা কৃণানি খা মেথেবৈ রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শাকা হাপাংনি ইয়াফাং নাহারমং ওংখা হাপাংনি সেবতে হামগ্রাইন লুকুরগ্নি গানাও তুনৈ রুণানি বাগৈ ত্রিপুরা প্রদেশ বিজেপি হাবানগ তিনি আঘিনী মন্ত্রী বক্রক ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী থৈমা সাল পালাই যাখা বিনিফাই সিং বরম রেখা কাসকুয়াকচু তাপস ভট্টাচার্য বিজেপি নি যতুনি তাঁকরা বিপিন দেববর্মানো খবৈন কুবুননি অজারক উলককনারক থানি বরক শাখা অটল বিহারী বাজপেয়ী ইংখা ভারত নি বসংনি মজম কতর করঙ্কুক অজা রিজাক রিজাক সামং তাংনাই রোগ বরকনি ওয়ানসুকমানো অটল বিহারী বাজপেয়ী বুখা বাচারিও অক কাহাম রুগৈন বন ভারত নি পুইলা হামক্রাইতে কাহাম নাইকল মুংনি মল চেংরমানি আগিনী মন্ত্রী বক্রক ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী নি থৈমা শালনু রুগৈ তিনি বিজেপি নি কৃষ্ণপুর মন্ডল তাংনগ থৈজানাই রাষ্ট্রনায়ক নি মাংপিলীয় খুম্বুগুই বরমরেখা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা উলকক নারক থানি বসাকা অটল বিহারী বাজপেয়ী ইংখা হা কতুনি হামক্রাইও বিনি বেবাক চাষাজাক সামং বুতাং মুইতু নারক জাকনাই ত্রিপুরা পুলিশ তাই কাইশা কেতাল সকাতনি বরম মানখা তিনি হাসতে পুলিশ নিয়ে লুকু সামুং মাঞ্চুনায় অকরা রাজদীপ দেব শাকা ফিল চার্চে ইয়কমা শালনুরুগে এক ভারত শ্রেষ্ঠ ভারত নি লামো হাসতে রোগনি বিশিং পেরেড কন্টিনজেন্ট সামংবুতাঙ্গ চা সামুং মানখা ত্রিপুরা পুলিশ আসামনি গৌহাটি নি খানাপাড়া ও যুগালিচাক পেরেড ফুনুক মুঙ্গ চিবা নম্বর ব্যাটালিয়ান টিএসআর নিয়ে পেরেড বদল পুইলা আচুকথাই মানখা আবুনি বাগৈ চিবা নম্বর ব্যাটালিয়ান টিএসআর নিয়ে পেরেড কন্টিনজেন্ট হাম্বাইয়া ফারকা শিবনগর মডার্ন ক্লাবতে আমরা তরুণ দল ক্লাব নি সংসা চাকমা শালনুরুগিন তিনি থৈরিমা শিবির আচুগুই রিকমা বাতাইমং তৈয়কমা বাতাইমং আকরক সংসা চাখা পান্দ মাঞ্জাখা রাজ্যসভানি সাংসদ রাজীব ভট্টাচার্য ককতমা থুমনায় সানিধ দেবরায় আগরতলা প্রেস ক্লাব নিয়ে কাজ করব প্রণব সরকার ক্লাব

নি তাংরা শ্যামল দে আকশং আর মানজাক নাই নারুয়াই সং থিনাং নি সালো হদানো মমানে জুদা জুদা সামুং বুতাঙ্গ ক্লাব নি সামুং তাইব বাংরানি বাকে কবক্ষা আকাশবাণী আগরতলা কেন্দ্র নি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী নে কক্তমানে আপডেট মান্না বাকে লগ ইন খালাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খালাই দি হদালাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ ও AIR নিউজ অ্যালার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি কক্তমা আপডেট মান্না খে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও AIR নিউজ আগরতলা তে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা থৈরিমানী হাই শাক থারমা হদানো মমা হদানী তাংথাই বার্জা তে খড়কসা নি কথালাই টংমানে খাপাং ফুনুগো তিনি আগরতলা নি ভট্টপুকুর নব ঐক্য ক্লাব নি কতাল তাংজাক নগ্ন চেঙ্গে রিমানো রুগী যুগালিজাক থৈরিমাতে শাখাম শিবির মানজাগৈ ব অকক সাকা মন্ত্রকরা লুকুরক নিতে হদাতে বার্জা নাজাক ত্রিপুরা সনামতি সানা সমাই তাংমানো তে বকরা খেলাইনানি বাকে কবক্ষা অবনী লগি হদানী হামক্রায় ক্লাব নি তাংথাই সামুং কগ্রগ্ব খুরসাকা পান্দাও কুবুনি বিশিং মানজাখা অরণী কর্পোরেটর বাপি দাস নখবুই কুবুনি আদংসং শাখাম শিবির আমচানি লুকরক শাক নাই মাগনা বিথি রিজাখা থৈরিমা শিবির খড়ক থামচিনী বাইথাং খাতুঙ্গুই থৈরিখা ইয়াং রামনগর মুক্তি সংঘনি শাক থারমাবাই যুগালিজাক থৈরিমা শিবির নব মন্ত্রী অকরা চেঙ্গেরিখা আরও কুবুনি বিশিং মানজাখা আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার নখবুই কুবুনি আদংরক ইয়কমা শালনু রগে যুগালিজাক অ শিবির খড়ক নৈ চিসনি বাইথাং খাতুঙ্গুই থৈরিখা সাংসদ বিপ্লব কুমার দেবশাখা তাবকশাক জোড়া হাস্তেও প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড নি যতই খড়ক নই চিবড়ি রাং চুবা চুমানখা আরও বেবাগৈ খক বাচিদক রাশাই চুকু চি সাই নৈরা ব্রী চি চুকু রাং সবাই জাখা তিনি আগরতলা লোকসভানী বাদল অধিবেশনে খুরসাজাক বেছিব নতুই যুগালজা কক তোমার থুমনাই রকনি মেইল ব অকক শাখা ব শাখা তাবুক নিহাপাং বার্সা মানমা উলো হাস্তে গনাঙ্গৈ লাহার লাই সুথানি সেমি চেঙ্গৈ বেবাগ বেরেম হামক্রাই এংখা বতে ব শাখা রাজ্যসভানী সাংসদ তংমা জোড়া এমপিলে খবজাক রাজ্যসভা নিসেমি খক ব্রী রিজাক ব্রী চিথাম রাশাই নৈ চি চুকু সাই বাড়া বাচিনী রাঙ্গো সিমুং রিজাক মানি লোকসভা নে খক চিসা রিজাক থামচি থাম রাশাই দক চি থাম সাই নৈরা থামচি ব্রী রাংনি জুদা জুদা তাংবুতাং নি বাগে গো সিমুং রিজাখা মোচাং দেবশাখা ত্রিপুরা হাস্তেন বেবাক ফাইসিংতুই হামক্রাই খেলাইনা নাহারি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সামুং বুতাং নি বিশিংতুই হদানী বেবাক বেরেমনি লুকুরগনি থানী সগৈকা ব সংলাহারনি সামুং বুতাংতে বেড়াইখ্রি হামক্রাই অব সামুং অঙ্গি তঙ্গু হুনে ব শাখা হদা হামক্রাইতে হদা রংনাইখংনি মন্ত্রী টিঙ্কুরাই সাকা বলং হালং নবার তৈবার কাহামতে কথারে ওই নারকথানী বুফাং কাইনানি বেলাই নাঙ্গো আবুনি লগি লগি বলং খাতে ওই নারকনাতে বুফাং মুথাং নারকনা বাকে সীমায় তাংনা নাংনাই তিনি কৈলাসহনী শ্রীরামপুরনি স্বামী বিবেকানন্দ ভবন আরও বুখাক্সতে বেরেমনি বলংতে ন চেঙ্গরি ওই মোচাংরাই অকক সাকা তাবুক থংমুংনি ককতুমা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংজাক রাখাল মুকুমু শিল্ড নক আউট ফুটবল বাতাইমুং তিনি নিসিমে আগরতলা ও চেংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক ও বাতাইমুং চেঙ্গেরিখা আগিনী ফুটবল থংকরং সুনীল ভৌমিক পান্দাও মানজাখা বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী টিএফএ নিকাশকু প্রণব সরকার আকর্ষং ও বাতাইমুং বদল কাইচার মানজাখা উলো এগিয়ে চলো সঙ্গবাই বীরেন্দ্র ক্লাব নিবিশিং চেংমানি থংমুং চেংখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই কম থিংজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বুড়িরকনি লীগ ফুটবল বাতাইমুং ত্রিপুরা পুলিশ বাই ফোলোজানো অ্যাথলেটিক্স ক্লাব নিবিশিং তিনি নি থংমুং ড্র অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক অ থংমুং গোল কাইসা কাইসা রিলাইমানি আবুনি বাগৈ বদল কাইনিনো পয়েন্ট কাইসাকে মানখা তাবুক নবার তৈবারনি ককতুমা বুসকাং দামনৈ চিব্রিয় শালগ্রা হাঙ্কর মজমো গবাং ওয়াতেই ফায়ানো হনে হজাক মৌরিখা নবার তৈবার নাইখুং আবনো কারেই তে কুবুননি হাঙ্কর আমচাইরগ ফেরাঙ্গকই ওয়াতেই ফাইমানো খনা সালনি শাকানি তুংমারি থামচি বা ডিগ্রি তে খামাও নৈচি দক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গই মানো তিনি সালনি শাকানি তুংমারি তংখা থামচি থাম দশমিক নৈ ডিগ্রি তে খামাও নৈচি বা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস শারিক দাম্বা জোড়া নাকাটি শারিক দাম্বা তামই সতী থামচি জোড়া ওয়াতে ওয়াখা বুক চা দশমিক নয় মিলিমিটার পাইথাগ কক তোমার বুবাক রক্ত ইসা পড়িব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী যত বদল সংসদে হাসতে বিধানসভার ওগো বুড়িরকনি বাগে খাতে মুং চারি দিশা থানে খাফুর জাগনা বাগে কবক্ষা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা থৈরিমানী হাই শাক থারমা হদানো মমা হদানী তাংথাই বার জাতে খড়কসাতে খড়কসানী কথালাই তংমানী খাপাংন ফুনুগো
সাংসদ বিপ্লব কুমার দেবশাখা

তাবকশাক জরা হাসতেও প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে যত খরক নেছি বুড়ি রাংচুবা চুমানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বে কম থিং চাক রাখাল মুকুমো শিল নক আউট ফুটবল বাতাইমু তিনি নিসিমি আগরতলাও চেংখা ককতমা তিনি নিবাগে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানে খনা ফুং দামসনি তামুই সতী বুড়ি জীব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মানবিক ও সামাজিকভাবে দায়বদ্ধ ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। মহিলা সংরক্ষণ বাস্তবায়নে সংসদ ও বিধানসভা ভিত্তিতে সমর্থন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সাংসদ বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে রাজ্যের মোট 24 জন প্রায় 57 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছে। আগামী এক বছরে 1 কোটি যুবাকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। টিএফএ পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো উদ্যোগ সমাজসেবা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সংহতির চেতনাকে প্রতিফলিত করে। আজ আগরতলার ভট্টপুকুরে নব ঐক্য ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী মানবিক ও সামাজিকভাবে দায়বদ্ধ ত্রিপুরা গড়ে তোলার সংকল্পকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক উন্নয়নে ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। স্বাস্থ্য শিবিরে এলাকার লোকজন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ঔষধ নেন। রক্তদান শিবিরে 32 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিকে আজ রামনগর মুক্তি সংঘের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। স্থির ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। দেশের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই শিবিরে মোট 27 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দলকে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলা সংরক্ষণ বাস্তবায়নে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন। এই বিষয়টিকে কোনো রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করারও আহ্বান জানান তিনি। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী মোদী নারীদের সম্মান জানাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভা ও লোকসভায় দেশের নারীদের জন্য 33% প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ভারতের নীতি নির্ধারণে নারীদের অবদান রাখার সুযোগ দেওয়া উচিত। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, বর্তমান সময় পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মোট 24 জন আর্থিক সহায়তা পেয়েছেন। তাতে মোট 56,90,249 টাকা ব্যয় হয়েছে।

আজ আগরতলায় সম্প্রতি লোকসভায় বর্ষাকালীন অধিবেশনে উত্থিত বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য জুড়ে সড়ক যোগাযোগ থেকে শুরু করে প্রতিটি স্তরে উন্নতি হয়েছে। তিনি বলেন, রাজ্যসভার সাংসদ থাকাকালীন এমপিলেডের অন্তর্গত রাজ্যসভা থেকে 4,43,29,552 মঞ্জুরি দেওয়া হয়েছিল। লোকসভা থেকে 11,33,63,234 বিভিন্ন প্রকল্পের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। তিনি বলেন, ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের প্রায় প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। জাতীয় সড়কগুলির উন্নীতকরণের কাজ ও পর্যটন বিকাশের কাজ চলছে বলেও তিনি জানান। লামডিং বদরপুর রুটে রেল লাইনে মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ও বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নারঙ্গী আগরতলা এক্সপ্রেস ট্রেন আজ নারঙ্গী থেকে ছাড়বে রাত 10:30। অন্যদিকে আগরতলা নারঙ্গী এক্সপ্রেস ট্রেন আগরতলা থেকে ছাড়বে রাত 11:30। এছাড়া আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস ট্রেন আগরতলা থেকে ছাড়বে আজ রাত 11:00। এদিকে আগামীকালের আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি সময়সূচি পরিবর্তন করে আগামীকাল রাত 11:00 ছাড়বে আগরতলা থেকে। আজ রাতে কলকাতা থেকে ছেড়ে আসা কলকাতা আগরতলা এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে বলে জানানো হয়েছে। দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আগামী 18 আগস্ট কৈলাসহরের সরকারি ITI-এ চাকুরি মেলা অনুষ্ঠিত হবে। চাকুরি মেলা চলবে সকাল 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত। এই চাকুরি মেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক শূন্যপদের জন্য লোক নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের চাকুরি মেলায় অংশগ্রহণের জন্য দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব আজ জানান, 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে রাজ্যগুলির মধ্যে প্যারেড কন্টিনজেন্ট বিনিময় কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। অসমের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত প্যারেড প্রদর্শনীতে 15 নম্বর ব্যাটালিয়নের TSR-এর প্যারেড দল প্রথম স্থান অধিকার করেছে। তিনি বলেন, শৃঙ্খলা, নিখুঁত কুচকাওয়াজ এবং দলগত সমন্বয়ের অসাধারণ প্রদর্শনের জন্য এই সাফল্য অর্জন করেছে TSR-এর দলটি। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে AIR নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 বছরে 1 কোটি যুবাকে কৃত্রিম বুদ্ধিমত্তা AI বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, এর মাধ্যমে তারা বিশ্বব্যাপী AI খাতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। শ্রী মোদী বলেন, দেশকে 3টি বিষয়ের উপর মনোযোগ দিতে হবে, খরচ, গুণমান এবং দক্ষতা। প্রধানমন্ত্রী আরও বলেন, 5 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে প্রতিভা খুঁজে বের করার জন্য গ্রাম, শহর এবং স্কুল জুড়ে একটি প্রতিভা অন্বেষণ অভিযান শুরু করা হবে। শিশুদের প্রতিভা চিহ্নিত করা হবে এবং দেশের জন্য ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন করা হয়। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সহসভাপতি তাপস ভট্টাচার্য, বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। পরে বক্তব্যে তারা বলেন, ভারত মাতা সুসন্তান, প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মূল্য এবং আদর্শের উপর নির্ভর করে তিনিই প্রথম ভারতবর্ষের বিকাশ ও সুশাসনের যুগের সূচনা করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস উপলক্ষে আজ বিজেপির কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রনায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, রাষ্ট্র নির্মাণে তার অসামান্য অবদান এবং দেশের উন্নয়নে তার সমস্ত সফল প্রয়াস চিরস্মরণীয় হয়ে থাকবে। শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রক্তদান শিবির ও বসে আঁকর প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি।

সূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংবাদিক সানিদ দেবরায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ। সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা প্রতিষ্ঠা দিবসে তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামী দিনেও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে ক্লাবের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। বাগমা বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন ও স্থানীয় সমস্যার বিষয়ে খোঁজখবর নিতে মত বিনিময় সভা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। আজ বিকেলে গোমতী জেলার বাগমা বিধানসভা এলাকার বাগমা কমিউনিটি হলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ রামপদ জমাতিয়া 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই বিধানসভা এলাকায় সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। স্বচ্ছ ও পরিচ্ছন্ন নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকুরিতে নিয়োগ করা হচ্ছে। আজ উদয়পুরে জনতার দরবার কর্মসূচিতে অংশ নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। জনতার দরবারে উপস্থিত সাধারণ মানুষকে তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা ও উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার সুনীল ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, টিএফএ সভাপতি প্রণব সরকার প্রমুখ। আসরে 8টি দল অংশ নিয়েছে। পরে নৈশালোকে এগিয়ে চলো সংঘ ও বীরেন্দ্র ক্লাবের মধ্যে উদ্বোধনী খেলা শুরু হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার ত্রিপুরা পুলিশ ও ফুলোজানু অ্যাথলেটিক্স ক্লাবের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলা 1-1 গোলে শেষ হয়, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মানবিক ও সামাজিকভাবে দায়বদ্ধ ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। মহিলা সংরক্ষণ বাস্তবায়নে সংসদ ও বিধানসভাগুলিতে সমর্থন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সাংসদ বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে রাজ্যের মোট 24 জন প্রায় 57 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছে। আগামী 1 বছরে 1 কোটি যুবাকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। টিএফএ পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

স্বপ্ন কাঁদায়, আবার কখনো পুরনো স্মৃতির দরজা খুলে দেয়। আর চলচ্চিত্রের গান সেটি যেন গল্পের প্রাণ, অনুভূতির ভাষা এবং হৃদয়ের স্পন্দন। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে চলচ্চিত্র, বদলেছে সঙ্গীতের ধরন, এসেছে নতুন সুর, নতুন কণ্ঠ আর নতুন ভাবনা। তবুও একটি বিষয় একই রয়ে গেছে, ভালো গান। আর ভালো গান সব সময় মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা শুনব এ সময়ের কিছু জনপ্রিয় হিন্দি বাংলা চলচ্চিত্রের দারুণ গান। প্রতিটি গানের পেছনে রয়েছে ভালোবাসা, আনন্দ, স্বপ্ন, বিচ্ছেদ কিংবা জীবনের ছোট ছোট গল্প। তাহলে আর দেরি নয়, আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে আমরাও শুরু করে দিই আজকের সুরের এই মনোমুগ্ধকর সফর, এই সময়ের গান। চলুন শুনে নেওয়া যাক এই পর্বের প্রথম চলচ্চিত্রের গানটি।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চতে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। শ্রোতা বন্ধুরা, গান আমাদের জীবনের এমন এক সঙ্গী যা কখনো হাসায়, কখনো

স্বপ্ন, বিচ্ছেদ কিংবা জীবনের ছোট ছোট গল্প। তাহলে আর দেরি নয়, আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে আমরাও শুরু করে দিই আজকের সুরের এই মনোমুগ্ধকর সফর, এই সময়ের গান। চলুন শুনে নেওয়া যাক এই পর্বের প্রথম চলচ্চিত্রের গানটি।

চলচ্চিত্রের গল্প যেমন দর্শকের চোখে ভেসে ওঠে, তেমনই সেই গল্পের আবেগকে হৃদয়ে পৌঁছে দেয় চলচ্চিত্রের গান। অনেক সময় একটি সিনেমার গল্প আমরা ভুলে যাই, কিন্তু সেই সিনেমার একটি গান বছরের পর বছর আমাদের মনে রয়ে যায়। কখনো প্রেমের অনুভূতি, কখনো বিচ্ছেদের বেদনা, কখনো বন্ধুত্বের উচ্ছ্বাস, আবার কখনো জীবনের সংগ্রাম। চলচ্চিত্রের গান মানুষের প্রতিটি অনুভূতিকেই সুরের মাধ্যমে জীবন্ত করে তোলে। শ্রোতা বন্ধু, বর্তমান সময়ে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে এসেছে নতুন নতুন সুর, আধুনিক সঙ্গীতায়োজন এবং নতুন শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা। একই সঙ্গে অনেক সুরকার পুরনো সঙ্গীতের মাধুর্যকে ধরে রেখে নতুন প্রজন্মের জন্য তৈরি করেছেন এক অনন্য সঙ্গীত ভুবন, যেটাকে আমরা রিমিক্স বলি বা মাশআপ বলি। তাই আজকের সিনেমার গান শুধু বিনোদন নয়, এই সিনেমার গান হয়ে উঠেছে সময়, সংস্কৃতি এবং মানুষের অনুভূতির এক সুন্দর প্রতিচ্ছবি। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে এই সময়ের গান পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। চলুন এই পর্বে আরও একটি মিষ্টি গান আপনাদের জন্যে। টিউন করে রাখুন FM উজ্জয়ন্ত, কোথাও যাবেন না কিন্তু।

গান এমন এক শিল্প যা ভাষা, সংস্কৃতি আর দূরত্বের সব সীমা অতিক্রম করে মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আর সেই গানেরই এক বিশেষ অধ্যায় এই চলচ্চিত্রের গান। শ্রোতাবন্ধু, একটি সিনেমা শুধু অভিনয় বা গল্প দিয়ে পূর্ণতা পায় না। একটি সুন্দর গান সিনেমার আবেগকে আরও গভীর করে তোলে। অনেক সময় একটি সিনেমা মুক্তির আগেই তার গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আবার এমনও হয় সিনেমা শেষ হয়ে যায়, কিন্তু তার গান বহু বছর ধরে মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। আজকের বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে রয়েছে আধুনিক সঙ্গীতের ছোঁয়া, নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠ, আন্তর্জাতিক মানের সঙ্গীত আয়োজন এবং নানা ধরনের সুরের বৈচিত্র্য। রোম্যান্টিক গান, প্রাণবন্ত নাচের গান, হৃদয় ছোঁয়া মেলোডি কিংবা অনুপ্রেরণার গান, সব মিলিয়ে চলচ্চিত্রের সঙ্গীত আজ আরও সমৃদ্ধ। শুধু বিনোদনের জন্য নয়, চলচ্চিত্রের গান আমাদের জীবনের নানা মুহূর্তের সঙ্গী। আনন্দের দিনে, ভালোবাসার মুহূর্তে কিংবা একাকিত্বের সময় একটি প্রিয় গান আমাদের মনের কথা বলে দেয়। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে এই সময়ের গান পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন এই সময়ের গান পর্বে কিছু মিষ্টি মধুর চলচ্চিত্রের গান নিয়ে। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন গানে, নতুন গল্পে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 108.6 মেগাহার্জে FM উচ্চান্ত। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো উদ্যোগ সমাজসেবা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সংহতির চেতনাকে প্রতিফলিত করে। আজ আগরতলার ভট্টপুকুরের নব ঐক্য ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দলকে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলা সংরক্ষণ বাস্তবায়নে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন। এই বিষয়টি কোনো রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করারও আহ্বান জানান তিনি। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, বর্তমান সময় পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মোট 24 জন আর্থিক সহায়তা পেয়েছেন, তাতে মোট 56,90,249 টাকা ব্যয় হয়েছে। আজ আগরতলার সম্প্রতি লোকসভার বর্ষাকালীন অধিবেশন উত্থিত বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী এক বছরে 1 কোটি যুবককে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, এর মাধ্যমে তারা বিশ্বব্যাপী AI খাতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। শ্রী মোদী বলেন, দেশকে 3টি বিষয়ের উপর মনোযোগ দিতে হবে, খরচ, গুণমান এবং দক্ষতা। লামডিং বদরপুর রুটের রেল লাইন মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে NF রেলওয়ের পক্ষ থেকে আজও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ও বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আগামী 18 আগস্ট কৈলাসহরের সরকারি ITI এ চাকুরি মেলা অনুষ্ঠিত হবে। চাকরি মেলা চলবে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই চাকরি মেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক শূন্যপদের জন্য লোক নিয়োগ করা হবে। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব আজ জানান, 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে রাজ্যগুলির মধ্যে প্যারেড কন্টিনজেন্ট বিনিময় কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। স্বচ্ছ ও পরিচ্ছন্ন নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকুরিতে নিয়োগ করা হচ্ছে। আজ উদয়পুরে জনতার দরবার কর্মসূচিতে অংশ নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার সুনীল ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, TFA সভাপতি প্রণব সরকার প্রমুখ। আসরে 8টি অংশ নিয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। আমাদের এবারের পর্ব হাত বাড়ালে বন্ধু। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে হাত বাড়ালে বন্ধু পর্বে। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা প্রত্যেক মানুষের জীবনে একবার হলেও আসে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই পর্বে আমরা কথা বলি বয়ঃসন্ধিকাল নিয়ে। এই বয়ঃসন্ধিকাল শুধু শারীরিক পরিবর্তনের সময় নয়, মানসিক, আবেগীয় এবং সামাজিক পরিবর্তনেরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে অনেক কিশোর কিশোরী বিভ্রান্তি, আত্মবিশ্বাসের অভাব, পারিবারিক চাপ, পড়াশোনার উদ্বেগ, বন্ধুত্বের জটিলতা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবের মতো নানা সমস্যার সম্মুখীন হয়। এই সব নিয়ে খোলামেলা আলোচনা করলে সমাধানের পথও সহজ হয়। শ্রোতা বন্ধু, বয়ঃসন্ধিকাল জীবনের একটা অমূল্য অধ্যায়। পরনির্ভরশীল শৈশব থেকে সম্পূর্ণ আত্মনির্ভর মানুষ হয়ে ওঠে এই বয়ঃসন্ধিকালে। 10 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর 10 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে 18 বছর বয়স অবধি এই সময়টাকে বলা হয় অ্যাডোলেসেন্ট বা কৈশোর তথা বয়ঃসন্ধিকাল।

এই সময়ে শিশুরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করে। সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল নিন্দা করতে শেখে। শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল হানাহানি করতে শেখে। বিদ্রূপের মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল লাজুক হতে শেখে। কলঙ্কের মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল অপরাধ বোধ শেখে। ধৈর্যের মাঝে শিশু বেঁচে থাকলে সে সহিষ্ণুতা শেখে। উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে সে আত্মবিশ্বাসী হতে শেখে। প্রশংসার মাঝে শিশু বেঁচে থাকলে সে বিশ্বাসী হতে শেখে। অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে ভালোবাসতে শেখে। স্বীকৃতি আর বন্ধুত্বের মাঝে শিশু বেঁচে থাকলে সেই শিশু পৃথিবীতে ভালোবাসা খুঁজে পেতে শেখে। শ্রোতাবন্ধু, শিশুদের জন্মের পর থেকে ধীরে ধীরে বড় করে তোলা মা বাবা এক বিরাট দায়িত্ব। বড় করার সঠিক পদ্ধতি যদি অবলম্বন না করা হয় তাহলে দেখা দেয় নানান রকমের মানসিক সমস্যা। এই সমস্যা থেকে কিভাবে সমাধান আমরা পেতে পারব সেই বিষয়ে জানব, বিশেষজ্ঞদের কথা শুনব। আজকে এই পর্বে বয়ঃসন্ধিকালীন সমস্যা নিয়ে যার মতামত আমরা শুনব, তিনি হচ্ছেন ডক্টর নীলরতন মজুমদার। শুনব উনি কী কী বিষয়ে মতামত দিয়েছেন। তবে ফিরে আসছি একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান্তে হাত পাড়ালে বন্ধু পর্বে। এই পর্বে আমরা বয়স সন্ধিকালীন সমস্যা নিয়ে কথা বলে থাকি। শ্রোতা বন্ধুরা, কিশোর বয়সে কিছু চর্মরোগ বেশি দেখা যায়, অথচ ওই বয়সে এরা সৌন্দর্য নিয়ে বা বডি ইমেজ নিয়ে অনেক বেশি সচেতন থাকে। তাই ওই সময়ে কোনো চর্মরোগ দেখা দিলে, যা দেখে বন্ধু বান্ধব যদি কোনো মন্তব্য করে, তবে তা শারীরিক সমস্যার উপরেও কিন্তু নতুন করে মানসিক সমস্যার সৃষ্টি করে। এই বয়সে যেসব চর্মরোগ সচরাচর দেখা যায়, সেটা সব থেকে বেশি একনি, ব্রণ, খুশকি, সাদা দাগ, চুলি, এইসবই দেখা যায়। তবে তার কারণ বা কী কী কারণে হয়, সেটা হয়তো আমরা বিস্তারিত সবাই জানি না। ডক্টর নীল রতন মজুমদার বলেছেন, আমাদের শরীরে সেবাসিয়াস গ্ল্যান্ড, যা সাধারণত মুখে, বুকে, কাঁধে থাকে, সেগুলি বন্ধ হয়ে ছোট বড় দানাকৃতি হয়ে দেখা দেয়। এগুলি সাধারণত 15 থেকে 25 বছর বয়স পর্যন্ত, যখন শরীরে অ্যান্ড্রোজেন জাতীয় হরমোনের আধিক্য দেখা দেয়, তখনই হয়। ব্রণও সবচেয়ে বেশি দেখা যায় 14 থেকে 17 বছরের মেয়েদের, এবং সেটা ছেলেদের ক্ষেত্রে 16 থেকে 19 বছর বয়সে। অ্যান্ড্রোজেন হরমোন সেবাসিয়াস গ্ল্যান্ডগুলিকে বাড়িয়ে দেয়। ওই গ্ল্যান্ডগুলি থেকে সিবাম বেরোয়, একনিস, গ্র্যানুলোজাম, ওভাল, এবং তাকে যে ব্যাকটেরিয়া যেমন এপিডার্মিটাইটিস থাকে, সেগুলি সিরাম ট্রাইগ্লিসারাইডের উপর কার্য করে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে। ব্যাকটেরিয়া থেকে নির্গত এনজাইম এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকে প্রদাহের সৃষ্টি করে, ফলে ত্বকে দানাকৃতি দেখা দেয়। দানাকৃতি শঙ্কু আকৃতির চওড়া বেস এবং সরু অ্যাপেক্স থাকে, যার মুখ বন্ধ হয়ে যায় ক্যারাটিন দিয়ে। কমেডনের মাথা সাদা বা কালো হয়। প্রদাহ যদি বেশি হয়, সেগুলি বড় হয়ে সিস্ট, নোডিউল, অ্যাপসেসিস এবং স্ক্যারিং হতে পারে। তাই ব্রণকে 4 ভাগে ভাগ করা যেতে পারে: মাইল্ড, মডারেট, সিভিয়ার ও সিস্টিক। সবথেকে বেশি সেটা হয়তো আমরা সবাই জানি অয়েলি স্কিনে, অর্থাৎ তৈলাক্ত চামড়ায় ব্রণ বেশি হয়। তাই মুখে তৈল বা অতিরিক্ত কসমেটিক ব্যবহার করা উচিত নয়। মাইল্ড ও মডারেট শ্রেণীর ব্রণ সাধারণত বেনজয়েল পারঅক্সাইড, রেটিনয়েডস এবং অ্যান্টিবায়োটিক্সে সেরে যায়। তবে সিভিয়ার এবং সিস্টিক ধরনের ব্রণে সিস্টেমেটিক অ্যান্টিবায়োটিক এবং অরাল রেটিনয়েডসের প্রয়োজন হতে পারে। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স 4 থেকে 6 মাস পর্যন্ত ব্যবহার করতে হতে পারে, সাধারণত টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। শ্রোতাবন্ধু, এই বয়স সন্ধিকালীন চর্মরোগের ব্যাপারে ডক্টর নীল রতন মজুমদারের আরও মতামত আমরা শুনব, তবে একটি গানের পর। কোথাও যাবেন না, ফিরে আসছি আবারও। টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে হাত পাড়ালে বন্ধু পর্বে। এই পর্বে আমরা আজকে কথা বলছি বয়ঃসন্ধিকালীন চর্মরোগ নিয়ে। ডক্টর নীল রতন মজুমদারের কথায় আরও একটি চর্মরোগের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ড্যান্ড্রাফ, একটি চামড়ার দীর্ঘকালীন রোগ এবং শরীরের যে সমস্ত জায়গায় অতিরিক্ত সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে সেখানে বেশি দেখা যায়। মাথা, কপাল, কানের পেছনে, নাকে, এই সব জায়গায় সব থেকে বেশি দেখা যায়। 2-5% লোকের এই রোগ থাকে। এই রোগের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে জীবাণু সংক্রমণ বিশেষ করে ছত্রাক, হরমোন, খাদ্য, ভাবাবেগ এইসব কারণে হতে পারে। নবজাত শিশু এবং কিশোর বয়সে বেশি দেখা যায় বলে হরমোন দায়ী থাকতে পারে বলে মনে করা হয়। মাথায়, কানের পেছনে, কপালে, নাকের ডগায়, বুকের মাছের চামড়ার মতো সাদা স্কেল বের হওয়া এই রোগের বৈশিষ্ট্য। নবজাত শিশুর 50% 1 মাস বয়স নাগাদ মাথায় এই রোগ দেখা যায়, 3-4 সপ্তাহের মাথায় আবার কমেও যায়। কিশোর বয়সে মাথায় যখন ড্যান্ড্রাফ হয় তখন

চুল পড়তে দেখা যায়। চুল পড়ার জন্য কিশোররা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে। খুশকির জন্য চুল পড়লে সাধারণত সেই চুল আবার গজায়। এটা মনে রাখা দরকার যে খুশকি দমিয়ে রাখা যায়, কিন্তু একেবারে সারানো যায় না। নিয়মিত শ্যাম্পু করলে এই রোগ আয়ত্তে রাখা যায়। মাথায় তেল দিলে এটি বেড়ে যায়। স্টেরয়েড লোশন প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। শ্রোতা বন্ধু, আজকে এই পর্বে ডক্টর নীল রতন মজুমদারের কথা আমরা শুনলাম, ওনার মতামত আমরা এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এই পর্বটি শেষ করার আগে একটা কথা বলতে ইচ্ছে করছে, সমস্যা লুকিয়ে রাখলে সেটা বড় হয়, আর ভাগ করে নিলে এই সমাধানের পথ তৈরি হয়। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। যারা শুনছেন তারা একটু হলেও উপকৃত হয়েছেন। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আপনাদের পছন্দের পর্ব, আজ রাতে পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকবো এই পর্বে আপনাদের সঙ্গে একেবারে রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, আজকের এই মিষ্টি দিনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম যা আমাদের প্রতিদিনের জীবন, সম্পর্ক আর মানসিক শান্তি ঠিক করে দেয়। তা হলো মানুষের সাথে মানুষের ব্যবহার আর আচরণ। আমরা জীবনে কতটা সফল, কত টাকা রোজগার করলাম বা কত সুন্দর জামা কাপড় পরলাম, তার চেয়েও অনেক বেশি যা প্রকাশ পায় সেটা হচ্ছে অন্যের সাথে আমাদের ব্যবহার, আমাদের একটা কথা। যেমন কারোর সারাদিনের ক্লান্তি মুছে দিতে পারে, তেমনই একটা খারাপ কথা বা একটা খারাপ শব্দ কারোর মনের ভেতর গভীর ক্ষত তৈরি করতে পারে। রাস্তায় বেরিয়ে একজন পরিচিত মানুষকে দেখে একটা মিষ্টি হাসি দেওয়া, কিংবা বিপদে পড়া কোনো অচেনা মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমাদের পৃথিবীকে সুন্দর করে তোলে। মিষ্টি কথা আর নম্র আচরণ দিয়ে শত্রুও জয় করা সম্ভব, সেটা হয়তো অনেকে প্র্যাকটিক্যাল লাইফে ফিলও করেছেন। আপনার সুন্দর ব্যবহার মানুষকে আপনার প্রতি শ্রদ্ধাশীল করে তোলে, বয়সে বড় হোক বা ছোট, পদের দিক থেকে উপরে হোক বা নিচে, সব মানুষকে সমানভাবে সম্মান দেওয়া, সেটা কিন্তু একটা ভালো মানুষের পরিচয়। তাই ব্যবহার খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, এবং ব্যবহারটাকেই মানুষ চোখে রাখে অনেক বেশি। সে আপনি যত বড় পদে থাকুন না কেন, অনেক বড় লোক কেন না হন, কিন্তু মানুষ আপনাকে জাজ করবে আপনার ব্যবহারটা দিয়ে। তাই শ্রোতা বন্ধু, আজকের আমার আজ রাতে পর্বের বিষয় ব্যবহারের ভালো মন্দ। এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত বা আপনাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা, আপনাদের চোখের সামনে দেখা কোনো উদাহরণ যদি আপনারা শেয়ার করতে চান, আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজকের এই আজ রাতে পর্বে। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, আমাদের ফোন নাম্বার 0381232 6 2

0: পাঁচ দিন। যদি ফোনে রিচ করতে কোনো অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। যারা আমাদের এফএম উজ্জয়ন্ত পেজটা ফলো করছেন, তারা হয়তো এতক্ষণে জেনেও গেছেন যে আজকের আজ রাতে পর্বের বিষয়টা ঠিক কি এবং আমাদের ফোন নাম্বার সবটাই। তবু যারা ফলো করেননি, তাড়াতাড়ি বলবো, চট করে আমাদের এফএম উজ্জয়ন্তের পেজটা ফলো করুন এবং সমস্ত আপডেট আপনারা নিয়ে নিন। যাই হোক, কথা বলছি আজকের এই আজ রাতে পর্বের বিষয় নিয়ে, ব্যবহারের ভালো মন্দ। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: শুভ সন্ধ্যা, আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: অনেক স্বাগত বিশ্বজিৎ বাবু, বলুন।
1: দেখুন, আপনি যেটা বলার আমাদেরকে বোঝাবার চেষ্টা করলেন, এটা সত্যি খুব মানে তার প্রাসঙ্গিকতা কিন্তু অনেক। দেখুন, একটা কথাই আছে, আমরা বলতাম যে আপনার ব্যবহার আপনার পরিচয়। শিক্ষা কিন্তু, এডুকেশনে একটা কথা আছে, শিক্ষা কিন্তু মানুষকে বিনয়ী করে তোলে। দেখুন, যার ব্যবহারের মধ্যে বিনয়ী ভাব থাকবে, সে যদি কটু কথাও বলে বিনয়ের সুরে, সেটা কিন্তু শুনতে ভাল লাগে। আপনি দেখবেন ম্যাডাম, যারা কলকাতাতে, যারা শান্তিপুরী ভাষায় কথা বলে, আপনি শান্তিপুর কলকাতাতে, আমার কলকাতায় ধরুন দীর্ঘ 10 বছর থাকার সৌভাগ্য হয়েছে, তো কলকাতায় যখন ওরা ঝগড়াঝাটি করে, সেটাও কিন্তু শুনতে একটা সুমধুর লাগে।
0: আচ্ছা,
1: আসলে বিষয়টা হচ্ছে তার উপস্থাপনা, তার ব্যবহার, তার মানসিকতা। কারণ এখন দেখা যাচ্ছে কি, আমরা একটা কথা বলে ফেললাম, সেটা হয়তো কটু কথা, অন্যের অন্তরে আঘাত লাগলো, একটা অহমিকা ভাব প্রকাশ করলাম, যেটা লোক কিন্তু বুঝতে পারলো যে সে অহংকারের একটা প্রকাশ করছে তার কথার মধ্যে দিয়ে। এগুলি কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা পারিবারিক ব্যাপার থাকে ম্যাডাম। আপনি যে বিষয়টা বলার চেষ্টা করেছেন, ব্যবহার আচরণটা শিখবে করতে গিয়ে, আগে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে যে আচরণ ব্যবহার, এগুলি কিন্তু স্কুল থেকে কিন্তু আচরণ ব্যবহারের পাঠ পায়। এটা সত্য কথা, ডিসিপ্লিন সম্পর্কে শেখানো হয়, শৃঙ্খলা সম্পর্কে জানানো হয়, কিন্তু মূল বিষয়টা শেখানো হয় কিন্তু বাড়ি থেকে। আপনার বাড়িতে যদি একটা সুন্দর পরিবেশ থাকে, সুন্দর শিক্ষণীয় দিক থাকে আপনার পরিবারের ব্যবহারের মধ্যে, সেটা কিন্তু সন্তানের মধ্যে ফুটে উঠবেই। আমি অনেক বাচ্চাদের লক্ষ্য করি, দেখি কি সুন্দর ব্যবহার, কি সুন্দর তার আচার আচরণ, কি সুন্দর তার সংস্কৃতি, কি সুন্দর তার আধ্যাত্মিক মনোভাব, এগুলি কিন্তু তার পরিবার থেকে সে শিখেছে। হ্যাঁ, একটা কথা ঠিক, কিছু কিছু স্কুল আছে যেটা শিশুদের খুব সুন্দরভাবে আধ্যাত্মিক চিন্তা ভাবনায় বড় করে তুলছে এবং প্রকৃত মানুষ হওয়ার মন্ত্রে তাদেরকে কিন্তু দীক্ষিত করছে। এটা কিন্তু একটা উপরি পাওনা। দেখুন, আমরা বলি সন্তানদের চাকরি করো, টাকা কামাই করো, তোমাকে ডাক্তার হতে হবে, কিন্তু তোমাকে মানুষ হতে হবে, এই কথাটা যখন সন্তানের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষ হতে গেলে যে কোয়ালিটির দরকার আছে, সেই সম্পর্কে তার কিন্তু জানার কৌতূহল বাড়বে। এখন দেখুন আমি কি বলছি, বুঝতে পারছেন তো? বলছি দেখুন, পিএইচডি করতে কত গবেষণা করে ওরা পিএইচডি লাভ করছে, কিন্তু সেটা যদি তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যদি পিএইচডি লাভ করা যেত, যে আমাকে এইটা করে মানুষের প্রতি, সমাজের প্রতি আমার ভালো ব্যবহারটুকু, ভালো আচরণটুকু, শুধু ভালো আচরণ, ভালো ব্যবহার ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা সমাজের কাজে লাগে, সমাজের মানুষের জন্য সেই ব্যবহারটুকু কাজে লাগে। আপনি দেখবেন অনেক ডাক্তারের দেখবেন ব্যবহার এত মধুর, রোগী অর্ধেক ভালো হয়ে যায়।
0: একদম।
1: আপনি নার্স দেখুন, এত সুন্দর করে কথা বলে, আপনার শরীর মন জুড়িয়ে যায়। এটাই হচ্ছে কথা, অন্য কথা নয়। আরেকটা

0: কথাই শুধু বলবো, আমরা যেহেতু শিল্পী মানুষ, আমরা কথার মধ্যে দিয়ে হাজার হাজার মানুষকে হাসাই। আমাদের কথা, শিল্পীর কথা, তার রসাত্মবোধক কথা মানুষের প্রাণকুলা হাসি সৃষ্টি হয়। সুতরাং বুঝতেই পারছেন আমাকে কথাগুলি সেভাবেই বলতে হয় যেন মানুষ একটু আনন্দ পায়। নমস্কার ম্যাডাম, ভালো থাকবেন।
1: আপনিও খুব ভালো থাকবেন, নমস্কার। সেটা ঠিক, ওই যে একটা কথায় আছে, আপনার ব্যবহারে আপনার বংশের বা ব্যক্তিত্বের পরিচয় দেয়। সবাই একটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সবার আপব্রিঙ্গিং একেবারেই আলাদা। তখন কি হয়, হঠাৎ করে আমরা যদি একটা ভালো পরিবেশ থেকে বেরিয়ে আসি, যেখানে আমাদের পরিবারে খুব শান্ত শিষ্ট এবং খুব নম্র ভদ্রভাবে আমরা রিয়াকশনটা পেয়ে আসি, সেটা আমাদের মা বাবার থেকে হোক, একটা বকুনিও যদি দেয় সেটারও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটার বকাটা আমরা পেয়ে আসি, তখন হুট করে যখন আমরা সোসাইটিতে যাই, যখন বিভিন্ন মানুষের সঙ্গে আমরা দেখা, আমাদের দেখা হয়, তখন যখন মানুষের বিহেভিয়ারটা একটু অন্যরকম মনে হয়, সেটা কিন্তু একদম মনে গেঁথে যায় যে আমরা তো এরকম কথা শুনে আসিনি, এরকম ব্যবহার তো আমাদের বাড়ি থেকে কখনো আমরা পাইনি, এরা কেন আমাদের সঙ্গে এইভাবে ব্যবহার করছে। তখন মনে হয় যে হয়তো তার বাড়ি থেকে সেই শিক্ষাটা সে কোথাও দেখেছে, হয়তো আপব্রিঙ্গিংয়ে রয়েছে। তখন সেই চট করে যিনি ব্যবহারটা করছেন, যিনি কটু কথা বলছেন, যিনি এরকম হার্টফুল বিহেভিয়ার করছেন, তখন ওনার থেকে বেশি ওনার মা বাবার উপর বা আপব্রিঙ্গিংয়ের উপর প্রশ্ন চলে আসে যে এরকম শিক্ষা কি পেয়ে এসেছে, এই রকম ব্যবহার করছে। তখন সেই ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা চলে আসে। সেই কারণে আমাদের সবার উচিত একটু বিহেভ করা, মানে একটু বুঝে শুনে কথা বলা। অনেক সময় রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি ঠিকই, কিন্তু একটু বুঝে শুনে কথা বলতে হবে, যাতে মানুষ আমাদের, আমাকে জাজ করুক ঠিক আছে, বাট আমার ব্যাকগ্রাউন্ডটাকে যাতে জাজ না করে সেই দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু আজকাল দেখুন, বর্তমানে এই ব্যস্ত আর প্রতিযোগিতামূলক যুগে আমরা কোথায় যেন একটা আমাদের এই মানবিক আচরণগুলো হারিয়ে ফেলছি। একটু নজর দিলেই খারাপ ব্যবহারের প্রভাবগুলো স্পষ্ট হয়ে ওঠে এবং আমরা ভুলে যাই যে মানুষ সব থেকে বেশি ভালো ব্যবহারের থেকেও বেশি খারাপ ব্যবহারটাকে মনে রাখে, সেটা আমরা ভুলে যাই। একটু পাওয়ার বা সাফল্য পেলেই আমরা অনেক সময় অন্যদের ছোট করে কথা বলি, সামান্য রাগের মাথায় বলা কটু কথা, সম্পর্কের বহু বছরের বিশ্বাস মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে এই একটা ব্যবহারের জন্য। সেই জন্য অনেক বুঝে শুনে কথা বলতে হবে আমাদের। দেখি কে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি জয়নগর দশমীঘাট থেকে দেবী সেনগুপ্ত বলছি।
1: অনেক স্বাগত।
2: পরিচয় ম্যাডাম না আপনি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
2: ব্যবহারের ভালো মন্দ মানুষের সাথে ব্যবহারে, বাসে ট্রেনে ট্রামে সবখানে লেখা থাকে ব্যবহারই যার যার নিঃপরিচয়। হ্যাঁ, আর যত বিদ্বান, আমরা সংস্কৃতে বলেছি বিদ্বান বিনম্র ভবতি, মানে বিদ্বান সর্বদাই নম্র হয়, অমায়িক হয়, যত বিদ্বান তত তার ব্যবহার এত সুন্দর হবে। কিন্তু আজকালকার মানুষ হট করে একটা কটু কথা বলতে পারলে আমার চোখ দিয়ে জল আসুক, তাতে তার কিছু আসে যায় না। এই কথাটা বলে আমাকে এই কথাটা ডেলিভারি দিয়ে দিল, বাস আমি এইবার কাঁদি আর আসি, সেটা তার দেখার ব্যাপার না। কিন্তু আজকালের এই ব্যবহারগুলি মা বাবা ছোটর থেকে যদি শিখায়, হ্যাঁ, শিক্ষার সাথে শুধু ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে, এইগুলি না শিখিয়ে ব্যবহারটাও ঘর থেকেই, চ্যারিটি বিগিনস এট হোম, হ্যাঁ, ঘর থেকেই তো শিশু শিক্ষা শুরু হয়, মা বাবার থেকে। তারা যদি এরকম ভাবে বলে, তোমার কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সমাজের দায়িত্ব পালন করতে হবে, এগুলো যদি শিখায় তাহলে কিন্তু সে শুধরিয়ে যায়। কিন্তু না, এখনকার মা বাবারা শুধু পড়াশোনা পড়াশোনায় কম্পিটিশন, কম্পিটিশনের যুগ, তোমাকে এইরকম হতে হবে। কিন্তু আমরা এখনো ম্যাডাম কারোর সাথে পারতে ভালো, মানে খারাপ ব্যবহার করি না। যদি আমাকে অনাহূত অপমান করে অন্যায় করে, তখন তো আমি ছাড়ি না। স্বয়ং রামকৃষ্ণ বলেছেন, কেউ যদি তোমাকে অনাহূত অপমান করে, তুমি অন্তত ফোর্স করবে, বলেছেন কি না ম্যাডাম?
1: একদম,
2: হ্যাঁ হ্যাঁ, তাই আমি পারতে কারোর সাথে খারাপ ব্যবহার করি।

0: না, আমার মানুষের সাথে ব্যবহারটা থাকলে আমি চলে গেলেও যাতে জানে বলে মানুষে যে মেয়েটা ভালো ছিল, আমার এই নেকটা সবসময় আমি যাতে প্রতিটা স্টেপে চিন্তা করে চলি, পারতে কারোর সাথে খারাপ ব্যবহার করি না। এইটুকুই বললাম ম্যাডাম, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন,
0: হ্যাঁ,
1: নমস্কার।
0: রাত্র তো
1: ভালো থাকবেন। সেটাই, প্রতিযোগিতার যুগে আমরাও এগিয়ে যাচ্ছি এবং মূল শিক্ষাটা হয়তো একটু অভাব হয়ে যাচ্ছে, যে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সেটা 100 বার, কিন্তু তার পাশাপাশি মানুষের মতো মানুষও হতে হবে, ব্যবহারটা যেন ভালো হয়। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, অম্বিকা দি বলুন।
2: হ্যাঁ হ্যাঁ, দেখুন, ব্যবহারের ভালো মন্দ সত্যি খুব সুন্দর বিষয়। তো ব্যবহার হচ্ছে মানুষের আসল পরিচয়। আমি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি তাহলে মানুষ বলবে যে না, এই মেয়েটা খুব বদমাশ বা খারাপ, বা তাদের মনে কষ্ট হয়, খারাপ লাগে। কিন্তু আমি যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার করি, হ্যাঁ, তাহলে দেখুন, টাকা পয়সা আমার কত আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি, এগুলো কিন্তু কেউ আমার মৃত্যুর পর মনে রাখবে না, বা এগুলো আমার সঙ্গেও যাবে না। সঙ্গে একটা জিনিসই যাবে, আমার আচার ব্যবহার, হ্যাঁ, আমি মানুষের সঙ্গে কিভাবে মিশতাম, সেইগুলোই। আমি আমার মৃত্যুর পর যদি কেউ আমার জন্য 1 ফোঁটা জল ফেলে, তাহলে সেটাই হবে আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না মানব জীবনে, আমার এইটুকুনি মনে হয়। দেখুন, মানুষ অনেক মানুষ আছে মুখে বড় বড় অনেক কথাই বলে, কিন্তু দেখা যায় কাজে তাদের, হ্যাঁ, মানে ভদ্র জামা কাপড় পরলেই যে সে ভদ্র মানুষ বা তার ব্যবহারটা ভদ্র হয় তা কিন্তু হয় না। একটা নোংরা বস্ত্র পরে মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার ব্যবহারটা এতটাই ভালো, এতটাই নম্র, এতটাই সৎ, সজ্জন ব্যক্তি যে তাকে দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় বা প্রণাম করতে ইচ্ছে হয়। তাই ব্যবহার ভালো সবসময় রাখার চেষ্টা করতে হবে, এবং ভালো ব্যবহার অবশ্যই একটা মানুষকে অনেক উঁচুতে পৌঁছে দেয়। এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন।
2: হ্যাঁ,
1: আজকাল মানুষ এখন নিজের স্বার্থ ছাড়া অনেক সময় অন্যের কষ্ট বুঝতেই চায় না। এই উদাসীনতা কিন্তু সমাজকে একা আর একাকী করে তুলছে। খারাপ ব্যবহার বা আচরণ যেটাই বলি না কেন, এই জিনিসগুলো কিন্তু শুধু বাহ্যিক দূরত্ব তৈরি করে না, মানুষের আত্মবিশ্বাসও ভেঙে দেয়, আর সবথেকে বেশি গভীর মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমাদের বিষয় ব্যবহারের ভালো মন্দ। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো দিদি, নমস্কার।
1: নমস্কার,
3: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম
1: বলুন।
3: দেখুন দিদি, আমি শুনতে যেটা বললেন যে একটা ছেলেকে শিক্ষা দেওয়া, তাকে ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, সবটাই ঠিক আছে, সেই সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পুঁথিগত শিক্ষাটা কিন্তু শেষ কথা নয়, সেই সঙ্গে একটা পারিবারিক শিক্ষা বা সামাজিক যে শিক্ষা সেগুলো কিন্তু একান্তই প্রয়োজন আছে। আমি দেখেছি অনেক সময় দেখেছি অনেক ছেলে খুব মেধাবী ছেলে, পড়াশোনায় খুব ভালো, হ্যাঁ, কিন্তু দেখা যায় তার সঙ্গে কথা বলে সে যেন কথা বলতে যেন একটু মানে কেমন দ্বিধাবোধ করে, মানে সামাজিকতায় পৌঁছাতে পারছে না, হ্যাঁ, সে তার বিদ্যে বুদ্ধি নিয়ে যেন ব্যস্ত, এরকম কিন্তু অনেক উদাহরণ আমি দেখেছি। আর সেই সঙ্গে বলি দিদি, আমাদের আমাদের সম্পদ যেটা আর কি, সেটা হচ্ছে ভালো ব্যবহার। আমরা মানুষগুলো যথেষ্ট ভালো ব্যবহার করি, তবে কিন্তু আমি আবার একটু ঠোঁট কাটা, বুঝলেন, যদি আমার তার সঙ্গে যদি মন মানে মনোমালিন্য হয় আর কি, মানে তার সঙ্গে যদি আমার তাকে আমাকে ভালো লাগে না, তার কাছে আমি অ্যাভয়েড হয়ে যাবো, সে ভাববে যে না আমি খুব দিমাগি, কিন্তু আদৌ না, আমি তার কাছ থেকে অ্যাভয়েড থাকি এই জন্যই যে তার সঙ্গে আমি পেরে উঠবো না, তর্ক বিতর্ক তার সঙ্গে যাবো না, অকারণে তর্ক করবো না, কিন্তু যথেষ্ট মানুষ সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। বা সব থেকে আমার জীবনের প্লাস পয়েন্ট হচ্ছে আমার একটা ব্যবসা আছে রাস্তার উপর, বুঝলেন তো, কোনো আত্মীয় স্বজন যদি গ্রামে এসে থাকে, যদি আমার দোকানে মাল ফাল নেয়, তার সঙ্গে আমি এত সুন্দর কথাবার্তা বলি, সে পরের বার এলে আমার মাল না নিলেও আমাকে দেখা করেছে।

0: এটাই হচ্ছে আমার সম্পদ। আর এটুকুনি বেঁচে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এর জন্য প্লাস পয়েন্ট হচ্ছে না আপনারা, কারণ আপনারা আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এই কথোপকথনের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। মানে আপনাদের কাছে তো আমরা প্রতিদিন ক্লাস করছি, প্রতিদিন ক্লাস করছি, শিক্ষার শেষ নেই। আর সেই সঙ্গে একটু নাটকের ছেলে বলি, মার খাওয়ার কোনো বয়স নেই, ভুল বলিয়ে মার খেতে হবে। দিদি ভালো থাকবেন, ধন্যবাদ।
1: ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। খুব সুন্দর কথা বললেন। ওনার দোকান থেকে জিনিস নিতে আসলে উনি এত ভালো ব্যবহার করেন যে পরের বার জিনিস না নিলেও ওনার সঙ্গে দেখা করে যান। দেখুন এই ব্যাপারটা নিজের কাছেও কতটা স্যাটিসফাইং, যে মানুষটা আমাকে পছন্দ করছে, আমার ব্যবহারে সে ভালো ফিল করছে, এটাও কিন্তু নিজের কাছে স্যাটিসফাইড থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার ব্যবহারে কেউ সন্তুষ্ট হচ্ছে সেটাও কিন্তু আমার কাছে ভালো লাগার একটা বিষয়। তখন দেখবেন নিজের মনটাও ভালো লাগবে, কাজ করতেও ভালো লাগবে, এবং মানুষ এসে যখন আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন তারা ফিল করাবে আপনাকে যে ওরা আপনাকে সত্যিই পছন্দ করছেন, সেটাও কিন্তু খুব ভালো লাগার একটা বিষয়। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে রয়েছেন। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, আমি দিলীপ মজুমদার, বিদ্যানগরতে বলছি। কথাগুলো শুনতে বেশ ভালোই লাগে। নেগেটিভ লোক তো একদম আমি পছন্দই করি না, আর আমি দেখলেও বুঝে যাই যে নেগেটিভ কী পজিটিভ কথাটি বুঝে যাই। কিন্তু বোম্বে থাকার লোক তো আমি, হ্যাঁ, তারপরে সিনেমার লাইনের লোক আরও বুঝি ভালো। তারপরে আমরা প্রতিটা মানুষই সুখের থেকেই দুঃখ বহন করি বেশি, ঠিক না কথা?
1: আচ্ছা বলুন।
2: সুখের থেকে দুঃখ বহন করি বেশি না, কোনো না কোনো ব্যাপারে সে সুখী। আচ্ছা, আমি রাধার থেকে অনেক কথা শিখি। রাধা সারাদিন মোবাইল টিভি টিভি করে, রাধা আমার থেকে শিখে, আমি রাধার থেকে শিখি।
1: শ্রোতা বন্ধু, অনুরোধ করব যারাই অনুষ্ঠান শুনছেন আগে অনুষ্ঠানটা শুনুন, তার যে মানে বিষয়টা রয়েছে সেই বিষয়টা একবার শুনুন, তারপর ফোন করুন, তাহলে আপনাদের সুবিধা হবে এই বিষয়ে কথা বলতে। আজকের এই আজ রাতে পর্বের আমাদের বিষয় ব্যবহারের ভালো মন্দ, এই বিষয়টা নিয়েই আমরা কথা বলছি। যারা অনুষ্ঠান শুনছেন তারা দয়া করে অনুষ্ঠান শুনে বিষয়টা জেনে তারপর ফোন করবেন। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আবারও ফিরে আসছি এই পর্বে, তবে একটি গানের পর। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন FM উজ্জয়ন্ত, কোথাও যাবেন না কিন্তু। আবারও ফিরে আসছি।

0: শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম মুদ্রান্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমাদের বিষয় ব্যবহারের ভালো মন্দ। কথা বলতে বলতে একটি মেসেজ পেয়েছি হোয়াটসঅ্যাপে। ব্যবহারটা খুবই জরুরি। কখনো আমরা যদি কাউকে না চিনি, তখন তার খারাপ ব্যবহার শুনে সব থেকে প্রথম আমরা ভাবি নিশ্চয়ই পরিবারটা এমন, তাই শিক্ষাটাও এমন। যতই রাগ যাই হোক, নিজের মধ্যে এইটুকু কন্ট্রোল রাখা উচিত, নইলে আপনার ব্যবহার আপনার পরিবারের, মেইনলি আপনার বাবা মার উপর এসে পড়ে। আমি খুব একটা ভালো মানুষ নই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমি ভাবি কোনোভাবেই যেন কেউ আমার বাবা মাকে খারাপ না বলে। তবে হ্যাঁ, এটা ঠিক, কেউ যদি দিনের পর দিন তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে অল্প হলেও উত্তর দেওয়া উচিত, নইলে মানুষ তোমায় দুর্বল ভেবে নেবে। ভালো থেকো আর সকলকে ভালো রেখো। চন্দ্রিমা ঘোষ, ধলেশ্বর, কল্যাণী। প্রত্যেক অনুষ্ঠানে, মানে প্রত্যেক অনুষ্ঠানে বলতে আমার প্রত্যেক অনুষ্ঠানে চন্দ্রিমাদি খুব সুন্দর করে মিষ্টি একটা মেসেজ পাঠায়। তবে আজকের এই মেসেজটার যে ফ্যাক্টটা, যে আপনি যদি খারাপ ব্যবহার করেন, সেটা মেইনলি আপনার ব্যাকগ্রাউন্ডে গিয়ে পড়বে, আপনার আপব্রিঙ্গিংয়ে পড়বে, এই ফ্যাক্টটা কিন্তু আমি একটু আগে বলেছি। ওই যে একটা কথা আছে, আপনার ব্যবহারই আপনার বংশের বা ব্যক্তিত্বের পরিচয়। আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করছেন, দিন শেষে সেটাই কিন্তু আপনার কাছে ঘুরে আসবে। কারোর দিনের হাসির কারণ না হতে পারলেও একটু খেয়াল রাখা উচিত যেন আমাদের ব্যবহারে কারোর চোখ দিয়ে জল না পড়ে। সব থেকে বেশি কেউ যেন আমাদের আপব্রিঙ্গিংকে কোশ্চেন না করতে পারে, সেই ক্ষেত্রে একটু আমাদের নজর দেওয়া উচিত, কারণ দিন শেষে মানুষ সেই ব্যবহারটাকেই কিন্তু মনে রাখে। শ্রোতা বন্ধু, আপনাদের কাছে আরও একটি প্রশ্ন রয়েছে আমার। আপনার জীবনে অচেনা কোনো মানুষের করা একটি সুন্দর ব্যবহার যদি আপনার মনে দাগ কেটে থাকে, সেই ঘটনাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজকের এই আজ রাতে পর্বে। ফোন লাইন খোলা রয়েছে, ফোন নাম্বারও আপনাদের জানা আছে। ফোন নাম্বার 0383226253, এই নম্বরে। তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। আপনাদের জীবনের অভিজ্ঞতা, এই বিষয়ে আশা করি কম বেশি সবার এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা ভালো হোক মন্দ হোক সবারই কম বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, সেটাই আমাদের সঙ্গে শেয়ার করুন আজকের এই পর্বের। আপনাদের জন্য এই আয়োজন ব্যবহারের ভালো মন্দ। শেয়ার করুন আপনাদের অভিজ্ঞতা, আপনাদের জীবনে কারোর ভালো ব্যবহার যদি মনে দাগ কেটে থাকে, আবার যদি খারাপ ব্যবহার মনে দাগ কেটে থাকে, সেই উদাহরণও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি ললিত চন্দ্র সরকার বলছি নতুনগর থেকে।
0: বলুন।
1: শুভসন্ধ্যা।
0: বলুন। শুভসন্ধ্যা।
1: আজকে এই ব্যবহারের ভালো মন্দ, সত্যি ব্যবহারটা ভালো মন্দ দিকটা আলোচনা করতেই হয়, কারণ আমার দীর্ঘদিনের সেই কর্মজীবনের অভিজ্ঞতা, বাইরের অভিজ্ঞতা সেটা বলি আর কি। তো আপনার প্রসঙ্গটা শুনে আমি ভাবলাম যে কিছু শেয়ার করি অন্তত।

0: সঙ্গে
1: বলুন
0: ব্যাপারটা কি। দেখুন, মানুষের তো একটু মুখের কথা বলা, সুন্দর করে বলা, সেটা তো পয়সা খরচ হয় না, সেটা তো টাকা খরচ হয় না। আমার একটু ভালো কথা বলে দিলাম, একজন একটু ভালো সাজেশন দিয়ে দিলাম, এটা কিন্তু এটা খুব আমার কাছে খুব একটা ভালো কাজ বলে মনে হয়। আমি দেখুন একবার একটা অফিসের কথা বলছি, একটা অফিসে গেলাম, সেখানে আমি আমার অন্যের কাজে গেলাম আর কি, অফিসের নামটা বলি না। সেটা হলো সেখানে কিছু লোক তারা আসেন তাদের প্রয়োজনে, এক ভদ্রলোক এসে বলছে যে আমার একটু টয়লেটে যাবে, আপনাদের টয়লেটটা কোথায়? তো কেরানি বাবু বলছে এখানে টয়লেট নেই। তো আমি বসেছিলাম বাসের চেয়ারে, আমি উঠে গিয়ে বেরিয়ে গেলাম আর কি, আরে স্যার আপনি আপনি বসুন, আপনি আসছি। বেরিয়ে গিয়ে আমি ভদ্রলোককে বললাম ওই তো দেখুন টয়লেট, উনি খেয়াল করেননি আর কি, কারণ সবাই তো সব অফিসের সেই সাইনবোর্ড সবাই সব খেয়ালও করে না, একটা অফিসের কোন কর্নারে কোনটা আছে সেটা তো সবাই জানে না। দেখিয়ে দিয়ে এলাম, এ বললাম বলুন দেখুন রেণুবাবু, বলছে দেখছেন নি কি বড় ঝামেলা, দেখুন আপনার শিক্ষক আপনাকে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, তো তারা যদি আপনারা যে ব্যবহারটা দেখতে পেত তার লজ্জিত হতো, এরকম ছাত্র আমরা বানিয়ে পাঠিয়েছি, আমিও শিক্ষক, যদি আমিও শিক্ষক তারা লজ্জা পেত। কিন্তু জীবনে বিদ্যা দদাতি বিনয়ম এটা নিশ্চয় এটা তো করেননি, সংকিত পড়েছেন কোনো সময়? উনি আর একটি কথার জবাব দিতে পারলেন না। এর অনেক কিছু আছে, চলার পথে দেখুন একদিন আমি গাড়িতে আমি যাচ্ছিলাম, আমি বিশেষ করে করোনার পরে আমি বাসে গেলে মানে একজন গেলেও আমি ডাবল সিট ব্যবহার, মানে আমার সঙ্গে কাউকে বসতে দিই না আর কি, মাস্ক পরা থাকে, এটা এটা আমি একটা করি আর কি। এটা মানুষ একটা কলেজ স্টুডেন্টস খুব সম্ভবত যাবে এরকম দূর দূরে সিট পাইনি, তো এসে বলছে আঙ্কেল আমি তো সিট পেলাম না, আপনার এখানে দুইটা একটা সিট খালি আছে দেখা যায়, দেখো আমি তো অন্যদিকে নাই, কোনো ওরা তো কেউ শেয়ার করছে না, দেখো ঠিক আছে আমি দিতে পারি, তবে এটার ভাড়া কিন্তু তুমি দিতে পারবে না, আমার সঙ্গে যাবে আমার সিটটা ব্যবহার করবে, কিন্তু আমি ভাড়াটা আমি যারা যেটা দিয়ে দিয়েছি এটা তুমি রিপে করতে পারবে না। ও এটা কি করে হয়, না আমি এটা হলে তুমি বুঝতে পারো, এসে তো সারা রাস্তায় গেল, এই গিয়ে সে আমার খুব অ্যাড্রেস নিতে চাইলো, এটা করতে সেটা করতে খুব যোগাযোগ। আমি বললাম এটা না, মানুষের জন্যই মানুষ, আজকে আমি বিপদে বললে তুমি আমার সাহায্য করতে না? তো এরকম ভাবে চলার পথে না অনেক কিছু, আমার স্কুল জীবনের অনেক এদের অভিজ্ঞতা আছে, যারা মানে মানুষের সঙ্গে ঠিক কর্কশ ব্যবহার করে কেউ কেউ, কিন্তু আমার দেখুন আমার এই 20-25-30 জন স্টাফ, সেখানে মহিলা পুরুষ সবাই আছে, কিন্তু আমি আমার সঙ্গে সবার আন্ডারস্ট্যান্ডিং ভালো, এত মানে যত বেশি হয় বলবে ওই ললিত স্যারকে বলুন সমাধান করবেন উনি, মানে সমাধানটা আমার দিয়ে দিতে হবে। আমি বললাম আপনারা সবাই তো পারেন, এগুলি একটু ব্যবহার মানুষের সঙ্গে সুন্দর কথাটা গার্জেনকে বুঝিয়ে বলা, এগুলি একটু পয়সা খরচ হয় না ভাই, এটা চলা দেখি আর কি মানুষ, এটাই কিন্তু দরকার। যা যা বললেন আপনি, তো আপনার কথাগুলি আর রিপিট করলাম না আমি, আসলে খারাপ ব্যবহার করলে না মা বাবার উপরে মানুষে গালাগালি করে, এটা পরিষ্কার, এটা করলে মানুষের বিপদে মানুষ, মানবিকতা যদি না থাকে মানুষ, যদি মানুষ বিশ্বজিৎবাবু বলছিলেন সুন্দর কথা বলছিলেন, আমি তো প্রকাণ্ড প্রথম থেকে শুনছি, কথা বলি খুব কম, তো ওই জন্য আর কি ঘটনাটা, আর আপনি এলে আমি হয়তো মাঝে মধ্যে কথা বলি আর কি। তো যাই হোক, এই এটা মানুষের আমাদের প্রত্যেকের প্রত্যেকের, কারণ বড় বড় আমি এমএ পাস, অমুক এমএসসি পাস, অমুক পাস, সেটা দিয়ে বড় কথা নয়, বড় কথা হলো তার ব্যবহারটা কি করছে সে, এটার জন্য শিক্ষাটা ঘর থেকে যেমন নেবে, সমাজ থেকে নেবে, স্কুল থেকে নেবে, সব থেকে নেবে, সবার কাছে শিখতে হবে। আমি আপনাদের কাছ থেকে শিখি প্রত্যেক দিন, আপনাদের কথা শিখি, আপনাদের স্টাইল শিখি, কথা বলার অনুকরণ করতে চেষ্টা করি ভালোগুলো, সুতরাং শেখার তো শেষ নেই, মানুষ শিখে না, কারণ মুখটাই মানুষের কিন্তু পরিচয়, চন্দন এই মুখে চন্দন, এই মুখে অন্য কিছু,
1: একদম একেবারে
0: সুতরাং এটা সবাই কিন্তু করার দরকার, ঠিক আছে? আমি অন্যরা কথা বলবেন আমি

0: শুভরাত্রি।
1: শুভরাত্রি, খুব ভালো থাকবেন। সেটাই, আসলে প্রতিদিনের এই দৌড়ঝাঁপের জীবনে আমরা সত্যিই কি খেয়াল রাখতে পারছি যে আমরা কার সাথে কেমন ব্যবহার করছি, কি আচরণ করছি? শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতে পর্বের আমার বিষয়টি একেবারে সাধারণ বিষয়, খুবই সাধারণ কিন্তু ভীষণ সত্যি একটা বিষয়। আজকের এই আজ রাতে পর্বের বিষয়, ব্যবহারের ভালো মন্দ। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? কে রয়েছেন?
2: আমি রতন দেবনাথ বদনাথ থেকে বলছি ম্যাম।
1: বলুন।
2: হ্যাঁ তো ম্যাম, খুশি সংবাদ, 200 বছর ইংরেজে ভারতবর্ষে রাজত্ব করছে, এখন কিন্তু ত্রিপুরা ভারতবর্ষের ভিতরে ইংরেজ আবার ঢুকছে। হ্যাঁ বুঝছেন তো?
1: শ্রোতা বন্ধু, আপনাদেরকে আবারও অনুরোধ করছি, প্রসঙ্গে থাকবেন এবং প্রসঙ্গেই কথা বলবেন, এই অনুরোধটুকু আমার রইল আপনাদের কাছে। অনুষ্ঠানটা একটু শুনুন, বিষয়টা কি সেটা জানুন, তারপর দয়া করে ফোন করুন। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার, আমি মরচুমনি থেকে কমল কৃষ্ণ বলছি।
1: অনেক স্বাগত কমল কৃষ্ণ বাবু, বলুন।
3: হ্যাঁ, ব্যবহারের ভালো মন্দ, অনেকের কথাই শুনছিলাম, আমারও একই মত। ভালো ব্যবহারে হয় কি, ভালো ব্যবহারে মনের শান্তি হয়। যিনি ভালো ব্যবহার করছেন উনি যেমন শান্তি পান, যার প্রতি ব্যবহার করা হচ্ছে উনি সন্তুষ্ট হন, শান্তি পান এবং সম্পর্কটা আরো বাড়ে, সম্পর্কে অটুট বন্ধন থাকে। আর খারাপ ব্যবহারে কি হয়, খারাপ ব্যবহারে উত্তেজনা সৃষ্টি হয়, মনে কষ্ট হয়, খারাপ ব্যবহার বাড়তে বাড়তে ঝগড়াতে পরিণত হয় এবং শেষ দিকে এটার পরিণতি আরো বেশি খারাপের দিকে যায়। মোদ্দা কথা হচ্ছে এটা। এইবার আরেকটা কথা বলছি, দেখুন আজকাল কিন্তু অনেক ঠকবাজ খুব ভালো ব্যবহার করে। আজকাল সাধুদেরকে, সবাইকে, একটা সময় ছিল সাধু সন্ত ওই বেশকে দেখলে প্রত্যেকের শ্রদ্ধা হতো, মস্তক নত হতো। আজকাল কিন্তু সাধুর বেশে যখন ঠকাতে আসে তখন সত্যিকারের সাধুকেও কিন্তু মানে বিশ্বাস করা যায় না, আমরা ঠকে যাচ্ছি বলে। এই কারণেই তখনই আমরা ভালো ব্যবহার তখন বলবো যখন তার ব্যবহার এবং কর্মে একরকম থাকবে, তখনই বুঝবো যে সত্যিকারের ভালো ব্যবহার করেছে। এইবার একজন ব্যবসায়ী খুব সুন্দর মিষ্টি কথা বললো, ভালো ব্যবহার করলো, অথচ তার জিনিস দেবার সময় খারাপ জিনিস দিয়ে দিল, তাকে কি ভালো বলা যাবে? ভালো বলা যায় না। সেই রকম আজকাল ডিজিটাল যুগে, এটা আমার খুব কাছের লোকের জানা, জানি ভীষণভাবে ঠকেছে, কেননা এখন আপনিও ভালো করে জানেন সব ইন্টারনেট ব্যাংকিং এগুলি চলছে, তো সেই ক্ষেত্রে যারা ফ্রডার তারা খুব সুন্দর ব্যবহার করে, কিন্তু ফোন করে, বিভিন্ন ভাবে ফোন করে। আমার কাছে প্রচুর ফোন আছে, এত সুন্দর ব্যবহার করবে, করতে করতে আমার মনটাকে জয় করলো, জয় করে হাতিয়ে নিল। কাজেই সেইখানে তখনই বলবো এই ব্যবহারটা সত্যিকারের ভালো ব্যবহার, যখন তার কর্মের সঙ্গে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবে। কাজেই আজকালকার যুগে দিনে শুধু কথাই যে এইটাই যে মুখ্য তা কিন্তু নয়, তার সঙ্গে তার প্রতিফলন কি হচ্ছে, তার কর্মটা উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু বুঝতে হবে। এইটুকুই বললাম, নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি, আপনিও খুব ভালো থাকবেন। একেবারে কাজে কর্মে এবং ব্যবহারে ব্যক্তির আসল পরিচয় পাওয়া যায়। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতে পর্বের বিষয়, ব্যবহারের ভালো মন্দ। নমস্কার, কে রয়েছেন?
4: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার, কে রয়েছেন?
4: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি ভাই।
1: বলুন।
4: হ্যাঁ দিদি ভাই, দেখুন নিজের পরিচয়, নিজের ব্যবহারটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখবেন পাশে লেখা থাকে আপনার পরিচয়, আপনার ব্যবহার, ব্যবহারটাই হচ্ছে আপনার সব থেকে বড় ব্যাপার। দেখুন আজকে আমি

0: ক্যাম্পে কন্ট্রাক্টরি করি, তো প্রত্যেকটা আর্মি কোথাও বিহার, কোথাও ইউপি, কোথাও আপনার কেরালা, কোথাও আসাম, এই সব জায়গা থেকে মানুষরা ওই 3 বছরের জন্য দিদি ভাই মানে এখানে আসে এই পানাগড় ক্যাম্পে।
1: আচ্ছা,
0: তো তাদের সাথে এমন আমার পরিচয় এবং ব্যবহারের মাধ্যমে তারা যখন চলে যায় মনে হয় যে আমার একটা ছাতি মানে বুকের যে পাঁজর আছে তার থেকে খসে চলে গেল। আজও তারা সেইখান থেকে চলে গিয়েও আসামে যা যে

0: যখন আপনার একজন সৈনিক হিসাবে ছিলেন, আজকে তিনি মানে জেসিও হয়ে এসছে, আর হঠাৎ আমাকে দেখে সে বলছে যে মন্ডল না? আমি বললাম হ্যাঁ স্যার আপ কোন? তখন নামটা বললো, আমার তো মনে পড়লো, তো 2000 উনি ছিলেন 2005-এ, আর 2026-এ উনি এসছেন। তো আমাকে জড়িয়ে ধরেছে দিদিভাই, এবং আমার মনে হচ্ছে যে আমার বাড়ির লোকের মতন সেই লোকটাকে পেলাম। তো এই ব্যবহারটার জন্য দিদিভাই আমার সব থেকে ভালো লাগে। তারা তো আর্মিতে চাকরি করে, তাদের কোনো দরকারই নেই আমার মতন লোককে তাদের সাথে সঙ্গে নিয়ে একসাথে চলার। তো আজ দিদিভাই আপনাদের মা বাবার আশীর্বাদে, আমার মা বাবার আশীর্বাদে সেই ব্যবহারের জন্য আমি কিন্তু সব সময় তাদের পাশে আছি, তারা আমার পাশে আছে। যদি আমার কোনো দরকার, কিছু দরকার হচ্ছে, কোনো ক্যান্টিনের জিনিস, তারা কিন্তু অম্লান বদলে আমাকে মানে ডেকে তারা দিচ্ছে। তো সেই জায়গাটা দেখুন দিদিভাই, এটা তো করতে হয়েছে। তো সেই মানে ভালোবাসাটা, সব থেকে প্রেম ভালোবাসা, এটাই হচ্ছে আপনার মানে পরিচয়, যে ব্যবহারের পরিচয়। সেই পরিচয়টা যতদিন আপনার কাছে থাকবে, ততদিন কিন্তু আপনি মানুষের মতন, কিন্তু মানুষ হুঁশ, যদি হুঁশটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু জীবনে আর আপনি ওই জায়গাটা আর পাবেন না। এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ এসেছে, একটু শুনে দেখি কি বলতে চাইছেন।
2: নমস্কার ম্যাডাম, আমি সুমন মহুরি বলছি জুলাইবাড়ি থেকে। দেখুন, মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার ব্যবহারে, ঠিক আছে? আর সুন্দর ব্যবহার একজন অপরিচিত মানুষকেও আপন করে নিতে পারে, আর খারাপ ব্যবহার, খারাপ ব্যবহার কাছের মানুষকেও দূরে সরিয়ে দিতে পারে। কিন্তু আর জীবনে আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করি, কেউ আমাদের ভালো কথা দিয়ে মনে জায়গা করে নেন, আবার কারো দৃঢ় আচরণ আমাদের মনে দীর্ঘদিন দাগ রেখে যায়। তাই কথা বলার আগে একটু ভাবা, অন্যকে সম্মান করা, ভুল হলেও ক্ষমা চাওয়া এবং ক্ষমা করতে শেখা, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কখনো জানি না, আমাদের একটি ছোট ভালো ও কথা হয়তো কারো খারাপ দিনটাকেও সুন্দর করে দিতে পারে, আবার একটু কটু কথাও কারোর মনে গভীর কষ্টও দিতে পারে। তাই জীবনে বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি, কারণ অত ক্ষমতা কিংবা পরিচয় একদিন হারিয়ে যেতে পারে। কিন্তু মানুষের সঙ্গে আমাদের ভালো ব্যবহার কোনোদিন এটা হারাবে না, আশা রাখছি। এতটুকু বললাম ম্যাডাম, ধন্যবাদ।
1: একেবারে খুব সুন্দর একটি মেসেজ পাঠালেন সুমন মহুরি জোলাই বাড়ি থেকে, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, ভালো ব্যবহারের বড় একটা দিক হলো অন্যকে বলতে দেওয়া এবং মনোযোগ দিয়ে তার কথাটাকে শোনা, সব জায়গায় নিজের কথা চাপিয়ে না দিয়ে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়াটাই প্রকৃত ভদ্রতা। দেখবেন একটা এক্সাম্পল আমাদের সবার লাইফে, যখন আমরা কিছু বলি আর সামনের মানুষটা যখন আমাদেরকে বলার সুযোগ দেয়, তিনি যখন শোনেন তখন দেখবেন তার সাথে আরও বেশি কথা বলতে ইচ্ছে করে, তার সঙ্গে একটা আলাদা রকমের ভাইব আমাদের ম্যাচ হয়। যারা খুব গুড লিসেনার, যে আচ্ছা ঠিক আছে আমি বলবো কিন্তু আগে তার ওপিনিয়নটা শুনে নিই, দেখবেন ওনাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে, কথা বলতে একটা আলাদাই মজা আছে। কারণ অ্যাটলিস্ট আমার ভেতরে যাই চলছে, আমার মনের কথা, সেই মনের ভাবটাকে আমি প্রকাশ করতে পারছি। অ্যাটলিস্ট সে আমাকে চান্স দিচ্ছে, আমাকে শুনছে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করছে। দেখবেন সেই মানুষগুলোর দিকে আমরা অনেক বেশি অ্যাট্রাক্ট হই। শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতে পর্বের বিষয় ব্যবহারের ভালো মন্দ শুন।

ও আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত, তবে একটি গানের পরে। কোথাও যাবেন না, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চ। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, আপনারা জিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমাদের বিষয় ব্যবহারের ভালো মন্দ। শ্রোতা বন্ধু, আজকাল মাঝে মধ্যেই আমরা এমন কিছু আচরণ দেখি যা সত্যিই মনটা খারাপ করে দেয়। পজিশন, টাকা বা ক্ষমতার অহংকারে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই আচরণ সাময়িক জয় এনে দিলেও মানুষের মনের থেকে আপনাকে অনেক দূরে ঠেলে দেয়। ট্রাফিক জ্যামেই হোক আর কাজের জায়গা, একটুতেই মেজাজ হারানো আর অশ্লীল ভাষা ব্যবহার করা আজকাল যেন অনেক বেশি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, মুখের বাজে কথা কিন্তু তীরের মতো, একবার বের হয়ে গেলে সেটা আর ফেরানো যায় না। নমস্কার, কে রয়েছেন?

0: হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো,
1: নমস্কার আকাশবাণী, আপনি খুব কোমল, আপনাকে খুব আপনি খুব সহজে কাজে লাগেন।
0: বুঝতে পারলাম না তিনি কি বলতে চাইছেন। শ্রোতা বন্ধু, অনুরোধ করব, আবারও অনুরোধ করছি, আপনারা দয়া করে অনুষ্ঠানটা শুনুন, বিষয় সম্পর্কে জানুন, তারপর ফোন করুন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো
0: নমস্কার,
2: হ্যালো, আমি গোলাগাড়ি থেকে নীলমণি দেবব্রহ্ম বলছি।
0: বলুন।
2: ব্যবহারের বাগমন্ড, তাই না?
0: হ্যাঁ,
2: আমরা প্রথমত স্বাগত।
0: হুম,
2: দেখুন দিদিমণি, যে মানুষ আমাকে ভালো ব্যবহার করে তাকে আমি ভালোবাসবো, আর যে মানুষ কি আমাকে ভালোবাসে না, আমাকে দুর্ব্যবহার করে, তাকে আমি ক্ষমা করব। যদি সে ক্ষমা বারবার সে আবার পুনরাবৃত্তি করে, তাকে আমি দয়াবান। আবার তৃতীয়বার যদি সে আমাকে ক্ষতি করে, তাকে আমি প্রত্যাখ্যান করব। কারণ যদি সে তৃতীয়বার সে আমাকে অপরাধ করে, তাহলে আমি সেটা সহ্য করি, তাই বোকা মূর্খ হবে। সেজন্য বলছি, ব্যবহার ভালো হলে ভালো করবো, ভালো না হলে সেটাকে আমি প্রত্যাখ্যান করবো। এটুকু বললাম,
0: ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধু, দিন শেষে একটা কথা সব সময় আমাদের মনে রাখা দরকার, মানুষ আমাদের রূপ পোশাক বা সাফল্য হয়তো ভুলে যাবে, কিন্তু আমরা তাদের সঙ্গে কেমন ব্যবহার করছি সেটা কিন্তু সারা জীবন মনে রাখবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? অনেকদিন পর কথা হচ্ছে, বলুন।
3: অনেকদিন পর তো আজকের প্রসঙ্গটা অনেক মজার, ব্যবহারের ভালো মন্দ। তো ব্যবহারের ভালো মন্দ কথাটাতেই আছে, ভালো ব্যবহার করলে সেটার ভালো ফল, খারাপ ব্যবহার করলে সেটার খারাপ ফল। কিন্তু আজকের দিনে, আজকের দিনে না, এটা তো সবসময় নিয়ম, আমরা অজান্তে খারাপ ব্যবহার করি বা জানতে খারাপ ব্যবহার করি, আবার অজান্তে ভালো ব্যবহারও করি, খারাপ ব্যবহারও করি। কিন্তু একটা জিনিস আমাদের সবাইকে লক্ষ্য রাখা দরকার, মানে আমার মতে, বিশেষ করে বর্তমানে যে আমার বয়সী বা আমার থেকে একটু বড়, 30-35 যাদেরই হোক, তো কি আমরা কিন্তু প্রচন্ড অধৈর্যশীল মানুষ বা প্রজন্ম, আমাদের মধ্যে ধৈর্য নেই, বা যতটুকু আছে সেটা মানে থাকা না থাকাটা একই সমান। তো সেখানে আমাদেরকে কেউ কিছু বললে বা কেউ কোনো কথা বোঝাতে গেলে আমরা দ্রুত তার জবাব দিই বা দ্রুত রেগে যাই বা দ্রুত আমাদের আচরণের পরিবর্তন ঘটে। তো সেই ঘটাটাতে অনেক সময় কি হয়, আমি হয়তো বা অন্য কোনো জিনিস নিয়ে বলতে চাইছি বা অন্য কথা বলতে চাইছি, বা আমাকে যে ব্যক্তিটা বলেছে তাকে আমি অন্যভাবে কোনো কিছু বোঝাতে চাইছি, কিন্তু আমাদের সেই রাগ বা অধৈর্যশীলতা আমাদেরকে এমনভাবে অন্যদের কাছে পরিবেশন করে দেয় যে আমরা হয়তো বা ওই সেই ব্যক্তিটার কাছে বা সেই লোকগুলোর কাছে মানে খারাপ হয়ে যাই বা বাজে হয়ে যায়। তো আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এবং এটার জন্য আমাদের ঘরের যে মা বাবা আছে তাদেরকেও আমাদের সেটা শেখাতে হবে। আমার মনে হয় সেটা সেটা হলো একটু ধৈর্য রাখা, একটু শোনা, কারণ অনেক সময় আমরা না শুনেই তার জবাব দিয়ে দিই। এটা আমাদের মানে এই আচরণটা হয়তো বা অনেক সময় আমাদের কাছে বিরূপ ভাবে ফিরে আসে, আমি চাইনি কিন্তু হয়ে যায় সেটা। তো বিশেষ করে বর্তমানে তো সেই কারণে আমার মানে থ্রু রেডিও বা রিকোয়েস্টও আছে, আবার এটা আমার গুরুজনদের কাছেও রিকোয়েস্ট আছে যে আমাদেরকে একটু শুধরে দিলেই আমাদের আচরণটা, ভালো মন্দ সবটাই তো থাকবে, কিন্তু ভালো দিকটা আরো বেশি

0: এটার চাইতে, এটা আমার মনে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: তুমিও খুব ভালো থেকো, নমস্কার। সেটাই, ভালোবাসলে ভালোবাসা ফিরে পাওয়া যায়, আর সম্মান দিলেই সম্মান জোটে। সম্মান আর ভালোবাসা এমন কোনো জিনিস না যে বড় বলে তাকে আমি সম্মান করছি, তাকে ভালোবাসছি, এমন না। সেও যদি আমাকে ভালোবাসাটা ফেরত দেয়, সম্মান দেয়, তবেই সেটা কার্যকরী হবে, সেটা কিন্তু ফ্যাক্ট। নমস্কার, কে রয়েছেন?
2: গুড ইভিনিং ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এ রহমান বলছি।
1: অনেক স্বাগত, বলুন।
2: হ্যাঁ, দেখুন, আমরা একটু সংযম ভাবে চলি আর কি, সবারই সঙ্গে ব্যবহারটা ঠিক রাখারই চেষ্টা করি, কিন্তু কখনো কখনো একটু এদিক ওদিক হয়ে গেলে বকাঝকা হলে সেটার জন্য আফসোস বা অনুশোচনা রিগ্রেট হয়। আমি যখন ছাত্র ছাত্রী পড়াই তখন তারা অশালীন ব্যবহারে রুষ্ট হয়ে হয়তো বকাঝকা করে ফেলি, কিন্তু পরে একটু খারাপও লাগে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি একটা ওষুধের দোকানে গেলাম আমাদের গ্রামেরই, সে আমি ওদেরই আরেকটা দোকান আছে অন্য জায়গায়, সেখানে বারো মাসে ওষুধ কিনি। তো তাকে বললাম, আরে এই ওষুধটা আছে? বলছে না। বললাম, তোদের ওই দোকান অন্য দোকানে তো পাওয়া যায়? বলছে অন্য দোকানে পাওয়া যায়, তুমি বেশি ভাত খাও আমি কম ভাত খাই। কিরকম একটা কম্পেয়ার, কি আমাকে এক্সাম্পল দিলে আর দু একটা কথা বললে আমি লজ্জিত হয়ে অপমানিত হয়ে বেরিয়ে এলাম। আবার দেখুন, আমাদের বাজারের কাছেই বাজারে আগরওয়ালাদের দোকান আছে, বড় টেক্সটাইলে, বড় গার্মেন্টের দোকান, সেখানে আমরা শপিং করি। তো গেলেই আসুন বাবু, তুই কতদিন দেখা নাই, শরীর ঠিক ছিল তো? এই যে এই ব্যবহারের তুলনা দেখছেন তো কিরকম, সেও ব্যবসা করে ও ব্যবসা করে, সেও প্রচুর টাকার মালিক আগরওয়ালার, আর এ অতটা বড় লোক না হলো, তার ব্যবহারটা কিন্তু খুব রুষ্ট, খুব খারাপ লাগে। এইসবগুলো মনের মধ্যে এগুলো ধরে রাখতে পারি না, অনেকের কাছে এগুলো আমরা এক্সপ্রেস করি। আপনাদের সঙ্গে শেয়ার করে ভালো লাগলো। আপনার বিষয়টা ব্যবহারই আপনার পরিচয় বলে দেবে, আপনি কেমন একটা সুশিক্ষিত মানুষের ব্যবহারটা সবাইকে আকৃষ্ট করবে, এটাই তো স্বাভাবিক। ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: নমস্কার, ভালো থাকবেন। সেটাই, ব্যবহারটাই পরিচয় করিয়ে দেবে আপনার ব্যক্তিত্বের। এটা কিন্তু এরকম উদাহরণ কিন্তু অনেক পাওয়া যায় যে একটা দোকানে গেলাম, হয়তো সেই দোকানে জিনিসপত্রের অনেক দাম, কিন্তু যিনি রয়েছেন দোকানে, দোকানের যিনি মালিক, তার ব্যবহার এত ভালো যে আমি জানি ওই দোকানে জিনিসটা একটু দামে বিক্রি করা হয়, তবু আমি ওই দোকানটাতেই যাই। কারণ যেই স্নেহ, যেই ভালোবাসা দিয়ে ওরা কথা বলে, তখন ইচ্ছে করে যে না, বারবার ওই দোকানটাতেই যাই। আর অনেক দোকানে গেলে হয়তো একটু কম দামে জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু একটা কীরকম তুচ্ছতা ছিল, নিলে নেবেন না হলে না নেবেন, অন্য জায়গায় পেলেও পেতে পারেন, এরকম একটা কেয়ারলেস বিহেভিয়ার পাওয়া যায়। তখন আর ইচ্ছে করে না যে থাক, 10-15 টাকা একটু বেশি নেবে, তবু আমি ওই দোকানটাতেই যাই। কারণ ওরা যেভাবে আপন করে নেয় কথা বলে বা আচরণের দ্বারা, সেটা খুব আকৃষ্ট করে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, দুঃখিত নিতে পারলাম না ফোনটা, অনুরোধ করব যিনি ফোন করেছেন তিনি আবারও ফোন করবেন। ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু আমাদের খোলা রয়েছে। কিছুক্ষণ আগে সুমন বাবু ভয়েস মেসেজ পাঠিয়েছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে, আপনারাও কিন্তু চাইলে আপনাদের ভয়েস মেসেজ আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আমরা শুনিয়ে দেব। আজকের এই কথা প্রসঙ্গে একটা জিনিস আবারও জানতে ইচ্ছে করছে, সাম্প্রতিক সময়ে কার কোন আচরণটা আপনার মনটাকে একেবারে ভালো করে দিয়েছিল, সেই উদাহরণও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সত্যি কথা বলতে, খারাপ ব্যবহারটাই আমাদের মনে থাকে, সেটাই আমরা মনে রাখি, এবং সেই ব্যবহার মনে রেখেই তার প্রতি আচরণ আমাদের চেঞ্জ হতে থাকে। কিন্তু অনেক সময় এরকম হয় যে কোনো অচেনা ব্যক্তি, কোনো এক্সপেকটেশন নেই, কোনো আশা নেই, তবু তার কাছ থেকে খুব ভালো একটা বিহেভিয়ার পেয়ে যায় এবং খুব ভালো লাগে। সেই এক্সপিরিয়েন্সটা আপনারা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার ম্যাডাম, আমি দীপক, আগরতলা কালিকাপুর থেকে।
1: বলুন দীপক বাবু।
3: হ্যাঁ ম্যাডাম।

0: ভালো মন্দ বিচার করাটা এখন খুব কঠিন, কারণ সবাই তো আর ভালো কাজ করে সম্মান পায় না। আবার কিছু কিছু লোক আছে এরকমও হয় যারা খারাপ কাজ করেও সম্মান পায়। তো আমি এরকমই বলতে চাইছি, ভালো কাজ এবং খারাপ কাজ।
1: শ্রোতা বন্ধু, প্রথম কথা, হয়তো আপনার পেছনে অনেক নয়েজ বা আপনি ফোনটাকে হয়তো একেবারে মুখের সামনে নিয়ে কথা বলছেন, সেই কারণে খুব একটা আপনার কথা স্পষ্টভাবে শুনতে পারিনি। সেকেন্ড, আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অনুষ্ঠানটা একটু শুনুন, বিষয় সম্পর্কে জানুন, তারপর প্রসঙ্গে থেকে প্রসঙ্গে কথা বলুন। আজকের বিষয় ভালো মন্দ কাজ না, আজকে আমরা কথা বলছি ব্যবহারের ভালো মন্দ, ভালো ব্যবহার খারাপ ব্যবহার, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি। অনুরোধ করব আপনারা অনুষ্ঠান শুনবেন এবং অনুষ্ঠান শুনে প্রসঙ্গ জেনে সেই প্রসঙ্গে থেকে আপনারা কথা বলবেন। অপেক্ষায় রইলাম আপনাদের ফোনের, আবারও ফিরে আসছি একটি গানের পর। কোথাও যাবেন না, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত। রয়েছি সঙ্গে আমি আপনাদের বন্ধু আর জি অঙ্কুরিতা, থাকবো একেবারে রাত 11টা পর্যন্ত। আবারও বলছি, কোথাও যাবেন না, কিন্তু টিউন করে থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি ব্যবহারের ভালো মন্দ নিয়ে। শ্রোতা বন্ধু, কথায় আছে না, মানুষের পোশাক দিয়ে তার বাহ্যিক পরিচয় প্রকাশ পায়, কিন্তু তার ব্যবহার দিয়ে প্রকাশ পায় তার ভেতরের মানুষটা। কখনো খেয়াল করেছেন কিনা জানি না, সকালবেলা কারো একটা মিষ্টি হাসির গুড মর্নিং বা নরম সুরে বলা ধন্যবাদ আমাদের সারাটা দিন যেমন সুন্দর করে তোলে, ঠিক তেমনি কারো একটা খারাপ ব্যবহার পুরো মেজাজটাকেই বিগড়ে দিতে পারে। তাহলে ভাবুন তো, আমাদের নিজেদের ব্যবহার আশেপাশের মানুষগুলোর উপর কতটা প্রভাব ফেলতে পারে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে রয়েছেন?
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: অনেকদিন পর কথা হচ্ছে শ্যামল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলুন।
1: ব্যবহারের ভালো মন্দ এই নিয়ে আজকে কথা হচ্ছে। আসলে ব্যবহারের মাধ্যমে মানুষের পরিচয় পাওয়া যায়। আমাদের একটা ইনস্ট্যান্ট যেটা আমরা যে ব্যবহার করি একে অপরের প্রতি, এটার মাধ্যমেই আমরা আমাদের আমাদের প্রকৃতিটা বা যে আমার সঙ্গে ব্যবহার করছে তার প্রকৃতিটা পুনর্ধারণ করা যায়। সত্যি এই ব্যবহার ভারত পক্ষে এটা আসে পারিবারিক শিক্ষা সংস্কৃতি এগুলির উপর থেকে এটা আসে। মানে শিক্ষা যেমন মানুষকে মার্জিত করে, ভদ্র নম্র করে, একজন ভদ্র নম্র ব্যক্তি তার ব্যবহার সবসময় ভালো হয়। এখন এই ভালো মন্দ ব্যবহার এটা অনেকটা নির্ভর করে মানুষের মনের উপরে। মন যখন ভালো থাকে তখন অটোমেটিক্যালি সেটা তার ব্যবহার ভালো হয়। কিন্তু সবসময় আসলে আমাদের মনটা তো সবসময় একরকম থাকে না, এটা ক্ষেত্রবিশেষে এটা বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি ইত্যাদির উপরে এটা নির্ভর করে। যখন মানুষের মন খারাপ থাকে, মন ভালো হয় না, তখন তার সঙ্গে কথা বলে দেখবেন হয়তোবা সে একটু আপনাকে অজান্তে আপনার সঙ্গে হয়তো এমন কিছু ব্যবহার করলো যেটা আপনার কাছে দৃষ্টিকটু লাগলো। এখন এটাই একজন শ্রোতা বলছিলেন যে মানুষকে বুঝতে হবে, জানতে হবে, তাকে বিচার করতে বুঝতে হবে কেন সে এমন ব্যবহার করছে। তো ভালো মন্দ সে পারপক্ষে কোনো মানুষই কেউ কিন্তু খারাপ ব্যবহার করে না, এটা সত্যি কথা। এখন যার প্রকৃতি যে যে যে সবসময় যার শিক্ষা দীক্ষা বা এগুলি কম, তারা হয়তো বা এমন খারাপ ব্যবহার বা না যেগুলি এমন সব ব্যবহার করে যেগুলি আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু আমরা কিন্তু জ্ঞানত কিন্তু আমরা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না, এবং এই ব্যবহারটাই আসলে মানুষের পরিচয়। এখন এটাই যদি ওই একে অপরকে আমরা যদি জানতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি, তাহলেই আমাদের ব্যবহারটাও ভালো হবে বা আমাদের ব্যবহার কাউকে দুঃখ বা কষ্ট দেবে না। তেমনি আমরা যেমন কারো ব্যবহার থেকে যদি এটা যদি খারাপ লাগে, অটোমেটিক্যালি আমাকেও বুঝতে হবে আমি তার সঙ্গে কেমন ব্যবহার করছি। এটা অনেকটা ক্রিয়া প্রতিক্রিয়ার মতনই নির্ভরশীল। আমার আমার ব্যবহারটা কেমন সেটা আগে আমাকে বিচার করতে হবে, তারপরে আমি অপরের ব্যবহারটা আমি ভালো বা মন্দ সেটা আমি বিচার করতে পারবো। সুতরাং ব্যবহারের

0: ভালো মন্দ ইত্যাদি প্রথমেই নির্ভর করে আমার ব্যক্তিগত উপরে।
1: একদম সেটাই।
0: নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি, আপনিও খুব ভালো থাকবেন, নমস্কার। এটাও হতে পারে কারোর হয়তো প্রকৃতি সেই রকম, সেই কারণে সে খারাপ ব্যবহার করছে, আবার হয়তো সে দিনের পর দিন অপর মানুষদের থেকে সব সময় খারাপ ব্যবহার পেয়ে যাচ্ছে, তারপর একদিন সেও খারাপ ব্যবহার করে, সেটা হয়। আবার অনেক সময় অনেকেই এটা ভেবে থাকে যে আজ আমার মেজাজটা খারাপ ছিল তাই একটু কড়া কথা বলে ফেলেছি, এতে আর কি হয়েছে, পরে গিয়ে সরি বলে দেব। কিন্তু সত্যি বলতে খারাপ ব্যবহারগুলো একটা তীরের মতো, ওই যে একবার ধনুক থেকে ছুটে গেলে আর ফিরিয়ে আনা যায় না, হয়তো পরে অনেক সরি অনেক ক্ষমা চেয়ে নেয়, কিন্তু মনে যে আঁচড়টা পড়ে যায় সেটা কিন্তু থেকে যায়। হয়তো সেই মানুষটার সঙ্গে আবার নর্মাল আচরণ, নর্মাল বিহেভিয়ার, নর্মাল জীবনযাপন আমরা শুরু করে দিই, কিন্তু ওই মুহূর্তের যেই কথাগুলো সেটা কিন্তু আমরা চিরকাল মনে রাখি, এবং প্রত্যেকবার যখন মনোমালিন্যতা হয় তখন সেই কথাগুলোকে আবার টেনে আনা হয়। তখন বলা হয় যে পুরনো কথা টেনে কী লাভ, কিন্তু কী করা যাবে, ওই যে ব্যবহার, ওই মুহূর্তের বলা কথাগুলো মনের ভেতরে এইভাবে দাগ কেটে থাকে, সেগুলি কখনো ভোলা যায় না। হয়তো ক্ষমা চেয়ে নেওয়ার পরে আবার নর্মাল লাইফে আমরা ফিরে যাই, কিন্তু মন থেকে কিন্তু সেটা কখনোই যায় না। সেই কারণে খুব বুঝে শুনে মানুষকে কথা বলতে হবে, আমাদের উচিত কথা বলা, বিহেভিয়ার করা, যাতে অন্তত কারোর মনে খুব মানে বাজেভাবে আঘাত যাতে না হয়, আমার ব্যবহারে বা আমার কথায় যাতে কারোর চোখ থেকে জল না বেরোয়, সেটা কিন্তু খুব ক্ষতি নিজের জন্য, সেটা কোনো না কোনো দিন আবারও আপনার কাছে ফিরে আসবে। দিস ইজ ফ্যাক্ট, যেটাকে আমরা কর্মা বলি। যদি বেঁচে থাকতে পারি তাহলে সেটা দেখে যেতে পারবো, আর যদি না থাকি ফিরে তো আসবেই সেটা। সেটা কিন্তু আমাদের মনে রাখা উচিত যে যেটা যেরকম ব্যবহার আমি করব, যেই কাজ আমি করব, যেভাবে আমি মানুষকে আঘাত করব, সেটা কোনো না কোনো দিন আমার কাছে অবশ্যই ফিরে আসবে। শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতে পর্বে আমরা কথা বলছি ব্যবহারের ভালো মন্দ নিয়ে। আপনারা ফোন করতে পারেন, ফোন লাইন খোলা রয়েছে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে। যদি ফোনে রিচ করতে অসুবিধা হয় আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ অথবা ভয়েস মেসেজ পাঠিয়ে দিতে পারেন। আবারও ফিরে আসবো এই পর্বে, আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম, তবে শুনে নেব একটি গান, তারপর আবারও ফিরে আসছি।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় ব্যবহারের ভালো মন্দ। একটু আগে মানে গানে যাওয়ার আগে খারাপ ব্যবহার নিয়ে আমি কিছু কথা বলেছিলাম, কিন্তু একটা ভালো ব্যবহার বা মিষ্টি কথা একটা ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগাতে পারে। অকারণ জটিলতা বা তর্ক মুহূর্তে মিলিয়ে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া এমন এক অলংকার যা আপনাকে সবার কাছে প্রিয় করে তুলবে। তাই আজকে আমরা ভাববো কিভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে খারাপ পরিস্থিতিতেও নিজেকে শান্ত রেখে সুন্দর ব্যবহার বজায় রাখা যায়। খুব বেশি যখন মুড আমাদের অফ থাকে, তখন যখন কেউ কটু কথা বলে বা কেউ আমাদেরকে অপমান করার চেষ্টা করে বা ছোট করার

চেষ্টা করে। তখন ইচ্ছে করে যে মুখ ফুটে বলে দেই, আমিও বলতে পারি, আমিও খুব একটা দুর্বল নই, বলে দিতে ইচ্ছে করে অনেক কথা। কিন্তু ওই পরে সে কী ভাববে, আমার আচরণে সে কেমন আঘাত পাবে, কি ফিল করবে, সেটা ভেবে চুপ করে যেতে আমরা পারি। থাক, আজ না হয় নাই বললাম, ফোনে কথা হলে চট করে ফোনটা কেটে দিতে পারি, আর যদি চোখের সামনে থাকে তাহলে সেই জায়গাটাকে ছেড়ে দিতে পারি। দিনের পর দিন যখন কেউ খারাপ ব্যবহার করে তখন এটা হতে পারে যে কিছুটা নিজের জন্য স্ট্যান্ড নেওয়া। যদি একেবারেই পাল্টা উত্তর আমরা না দেই, বা সে যেমন ব্যবহার করছে তার হাফটাও যদি আমরা তখন না করি, তখন সে ভাববে, তখন সে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিতে থাকবে, সে তো দুর্বল, সে কিচ্ছু বলবে না, চেপে যাই, চাপিয়ে দিতে থাকবে। তখন উচিত, যখন দিনের পর দিন সেই খারাপ ব্যবহার আমরা পাব, তখন তার হাফ হলেও আমরা সেই ব্যক্তিকে সেই ব্যবহারটা বুঝিয়ে দেব। তবে চেষ্টা করব প্রত্যেক মানুষকে, সেটা দোকানদার হোক, রিক্সাওয়ালা হোক, অফিসার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, তারা সবাই মানুষ, আমরা সবাই মানুষ, এবং একজন মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে দেখব, মানুষ হিসেবে তাকে আগে সম্মান করব। তার পদ নিয়ে, তার কতটুকু টাকা রয়েছে, সে কেমন পোশাক পরেছে, সেই নিয়ে আমরা মানুষকে জাজ করব না। শ্রোতা বন্ধু, আজকের এই বিষয়ে আমরা অনেক কথা বলেছি, আপনাদের অনেক বক্তব্য আমরা শুনেছি। একটা কথা শুধু শেষের দিকে বলতে চাই, মনে রাখবেন পৃথিবীটা অনেক বড়, কিন্তু একে অপরের প্রতি সামান্য সহানুভূতি আর ভালোবাসার হাত বাড়িয়ে দিলেই তা আমাদের সবার জন্য থাকার মতো সুন্দর একটা জায়গা হয়ে ওঠে। মানুষ তো মানুষের জন্য, আর মানুষের ব্যবহারই আমাদের চেনা দেয়। তাই আসুন, সুন্দর ব্যবহারের মাধ্যমে আমরা পৃথিবীটাকে আরও একটু সুন্দর করে তুলি। আজকের মতো এই আজ রাতে পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই একে অপরের প্রতি মানবিক থাকবেন। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।

জানিয়ে দিচ্ছি আমাদের আগামী দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা। হায়ুনি খোরাং শুনবেন সকাল 6:25। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। সকাল 7:40 শুনবেন ককবরক সংবাদ। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। সকাল 8:40 যুববাণীতে শুনবেন আর জে মৃন্ময়ীর সঙ্গে। সকাল 9:10 শুনবেন নিউজ হেডলাইন্স বলছি তোমায় শুনবেন সকাল 9:12 আর জে নিতায়ের সঙ্গে। সকাল 10:00 শুনবেন নারীদের জন্য বিশেষ অনুষ্ঠান তুমি অনন্যা। বেলা 11:00 ককবরক অনুষ্ঠান শুনবেন খানি রচা বমং। বেলা 2:30 শুনবেন চিরায়ত গল্প পাঠের আসর। সফরনামা শুনবেন বেলা 3:00। নিউজ হেডলাইন শুনবেন বেলা 3:58। বিকেল 4:00 শুনবেন সুরের আকাশে সঙ্গে থাকবেন আর জে অপরাজিতা। গীত বাহার শুনবেন বিকেল 5:00। সন্ধে 6:30 শুনবেন পদ্মা পুরাণ প্রসঙ্গ পূজা আরম্ভ, পরিবেশনায় সীমা চক্রবর্তী ও তার দল। সন্ধে 7:00 শুনবেন হৃদয়ের সুর। রাত 7:25 শুনবেন সেরা কথা। রাত 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। ককবরক সংবাদ শুনবেন রাত 7:45। স্থানীয় সংবাদ রাত 7:55। রাত 9:00 নিউজ হেডলাইন্স। রাত 9:02 গীতি আকাশ। এবং 9:30 শুনবেন আজ রাতে সাথে থাকবেন আর জে অর্ণব। জানিয়ে দিচ্ছে আবহাওয়ার বিজ্ঞপ্তি, আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। স্টুডিওর ঘড়িতে এখন 11:01 হয়ে 46 সেকেন্ড। শুভরাত্রি।